0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ সিফাতুল্লাহ.
2: বিসমিল্লাহির রহমানির রহিম. তেলাওয়াতকৃত সূরা নাহালের 121 থেকে 124 আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী ছিলেন, আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছিলেন এবং তাকে সরল সঠিক পথের দিকে পরিচালিত করেছিলেন, আর আমি তাকে দুনিয়াতে দান করেছিলাম কল্যাণ, সম্মান মর্যাদা বরকত দান করেছিলাম এবং নিশ্চয়ই আখিরাতে সে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। অতঃপর আপনার প্রতি ওহি করলাম যে আপনি একনিষ্ঠভাবে ইব্রাহিমের আদর্শ অনুসরণ করুন, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ ছিল একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা এবং সব ধরনের শিরক থেকে বেঁচে থাকা। শনিবারের বিধান কেবল তাদের উপরই, অর্থাৎ বনি ইসরাইলের উপরই নির্ধারিত করা হয়েছিল যারা এ বিষয়ে মতভেদ করেছিল, আর নিশ্চয়ই আপনার প্রতিপালক কিয়ামতের দিন তাদের মধ্যে ফয়সালা করবেন যে বিষয়ে তারা মতভেদ করত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল কারীম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: পথ ও পাথেয়, আজকের বিষয় পরিবেশ সংরক্ষণে ইসলামের শিক্ষা, এ সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ মুত্তাকিন।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। মাটি, পানি, বাতাস, গাছপালা, নদী নালা, পাহাড়, জীবজন্তু সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষকে নিয়েই পরিবেশ, প্রকৃতি ও সমাজের সৃষ্টি। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, وَآيَةٌ لَّهُمُ الْأَرْضُ الْمَيْتَةُ أَحْيَيْنَاهَا وَأَخْرَجْنَا مِنْهَا حَبًّا فَمِنْهُ يَأْكُلُونَ। অর্থাৎ আর তাদের জন্য একটি নিদর্শন হলো মৃত ভূমি, আমি তাকে জীবিত করি এবং তা থেকে শস্য উৎপন্ন করি, অতঃপর তারা তা থেকে আহার করে। সূরা ইয়াসিন 33 নম্বর আয়াত। মহান আল্লাহর এক বিশেষ নিয়ামত হচ্ছে সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ। ইসলাম পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে তাকিদ দিয়েছেন। পৃথিবীর সম্পদ মানুষের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে মানুষ ইচ্ছামতো পৃথিবীকে ধ্বংস করবে। বরং এসব সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ করা মানুষের দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। অর্থাৎ পরিবেশকে সুশৃঙ্খল করার পর তাতে বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56। আজ আমরা নির্বিচারে গাছ কাটছি, নদী খাল দূষিত করছি, বাতাসে বিষাক্ত ধোঁয়া ছড়াচ্ছি, যেখানে সেখানে ময়লা ফেলছি এবং অতিরিক্ত প্লাস্টিক ব্যবহার করছি। একজন মুসলমানের উচিত নিজের কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশের ক্ষতি না করা। মানুষের কর্মের কারণেই পরিবেশের বিপর্যয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। অর্থাৎ মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সমুদ্রে বিপর্যয় প্রকাশ পেয়েছে। সূরা রোম আয়াত 41। মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে, জীব জগতের অস্তিত্ব রক্ষা করতে বৃক্ষ সৃষ্টি করেছেন। গাছ মানুষের এবং পরিবেশের অকৃত্রিম বন্ধু। সবুজ গাছপালার উপর নির্ভর করে মানুষ এবং অন্যান্য প্রাণীর টিকে থাকা। সবুজ গাছ অক্সিজেন ছাড়ে, সে অক্সিজেন গ্রহণ করে মানুষ বেঁচে থাকে। আবার মানুষ প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড নামক যে বিষক্রিয়া ছাড়ে, গাছ তা গ্রহণ করে। আল্লাহ তাআলা গাছকে কত বড় নিয়ামত হিসাবে পৃথিবীকে সাজিয়ে দিয়েছেন। যে গ্রহে কোনো সবুজের ছোঁয়া নেই, সেখানে মানুষ কৃত্রিম উপায়ে শ্বাস গ্রহণ ছাড়া থাকতে পারে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল আরদ মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ। তাবসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি আবদিম মুনীব, অর্থাৎ আমি বিস্তৃত করেছি ভূমিকে ও তাতে স্থাপন করেছি পর্বতমালা এবং উৎপন্ন করেছি নয়নাভিরাম বিভিন্ন উদ্ভিদ রাজি। এটি আল্লাহর অনুরাগী বান্দাদের জন্য জ্ঞান ও উপদেশ স্বরূপ। সূরা কফ আয়াত 7 ও 8। আমাদের অদূরদর্শিতা এবং অমানবিক আচরণে প্রকৃতিতে যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে তা বিশ্বের মানুষের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ফলে বায়ুতে বেড়েছে দূষণ, বেড়েছে তাপমাত্রা, বৃদ্ধি পেয়েছে রোগ এবং প্রাকৃতিক দুর্যোগ। এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য পরিবেশ সংরক্ষণ কমিটি, গবেষক ও বিজ্ঞানীরা বন রক্ষা ও বৃক্ষরোপণকে অন্যতম উপায় বলে মত দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশ রক্ষায় গাছকে কতটা ভালোবাসতেন। قال رسول الله صلى الله عليه وسلم إن قامت الساعة وفي يد أحدكم فسيلة فإن استطعت أن لا تقوم حتى يغرسها فليغرسها। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারো হাতে যদি একটি চারাগাছ থাকে এবং কিয়ামত সংগঠিত হতে শুরু করে আর সে যদি কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে তা রোপণ করতে সক্ষম হয় তাহলে সে যেন তা রোপণ করে। মুসনাদে আহমদ, হাদিস 1298। এই হাদিসের প্রেক্ষিতে অনেক সাহাবায়ে কেরাম বলতেন, কেউ যদি গাছ লাগিয়ে মারাও যায় কিন্তু গাছ বেঁচে থাকে এবং তার ফল ও ছায়া মানুষ ও পশু পাখি যতদিন ভোগ করবে ততদিন মৃত ব্যক্তি নেকি পেতে থাকবে। আমরা যদি ইসলামের মিতব্যয়িতা, পরিচ্ছন্নতা, সংযম ও দায়িত্বশীলতার শিক্ষা গ্রহণ করি তাহলে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব। পরিবেশ রক্ষায় আমরা প্রত্যেকে কিছু সহজ কাজ করতে পারি, বেশি বেশি গাছ লাগানো এবং গাছের যত্ন নেয়া, অপ্রয়োজনে গাছ কাটা থেকে বিরত থাকা, পানি অপচয় না করা, যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা, প্লাস্টিকের ব্যবহার যথাসম্ভব কমানো, নিজের ঘর প্রতিষ্ঠান ও আশপাশ পরিষ্কার রাখা এবং অন্যদেরকে পরিবেশ রক্ষায় সচেতন করে তোলা। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে পরিবেশকে পরিচ্ছন্ন রাখার এবং সংরক্ষণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল পরিবেশ সংরক্ষণে ইসলামের শিক্ষা। এ সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ মুত্তাকিন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন কমল বড়ুয়া।
2: নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স বুদ্ধাং শরণং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি সংঘাং শরণং গচ্ছামি। বৌদ্ধ ধর্মগ্রন্থ ধম্মপদের 26তম অধ্যায়টির নাম ব্রাহ্মণবজ্ঞ। ধম্মপদের 393 নম্বর শ্লোকে তথাগত বুদ্ধ স্পষ্ট করে বলেছেন, ন জটানি ন গোত্তেন ন যচ্চা হতি ব্রাহ্মণ যমহি সচ্চং চ ধম্ম চ চ সখী চ ব্রাহ্মণ। অর্থাৎ কেউ মাথায় জটা ধারণ করলেই বা কোনো নির্দিষ্ট গোত্রে বা পরিবারে জন্ম নিলেই তিনি ব্রাহ্মণ হন না। যার অন্তরে সত্য ন্যায়পরায়ণতা এবং ধর্ম বিরাজ করে, যিনি মন ও কর্মে পবিত্র, তিনিই প্রকৃত ব্রাহ্মণ। তথাগত বুদ্ধের দৃষ্টিতে প্রকৃত ব্রাহ্মণের প্রধান কয়েকটি বৈশিষ্ট্য হল, যিনি শরীর মন ও বাক্যের দ্বারা কোনো পাপকর্ম করেন না এবং এই তিন স্তরে নিজেকে সম্পূর্ণরূপে সংযুক্ত রাখতে পারেন, তিনি ব্রাহ্মণ। যিনি সংসারের মোহ মায়া তৃষ্ণা এবং বন্ধন ছিন্ন করেছেন, যার কোনো বিষয়ে আর কোনো আকাঙ্ক্ষা তৃষ্ণা বা ভয় নেই, তিনিই প্রকৃত ব্রাহ্মণ। যিনি কোনো কারণে অন্যের উপর রাগ করেন না এবং ক্ষমাকে নিজের প্রধান শক্তি মনে করেন, তিনিই ব্রাহ্মণ। যার মন থেকে কাম ক্রোধ অহংকার এবং তৃষ্ণা চিরতরে দূরে চলে গেছে, বৌদ্ধমতে তিনি ব্রাহ্মণ। যিনি কোনো প্রাণী হত্যা করেন না বা আঘাত করেন না এবং জগতের সকল জীবের প্রতি মৈত্রীভাব পোষণ করেন, তিনি প্রকৃত ব্রাহ্মণ। যিনি অন্যের কোনো বস্তুই না বলে বা অন্যায়ভাবে গ্রহণ করেন না, অর্থাৎ যিনি সম্পূর্ণ নির্লোভী জীবনযাপন করেন, তিনি প্রকৃত ব্রাহ্মণ। বৌদ্ধ দর্শন বা তথাগত বুদ্ধের মতে ব্রাহ্মণ কোনো জন্মগত জাতি বা বংশমর্যাদা নয়, বরং এটি হল মানুষের নৈতিক পবিত্রতা, পরম জ্ঞান এবং আধ্যাত্মিক শ্রেষ্ঠত্বের একটি সর্বোচ্চ গুণবাচক অবস্থা। বুদ্ধ তৎকালীন জন্মভিত্তিক জাত প্রথাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে ঘোষণা করেছিলেন, মানুষ তার কর্ম ও মনের পবিত্রতার মাধ্যমেই প্রকৃত ব্রাহ্মণ হয়ে ওঠেন। বৌদ্ধ দর্শনে যিনি চারি আর্য সত্যকে উপলব্ধি করে অবিদ্যা এবং তৃষ্ণা ধ্বংস করেছেন, তাকে অরহত বা মুক্ত মানুষ বলা হয়। বুদ্ধের পরিভাষায় এই অরহত বা নির্বাণপ্রাপ্ত ব্যক্তি হলেন আসল ব্রাহ্মণ। বাহ্যিক আচার অনুষ্ঠান যজ্ঞ বা বৈদিক মন্ত্রপাঠের চেয়ে অন্তরের লোভ দ্বেষ মোহমুক্তিকেই বুদ্ধ প্রকৃত ব্রাহ্মণত্বের লক্ষণ হিসাবে নির্ধারণ করেছেন। বস্তুত ব্রাহ্মণ কোনো সামাজিক শ্রেণী নয়, বরং এটি একটি উন্নত আধ্যাত্মিক নৈতিক চরিত্র। সব্বে সত্তা সুখী তাহন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।
1: এতক্ষণ পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন কমল বড়ুয়া।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। ঢাকা, ফরিদপুর, রাজশাহী, যশোর ও খুলনা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ ঢাকায় সূর্য উদয় হয়েছে 5:45, সূর্য অস্ত যাবে সকাল 6টায়। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
4: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠান। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা এবং জাতীয় নেতৃত্বে তার প্রভাব বিষয়ক আলোচনা অনুষ্ঠান আপোষহীন নেত্রী শুনবেন সকাল 7:30। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 7:45। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল 8:30। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই বেলা 2:20। নাটক খেলা বেলা 3:05। মূল কাহিনী বদরুল আমিন বাদল, বেতার নাট্যরূপ মোহাম্মদ আশরাফ হোসেন, প্রযোজনা আশিস কুমার লোহ। তারুণ্য শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্য দীপ্ত বাংলাদেশ শুনবেন বেলা 3:35।
3: জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসগরি ছোট পরিবার বিকেল 4:05। আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রাণের সুর শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন শুনবেন রাত 10টায়।
4: এবারে FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 MHz, FM 102 MHz ও FM 106 MHz সকাল 6:00 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ভোরের গান রুমানা ইসলামের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন সাইফুল্লাহ আল মামুন, সুর করেছেন গোলাম সরোয়ার।

0: ভোরের গান শুনলেন রুমানা ইসলামের কণ্ঠে। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সবাই সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাছের টায়ার, গাছের কোটর, গাড়ির টায়ার, বাঁশের গেটের গর্ত ইত্যাদি স্থানে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করতে হবে এবং বাড়িঘর ও তার আশপাশ সবসময় পরিষ্কার রাখতে হবে। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে তবে সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও যেন পানি জমতে না পারে সেই দিকে খেয়াল রাখুন।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন নজরুল সঙ্গীত শুনবেন, শিল্পী মোহাম্মদ গোলাম সোহরাব।

0: নজরুল সঙ্গীত শুনলেন মোহাম্মদ গোলাম সোহরাবের কণ্ঠে। বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা ও উপস্থাপনায় ডাক্তার ফারিয়া ফয়েজ, DSCC।
2: সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আয়োজন। আজকের আয়োজন ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর করণীয়। যেহেতু আমরা সবাই ঢাকায় বাসি, ঢাকা শহরটা আমাদেরই এবং এই ঢাকা শহরের টেক কেয়ার করার দায়িত্বও আমাদের। ডেঙ্গু আজকালকার দিনে সবচেয়ে বেশি আমাদের সবচেয়ে কষ্টদায়ক এবং আমাদের সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু নিয়ে যদি আমরা নগরবাসী কিছু করণীয় থাকে, সেটা প্রথমে আমি বলবো সচেতনতা। সচেতনতা ছাড়া ডেঙ্গু কোনোভাবেই কন্ট্রোল করা সম্ভব না। আমরা নগরবাসীরা কিভাবে আমাদের এই ঢাকা নগরটাকে বাঁচিয়ে রাখতে পারি ডেঙ্গু থেকে? প্রথমেই আমি বলবো আমাদের বাড়ির আশেপাশে যে জায়গাটা, ডেঙ্গু সবসময় আমরা জানি ডেঙ্গু খুব পরিষ্কার পানিতে এবং ডেঙ্গু খুব সাহেবী মশা এবং তাদের প্রজনন হয় পরিষ্কার পানিতে এবং তারা কামড়ায়ও উজ্জ্বল আলোতে। অতএব আমাদেরকে এই জায়গাগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে। প্রথমেই নগরবাসী হিসেবে আমরা যে কাজটা করব, সেটা হচ্ছে ডেঙ্গুর প্রজনন স্থলটা শনাক্ত করব। আমরা কি আসলে জানি সবাই ডেঙ্গুর প্রজনন স্থলটা কোথায়? ডেঙ্গু আমাদেরই ঘরের ভিতরের মশা। তাহলে ডেঙ্গুর প্রজনন স্থলগুলো যদি আমরা আসি, তাহলে আমাদের ঘরের ভিতরে যে ছোট্ট গাছের টপটা আছে, আমাদের ঘরের যে ওয়াশরুমটা আমরা গেস্টরুম হিসেবে রেখে দিয়েছি, ব্যবহার করছি না, আমাদের ঘরের ভিতরের যে এসির পানিটা আছে, কিংবা আমাদের ফ্রিজের নিচে জমে থাকা যে পানিটা আছে, এই পানিটুকুই আমাদের ঘরের ভিতরে ডেঙ্গুর সবচেয়ে উপযুক্ত প্রজনন স্থল। একইভাবে আমরা যদি একটু ঘরের বাইরের কথা আলাপ করি, আমরা স্কুল থেকে ছোট বাচ্চারা ফিরে আসার পথে যে চিপস খাচ্ছে, আমরা রাস্তায় বসে পানি খাচ্ছি, ডাব খাচ্ছি, ছোট ওয়ান টাইম গ্লাসে চা খাচ্ছি এবং এগুলা রাস্তাতেই ফেলে দিয়ে আসছি, যদিও কি না আমাদের পাশে সুন্দর বিন আছে, কিছু দূরে গেলেই আমরা ময়লা ফেলার বিন পাচ্ছি, কিন্তু সামান্য কষ্ট হবে ভেবে বিনে গিয়ে ফেলছি না। এই ছোট ছোট জায়গাগুলোই কিন্তু আমাদের মশার, মানে ডেঙ্গু মশার প্রজননস্থল। তো আসুন আমরা সবাই মিলে এই প্রজনন স্থলগুলোই যাতে সৃষ্টি না হয় এই কাজে প্রথমে নজর দিই। এরপরে আসি, যদি কোনোভাবে দেখি যে এই প্রজনন স্থলগুলো অলরেডি তৈরি হয়ে আছে এবং সেগুলো শনাক্ত করতে পেরেছি আমরা, তাহলে আমরা ধ্বংসের দিকে যাব। আমরা কিভাবে ধ্বংস করব? বাসার ভিতরে, যে আমি আবার যদি বলি, বাসার ভিতরে যে ছোট ছোট জায়গা যেখানে আমাদের পানি জমে থাকার সুযোগ আছে, সেখানে আমরা একদিনের বেশি কোনোভাবেই পানি জমতে দিব না। এবং যেই ওয়াশরুমটা আমরা ব্যবহার করছি না, সেই ওয়াশরুমের কমোটের ঢাকনাটা উল্টো করে রাখবো, বালতি মগ এগুলো সব উল্টো করে রাখবো, যাতে কোনোভাবে মশা ডিম পাড়তে না পারে। এবং ঠিক বাইরের কথাগুলো আসি, এটা হতে পারে যে ওই যে চা ভরা চায়ের কাপ বা চিপসের প্যাকেট, এগুলাতে যে পানিটা জমে থাকলো, পানিটা জমে থাকার কারণে মশার লার্ভাটা হতে পারে। এই প্যাকেটটা যে আমরা ময়লার ডাস্টবিনে ফেলে দিলে, সেখানেও মশার লার্ভা সামান্য বৃষ্টিতে হবে না, এরকম কোনো কথা নেই। তাহলে আমাকে এটা কিভাবে ব্যবহার করতে হবে? আমাকে সবসময় নিশ্চিত করতে হবে যে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা চিহ্নিত বিনে ময়লা ফেলছি এবং বিনগুলো যাতে ঢাকা থাকে। আসুন আমরা বদলাই, তাহলে আমাদের ঢাকা বদলে যাবে এবং আশা করি আমরা সবাই মিলে পুরো ঢাকা নগরবাসী মিলে ডেঙ্গু প্রতিরোধে সফল হব। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই, কথা হবে আগামী পর্বে।

0: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন ডাক্তার ফারিয়া ফয়েজ, ডিএসসিসি, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন। এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন। মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আসুন আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করি। মানব পাচার নয়, মানব সম্পদ তৈরিতে সচেষ্ট হন, দেশ উন্নয়নে অংশ নিন। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: খুব করে স্বীকার করি, কৃষি আর কৃষকের দেশ আমাদেরই বাংলাদেশ। কৃষক বন্ধুরা চাষাবাদ করেন বলেই তো আজও আমরা অনেক রকম খাবার খাওয়ার সুযোগ পাই। তাই আজকের এই কৃষি সমাচার অনুষ্ঠান থেকে সব কৃষক বন্ধুকে কৃতজ্ঞতা জানাই। আর এই সঙ্গে বলে যাই, কৃষি সমাচার অনুষ্ঠান তো কেবল আপনাদের জন্যই প্রচার হয়ে থাকে, কারণ এখানে কৃষি বিষয়ক তথ্য এবং নানা রকম পরামর্শের কথা আমরা জানিয়ে দিই, যা আমাদের চাষাবাদের ক্ষেত্রে অবশ্যই সহায়ক ভূমিকা পালন করবে। তাই আজও আবার অনুরোধ করি, মন লাগিয়ে চলুন শুনি আজকের এই কৃষি সমাচার। সুন্দর অনেক কিছু নিয়েই আমাদের সুন্দরবন। এই সুন্দরবন আমাদেরকে উপহার দেয় সুন্দর মন। সুন্দরবনের উপকার নিয়ে পরিবেশ বিজ্ঞানীরাও ইতিবাচক কথাই বলে থাকেন। এবার আমরা আমার কৃষি পর্বে তারই উত্তর জানব সাক্ষাৎকারমূলক আলোচনা পর্বে।
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছে আমি জান্নাতুল ফেরদৌস তমা। আজ আমাদের সাথে রয়েছেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জাওয়াত আফনান। আজকে আমরা তার সাথে কথা বলবো সুন্দরবন সম্পর্কে। তো সুন্দরবনের সুরক্ষার ভীষণ প্রয়োজন, কেন?
2: কোনো কিছু যদি আমরা লালন পালন না করি, কোনো কিছুকে যদি আমরা সুরক্ষা না দিই, তখন সেটা নষ্ট হয়ে যায়। মা যেমন তার শিশুকে আদর করে বড় করে তোলেন, সেজন্যই সে বড় হয়, তেমনি আমাদের সুন্দরবনটাকে যদি আমরা রক্ষা না করি, সুরক্ষা না দিই, তাহলে কিভাবে সেটা আমাদের মাঝে টিকে থাকবে? সুন্দরবন আমাদেরকে পুরো বিশ্বের মাঝে পরিচিত করেছে। সুন্দরবনকে 1997 সালে বিশ্ব ঐতিহ্য সংস্থা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। এটা পুরো জাতি হিসেবে আমাদের জন্য ভীষণ গর্বের। সুন্দরবনকে সুরক্ষা কেন প্রয়োজন আপনি আমাকে বলেছেন, সুন্দরবন এই যে আমাদের উপরে যে এত ঝড় বন্যা জলোচ্ছ্বাস আসে, সেটা থেকে আমাদেরকে কে রক্ষা করে? এই সুন্দরবন মা যেমন সন্তানকে বুক দিয়ে আগলে রাখে, এই সুন্দরবন আমাদেরকে সেই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে মায়ের মতো করে আগলে রাখছে। এই সুন্দরবন যদি না থাকতো, তাহলে আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ সুরক্ষা পেতে আমাদের যে আর্থিক ব্যয় হতো, সেটা আসলে অনেক বেশি। সেটা ব্যয় করার মতো সক্ষম দেশ আমরা এখনো হয়ে উঠতে পারিনি।
1: যে সুন্দরবনের প্রাণীকুলের বিষয় যদি বলতেন,
2: সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার তো আমরা সবাই জানি, কিন্তু আমি যেটা বলতে চাই, সুন্দরবনে কিন্তু শুধু রয়্যাল বেঙ্গল টাইগার না, সুন্দরবনের মধ্যে দিয়ে অনেক ছোট ছোট খাল বিল চলে গেছে, সেগুলো কিন্তু মৎস্য সম্পদে পরিপূর্ণ। সেগুলোর মধ্যে রয়েছে, আপনারা সবাই শুনে থাকবেন, ডলফিন, মিঠা পানির ডলফিন। এই সুন্দরবনে কিন্তু 3টি মিঠা পানির ডলফিন অভয়ারণ্য রয়েছে। সুন্দরবনে শুধু যে মৎস্যের অভয়ারণ্য তা না, পাখির জন্য অভয়ারণ্য রয়েছে। আপনারা জানেন শীতকালে অতিথি পাখির আমাদের এখানে আসে, সুন্দরবন কিন্তু তাদের জন্য এক বড় আশ্রয়স্থল। আমাদের কাঁকড়া চাষিদের জন্য সুন্দরবন এক আকর্ষণীয় জায়গা। কাঁকড়া চাষিরা যে রেণুটা সংগ্রহ করেন কাঁকড়ার পোনার জন্য, সেটা কিন্তু সুন্দরবনের মতো এত ভালো গুণগত মানসম্পন্ন পোনা আর কোথাও পাওয়া যায় না। সুন্দরবন থেকে আমাদের মধু আহরণকারীরা মধু আহরণ করেন। সুন্দরবনের উপরে আমাদের অনেক মানুষের জীবিকা ভীষণভাবে নির্ভরশীল।
1: সুন্দরবনের ক্ষেত্রে কিছু কার্যক্রম একেবারেই নিষিদ্ধ আমরা জানি, এই যে নিষিদ্ধ কার্যক্রম এ সম্পর্কে একটু বলবেন।
2: আপনারা জানেন যে সরকার সুন্দরবনকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছে। যেহেতু এটা প্রতিবেশগত, যেটা সংকটাপন্ন, যে এটা নষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা।

0: বা উদ্ভিদের আবাসস্থল ধ্বংস করে এরকম কোন ধরনের কার্যকলাপ করতে পারবো না। সুন্দরবনের যে খাল বিলের পানি আছে তা নষ্ট করে সেরকম কোনো কার্যকলাপও করতে পারবো না। সুন্দরবনে শব্দও দূষণ করা যাবে না। যদি আমি শব্দ দূষণ করি তাতে আমার প্রাকৃতিক যে বন্য প্রাণী আছে তারা ক্ষতিগ্রস্ত হবে, আমার পাখির মিষ্টি গান শুনতে পারবো না, সেই জন্য আমি শব্দও করতে পারবো না। মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর জন্য ক্ষতিকর সকল ধরনের কার্যক্রম সুন্দরবনে নিষিদ্ধ।
1: এছাড়াও আরেকটি বিষয়, যে আমরা সাধারণ যারা জনগণ রয়েছি আমাদের সাথে সুন্দরবনের যে সম্পর্ক আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি,
0: আমরা যারা সুন্দরবনের বাসিন্দা নই তারা কিভাবে সুন্দরবন সুরক্ষায় অবদান রাখবো। আমরা যখন সুন্দরবনে ঘুরতে যাই তখন যদি আমরা দায়িত্বশীল পর্যটকের মতো আচরণ করি, আমরা যদি সুন্দরবনে প্লাস্টিকটা যত্রতত্র না ফেলি, তাহলেই কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখা হয়।
1: অনেক ধন্যবাদ আপনাকে, আশা করছি আমরা অনেকেই সচেতন হব আজকের আলোচনা থেকে।
2: সুন্দরবনের কথা শোনা হলো, সুন্দরবন ভালো রাখে পরিবেশের মন। আর এবার শুনবো পরিবেশ বিষয়ক একটি গান। গানটির রচয়িতা খন্দকার আব্দুল মোতালেব, সুরকার এস এম আব্দুল আওয়াল, আর শিল্পী হলেন মরিয়ম বেগম মারিয়া।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় শফিকুল ইসলাম বাহার, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: এদেশ আমার আপনার আমাদের সকলের, আমাদের প্রতিদিনের কাজ হোক দেশের উন্নয়নে, দেশের উন্নয়ন আমাদের সকলের উন্নয়ন। তাই আসুন আমাদের উপর অর্পিত প্রতিদিনের দায়িত্ব যথাযথভাবে পালন করি, দেশের সেবায় আত্মনিয়োগ করি।
0: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ বৃহস্পতিবার, দোসরা আশ্বিন, 5ই রবিউল সানি, 17ই সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতে শিরোনাম। রাজধানীর গণপরিবহন ব্যবস্থা সহজ করতে মেট্রো রেলের 3টি প্রকল্প সহ মোট 12টি প্রকল্প একনেকে অনুমোদন। বিশ্বমানের মানব সম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ বললেন রাষ্ট্রপতি। সরকার মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশ সমুন্নত রাখতে বদ্ধপরিকর, মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে গেলে বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী। পুলিশের সক্ষমতা বাড়াতে শিগগিরই আধুনিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী গ্যাস সরবরাহ বেড়েছে এবং ইতিবাচক এ ধারা অব্যাহত থাকবে, সংবাদ সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। যুদ্ধাপরাধের দায়ে কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচির 25 বছরের কারাদণ্ড। এবং জাপানে এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ চীনের মুখোমুখি বাংলাদেশ নারী দল, ফুটবলে দক্ষিণ কোরিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ নারী দল। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। রাজধানীতে পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে 3টি মেট্রো রেল প্রকল্প সহ 1,68,780,40,00,000 টাকা ব্যয় সম্বলিত মোট 12টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গতকাল সচিবালয়ে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি এবং পরিকল্পনা বিভাগের সচিব SM শাকিল আক্তার শেরে বাংলা নগরের NEC সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 48,256,30,00,000 টাকা, প্রকল্প ঋণ 1,20,466,39,00,000 টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে পাওয়া যাবে অবশিষ্ট 57,71,00,000 টাকা। সভায় সরকার 45,503,76,00,000 টাকা ব্যয়ে একটি নতুন মেট্রো রেল প্রকল্প অনুমোদন দিয়েছে এবং 2টি চলমান মেট্রো রেল প্রকল্পের সংশোধনও ইতিবাচকভাবে বিবেচনা করেছে। প্রস্তাবিত MRT লাইন 5 সাউদার্ন রুটে গাবতলী থেকে দাসের কান্দি পর্যন্ত 17.20 কিলোমিটার মেট্রো রেল করিডোর নির্মাণ করা হবে, যার মধ্যে 13.10 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড ট্র্যাক থাকবে। সভায় MRT লাইন 1 এবং MRT লাইন 5 নর্দার্ন রুটের সংশোধিত প্রস্তাব বিবেচনা ও অনুমোদন করা হয়। গতকালের সভায় অনুমোদিত 12টি প্রকল্পের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের 5টি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 2টি, রেলপথ মন্ত্রণালয়ের 2টি এবং পল্লী উন্নয়ন ও সমবায় শ্রম ও কর্মসংস্থান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের 1টি করে প্রকল্প রয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে অনুমোদিত অপর 2টি প্রকল্প হল রাজশাহী সড়ক জোনের আওতাধীন জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততা উন্নীতকরণ এবং চট্টগ্রাম সড়ক জোনের আওতাধীন জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ তৃতীয় পর্যায়ে। অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে খুলনা পয় নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প প্রথম সংশোধন, বাংলাদেশ রেলওয়ের নারায়ণগঞ্জ ঢাকা জয়দেবপুর সেকশনে ইলেকট্রিক ট্র্যাকশন বাস্তবায়ন এবং বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রথম সংশোধিত। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তি নির্ভর মানব সম্পদ গড়ে তুলতে দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। এ সময় রাষ্ট্রপতি শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ আব্দুল লতিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহারের বিষয়ে কৃষকদের সজাগ করতে কৃষি বিশ্ববিদ্যালয় সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিফ রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন সাক্ষাৎ করেছেন। গতকাল সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্দালিফ রহমান বলেন, সরকার মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশ সমুন্নত রাখতে বদ্ধপরিকর। তবে একই সঙ্গে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে মানহানিকর বক্তব্য, ভুল তথ্য ও অপতথ্যের বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত অংশীজনদের সঙ্গে মত বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী গতকাল রাজধানীতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন অডিটোরিয়ামে ফিল্ম ডিরেক্টরস ডে 2026 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তিনি চলচ্চিত্রকে সমাজ ও মানুষের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হিসেবে আখ্যায়িত করেন। তথ্য সম্প্রচার মন্ত্রী আগামী দিনে মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইনও পরিবর্তন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি গতকাল রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু অপরাধ সংঘটনের উপর অপরাধীকে গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সালাউদ্দিন আহমদ আরও বলেন, পুলিশের সক্ষমতা বাড়াতে শিগগিরই আধুনিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে 12,537 কোটি 49 লাখ টাকা ব্যয়ে পরিশোধিত জ্বালানি তেল এবং একটি অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কার্গো আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর বাইরেও দরপত্র ছাড়া একই সময়ের জন্য আরও 6,95,000 মেট্রিক টন জ্বালানি তেল কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়। নির্বাচিত সরকার গত 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর থেকে জনকল্যাণে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। বর্তমান সরকারের 7 মাস পূর্তি উপলক্ষে গতকাল রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেছেন, বর্তমান সরকার একটি জনকল্যাণমুখী ও জবাবদিহিমূলক সরকার। সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে তাদের বক্তব্যের বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
2: সরকারের 7 মাস পূর্তি ও সমসাময়িক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবিহলে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলন। বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সহ প্রেস উইং এর সদস্যরা। সংবাদ সম্মেলনে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমান অভিযোগ করেন, কেউ কেউ সামাজিক মাধ্যমে জোরাতালি দিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে।
3: একটি সরকার 6-7 মাস পার না হতেই এই সেই ধরে বসলাম আমরা। আমাদের কি একবারও চিন্তা করা উচিত ছিল না যে বিগত সরকার কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশি ঋণ চাপিয়ে গেছে আমাদের মাথার উপরে?
2: সংবাদ সম্মেলনে জনগণ রাষ্ট্রের প্রকৃত মালিক উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবরি বলেন, প্রধানমন্ত্রী তার দৈনন্দিন কাজের মধ্য দিয়ে এটি জনগণকে অনুভব করাতে সক্ষম হয়েছেন।
3: জনগণ এখন ফিল করতে শুরু করেছে যে জনগণ রাষ্ট্রের মালিক। জনগণ দেখছে তাদের প্রধানমন্ত্রী তাদের সঙ্গে আছেন। এই সরকার তার কার্যক্রমের মধ্য দিয়ে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তার দৈনন্দিন কার্যক্রমের মধ্য দিয়ে এটি জনগণকে অনুভব করাতে সক্ষম হয়েছেন যে জনগণ রাষ্ট্রের মালিক।
2: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, ইতোমধ্যে গ্যাসের প্রবাহ বেড়েছে এবং এটি দৃশ্যমান উন্নতি ঘটেছে। বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন বিশ্বের একটি স্থিতিশীল রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পেয়েছে।
4: আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিস এর রেটিং এ বাংলাদেশকে গতকাল নেতিবাচক থেকে একটা লম্বা সময় পর স্থিতিশীল অবস্থায় ফেরত আনা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য সারা বিশ্বে একটা স্থিতিশীল রাষ্ট্র যার প্রেক্ষিতে আমরা বিশ্বাস করি শুধুমাত্র বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগই বাড়বে না, আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদাই বাড়বে না, বরং আমাদের ট্রেড ইনভেস্টমেন্ট এন্ড এমপ্লয়মেন্ট অর্থাৎ নারী যুবকদের ক্ষমতায়নের জন্য যে কর্মসংস্থান প্রয়োজন সেটিও একটি ইতিবাচক ধারায় সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ।
2: দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে নিজস্ব বিদ্যুৎ চাহিদা মেটাতে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ গ্রহণ যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে বলেন দেশের অব্যবহৃত ও পরিত্যক্ত সরকারি জলাশয় সংস্কার করে তরুণদের মধ্যে বরাদ্দের মাধ্যমে বিপুল কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। নেক্সট রিপোর্ট বাংলাদেশ বেতার।
0: জ্বালানি সংকটে সেই দীর্ঘ লাইন, ঘণ্টা পর ঘণ্টা অপেক্ষা এখন যেন অনেকটাই অতীত। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে অস্থিরতা তৈরি হলেও নানা উদ্যোগে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে দেশের পরিস্থিতি। রাজধানীর পাম্পগুলোতে কমেছে গাড়ির চাপ, আর গ্যাস সরবরাহ বাড়ায় গতি ফিরেছে শিল্প কারখানার উৎপাদনেও। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় দেখা দিয়েছে চরম অস্থিরতা, যার প্রভাব পড়েছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে। এর ফলে গত কয়েক সপ্তাহ দেশে জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দেয়। সংকট কাটিয়ে উঠতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করে সরকার। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রো বাংলার সমন্বিত ব্যবস্থাপনায় দেশীয় উৎস থেকে প্রাপ্ত গ্যাসের পাশাপাশি আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশজুড়ে গ্যাস সরবরাহ অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। রাজধানীর পাম্পগুলোতে এখন আর নেই গাড়ির লম্বা লাইন। সরবরাহ স্বাভাবিক হওয়ায় শিল্প কলকারখানাতেও শুরু হয়েছে পুরোদমে উৎপাদন কার্যক্রম। এতে স্বস্তি নেমে এসেছে সবার মাঝে।
6: গ্যাস কমা ছিল, আজকে গ্যাস অনেকটা ভালো।
7: এইভাবে যদি চলে গ্যাস ভালো চলবো, আমরা ভালো চলবো, সবাই ভালো চলবো।
8: গ্যাস পাচ্ছি, যার কারণে উৎপাদন আগের তুলনায় অনেক বেড়ে গেছে।
5: পেট্রো বাংলার হিসেব অনুযায়ী বুধবার বিকেলে জাতীয় গ্রিডে মোট 260.6 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশে গ্যাস সরবরাহ বেড়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, আগামী দিনেও এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে। সরকারের 7 মাস পূর্তি উপলক্ষে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহদী আমিন আরো বলেন,
4: মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন আমরা দেখেছি অত্যন্ত স্বল্প সময়ে তার বাস্তবায়ন গতকাল থেকে শুরু হয়েছে। গ্যাসের প্রবাহ অনেকটাই বেড়েছে এবং আমরা গ্যাসের যে দৃশ্যমান উন্নয়ন আজকে দেখতে পাচ্ছি, সামনের দিনগুলিতে ইনশাল্লাহ ইতিবাচক ধারা অব্যাহত থাকবে।
5: পেট্রো বাংলার তথ্য অনুযায়ী দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 300 কোটি ঘনফুট। মঙ্গলবার বিকেলে 260.6 কোটি ঘনফুট সরবরাহের ফলে আগের দিনের তুলনায় সরবরাহ বেড়েছে 26.07 কোটি ঘনফুট, আর রোববারের তুলনায় বেড়েছে 27.41 কোটি ঘনফুট। অর্থাৎ মাত্র 2 দিনের ব্যবধানে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। এতে সাম্প্রতিক সময়ে গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতির চিত্র উঠে এসেছে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: সৌরবিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কর 17% থেকে কমিয়ে 1% করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। গতকাল এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষাপটে সৌরবিদ্যুৎ উৎপাদন দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে এই সুবিধা দেওয়া হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী মাসের মধ্যে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজেন। গতকাল রাজধানীর গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মোহাম্মদ ফজল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রুশ রাষ্ট্রদূত একথা জানান। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ মহসিন মিয়া। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস। গতকাল স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় হাফিজউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠিত। তিনি বলেন, সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জার্মানির পর্যবেক্ষক দলের উপস্থিতি দুই দেশের মধ্যে প্রচলিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিয়েছে। জার্মানির রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ দীর্ঘ সময় স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়ে এক নায়কতন্ত্র থেকে গণতন্ত্রের পথে পদযাত্রা সুগম হয়েছে। চীন সহ এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও জোরদার করতে চারটি অগ্রাধিকার তুলে ধরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। অগ্রাধিকারগুলো হল ঔষধ ও স্বাস্থ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল স্বাস্থ্য, সুস্থ বার্ধক্য এবং টিকা ও স্বাস্থ্য নিরাপত্তা। তিনি গতকাল চীনের হাইকোতে অনুষ্ঠিত বিএফএ গ্লোবাল হেলথ ফোরাম 2026 হাইকো কনফারেন্সে বক্তব্যে এসব অগ্রাধিকার তুলে ধরেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ঔষধের জন্য চীনের বাজারে প্রবেশের সুযোগ সহজ করার পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, গবেষণা ও স্মার্ট অবকাঠামো উন্নয়নে চীনের সঙ্গে যৌথভাবে কাজ করতে বাংলাদেশ আগ্রহী। বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপক্ষীয় অংশীদারিত্বের উপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গতকাল ঢাকায় তার নিজ কার্যালয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও এর বাংলাদেশ প্রতিনিধি ডাক্তার আহমেদ জামশেদ মোহাম্মদের সঙ্গে এক বৈঠকে তিনি এ গুরুত্ব আরোপ করেন। বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এতে জনস্বাস্থ্য জোরদার, স্বাস্থ্য নিরাপত্তা, রোগ প্রতিরোধ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে ইসলামী সহযোগিতা সংস্থা ওয়াইসির দৃঢ় সমর্থন ও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংস্থাটির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উল শেখ আহমেদ। গতকাল সৌদি আরবের জেদ্দায় ওয়াইসিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এম জে এইচ জাবেদ নবনির্বাচিত মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি ড খলিলুর রহমান অভিনন্দনপত্র হস্তান্তরকালে তিনি এ আশ্বাস প্রদান করেন। এ সময় ওয়াইসি মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ভূয়সী প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা নতুন গতি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। চলতি 2026-27 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। গতরাতে এ ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল একাদশ শ্রেণীর ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আবেদনের সময় শিক্ষার্থীদের দেয়া মোবাইল নম্বরে SMS করে ফল জানানো হচ্ছে। পর্যায়ক্রমে নির্বাচিত সব শিক্ষার্থী এই SMS পাবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
10: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
10: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবার আন্তর্জাতিক সংবাদ। কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচিকে 25 বছরের কারাদণ্ড দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতার জন্য সংঘটিত কসোভো যুদ্ধের সময় যুদ্ধাপরাধের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। কসোভো লিবারেশন আর্মি KLA এর জ্যেষ্ঠ কমান্ডার থাকাকালে হত্যা, নির্যাতন ও বেআইনিভাবে আটকের মতো অপরাধের জন্য 58 বছর বয়সী থাচিকে গতকাল এই সাজা দেওয়া হয়। হেগ ভিত্তিক কসোভো স্পেশালিস্ট চেম্বার্স জানিয়েছে, সংঘাতের সময় KLA এর হাতে 96 জন রাজনৈতিক প্রতিপক্ষ ও সার্বীয় নিরাপত্তা বাহিনীর সহযোগী হিসেবে বিবেচিত ব্যক্তিকে হত্যার ঘটনায় থাচি দোষী সাব্যস্ত হয়েছেন। সুদানের দক্ষিণাঞ্চলে একটি খনি ধসে অন্তত 82 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে যারা আটকে রয়েছেন তারা মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিম কর্ডোফানের এল নাহুদ শহরের কাছে গত মঙ্গলবার আল জারা স্বর্ণখনির বিভিন্ন সুড়ঙ্গ ধসে পড়তে শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে তিনি আশা করছেন। তিনি জানান, ইরানের কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইয়েমেনের হুথি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে সংঘাত তীব্র হওয়ায় তিনি এ আহ্বান জানান। ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান মোহসেন রেজাইদ বলেছেন, তেহরানের আস্থা পুনরুদ্ধারে ওয়াশিংটনকে বাস্তব পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উপর ইরানের কোনো আস্থা নেই। খেলার খবর ক্রিকেট। এশিয়ান গেমসের নারী টি টোয়েন্টি ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ চীনের মুখোমুখি হচ্ছে। মাঠ ভেজা থাকার কারণে খেলাটি শুরু হতে বিলম্ব হচ্ছে। ফুটবল। জাপানে এশিয়ান গেমস নারী ফুটবলে আজ বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা একটায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:45 এবং সূর্য অস্ত যাবে 6:00। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাজধানীর গণপরিবহন ব্যবস্থা সহজ করতে মেট্রো রেলের 3টি প্রকল্প সহ মোট 12টি প্রকল্প একনেকে অনুমোদন। বিশ্বমানের মানব সম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ বললেন রাষ্ট্রপতি। সরকারের মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশ সমুন্নত রাখতে বদ্ধপরিকর, মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে গেলে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। পুলিশের সক্ষমতা বাড়াতে শিগগিরই আধুনিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী গ্যাস সরবরাহ বেড়েছে এবং ইতিবাচক এ ধারা অব্যাহত থাকবে, সংবাদ সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। যুদ্ধাপরাধের দায়ে কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচির 25 বছরের কারাদণ্ড। এবং জাপানে এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ চীনের মুখোমুখি বাংলাদেশ নারী দল। ফুটবলে দক্ষিণ কোরিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ নারী দল। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুখের ঠিকানা অনুষ্ঠান থেকে সবাইকে শুভেচ্ছা। প্রিয় শ্রোতা, সুন্দর একটা সকালে চমৎকার একটা বিষয় নির্বাচন করেছি আমরা আলোচনা করবার জন্য, শিশুদের শেখার ক্ষেত্রে ধীর গতি এবং তার প্রতিকার। অনেক শিশুরা একটু দেরিতে শেখে, আবার অনেকে দ্রুত শেখে, এটা একটা ভাবনার কারণ পরিবারে। আমরা এই নিয়ে আজকে কথা বলবো কনসালটেন্ট অকুপেশনাল থেরাপিস্ট যিনি সিআরপিতে আছেন সুলতানা রাজিয়া, তার সাথে কথা বলছি। সাথে রয়েছে আমরা ডক্টর রেজাউল আলম খান। সুলতানা রাজিয়া কেমন আছেন?
2: জি ভালো আছি।
1: আমরা লক্ষ্য করেছি আমাদের দেশে যে কোনো প্রান্তে হোক না কেন, শিশু যখন একটু বড় হয়, দু তিন বছর হয় বা দু বছর হয়, তখনই আমরা তাকে চেষ্টা করি এবং অনেকের পরামর্শে স্কুলে ভর্তি করাবার জন্য। এই যে একটা প্রবণতা, আপনার মন্তব্য কি?
2: আমি বলবো এটা একদম ভুল একটা ইচ্ছা আমি এবং বাবা মায়ের। সেক্ষেত্রে বাবা মাকে আগে চিন্তা করতে হবে আমার বাচ্চা আসলে কি শিখেছে। আমার বাচ্চার শেখাটা যদি পরিপূর্ণ হয় তবেই কিন্তু আমরা স্কুলের দিকে যাব। তার আগেই আমি যদি এত তাড়াতাড়ি করে বা আমি যদি মনে করি আমার বাচ্চাটাকে অনেক বেশি শেখাবো এই জন্য যদি স্কুলে ভর্তি করিয়ে দেই, আসলে কিন্তু এটা একদমই সঠিক পদ্ধতি না। শেখাটা শুরু হয় বাবা মায়ের কাছ থেকে, শেখাটা শুরু হয় তার পরিবার থেকে, কখনোই স্কুল থেকে না।
1: চমৎকার বলেছেন। আর একটা বিষয়ে, আমরা ছোটবেলায় ঘরোয়া ভাবে মুখস্থ করাতে চেষ্টা করি, সরেতে অজগর, আবার এ বি সি, আবার এক দুই তিন ইত্যাদি ইত্যাদি, এই যে তাকে মুখস্থ করার চেষ্টা করি। একটি প্রশ্ন, তাহলে মুখস্থ করাটা ভালো নাকি লেখা শেখানো ভালো প্রথম দিকে?
2: দুইটার একটা কম্বিনেশন প্রয়োজন হয় আসলে। এটা নিয়ম হচ্ছে, মানে বৈদ্যুতিক, মানে আমরা যে বৈজ্ঞানিক পদ্ধতিটা আমরা আসলে ফলো করতে চাই এখন এই বিশ্বে, বর্তমান বিশ্বে, সেটাকে এরকম ভাবে যদি আমি বলি, নিয়ম হচ্ছে আপনার একটা বাচ্চা হচ্ছে আগে মায়ের কাছ থেকে বা বাবার কাছ থেকে শুনবে, তারপর হচ্ছে সে সেটাকে দেখবে, তারপর সে হাতে কলমে সেটাকে প্র্যাকটিস করবে, এবং তারপর হচ্ছে সে সেটাকে রিপিট করে সে আবার এটাকে রিকল করবে বা রিকগনাইজ করে আবার বিভিন্ন জায়গাতে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে আরো সুবিধা হবে। যেমন আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি অতে অজগর, অথবা অ শব্দটা, অথবা এ শব্দটা আমি শিখেছি। এখন আমার মা আমাকে মুখে যখন শেখানো শিখিয়েছে, তারপর আমাকে চেষ্টা করেছে হাতে একটু দেখানো জন্য, বই দিয়ে দেখিয়েছে এবং তারপর হাতে কলম দিয়ে লেখানোর চেষ্টা করেছে। ঠিক তার পরের পদ্ধতিটি হচ্ছে একদম আমার নিজের, মানে আমি একটি বাচ্চা যদি হই তাহলে আমার নিজের। কিভাবে সেটা? আমি যখন রাস্তাঘাটে বা যেখানে আমি চলাফেরা করব সেসব জায়গাতে আমি যখনই আপনার এই শব্দটা অ শব্দটা দেখব, আমি তখনই সেটাকে রিকল করব এবং রিকগনাইজ করব। আমি তখনই মায়ের দিকে তাকিয়ে একবার হলেও বলবো যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে অ। তাহলে হলো কি, আমার হচ্ছে রিপিটিশনটাও হলো এবং একই সাথে আমার কি এটাকে রিকগনাইজ করা হলো।
1: বিজ্ঞান ভিত্তিক একটা কথা বলা হয় বারবার, যে মাকে তার চেহারার দিকে তাকানো, একেবারে ছোটবেলায় তাকে অনুসরণ করা, এই যে পিটার্স প্লে আপনার বলেন, পুতুল খেলা ইত্যাদি ইত্যাদি, কি প্রয়োজনীয়তা আছে?
2: অবশ্যই, কারণ প্লে, আমরা যদিও বলছি যে বাচ্চাদের হচ্ছে খেলাটাই হচ্ছে তার একমাত্র তার পদ্ধতি, তাকে শেখানোর জন্য, তাকে স্কুলে দেওয়ার জন্য, তাকে বিভিন্ন জিনিসে গঠন করার জন্য। এখন এই প্লেয়েরও কিন্তু অনেকগুলো পদ্ধতি রয়েছে। প্লে কিন্তু এমন না যে আমি দুই বছরের বাচ্চাকে খুব একটা অ্যাডাল্ট প্লে দিয়ে দিব, আবার দুই বছরের আবার পাঁচ বছর বা সাত বছরের বাচ্চাকে আমি পুতুল খেলা দিয়েই বসিয়ে দিব, বিষয়টা এরকম না। বয়সের সাথে তার প্লে বা খেলাধুলার কিন্তু একটা সামঞ্জস্যতা রয়েছে। এবং যদি আমি বলি প্রিটেন্ড প্লে, এটা হচ্ছে এরকম যে আমার মা আমাকে কিভাবে খাইয়েছিল, আমার মা আমাকে কিভাবে জামা কাপড় পরিয়েছে বা আমাকে কিভাবে ছড়া বলা শিখিয়েছে, ঠিক একইভাবে আমি সেই জিনিসটাকে করব একটি পুতুলের সাথে। তার মানে হচ্ছে আমি আগেই যেটা বললাম যে আগে আমাকে শুনতে হবে, দেখতে হবে, করতে হবে, তারপর সেম জিনিসটাকে আমি আমার নিজের মতো করে আবার ইমপ্লিমেন্ট করব আরেকটা জায়গাতে, তাহলে কিন্তু আমার শিক্ষাটা পরিপূর্ণ হবে।
1: শিশুরা জন্মের পরে বাক প্রতিবন্ধী কিনা এটা বুঝবো কি করে?
2: বাক প্রতিবন্ধীটা বোঝার জন্য আপনাকে এখানে অবশ্যই আগে আমাকে দেখতে হবে তার কানে শোনার বিষয়টা। তার কানে শোনা এবং কথা বলা দুইটার বিষয়ে সমন্বয়ে কিন্তু আসলে বাক প্রতিবন্ধীটা আসবে। এখন আমি কিন্তু জন্মের পরে, আমি একটা ছোট উদাহরণ দিই তাহলে আরো বুঝতে সুবিধা হবে। একদম ঠিক আমি জন্মের পর যখন নাকি ব্রেস্ট ফিড করা শুরু করলো একটা বাচ্চা, তখনই কিন্তু বাচ্চা কি করে, বাচ্চা কিন্তু কিছু সাউন্ড শোনে মায়ের কাছ থেকে। এবং সেই সাউন্ডটা কোথা থেকে? শুধু কিন্তু মুখের কাছ থেকে না, মায়ের হার্টবিট, মায়ের হচ্ছে মায়ের কাছে যখন সে ব্রেস্ট ফিড করতে যায় বুকের কাছাকাছি যাবে তখন কিন্তু তার যে হার্টবিটটা হবে এই হার্টবিটটা হচ্ছে তার প্রথম রিদম তার অডিটরি বা তার শোনার একটা প্রক্রিয়া এটা সে শুনলেই সে কি করবে মাকে বুঝতে পারবে মাকে আরো জড়িয়ে ধরার চেষ্টা করবে এই যে মাকে জড়িয়ে ধরলেই কিন্তু সেটা সে শুধু ইমোশন থেকে তাকে আঁকড়ে ধরার চেষ্টা নয় এটা হচ্ছে তার অডিটরি পাওয়ারটাকে সে আসলে ওই সময় পিউরিফাই করার চেষ্টা করে এবং ডে টু ডে যেটা করে মা যখন কথা বলছে মা যখন সাউন্ড করবে পিছন থেকে অবশ্যই তার সামনে থেকে না কারণ সামনে থেকে হলে অনেক সময় সেটা সে বুঝতে পারবে না কিন্তু একটা শিশুর যদি পিছন থেকে তার মা তাকে তার নাম ধরে ডাকে বা অথবা কোনো কিছু বলার উদ্দেশ্যে বলে তাহলে সে যদি ঘাড় ঘুরিয়ে দেখে সে যদি তার মায়ের দিকে লোকেট করার চেষ্টা করে আই কন্টাক্ট করার চেষ্টা করে তাহলেই আমরা বুঝবো যে সেই বাচ্চাটি আসলে শুনতে পাচ্ছে এখন আপনারা আসেন যে বাক প্রতিবন্ধিতা শোনা থেকেই আসবে তার কথা বলার বিষয়টা আগে শোনা তারপরে হচ্ছে কথা বলা শোনাটা যখন সে কনফার্ম হবে অথবা যদি ধরেন আমি ধরেই নিচ্ছি যে সে আসলে শুনতে পাচ্ছে না তারপরে হচ্ছে দেখবো যে সে আসলে লিপ রিড করতে পারে কিনা আমাদের লিপ রিডিং একটা খুব ইম্পর্টেন্ট জায়গা যে আমি যে কথাটা বলছি আমার বাচ্চাটা আমার ঠোঁটের দিকে তাকাচ্ছে কিনা আমার ঠোঁটটাকে ভালো করে বোঝার চেষ্টা করছে কিনা এবং তারপরে কিন্তু সে কি করবে আমি যেভাবে বিবির বিবির করে যা যা বলছি আমার বাচ্চাটা ঠিক একইভাবে সেটাকে কপি করবে কপি করে আবার সেটাকে রিপিট করবে এই একইভাবে কিন্তু সে কি করবে সেম কথাটাকে কপি করার চেষ্টা করবে তখনই আমি বুঝবো এই যেমন 7 থেকে 9 মাসের মধ্যে আমরা বলছি একটা বাচ্চা ব্যাবলিং করবে কিছু সাউন্ড করবে একদম আনইউজুয়াল কিছু সাউন্ড যেই সাউন্ডগুলোকে ঠিক আমরা বুঝতে পারছি না এই সাউন্ডগুলোর মাধ্যমেই আমরা বুঝতে পারবো বাচ্চাটি আসলে বাক প্রতিবন্ধী কিনা
1: একটা প্রসঙ্গ চলে আসে যেসব শিশুরা দেরিতে কথা বলে তাদের জন্য ব্যবস্থাপনা কি
2: যারা দেরিতে কথা বলে এটা আগে আমাকে দেখতে হবে তার বয়সটা কত তার বর্তমান বয়স কত এবং মানে আমরা যদি আমার থিওরিটিক্যাল কথা বলি বা একটু সায়েন্সের কথা বলি যে তার আসলে ডেভেলপমেন্টাল এজ এবং তার ক্রোনোলজিক্যাল এজ তার শিখার বয়স কত হয়েছে এবং তার রিয়েল বয়স কত হয়েছে এটার সাথে আগে ম্যাচ করতে হবে আগে দেখতে হবে যে বয়সটা ঠিক আছে কিনা তার শেখাটা দেরি হলেও অনেক বাচ্চাই আছে যে 7 মাসে তার ব্যাবলিং শুরু না করলে 9 মাসে শুরু করলো 9 মাসে না শুরু করলেও সে 12 মাসে শুরু করলো এটাও একসেপ্টেড কিন্তু যদি কোনো বাচ্চা 15 মাস বয়সেও ব্যাবলিং না করে তখনই আমাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েবে তখনই কিন্তু আমার একজন মাকে কি করতে হবে খুব দ্রুত আমাকে সেই জায়গাটাকে নক করতে হবে এবং তাকে বোঝাতে হবে মাই প্রথমে একমাত্র বুঝতে পারবে যে আমার বাচ্চাটি তো আসলে শুনতে পারছে না বা কথা বলতে পারছে না বা আমাকে দেখে কিছু অনুকরণ করতে পারছে না আর এই সময় আমরা যেটা করব তাকে একজন চিকিৎসকের পরামর্শ নিব
1: শেষ পর্যায়ে একটা প্রশ্ন করতেই হয় তা হলো শিশুদেরকে মেধাবী করবার জন্য অল্প বয়সে আমরা ঘরে শিক্ষক রাখি অর্থাৎ সে মেধাবী হবে এমন ভাবে তৈরি করা হবে সে যেন প্রতিটি পরীক্ষায় ভালো রেজাল্ট করে অর্থাৎ মেধাবী করার জন্য শিক্ষক রাখা আপনার মন্তব্য কি
2: যে শিক্ষাটা কখনোই শুধুমাত্র মুখস্থ বা দেখে লেখার ব্যাপার উপরে নির্ভর করে না শিক্ষাটা হচ্ছে পারিপার্শ্বিকতা তার পরিবেশ থেকে আসবে সুতরাং অল্প বয়সে শিক্ষক না রেখে আমি যদি ঘর থেকে বাবা মায়ের কাছ থেকে পরিবেশ থেকে শেখার চেষ্টা করি প্রথমে এবং সেই অনুযায়ী যদি আমি কিছু করার চেষ্টা করি এবং সেখানে কি ভুল হচ্ছে তার উপর জাস্টিফাই করে আমি হয়তোবা একজন শিক্ষক রাখতে পারি প্রথমেই শিক্ষাটা কিন্তু সবসময় মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে অথবা তার পরিবার থেকে বা পারিপার্শ্বিক অবস্থা থেকে কখনোই টিচারের কাছ থেকে না
1: শিশুদের শেখার ক্ষেত্রে ধীরগতি বা তার প্রতিকার এ নিয়ে অনেক তথ্য জানার সুযোগ হলো সুলতানা যে আপনি কনসালটেন্ট অকুপেশনাল থেরাপিস্ট আপনি সিআরপিতে আছেন এবং এই তথ্যগুলো আমাদের জেনে আমাদের সংসারে এগোতে হবে ছোট শিশুকে বড় করতে হবে তাকে মেধা তৈরি করতে হবে এই প্রয়াসেই আপনি সময় দিয়েছেন আপনাকে শুভেচ্ছা এবং প্রিয় শ্রোতা আপনাদেরকে জানাই ধন্যবাদ এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন আজ সুখের ঠিকানা অনুষ্ঠানটি শব্দগ্রহণ এবং সম্পাদনা ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং প্রযোজনা ছিলেন শাহিদা মঞ্জুরি
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ ও FM 90 মেগাহার্টজে।
1: শুরু হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা এবং জাতীয় নেতৃত্বে তার প্রভাব বিষয়ক আলোচনা অনুষ্ঠান আপোষহীন নেত্রী। সাক্ষাৎকার প্রদানে মানিকগঞ্জ এক আসনের সংসদ সদস্য এস এ জিন্না কবির, সাক্ষাৎকার গ্রহণে সজীব দত্ত।

0: বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচিত ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের রাজনীতিতে আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত। কারণ দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নানা সংকট, আন্দোলন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজের রাজনৈতিক অবস্থানে সুদৃঢ় ছিলেন। সংগ্রাম, সাহস ও নেতৃত্বের আরেক নাম বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক পথ চলায় নানা প্রতিকূলতার মধ্যেও নিজের অবস্থান ধরে রেখেছিলেন। গণতন্ত্র ও রাজনৈতিক অধিকারের প্রশ্নে তার ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয়। একজন নেত্রীর চেয়েও তিনি অনেকের কাছে একটি রাজনৈতিক অধ্যায়ের নাম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আমি সজীব দত্ত স্বাগত জানাচ্ছি আপোষহীন নেত্রী আজকের আলোচনা অনুষ্ঠানে। আজ আমাদের অতিথি মানিকগঞ্জ এক আসনের সংসদ সদস্য এস এ জিন্না কবির। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোন দিকটি আপনার কাছে সবচেয়ে বেশি ফুটে ওঠে?
1: ধন্যবাদ আপনাকে। বেগম খালেদা জিয়ার নামটি উচ্চারণ করার আগে, যখনই ওনার নামটি আসে তখন ওনার নাম উচ্চারণ করার আগে ভেসে ওঠে বাংলাদেশের চিত্র। সবচেয়ে বড় কথা যে উনি নিজের জীবনকে এই বাংলাদেশের গণতন্ত্রের জন্য উৎসর্গ করেছেন, এটাই সবচাইতে উল্লেখযোগ্য দিক হিসাবে আমার কাছে মনে হয়। ওনার গণতান্ত্রিক মনা, দেশের মানুষকে ভালোবাসা, দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য উনি জীবনের যে ত্যাগ, এই ত্যাগকে স্মরণ করতে গেলে তার সকল স্মৃতিকে যদি মনের কোঠায় আমরা স্থান করে নিয়ে যদি একবার ওনার সবকিছু যদি কল্পনায় নিয়ে আসতে চাই তাহলে চোখ দিয়ে পানি পড়ে। এটাই সবচেয়ে বড় পাওনা ওনার, উনি এই বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিতে পেরেছেন।
0: একজন নারী নেত্রী হিসেবে তিনি কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছিলেন আপনার মূল্যায়ন?
1: দেখেন, আপনাদের সবচেয়ে সাংবাদিকতা যারা করেন তাদের ইতিহাস যদি মনে করেন বা ইতিহাস যদি চিন্তা করেন তাহলে এই বাংলাদেশ সৃষ্টির সময় থেকে উনি একজন নারী হয়ে এই দেশের একজন নারী মুক্তিযোদ্ধা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে উনি সক্ষম হয়েছেন। সবচেয়ে বড় কথা একজন নারী তার দেশপ্রেম এবং দেশপ্রেমের যে দৃষ্টান্ত, এটা শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে উনি নিজেকে গ্রহণযোগ্য নারী নেত্রী হিসাবে এস্টাবলিশ করতে সক্ষম হয়েছেন।
0: বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি ছিল?
1: বেগম জিয়ার নেতৃত্বের প্রধান বৈশিষ্ট্য আমাদেরকে যেমন আকৃষ্ট করতেন, উনি প্রত্যেকটি নেতা কর্মী রাজনৈতিক নেতা হিসাবে উনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন। প্রত্যেকটা নেতা কর্মীকে আমরা যখন ওনার কাছে গিয়েছি, উনি যখন দূর থেকে আমাদেরকে দেখেছেন, মনে হয়েছে মায়ের যে আদর, মায়ের যে ভালোবাসা, একটা মায়ের যে সন্তানের প্রতি প্রেম, উনি সে প্রেম দিয়ে দল এবং দলের নেতাকর্মী এবং দেশের মানুষকে ভালোবেসেছেন। এটাই ওনার সবচেয়ে বড় কৃতিত্ব, যেটা আপনারা জানেন যে আমরা ওনার নাম উচ্চারণ করার আগে বলি গণতন্ত্রের মা। উনি সেই মায়ের মমতা দিয়ে উনি দেশ, দেশের মানুষ এবং দলের নেতাকর্মীদেরকে মন জয় করেছেন।
0: আপনার কোন স্মৃতি রয়েছে বেগম খালেদা জিয়ার সঙ্গে যে এখনো আপনাকে আলোড়িত করে আপনি ফিরে যান সেই সময়ে?
1: ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমি তখন জেলা ছাত্র দলের একজন কর্মী, কোন একটা কারণে তখন বিএনপির কেন্দ্রীয় অফিস ছিলেন ধানমন্ডি 27, বেগম জিয়া তখন প্রধানমন্ত্রী। আমাদের ছাত্র দলের একটা বিষয়ে ওনার সাথে আলোচনা করতে এসেছিলাম, মানিগঞ্জ থেকে যাওয়া আসাটা অনেক দূরও ছিল তখন। আমরা বেশ অনেকগুলো ছাত্র দলের নেতাকর্মী ওনার সাথে ধানমন্ডির অফিসে দেখা করার জন্য চলে এসেছিলাম। আমরা যখন অফিসে ঢুকতেছিলাম, এই কথা যখনই ভাবি তখনই ওনার এই স্মৃতিটা আমার চোখের সামনে ভেসে ওঠে। উনি বাসায় যাওয়ার জন্য গাড়িতে উঠতেছিলেন, ওনার গাড়ির দরজাটা খোলা, উনি এক পা গাড়িতে দিচ্ছেন আর এক পা মাটিতে আছেন। ঠিক সেই সময় আমরা ওনার গাড়ির দরজায় হাত দিয়ে ওনাকে বললাম, ম্যাডাম আমাদের কথা আছে, আমাদের কথা শুনতে হবে, আপনাকে অফিসে বসতে হবে। উনি শুধু আমাদের দিকে তাকিয়ে বলল, তোমরা এত দূর থেকে এসেছো, ঠিক আছে আমি তোমাদের কথা শুনবো। উনি গাড়ি থেকে নেমে ওনার রাজনৈতিক কার্যালয়ে বসলেন এবং প্রায় 1.5 ঘন্টা আমাদের কথা শুনলেন, আমাদেরকে সান্ত্বনা দিলেন, আমাদের সমস্যাগুলো সমাধান করে দিয়ে উনি তারপরে বাসায় ফিরলেন। আরো অনেক স্মৃতি রয়েছে, এই স্মৃতিটা আমাকে সবসময় মনে করিয়ে দেয়। রাজনৈতিক স্মৃতি অগণিত, ওনার সাথে অগণিত স্মৃতি রয়েছে। উনি রাজনৈতিক কিছু উক্তি আমাদেরকে করতেন, যে স্মৃতিগুলো এখনো মনে হলে মনটা খুব কষ্ট অনুভব করি এবং মনে হয় এই মায়ের মমতা দিয়ে জড়িত যে নেতা বা দেশপ্রেমিক একজন সাচ্চা গণতান্ত্রিক সৈনিক বেগম খালেদা জিয়া, দ্বিতীয় বেগম খালেদা জিয়া হয়তো আর এই বাংলাদেশে জন্ম নেবে না।
0: বিরোধী দলে থাকাকালে তিনি কতটা প্রভাবশালী ছিলেন
1: এই বিষয়টা আপনাদের জানার কথা, তারপরে আমি বলতে চাই। আপনারা জানেন স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম, তখন বিএনপি বিরোধী দল, আর বিরোধী দলের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে মাঠ পর্যায়ে, রাজপথ থেকে সকল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক হিসাবে উনি নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। এবং সেই সময় আন্দোলনে আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে সবগুলো বিরোধী দল তৎকালীন স্বৈরাচার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে নেমে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছেন। পরবর্তীতে ওনার নেতৃত্বের প্রধান বৈশিষ্ট্য যেটা আমরা লক্ষ্য করেছি, গণতন্ত্রের প্রতি উনি এতটাই দৃঢ় এবং গণতন্ত্রের একটা ইনস্টিটিউট হিসাবে ওনার আদর্শকে আমরা গ্রহণ করতে পারি। গণতন্ত্রকে রক্ষা করার জন্য ক্ষমতাকে ছেড়ে দিতে ওনার কোন দ্বিধাবোধ ছিল না। আপনারা জানেন 12 ফেব্রুয়ারির একটা নির্বাচনের পরে এই দেশের মানুষ সহ সবাই যখন দাবি তুললেন যে একটি নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন হওয়া উচিত, বিএনপি সরকার গঠন করার পরও ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করার জন্য ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন, এই যে গণতন্ত্রের প্রতি বা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য ওনার রাজনৈতিক জীবনের একটি ব্রত বা একটি শপথ ছিল, এই শপথটা বাস্তবায়ন করার জন্য উনি ওনার জীবনের শেষ দিনটি পর্যন্ত এই দেশ দেশের মানুষের জন্য কাজ করে গেছেন।
0: বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীনতা, এটি কেমন প্রভাব ফেলে?
1: আপোষহীন নেত্রী, সারা পৃথিবীতে আমি জানি না কোন নেতাকে, নেত্রী না, নেতাকে আপোষহীন নেতা হিসেবে সম্বোধন করে, সারা পৃথিবীতে একমাত্র সেই নেতা বেগম খালেদা জিয়া। উনি কখনোই অন্যায়ের সাথে আপোষ করেননি, ক্ষমতার লোভে নিজের আদর্শকে বিসর্জন দেননি, ক্ষমতার প্রলোভনে উনি দেশের মাটিকে ভালো না বেসে বিদেশের মাটিতে আশ্রয় নেননি। আপনারা জানেন ওনার এই আপোষহীন নেতৃত্বটাই আজকে বাংলাদেশকে আবার নতুন করে গণতন্ত্রের পথে ফিরিয়ে এনেছে। ওনার এই আপোষহীনতাই আজকে বাংলাদেশটাকে আবার নতুন করে, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। এই আপোষহীনতার এটাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য বলে আমি মনে করি।
0: তিনি সাধারণ মানুষের কাছে কেমন ছিলেন?
1: সাধারণ মানুষের কাছে এটা আমি ভাষা দিয়ে আপনাকে বোঝাতে পারবো না। সাধারণ মানুষের হৃদয়ের মনি কোথায়, যে বিশেষ করে বাংলাদেশের অর্ধেক নারী, এই নারীদের মন সারাক্ষণই দেখেছি, যারা লেখাপড়া জানতো না, যারা সারা দিন কৃষিকাজ করতো, তাদের মনের মনি কোটায় একটাই মাত্র মানুষের ছবি ছিল, সেটা বেগম খালেদা জিয়া। কাজে বাংলাদেশের তৃণমূলের মানুষের কাছে উনি যে কতটা জনপ্রিয়, কতটা ভালোবাসার মানার ছিল, সেটা মহান আল্লাহ যখন ওনাকে নিয়ে গেলেন আমাদের কাছ থেকে, ওনার জানাজাই সেটা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ, যে উনি সাধারণ মানুষের কাছে কতটা জনপ্রিয় ব্যক্তি ছিলেন, কতটা জনপ্রিয় রাজনৈতিক নেতা ছিলেন।
0: বর্তমান তরুণ প্রজন্ম বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন থেকে কি শিক্ষা পেতে পারে?
1: বর্তমান তরুণ প্রজন্ম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন থেকে একটাই মাত্র শিক্ষা নেওয়ার আছে, সেটা দেশপ্রেম, দেশের মানুষকে ভালোবাসা, দেশের স্বাধীনতা এবং দেশের গণতন্ত্রকে কিভাবে রক্ষা করতে হয়, সেই যে রক্ষা করার যে মানসিকতা, রক্ষা করার যে কৌশল, নতুন প্রজন্ম সেই কৌশল অবলম্বন করলে ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ অতি অল্প সময়ের মধ্যে একটি উন্নত বাংলাদেশ হিসাবে গড়ে উঠবে। এবং খালেদা জিয়ার সেই দেশপ্রেমকে বা তার নেতৃত্বের ধারাকে যদি যুব সমাজ গ্রহণ করতে পারে, তাহলে ইনশাআল্লাহ এই বাংলাদেশে সামাজিক অবস্থা, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সকল পর্যায়ের সামাজিক প্রতিষ্ঠানগুলো এবং সামাজিকভাবে এই বাংলাদেশ পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে বেশি সময় লাগবে না।
0: আমরা শেষের দিকে চলে এসেছি, আর একটু জানতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনৈতিক অঙ্গনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্থানকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
1: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, অর্থাৎ বাংলাদেশের মানুষকে বাংলাদেশী হিসাবে গড়ে তোলার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শ ওনার জীবন দশার অল্প সময়ে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করার পরে কতিপয় বিপদগামীদের দ্বারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে ওনার সেই হাল ডাকঘর থেকে বেরিয়ে এসে বেগম খালেদা জিয়া ওনার সেই আদর্শ বাস্তবায়নের জন্য যে ত্যাগ স্বীকার করেছে, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই 19 দফা এবং এই দেশের মানুষের ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য বেগম খালেদা জিয়াই ওনার অবর্তমানে এই বাংলাদেশ, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশী জাতীয়তাবাদের হাল ধরে আজকে বিজয়ের শেষ প্রান্তে এসে পৌঁছেছে। এবং এই আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ যদি বাস্তবায়িত করতে পারি বা ওনাদের যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান যদি শহীদ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতি ভালোবাসা এই দুয়ের সমন্বয় করে যদি আগামীতে এই বাংলাদেশের সকল মানুষকে নিয়ে পথ চলতে পারে বা আমাদের যুব সমাজ যদি আমরা ঐক্যবদ্ধভাবে পথ চলতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে আমি জোর গলায় বলতে পারি এই বাংলাদেশের চেহারা ঘুরে যেতে এই বাংলাদেশ পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য বেশি সময় অপেক্ষা করতে হবে না।
2: আমাদের শ্রোতা বন্ধুরা যারা আপনাকে শুনলেন এতক্ষণ বা শুনছেন, সবার প্রতি কি আহ্বান রাখবেন?
1: দেশবাসী এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমার আহ্বান থাকবে, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কোন ভেদাভেদ না রেখে দেশের জন্য, দেশের মানুষের জন্য এই বাংলাদেশটাকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তোলার জন্য, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য এবং এই বাংলাদেশটাকে আমরা যাতে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে পারি এজন্য আমার আহ্বান থাকবে। আসুন সকল ভেদাভেদ ভুলে উন্নয়নমূলক কর্মকাণ্ডে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতি ভালোবাসা এবং বিপ্লবী তারেক রহমানের বিপ্লবী চেতনাকে ঐক্যবদ্ধ করে আগামীতে এই বাংলাদেশটাকে আমরা গড়ে তুলব। আমার আহ্বান থাকবে আসুন দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, দেশের মাটিকে আমরা ঐক্যবদ্ধভাবে ভালোবাসি, ভালোবাসার মধ্য দিয়েই আমাদের সফলতাকে আমরা ছিনিয়ে আনব, এই প্রত্যাশাই দেশবাসীর কাছে আমার রইল।
2: আপনাকে আন্তরিক ধন্যবাদ বাংলাদেশ বেতার ঢাকার পক্ষ থেকে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কথা বলছিলেন মানিকগঞ্জ এক আসনের সংসদ সদস্য এস এ জিন্না কবির। আপনাদের প্রতি আহ্বান রাখতে চাই, আসুন একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা যার যার অবস্থান থেকে কাজ করে যায়।

0: গণতান্ত্রিক প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা এবং জাতীয় নেতৃত্বে তার প্রভাব বিষয়ক আলোচনা অনুষ্ঠান আপোষহীন নেত্রী আজকের মতো এখানেই শেষ হল। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ সাইফুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হুসাইন।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের বাহক। এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব, তাই আসুন আমরা সবাই এই বিষয়ে সচেতন হই আর অন্যকেও সচেতন করে তুলি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত, এসব স্থানে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করতে হবে এবং বাড়িঘর ও তার আশপাশ সবসময় পরিষ্কার রাখতে হবে। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করতে হবে। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। প্রচারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ বেতার, ঢাকা।
2: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিঠি নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সঞ্চালনে ও চিঠি পাঠে টিটো মুন্সী।

শ্রোতা বন্ধুরা, নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লিখিত চিঠি নিয়ে বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান চির উন্নত মমশিরে স্বাগত জানাচ্ছি আমি টিটো মুন্সি। এবার আমি যে পত্রটি পাঠ করছি, হুগলি বাবুগঞ্জের শচীন করকে লিখিত, কৃষ্ণনগর 10/2/26। কল্যাণী এসু, স্নেহের শচীন, তোর কোনো চিঠিও পাইনি, এলিও না, এলে খুব খুশি হতুম, আমার সব কথা প্রাণতোষের কাছে শুনবি। মার্চে গীসপতি আসবে, তখন অবশ্য আসিস। তুই নাকি খুব ভালো কবিতা লিখেছিস আরো কতগুলো, আসবার সময় সবগুলো নিয়ে আসিস, ভুলিস না যেন। যে জোয়ালে গরদান দিয়েছিস সেটার প্রতি যেন আসক্তি না জন্মে তোর, এই আমার বড় আশীষ। আমাদের সকলের স্নেহাশীষ নে, ইতি মঙ্গলাকাঙ্ক্ষী কাজিদা। এবারে যে পত্রখানা পাঠ করব, আনোয়ার হোসেনকে লিখিত, কৃষ্ণনগর 1 মার্চ 1926। ভাই, আমার স্বাস্থ্য ছিল অটুট, জীবনে ডাক্তার দেখাইনি, এই আমার প্রথম অসুখ। ভাই, বড্ড ভোগাচ্ছে, প্রায় 7 মাস ধরে ভুগছি জ্বরে, বড্ড জীবনী শক্তি কমে গেছে, বাইরে থেকে খুব দুর্বল হইনি, এতদিন সুস্থ হয়তো হয়ে উঠতাম, কিন্তু অবসর বা বিশ্রাম পাচ্ছি না জীবনে কিছুতেই, এই শরীর নিয়েই আবার বেরুব 6 মার্চ দিনাজপুরে। সেখানে ডিস্ট্রিক্ট কনফারেন্স, সেখান থেকে মাদারীপুর ফিশারম্যানস কনফারেন্সে অ্যাটেন্ড করতে যাব, ওখান থেকে খুব সম্ভব ঢাকা যাব, যদি যাই দেখা হবে। প্রতিজ্ঞা ভঙ্গ করতে হচ্ছে স্বাস্থ্যভঙ্গের জন্যে, এত দুর্বল আমি এখনো যে ধৈর্য ধরে একটা চিঠি পর্যন্ত লিখতে পারিনি। আমাদের বাঙালি মুসলমানের সমাজ, নামাজ পড়ার সমাজ, যত রকম পাপ আছে করে যাও, তার জবাবদিহি করতে হয় না এই সমাজে, কিন্তু নামাজ না পড়লে তার কৈফিয়ত তলব হয়। অথচ কোরআনে 999 জায়গায় জেহাদের কথা এবং 33 জায়গায় সালাতের বা নামাজের কথা বলা হয়েছে। আমার লেখার পূর্বে তেজ ইত্যাদির কথা, আপনি কি আমার বর্তমান লেখাগুলো পড়েছেন? আমি জানি না লেখা প্রাণহীন হচ্ছে কিনা, হলেও আমি দুঃখিত নই। আমি যার হাতের বাঁশি, সে যদি আমার তা না বাজায়, তাতে আমার অভিযোগ করবার কিছুই নেই, কিন্তু আমি মনে করি সত্য আমায় তেমন করেই বাজাচ্ছে তার হাতের বাঁশি করে। আমার লেখার উদ্যমতা হয়তো কমে আসছে, তার কারণ আমার সুরের পরিবর্তন হয়েছে। আপনি কি আমার সাম্যবাদী পড়েছেন? তাহলে বুঝবেন সব কথা। আপনার অভিযোগ আর যার হোক না কেন, সাহিত্যিকের নয়, রবীন্দ্রনাথ প্রমুখ আমায় অধিকতর উৎসাহ দিচ্ছেন। তাছাড়া আমি আমার মনের কুঞ্জে আমার বংশী বাদকের বিদায় পদধ্বনি আজও শুনতে পাইনি, তবে তার নবীনতরও সুর শুনছি, সেই সুরের আভাস আমার সাম্যবাদীতে পাবেন। বাংলা সাহিত্যে আমার স্থান সম্বন্ধে আমি কোনোদিন চিন্তা করিনি, এর জন্য লোভ নেই আমার, সময়ই হচ্ছে শ্রেষ্ঠ সমালোচক, যদি উপযুক্ত হই একটা ছালা টালা পাব হয়তো। নজরুল ইসলাম। এবার যে চিঠিটি পাঠ করব, শৈলজানন্দ মুখোপাধ্যায়কে লিখিত, মাসিক কালীকলম পত্রিকার সম্পাদক ছিলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র ও মুরলীধর বসু। নজরুলের সুপ্রসিদ্ধ কবিতা মাধবী প্রলাপ 1333 সালের জ্যৈষ্ঠ মাসের কালীকলমে প্রকাশিত হয়, কৃষ্ণনগর 10/4/1926। প্রিয় শৈলজা, কনফারেন্সের হিড়িকে মরবার অবসর নেই, কনফারেন্সের আর মাত্র 1 মাস বাকি,
হেমন্তদার আর আমি সব করছি যজ্ঞের, কাজেই লেখাটা শেষ করতে পারিনি এতদিন। রেগোনা লক্ষ্মীটি, আমি তোমাদের লেখা দিতে না পেরে বড় লজ্জিত আছি। মাধবী প্রলাপ পাঠালুম, বৈশাখেই দিও, দরকার হলে অদল বদল করে নিও কথা, অবশ্য ছন্দ রক্ষা করে। আমি এবার কলকাতায় গিয়েছিলুম, আল্লাহ আর ভগবান, এর মারামারির দরুন তোমার কাছে যেতে পারিনি। আমি দুই তিন দিন ধরে শ্রীহট্ট যুবক সম্মেলনীতে যোগদান করতে যাচ্ছি, ওখান থেকে ফিরে তোমার সঙ্গে দেখা করব। আজ ডাকের সময় যায়, বেশি লিখব না। মুরলিদা ও প্রেমেনকে ভালোবাসা দিও, তোমরা নিও। নজরুল

0: এতক্ষণ প্রচারিত
1: হল নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিঠি নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। অনুষ্ঠানটি সম্পাদনা ছিলেন মাহমুদ রেজা, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, প্রযোজনা ডক্টর শায়লা আক্তার।

0: Assalamualaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Thursday, the 2nd of Ashin, the 5th of Rabiul Thani, and September the 17th. The news read by Shamim Khan. First, the headlines. ECNIC approves 12 projects, including 3 metro projects, to enhance capital's mass transport system. Role of engineering and technology universities is important to build world-class human resources, says President. Government is firmly committed to freedom of expression and free media, says Information and Broadcasting Minister. Initiatives are underway to establish modern cybersecurity unit to enhance police's capabilities, informs Home Minister. Gas supply improved significantly in the country following Prime Minister's commitment and positive trend would continue, informs Prime Minister's office spokesperson Mahdi Amin. Former Kosovo President Hashim Thaçi sentenced to 25 years in prison for war crimes. And Bangladesh women's team face China in the first quarter-final of Asian Games cricket tournament in Japan today. Bangladesh women's team take on South Korea in football. Now the details. Executive Committee of National Economic Council, ECNIC, approved a total of 12 projects involving an estimated cost of 1,68,780 crore taka, including 3 metro rail projects to facilitate environment-friendly mass transportation system in the capital. The approval came from a meeting of ECNIC at the Secretariat with ECNIC Chairman and Prime Minister Tariq Rahman in the chair yesterday. After the meeting, State Minister of Planning Mohammad Junaid Abdurrahim Saki and Planning Division Secretary S.M. Shakil Akhtar briefed reporters at the NEC conference room at Sherebangla Nagar. Of the total project cost, 48,256 crore 30 lakh taka will come from government exchequer, 1,20,466 crore 39 lakh taka as project loan, and the rest 57 crore 71 lakh taka from the concerned organization's own fund. In the meeting, the government approved a new metro rail project costing 45,503 crore 76 lakh taka. The proposed MRT Line 5 Southern Route will develop a 17.20-kilometre metro rail corridor from Gaptoli to Darshitgandhi, including 13.10 kilometres of underground tracks. The meeting considered and approved revised proposals for MRT Line 1 and MRT Line 5 Northern Route. President Mirza Fakhrul Islam Alamgir said the country's engineering and technology universities play a very important role in preparing world-class human resources. He said this when a delegation of Russia University of Engineering and Technology, RUET, paid a courtesy call on him at Bongo Bhavan yesterday. During the meeting, the delegation briefed the president on the university's academic activities, research, infrastructure development and overall academic progress. The president stressed enhancing capacity of RUET to improve quality of its education and research and elevate them to international standards. Information and Broadcasting Minister Andalif Rahman said the government is committed to upholding freedom of expression and an environment conducive to free media. He made the remarks when U.S. Ambassador to Bangladesh Brent T. Christensen met him at the Secretariat yesterday. The Information and Broadcasting Minister said the present government is working to bring positive changes in political culture apart from state administration. At the same time, he said, necessary measures would be taken to curb spread of defamatory statements, misinformation and disinformation across various platforms, including social media. Brent T. Christensen emphasized the importance of engaging with stakeholders on the issues. U.S. Ambassador said relationship between Bangladesh and the United States is steadily strengthening and expanding into various sectors, including trade and commerce. State Minister of Information and Broadcasting Yasir Khan Chaudhry was also present at that time. Meanwhile, Information and Broadcasting Minister attended a program organized at Bangladesh Film Development Corporation Auditorium in the capital yesterday, marking Film Directors Day 2026. Speaking on the occasion, he described films as powerful medium for changing the mindset of society and people. Calling for production of quality films in the days ahead, the Information and Broadcasting Minister said, the government wants to work together in future to bring more development of films. Home Minister Salahuddin Ahmed said the government is establishing modern cyber security units and specialized laboratories across all divisional headquarters alongside police headquarters, DMP and detective branch in response to a rapid evolution of digital offences. He said this while speaking at the anniversary event of Crime Reporters Association of Bangladesh at his office at Segun Bagichen, the capital, yesterday. The minister emphasized that digitalization has fundamentally altered criminal activity, driving a substantial portion of offences into cyberspace. This is Bangladesh Betar giving you the news. Prime Minister's Office spokesperson Mahdi Amin said gas supply in the country had increased significantly following Prime Minister Tariq Rahman's directive and expressed hope that the positive trend would continue in the coming days. He made the remarks at a press briefing at the Prime Minister's office in the capital yesterday, marking 7 months of the government in office. Mahdi Amin also highlighted a wide range of measures taken by the government during its 7 months in office, covering energy security, economic recovery, public welfare, education, health, infrastructure, digital services, employment, governance and foreign relations. He said the Prime Minister recently promised meetings with businessmen and the media that the gas crisis would be resolved and the situation will be restored to normal as quickly as possible. Mahdi Amin said implementation of Prime Minister's commitment started from Tuesday within a very short time and the government has taken initiatives to make the industries operational again and take forward the economy. A Kosovo war crimes tribunal convicted former Kosovo President Hashim Thaçi of 4 counts of war crimes committed during Kosovo War for Independence from Serbia. He was sentenced yesterday to 25 years in prison for crimes including murder, torture and illegal detention committed while he was a senior commander of Kosovo Liberation Army. The Kosovo Specialist Chambers in The Hague said Thaçi was guilty in connection with the murder of 96 political opponents and alleged collaborators with Serbian security forces during the conflict. At least 82 people have been killed in a gold mine collapse in Sudan's West Kordofan state. The collapse occurred on Tuesday at Al Zara mine. A local rights group says unknown number of people are still missing and some could still be trapped underground. Rescue efforts have been hampered by lack of equipment and unstable ground. Cricket in the first quarter-final match between Bangladesh and China in the Asian Games Women's T20 tournament at Aichi in Japan is being delayed due to wet outfield. Meanwhile, second quarter-final match between Pakistan and Thailand will be held at the same venue at 11 a.m. Bangladesh time today. Football in Bangladesh will play against South Korea in the second group stage match in the Asian Games Women's Football Tournament in Japan today. The match will kick off at 1 p.m. Bangladesh time. Finally, weather and forecast by Little One this afternoon says the chances for rain and thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rongpur, Bogura, Tangal, Mamansingh and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. ECNIC approves 12 projects, including 3 metro projects, to enhance the capital's mass transport system. Role of engineering and technology universities is important to build world-class human resources, says President. Government is firmly committed to freedom of expression and free media, says Information and Broadcasting Minister. Initiatives are underway to establish modern cybersecurity unit to enhance police's capabilities, informs Home Minister. Gas supply improved significantly in the country following Prime Minister's commitment and positive trend would continue, informs Prime Minister's office spokesperson Mahdi Amin. Former Kosovo President Hashim Thaçi is sentenced to 25 years in prison for war crimes. And Bangladesh women's team faced China in the first quarter-final of Asian Games cricket tournament in Japan today. Bangladesh women's team take on South Korea in football. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Beta Dhaka.
2: Boma!
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহ তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো। তারপর না হয়
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: শুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত শুনতাছ তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
2: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকাল বেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়া গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা এসব কথা কইন না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
2: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামো, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতই বাবা।
2: হ্যাঁ।
5: প্রচারে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ বেতার, ঢাকা।
6: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন আধুনিক গান শুনবেন শিল্পী প্রিয়াঙ্কা বিশ্বাস। প্রথম গানটি লিখেছেন রঙ্গু শাহাবুদ্দিন, সুর করেছেন শাবাব আলী আরজু।

প্রিয় শ্রোতা, আধুনিক গান শুনছেন প্রিয়াঙ্কা বিশ্বাসের কণ্ঠে। এবার শুনবেন গানের মুখটা আমি সাজিয়েছি। গানের কথা লিখেছেন মোহাম্মদ জহিরুল ইসলাম, সুর করেছেন বিশ্বজিৎ সরকার।

প্রিয় শ্রোতা, পরপর দুখানি আধুনিক গান শুনলেন প্রিয়াঙ্কা বিশ্বাসের কণ্ঠে। প্রিয় শ্রোতা, আমরা সবাই জানি ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক এডিস মশা, আর এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। তাই আমাদের সকলকে বিষয়ে সচেতন হতে হবে। এই যেমন প্রতিদিন সকালে ও বিকেলে ঘরের দরজা জানালার পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করতে হবে এবং ঝুলন্ত কাপড় ছাতা সবসময় পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে আমরা সবাই নিজে যেমন জানতে হবে, তেমনি অন্যকেও সচেতন করতে হবে। জ্বর হলে আতঙ্কিত কিংবা ভীত হবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন ও ভেজানো তোয়ালে দিয়ে গা মুছে দিন। জ্বর ও ব্যথায় কেবলমাত্র প্যারাসিটামল খেতে দিন। ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগীকে সবসময় মশারির ভেতরে রাখুন এবং পর্যাপ্ত বিশ্রাম দিন ও তরল জাতীয় খাবার বেশি বেশি খেতে দিন। মশা নিধনের স্প্রে কয়েল ব্যবহারের সঙ্গে সঙ্গে মশার কামড় থেকে বাঁচার জন্য দিনে ও রাতে অবশ্যই কিন্তু মশারি ব্যবহার করবেন। মনে রাখবেন, ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূল মন্ত্রই হল এডিস মশার বিস্তার রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা করা, এবং প্রতিরোধ করার জন্য যেখানে পানি জমে থাকে সেগুলো সবসময় পরিষ্কার রাখা এবং একই সাথে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা।

প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: আকাশ আজি কে নির্মল তম নীল, উজ্জ্বল আজি চাঁপার বরণ আলো, সবুজে সোনাই ভুলকে দুলকে মিল, দূর যা মোর নয়নে লেগেছে ভালো। ঘাসে ঝরে পড়া শিউলির সৌরভে মন কেমনের বেদনা বাতাসে লাগে, মালতী বিতানে শালিকের কলরবে কাছ ছাড়া পাওয়া ছুটির আভাস লাগে।
1: আশ্বিনের সকাল, এমন কবিতার মতোই এসেছে আজকের আশ্বিনের সকালটা। বাংলাদেশের প্রকৃতিতে এখন পরিবর্তনের পদধ্বনি, বর্ষার কালো মেঘ, অবিরাম বৃষ্টি আর গুমোট গরম। আর বর্ষার দীর্ঘ দিনগুলোকে পেছনে ফেলে প্রকৃতি যেন একটু একটু করে রোদে শুকোতে শুরু করেছে। ভোরের আলো ফুটতেই মনে হয় আজকের সকালটি অন্য রকম। আজ আকাশ একটু বেশি নীল, বাতাস একটু বেশি কোমল, ভেজা ঘাসের ডগা যেন একটু বেশি ঝলমলে। আশ্বিনের সকাল তাই শুধু একটি সকাল নয়, এটি বাংলার প্রকৃতির এক অপূর্ব অনুভূতির নাম, তাই না বন্ধুরা?
0: বাংলাদেশে আশ্বিনের সকাল যেন ঋতুর বুকের উপর আঁকা এক নরম শান্ত জল রঙের ছবি। বর্ষার দীর্ঘ অবগাহন শেষে প্রকৃতি যখন ধীরে ধীরে শরতের নির্মলতায় নিজেকে সাজিয়ে তোলে, তখন আশ্বিনের একটি সকাল হয়ে ওঠে অপূর্ব, মায়াময়। আকাশে থাকে নীলের গভীরতা, মেঘের ভেলা, বাতাসে শিউলির গন্ধ, আর চারপাশে এক অদ্ভুত স্বচ্ছতা, যেন প্রকৃতি রাত ভর ঘুমিয়ে উঠে নতুন করে পৃথিবীকে দেখতে শিখছে। বাংলা ষড় ঋতুর দেশ, প্রতি দুই মাস পরপর একটি ঋতু আমাদের প্রকৃতি থেকে বিদায় নেয়। এক ঋতু বিদায় নিলেও আগত ঋতু মোহন রূপে আমাদের প্রকৃতিকে আবার নতুন করে সাজায়, নতুন করে অনুভব এনে দেয়।

0: হ্যাঁ বন্ধুরা, শরতের শ্যামল সুন্দর রূপের মধ্যে ডুবে থাকে যে আশ্বিন মাস, তাকে কি ভোলা যায়। তাই এই মাসের শুরুতেই এমন গানের সুরে ভেসে আমরা এখন চলে যাচ্ছি আজকের সকালের ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের অঙ্গনে।
1: আর সেই অঙ্গনে আজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি লিয়াকত খান
0: এবং আমি রফিকা বিনতে জাহিদ। সকলের কি সকালে মাঙ্গলিক শুভেচ্ছা সকলকে। আজ বৃহস্পতিবার, দোসরা আশ্বিন 1433 বঙ্গাব্দ, 17ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 5ই রবিউসানি 1448 হিজরি, শরৎকাল। বন্ধুরা, আজ যাদের জন্মদিন মহানগরীর পক্ষ থেকে তাদের জানাই শুভেচ্ছা আর অভিনন্দন। শুভ জন্মদিন।
1: বন্ধুরা, আজ একটি বিশেষ দিন। আজ 17ই সেপ্টেম্বর, বিশ্ব রোগী সুরক্ষা দিবস। একজন মানুষ যখন হাসপাতালের দরজা পেরিয়ে চিকিৎসকের কাছে যান, তখন তিনি শুধু একটি রোগের চিকিৎসা নিতে যান না, তিনি সঙ্গে নিয়ে যান তার ভয়, তার আশা, তার পরিবারের স্বপ্ন এবং বেঁচে থাকার আকুতি। হাসপাতালের সাদা দেওয়ালের ভেতর একজন রোগী চিকিৎসকের হাতে তুলে দিন তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। সেই জীবন যেন তার চিকিৎসার ভুল, অবহেলা, অসতর্কতা কিংবা ব্যবস্থাপনার ত্রুটিতে বিপন্ন না হয়, এই মানবিক অঙ্গীকার থেকেই বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব রোগী সুরক্ষা দিবস বা ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে।
0: হ্যাঁ বন্ধুরা, একজন রোগী যখন অপারেশন থিয়েটারের দরজার সামনে দাঁড়ান, তখন তার পরিবারের চোখে থাকে অদ্ভুত এক অসহায়ত্ব। তারা জানে না ভেতরে কি ঘটছে, তারা শুধু বিশ্বাস করে চিকিৎসকেরা তাদের প্রিয় মানুষটিকে সুস্থ করে ফিরিয়ে দেবেন। সেই বিশ্বাসের জায়গাটি যেন কখনো অবহেলায় ভেঙে না পড়ে।
1: রোগী সুরক্ষা কথাটি শুনতে কিন্তু খুব সহজ, কিন্তু ভেতরে লুকিয়ে আছে বিশাল এক দায়িত্ব। ভুল ওষুধ যেন রোগীর হাতে না যায়, ভুল রোগ নির্ণয় যেন না হয়, অস্ত্রোপচারে ভুল যেন না ঘটে, হাসপাতালের সংক্রমণ যেন রোগীকে নতুন বিপদে না ফেলে, রোগীর পরিচয় যেন গুলিয়ে না যায়, চিকিৎসক নার্সের মধ্যে তথ্যের আদান প্রদান যেন কোনো ভুল না থাকে, এসবই হচ্ছে রোগী সুরক্ষার অংশ।
0: তবে রোগী সুরক্ষার কথা বলতে গিয়ে স্বাস্থ্যকর্মীদের প্রতিও আমাদের সহমর্মী হতে হবে। একজন চিকিৎসক বা নার্সও মানুষ। দীর্ঘ কর্মঘণ্টা, অতিরিক্ত রোগীর চাপ, পর্যাপ্ত জনবল না থাকা, মানসিক চাপ কিংবা প্রয়োজনীয় সরঞ্জামের অভাব, এসবও নিরাপদ চিকিৎসার পথে বাধার সৃষ্টি করতে পারে। তাই রোগী সুরক্ষা নিশ্চিত করতে হলে স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ ও সহায়ক কর্ম পরিবেশ নিশ্চিত করা জরুরি।
1: হ্যাঁ বন্ধুরা, WHO বা জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2019 সালে বিশ্ব রোগী সুরক্ষা দিবসটি প্রতিষ্ঠা করে। এর মূল লক্ষ্য হল স্বাস্থ্য সেবার ক্ষেত্রে রোগীর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, চিকিৎসাজনিত অনাকাঙ্ক্ষিত ক্ষতি কমানো এবং নিরাপদ মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ব্যক্তি, চিকিৎসা প্রতিষ্ঠান ও রাষ্ট্রকে সচেতন সক্রিয় করা।
0: হ্যাঁ বন্ধুরা, আসুন আজ রোগী সুরক্ষা দিবসে আমরা এখন একটি স্বাস্থ্য ব্যবস্থার স্বপ্ন দেখি, যেখানে হাসপাতালে দরজা পেরিয়ে কোনো রোগী নিজেকে অসহায় মনে করবেন না, যেখানে চিকিৎসক ও রোগীর সম্পর্ক হবে আস্থা ও সম্মানের, যেখানে ভুলকে লুকোনো নয়, ভুল থেকে শিক্ষা নেওয়া হবে, যেখানে প্রযুক্তির সঙ্গে থাকবে মানবিকতা, যেখানে চিকিৎসার সঙ্গে থাকবে নিরাপত্তা। আর এই আশা নিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে। দেখি কি আছে সেখানে।
1: বন্ধুরা, আজ আপনাদের জন্য আয়োজনে রয়েছে ঢাকার বিভিন্ন স্থানের অনুষ্ঠিত অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকের ঢাকা, আছে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয়মুখ, রয়েছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা, এর সাথে আরও থাকছে ঢাকা মহানগরের বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের তথ্য নিয়ে শুভযাত্রা। আর এসবের ফাঁকি আমরা ঘুরে আসব গানের ভুবন থেকে, শুনব আধুনিক গান। চলুন শোনা যাক এক এক করে।
0: বন্ধুরা চলুন শুরুতেই শুনি আজকের ঢাকা। আজকের দিনে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য কিছু অনুষ্ঠান ও এর সময়সূচি সম্পর্কে খোঁজ নিয়ে আসি। আর এই সম্পর্কে তথ্য সাজিয়েছেন ইসমত আরা পলি, আর তা পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ।
2: আজ ঢাকা শহরে শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ে যে সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জানিয়ে দিচ্ছি সেগুলোর সময়সূচি। জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুন বাগিচা, মূল থিয়েটার হলে আজ থিয়েটারিয়ানের প্রযোজনায় মঞ্চস্থ হবে ডেথ অব আ সেলসম্যান নাটকের সঙ্গে একটি সুন্দর সন্ধ্যা কাটাতে চাইলে ঠিক সন্ধ্যা সাতটায় পৌঁছে যেতে হবে শিল্পকলার মূল মঞ্চে। নাট্যপ্রেমীদের জন্য আজ সন্ধ্যায় থাকছে বিশেষ আয়োজন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেগুন বাগিচার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে থিয়েটার চারণিকের ষষ্ঠ প্রযোজনা কালযাত্রা কারিগরি। মাহফুজা হিলালির রচনায় নাটকটির নির্দেশনা রয়েছেন শামীম সাগর। নাট্যরস উপভোগে নাট্যপ্রেমী সকলকে সাদর আমন্ত্রণ। এছাড়া নাট্যপ্রেমীদের জন্য আজকের সন্ধ্যায় থাকছে আরেকটি বিশেষ আয়োজন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেগুন বাগিচার জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে অ্যাক্টোমেনিয়ার প্রযোজনা দ্য আলকেমিস্ট। আজ সন্ধ্যা সাতটায় শুরু হওয়া এই নাট্য আয়োজনে সকল নাট্যপ্রেমী ও সংস্কৃতি মনস্ক দর্শকদের সাদর আমন্ত্রণ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে শিল্প বাংলার অষ্টম দলীয় প্রদর্শনী সিম্ফনি অব লাইফ। আজই পর্দা নামছে এই নান্দনিক আয়োজনের। প্রতিদিন বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে প্রদর্শনীটি। শিল্পপ্রেমীদের জন্য শেষবারের মতো দেখে নেওয়ার সুযোগ আজই ঘুরে আসুন সিম্ফনি অব লাইফে। ওদিকে বাস্তবতা আর স্মৃতির মাঝখানে দৃশ্যমান আর অদৃশ্যের সীমানায় এক ভিন্ন অভিজ্ঞতার দুয়ার খুলে দিয়েছে অ্যান অ্যাপেল ট্রি ইনসাইড দ্য হেড। ধানমন্ডির ২৬ মিরপুর রোডে লা গ্যালারি আলিয়াস ফ্রান্সেস দা ঢাকায় চলছে এই ব্যতিক্রমী প্রদর্শনী। চলচ্চিত্র ও ফটোগ্রাফির ভাষায় এখানে উঠে এসেছে দেখা ও না দেখার, মনে থাকা ও হারিয়ে যাওয়ার এক অন্তর্লীন গল্প। শিল্পের এই অন্যরকম যাত্রার আপনিও হতে পারেন সঙ্গী। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত প্রদর্শনীটি, শেষ দিন ১৯শে সেপ্টেম্বর। অন্যদিকে শিল্পপ্রেমীদের জন্য লালমাটিয়ায় থাকছে ভাস্কর্য ও ড্রয়িংয়ের এক নান্দনিক আয়োজন রেখা গঠন স্থিতি। শিল্পী তৌফিকুর রহমানের এই একক প্রদর্শনীতে রেখা গঠন ও স্থিতির ভেতর দিয়ে প্রকাশ পেয়েছে শিল্পীর নিজস্ব ভাবনা ও সৃজন ভুবন। প্রদর্শনীর কিউরেটর ওয়াকিলুর রহমান লালমাটিয়ার কলাকেন্দ্রে আগামী ২৭শে সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। শিল্পের রেখায় গঠনের ভেতর আর স্থিতির নিরবতায় নিজেকে খুঁজে নিতে ঘুরে আসতে পারেন রেখা গঠন স্থিতিতে। আর লালমাটিয়ার ভূমি গ্যালারিতে চলছে দলীয় শিল্প প্রদর্শনী কন্টিনিউয়াম। এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন শিল্পী সিদ্ধার্থ তালুকদার, কারু তিতাস ও নাজমুল হক বাপ্পি। তিন শিল্পীর ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও সৃজন ভাষা মিলেমিশে তৈরি করেছে শিল্পের এক অবিচ্ছিন্ন ধারাবাহিকতা কন্টিনিউয়াম। প্রদর্শনীটি চলবে ২৫শে সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই শিল্পায়োজন। এছাড়া বেঙ্গল ফাউন্ডেশন উপস্থাপন করছে সেকেন্ড ইমপ্রেশন, ৯ জন বিশিষ্ট চিত্রশিল্পী প্রিন্ট মেকারের শিল্পকর্ম নিয়ে একটি প্রদর্শনী। ৩রা অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শিত হবে কামরুল হাসান প্রদর্শনী হল লেভেল ১ বেঙ্গল শিল্পালয় বাড়ি ৪২ রোড ২৭ ধানমন্ডিতে। আর বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা ২০২৬ দেশীয় চামড়া শিল্পের বৈচিত্র্য ও সম্ভাবনাকে তুলে ধরতে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন ও শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে। দেশীয় উদ্যোক্তাদের তৈরি চামড়া ও চামড়াজাত নানা পণ্যের সমাহারে আয়োজিত এই মেলা চলবে ২০শে সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিসিক ভবন তেজগাঁও ঢাকা। আর বই পড়তে বা কিনতে অথবা সবুজে ঘেরা বইয়ের রাজ্যে সারাদিন কাটাতে চলে যেতে পারেন বেঙ্গল বইঘরে বাড়ি ৪২ রোড ১৬ ধানমন্ডিতে। প্রতিদিন সকল আয়োজন নিয়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবাইকে আমন্ত্রণ। আজকের ঢাকা এ পর্যন্তই।
0: শুনলাম আজকে ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স এবং FM 90, 102, 106 মেগাহার্সে।
1: ফাতেমাতুজ সোহরা, যিনি একাধারে সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী এবং লেখিকা, তবে তিনি নজরুল সঙ্গীত ও আধুনিক গানের জন্য বিশেষভাবে পরিচিত। সঙ্গীতে অসামান্য অবদান রাখার জন্য বাংলাদেশ সরকার তাকে 21 পদকে ভূষিত করেন।
0: বন্ধুরা, এবারে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয়মুখ। আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয়জন, প্রিয় সঙ্গীত শিল্পী ফাতিমাতুজ জোহরা। আর আজ তার সঙ্গে সাক্ষাৎকারে সঙ্গ দিচ্ছেন মোহাম্মদ জসিমউদ্দিন।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের প্রিয়মুখের আজকের আয়োজনে। আজকে আমাদের মাঝে এমন একজন উপস্থিত আছেন যিনি আমাদের বাংলাদেশের সঙ্গীতপ্রেমী সকল মানুষের মনে স্থায়ী আসন গেড়ে আছেন এবং প্রজন্মের পর প্রজন্ম ওনার গান শুনে বুধ হয়েছিলেন, এরকম একজন সঙ্গীতের মানুষ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা, যিনি শুধু নজরুল সঙ্গীত না, আমরা ওনার কাছ থেকে আধুনিক গানও পেয়েছি এবং আমরা কবিতাও কিন্তু ওনার থেকে পেয়েছি। তো সব মিলে আজকে ওনার সাথে আমরা আড্ডা দিব, ওনার কিছু জানা অজানা গল্প আমরা জানার চেষ্টা করব। ফাতেমাতুজ জোহরা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজন।
3: অনেক ধন্যবাদ।
2: আপনার এই সময়ের ব্যস্ততা বা কেমন যাচ্ছে সময়টুকু?
3: ব্যস্ততা তো থাকি, এক সময় থাকে বাইরে ভিতরে, কারণ আমাদের তো সংসারের কাজও করতে হয় অনেক।
2: গান নিয়ে কোনো ব্যস্ততা?
3: গানটা হচ্ছে আমার নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে, ওটা আছেই এবং থাকতেই হবে, ওটা আছে সব সময়।
2: শুরুতে জানতে চাই আপনার জন্ম, বেড়ে ওঠা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়।
3: আমার জন্ম হয়েছিল বগুড়া জেলায় সোনামুখী গ্রামে, আমার নানার বাড়িতে আমার মায়ের প্রথম সন্তান আমি, আমার জন্ম হয়েছিল।
2: স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের নাম একটু শুনতে চাই।
3: জয়পুরহাট সরকারি বালিকা বিদ্যালয়, তারপরে জয়পুরহাট সরকারি কলেজ, তারপরে মাস্টার্সের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়।
2: আমি যতটুকু জেনেছি ওই স্কুলের প্রাঙ্গণে আপনি প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেছেন।
3: প্রথম গান করেছি,
2: কোন গানটি গিয়েছিলেন মনে আছে কি?
3: রবীন্দ্রসঙ্গীত ছিল,
2: একটু শুনতে চাই।
3: কারণ ছিল যে আব্বা গাইতো রবীন্দ্রসঙ্গীত, তো আব্বা গানটা খুব গাইতেন, আব্বার শুনে শুনে আমিও গাইতাম। বিনা

0: রে, তখন আব্বা বলে যে তুই নজরুলসঙ্গীত করবি। কেন? না আমি করবো না নজরুল, আপনি রবীন্দ্রসঙ্গীত করবো, আমি না, তুই নজরুলসঙ্গীত করবি। আমার ঠান্ডা মাথায় বোঝালো, শোনো মা, তোমার গলায় না একটা একটা ব্যাপার আছে।
1: আচ্ছা।
0: তখন আমার নজরুলসঙ্গীত করা শুরু করলাম। শুরু মানে কি, ভালো মতো শুরু করলাম আর কি।
1: কোন বয়স ছিল তখন? কত বয়স ছিল?
0: আমি 5-6 ক্লাসে উঠলাম আর কি।
1: তার মানে বাবার অনুপ্রেরণাতে আপনার সঙ্গীত আসা?
0: বাবা, কাকু আমার উস্তাদজি, ওনার কাছে গান শিখতাম, ক্লাসিক্যাল এবং নজরুলের গান চলতো। রবীন্দ্রসঙ্গীত আব্বা গাইতে শুনে শুনে, আর যে কোনো গান একবার শুনলে ওটা আমার সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যায়।
1: আপনার পারিবারিক একটি আবহাওয়াই সঙ্গীতের একটি বিষয় ছিল?
0: রেডিও শুনতাম খুব বেশি,
1: রেডিও শুনতাম। সঙ্গীতের গুরু কারা কারা ছিলেন আপনার তাহলে?
0: আমার গুরু ছিলেন প্রথমে হাবিবুর রহমান সাথী ভাই।
1: প্রথম মঞ্চে গান শুনলাম আমরা যেটি গেয়েছেন আপনার বাবার কণ্ঠে শোনা রবীন্দ্রসঙ্গীত। বেতারের সাথে সম্পৃক্ততা কিভাবে হলো?
0: আচ্ছা, বেতারের সঙ্গে সম্পৃক্ততা, বেতারে আমি অডিশন দিইনি, অডিশনটা হয়েছিল বাইরে। রেডিও থেকে ট্যালেন্ট হান্টিং এ একটা গ্রুপ যায় প্রত্যেক বছরই, রেডিও থেকে বাইরে গ্রামে গঞ্জে গিয়ে ট্যালেন্ট হান্ট করত।
1: আচ্ছা।
0: তো সেখানে সেবার দলনেতা ছিলেন আমাদের মরহুম ইব্রাহিম আকন্দ সাহেব, উনি যে এত বড় একজন আর ডি আমি জানতাম না, উনি ছিলেন সেই গ্রুপে। তখন আমার মাত্র বিয়ে হয়েছে আমার, তো উনি গান শুনে উনি আমাকে হান্ট করেছেন আর কি। তারপরে সরাসরি আমার কাছে কন্ট্যাক্ট সাইন করার সময় রেডিওর যারা যিনি গেছিলেন, বললাম যে আপনি কন্ট্রাক্ট সাইন করছেন কেন, আমি তো রেডিওতে যাইনি, রেডিওতে রেডিও আর্টিস্ট না।
1: আচ্ছা।
0: বলে যে আপু আপনি সেদিন গাইলেন না, আপনার গানগুলো রেকর্ড করা হয়েছিল যে বাইরে জয়পুরহাটে। আমি বলছি হ্যাঁ হ্যাঁ। বলে ওইটা তো অডিশন ছিল। আমি বলেন কি এটা অডিশন হয় নাকি?
1: কোন গান গিয়েছিলেন
0: সেখানে? পরপর তো 5টা গান করেছে ওনারা, আমার বলে বলে 5টা গান করেছিলেন।
1: আচ্ছা, তো আমরা শুনতে চাই দুই লাইন করে।
0: দুই লাইন করে সবগুলো গানের কথা মনে হবে। একটা মনে আছে নজরুলের একটা গান মনে আছে,

0: আর
1: আপনার হাজবেন্ড উনিও কি সঙ্গীতের মানুষ ছিলেন?
0: আমার হাজবেন্ড ছায়ানটের সেকেন্ড ইয়ারের ব্যাচ ছিল 65-63 সালে।
1: বেতারে কোন গানটি রেকর্ড করেছিলেন প্রথম, মনে আছে?
0: আমি সম্ভবত অতুল প্রসাদ গান করেছিলাম,
1: মনে আছে?
0: কে কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে রিদিম।

0: জীবনে কত গান, একটার পর একটা গান, কত গান। আমি এই পর্যন্ত 16টা বিদেশি ভাষা গান করেছি।
1: একটু আমরা অন্য ভাষার গান একটু শুনতে চাই,
0: ধরো একটা জাপানিজ গানের। শিরাকাবা আও জোরা মিনা মিখাজে।

0: さとへ帰ろうかな、帰ろうかな。আমার একটা ফ্যাসিনেশন আছে বিদেশি গান শেখার প্রতি।
1: নজরুলের বাইরে আধুনিক গান গাওয়া হয়েছে আপনার,
0: অনেক
1: কিভাবে যুক্ত হলেন, কিভাবে গাইলেন?
0: ওই যে বললাম যে আমি কোন গান একবার শুনলে আমার মাথা ঢুকে যায়। ওটা
1: ফোক গান শুনি একটি আপনার মুখে।
0: আমার জীবনের প্রথম পল্লীগীতি ছিল, এটা আমার কাকু হাবিবুর রহমান সাথী ভাই, আমার কাকু আর কি, উনি এবং ওনার একটা বন্ধু কবিরুল ইসলাম চৌধুরী। সেটা তো ধরো এখন থেকে 70 বছরের কথা বলছি, বা 75 বছর, তখন আমার তো জন্ম হয়নি। উনি ছিলেন থানা কৃষি অফিসার, তাদের ভিলেজ এইড বলে একটা প্রোগ্রাম হতো। আমি পুরো হিস্ট্রি দিচ্ছি কিন্তু এখানটায়।
1: আচ্ছা,
0: ভিলেজ এইড বলে প্রোগ্রাম হতো, সেখানে গান হতো, ও যে বড় এরকম স্ক্রিন দিয়ে ওখানে দেখাতো, ভিলেজ এইড প্রোগ্রাম, প্রোপাগান্ডা হতো এইসব। তো তো ওখানে কিন্তু এইসব গানগুলো কৃষির উপরে, এই গানের কথাটা কাকু লিখেছিল, কাকু এবং তার বন্ধু কবিরুল ইসলাম চৌধুরী। গরুর গাড়ি চলে মোর সাধে রে রাত চলে, ঠামক ঠামক খামক খামক কতই না তান তোলে, হেই গরুর গাড়ি চলে মোর সাধে রে রাত চলে, ঠামক ঠামক খামক খামক কতই না তান তোলে, হেই গরুর গাড়ি চলে হুররা হাট হাট হাট হাট হাট হাট, গায়ের বাঁকে খেত খামারের বুকে আমার গাড়ি চলে রে ভাই কভু না ভাই রোখে, হায় গায়ের বাঁকে খেত খামারের বুকে আমার গাড়ি চলে রে ভাই কভু না ভাই রোখে, হায় ল্যাংটা ছেলে গাছের ফাঁকে ডাগর চোখে চায়া থাকে, বলো দামার জানায় সালাম লে যার মাথার তালে, হাই গরুর গাড়ি চলে মোর সাধে রে রাত চলে, ঠামক ঠামক খামক খামক কতই না তান তোলে, হাই গরুর গাড়ি চলে। তারপরে ছোট ক্লাস ফাইভে যখন মঞ্চে গাইলাম, পুরো মঞ্চ সেদিন মানুষ দেখলাম, তো মানুষ কিভাবে রেসপন্ড করে একটা আর্টিস্টকে, এটা আমার প্রথম দেখা ছিল।
1: দেশের গান গিয়েছেন অনেক, এই মুহূর্তে আমরা একটু দেশকে স্মরণ করতে চাই।
0: বিখ্যাত গান সিরিজ, তুমি বেশ বদলে গেছো পুরনো সৈকতে আর পানসি ভেড়াও না, এটা মানে নাম হচ্ছে হাবিবুর রহমান, আমার উস্তাদ যেন হাবিবুর রহমান সাথী ভাই, আর আমার এই যে আমার বড় ভাই, আমার পরম শ্রদ্ধা মানুষ চলে গেছেন দুনিয়া থেকে, তার নামও হাবিবুর রহমান। হ্যাঁ, তার লেখা গান এটা, তুমি বেশ বদলে গেছো। তো আরেকটা গান করেছে ওনার, হাজার মানিক মুক্তা জলে ভোরের ঘাসে ঘাসে, হংস মিথুন মনের সুখে দিঘির জলে ভাসে, সে যে আমার বাংলাদেশে আমার বাংলাদেশে, সে যে আমার বাংলাদেশে আমার বাংলাদেশে, মাটির প্রতি ভালোবাসা থেকে মানুষ এই কথাগুলো লেখেন। এটা ওনার কিন্তু তাই ছিল, প্রচন্ড রকমের মাটি ভালোবাসতেন, ফসল ভালোবাসতেন, চাষ ভালোবাসতেন, গর্ব করতেন যে আমার বাবা চাষি, চাষ করেন বলে খুব মানে গর্ব করতেন।
1: আজকে প্রিয় মুখের এই আয়োজনে এসে আপনার কেমন লাগছে, অনুভূতিটা জানতে চাই।
0: খুব ভালো লাগছে, ভালো লাগলো।
1: শ্রোতাদের উদ্দেশ্যে শেষ মুহূর্তে কিছু বলবেন কিনা?
0: তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি, আপনারা ভালোবাসেন বলেই কিন্তু আমরা শিল্পী, শিল্পীর একার দাবিদার আমি হতে পারি না কখনো।
1: প্রিয় ফাতেমা জোহরা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে অনেকক্ষণ সময় দিয়েছেন, আপনার অনেক কিছু আমরা জানতে পেরেছি। আপনি ভালো থাকবেন।
0: ভালো থাকো তুমি।
1: প্রিয় বন্ধুরা, বিদায় নিচ্ছি প্রিয় মুখের আজকের আয়োজন থেকে, আগামী পর্বে অন্য কোন প্রিয় মুখ নিয়ে যথারীতি আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশ বেতারের সাথেই থাকবেন।
2: শুনলাম প্রিয় মুখের প্রিয় কথাগুলো। এই ঢাকা, এক বিশাল মহানগরী, বাংলাদেশের রাজধানী, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক জনপদটি শত শত বছর ধরেই ঢাকায় সংস্কৃতি অভিজাতের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, এখন আমাদের পর্ব এই ঢাকা, চলুন আজকের পর্বে ঢাকার রূপলাল হাউস নিয়ে শুনি কিছু কথা। পর্বটি লিখেছেন মারুফ রহমান, শুনুন এই ঢাকা।
3: রূপলাল হাউস ঢাকার ইতিহাসের পুরনো অধ্যায়ের একটি, এর ইটের ভাঁজে ভাঁজে রয়েছে ইতিহাসের একটি ঘটনা, যা পড়লে ঢাকার একসময়ের বিত্তবানদের ইতিহাসের বিভিন্ন কাহিনী স্মৃতির অন্দরে এসে ভিড় করবে। এ বাড়ির সৌন্দর্য, সংস্কৃতি ও রূপলাল দাসের প্রতাপের কারণে ইংরেজ আমলের বড় লাট সাহেব ঢাকায় এসে নিয়ম মাফিক আহসান মঞ্জিলে যাওয়ার কথা থাকলেও সেদিন উঠেছিলেন রূপলাল

0: ইতিহাস থেকে জানা যায়, মথুরানাথ তৎকালীন 100 টাকায় বছরে 570 টাকা সুদ নিতেন। ব্যবসার ধারাবাহিক উন্নতির ফলে ক্রমেই মথুরানাথ ঢাকার শ্রেষ্ঠতম ধনাঢ্য হিন্দু ব্যবসায়ীতে পরিণত হন। 1860-এর দশকে সামাজিক প্রভাব বাড়ানোর লক্ষ্যে যে মথুরানাথের পুত্ররা জমিদারি কিনতে শুরু করেন, মথুরানাথের সেই দুই পুত্র স্বরূপচন্দ্র দাস ও মধুসূদন চন্দ্র দাস। স্বরূপচন্দ্রের পুত্র মথুরানাথের পৌত্র রূপলাল দাস ঢাকার ফরাশগঞ্জে বিখ্যাত আর্মেনীয় জমিদার আরাতুনের কাছ থেকে বাড়িটি কিনে পুনর্নির্মাণ করেছিলেন। এর নির্মাণকাল 1960-এর দশক। মার্টিন অ্যান্ড কোম্পানির একজন স্থপতি এর নকশা প্রণয়ন করেছিলেন। দ্বিতল ভবনের এই স্থাপত্য শৈলী অভিনব। এটি দুইটি অসম অংশে বিভক্ত, যার প্রতিটিতে কিছুটা ভিন্ন স্থাপত্য শৈলী দেখা যায়। এর ভিত্তিভূমি ইংরেজি এল অক্ষরের ন্যায়, যার বাহুত্রয় শহরের দিকে প্রসারিত। রূপলাল হাউসের দ্বিতীয় তলায় দুটি অংশ, বিভিন্ন আয়তনের মোট 50টির বেশি কক্ষ রয়েছে। এছাড়াও রয়েছে কয়েকটি প্রশস্ত দরবার কক্ষ। ভবনের পশ্চিমাংশে দোতলায় অবস্থিত নাচঘরটি আকর্ষণীয়ভাবে তৈরি। এর মেঝে ছিল কাষ্ঠ নির্মিত। পুরো বাড়ি জুড়ে উত্তর দক্ষিণ পাশে রয়েছে প্রশস্ত বারান্দা। 1888 সালে ভারতের ভাইসরয় লর্ড ডাফরিন ঢাকা সফরের সময় তার সম্মানে এখানে একটি বল নাচের আয়োজন করা হয়েছিল।
1: শুনলাম এই ঢাকা।
0: বন্ধুরা, চলুন এবার যাওয়া যাক যাত্রাপথের খবরাখবর নিয়ে শুভযাত্রা পর্বে।
1: বন্ধুরা, আজ ঢাকার অভ্যন্তরীণ রুটে যারা বাসে করে কমলাপুর, মতিঝিল, গুলিস্তান, জিপিও পল্টন, প্রেসক্লাব, হাইকোর্ট, মৎস্যভবন, শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, জাহাঙ্গীরগেট, মহাকালী, ওয়ারলেস, গুলশান এক, বাড্ডা, লিং রোড, উত্তরা বাড্ডা, শাহজাদপুর, বাসতলা, নতুন বাজার, নদ্দা, বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক, কুড়িল, বিশ্বরোড পর্যন্ত যাতায়াত করতে চাইলে আপনারা বিআরটিসি বাসে করে যাতায়াত করতে পারেন। আপনাদের যাত্রা শুভ।
0: বন্ধুরা, সময়ের একেবারে শেষ প্রান্তে সবার জন্য শুভকামনা রেখে বলে যাই কতগুলো কথা। শরৎকালের আবহাওয়া তারতম্য, থেমে থেমে বৃষ্টির কারণে এডিস মশার প্রজনন বেড়ে গেছে, যা ডেঙ্গু রোগের বিস্তারকে চরম মাত্রায় নিয়ে যাচ্ছে। আর এ কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে সারা দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন, দেশের প্রতিটি নাগরিক যদি প্রতি সপ্তাহে 1 ঘন্টা নিজের বাসা, আঙিনা ও আশপাশ পরিষ্কার করার পেছনে ব্যয় করেন, তবে ডেঙ্গু পরিস্থিতির দ্রুত দৃশ্যমান পরিবর্তন ঘটবে। তাই আসুন আমরা সকলে সেখানে যেখানে সেখানে প্লাস্টিক, পরিত্যক্ত পাত্র, ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকি এবং বাড়ির চারপাশ পরিষ্কার রাখি।
1: বন্ধুরা, শেষ হয়ে এলো আজকের অনুষ্ঠানের সময়টুকু। যাবার আগে শেষ কথাগুলো বলি। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি রফিকা বিনতে জাহিদ এবং লিয়াকত আলী খান, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রফিকুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
2: শেষ হল ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই খবর শুনতে পাবেন।

0: 780 কোটি 40 লাখ টাকা ব্যয় সম্বলিত মোট 12টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গতকাল সচিবালয়ে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 48,256 কোটি 30 লাখ টাকা, প্রকল্প ঋণ 1,20,466 কোটি 39 লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে পাওয়া যাবে অবশিষ্ট 57,71,00,000 টাকা। গতকাল সভায় অনুমোদিত 12টি প্রকল্পের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের 5টি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 2টি, রেলপথ মন্ত্রণালয়ের 2টি এবং পল্লী উন্নয়ন ও সমবায় শ্রম ও কর্মসংস্থান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের 1টি করে প্রকল্প রয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তি নির্ভর মানব সম্পদ গড়ে তুলতে দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। এদিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন সাক্ষাৎ করেছেন। গতকাল সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্দালিব রহমান বলেন, সরকার মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশ সমুন্নত রাখতে বদ্ধপরিকর, তবে একই সঙ্গে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে মানহানিকর বক্তব্য, ভুল তথ্য ও অপতথ্যের বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের উপর গুরুত্বারোপ করেন। অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইনও পরিবর্তন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি গতকাল রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশের সক্ষমতা বাড়াতে শিগগিরই আধুনিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে 12,537 কোটি 49 লাখ টাকা ব্যয়ে পরিশোধিত জ্বালানি তেল এবং একটি অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কার্গো আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। নির্বাচিত সরকার গত 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর থেকে জনকল্যাণে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। বর্তমান সরকারের 7 মাস পূর্তি উপলক্ষে গতকাল রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। চলতি 2026-2027 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। গতরাতে এই ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে একাদশ শ্রেণীর ভর্তি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আবেদনের সময় শিক্ষার্থীদের দেয়া মোবাইল নম্বরে SMS করে ফল জানানো হচ্ছে। কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাসিম থাচিকে 25 বছরের কারাদণ্ড দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতার জন্য সংঘটিত কসোভো যুদ্ধের সময় যুদ্ধাপরাধের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। কসোভো লিবারেশন আর্মি KLA এর জ্যেষ্ঠ কমান্ডার থাকাকালে হত্যা, নির্যাতন ও বেআইনিভাবে আটকের মতো অপরাধের জন্য 58 বছর বয়সী থাচিকে গতকাল এই সাজা দেওয়া হয়। খেলার খবর ক্রিকেট। এশিয়ান গেমসে নারী টি-20 ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। জাপানের আইচিতে বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নেয়। এদিকে পাকিস্তান ও থাইল্যান্ডের মধ্যকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল আজ বাংলাদেশ সময় বেলা 11টায় একই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফুটবল। জাপানে এশিয়ান গেমস নারী ফুটবলে আজ বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 1টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: প্রিয় শ্রোতা, এবার অনুষ্ঠান সূচিতে রয়েছে পল্লীগীতি। শিল্পী দিলরুবা খান, দুই ভবনের দুই বাসিন্দা, বন্ধু চিরকাল। গীতিকার নজরুল ইসলাম বাবু, সুরকার মোহাম্মদ শাহনাজ।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি ইশরাত জাহান নীলা। রাজধানীতে পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে 3টি মেট্রো রেল প্রকল্প সহ 1,68,000

প্রিয় শ্রোতা, পল্লীগীতি শুনছেন দিলরুবা খানের কণ্ঠে। এবারের গানের কথা ভ্রমর কৈয়গিয়া, গীতিকার ও সুরকার রাধারমণ দত্ত।

0: প্রিয় শ্রোতা, পল্লীগীতি শুনলেন দিলরুবা খানের কণ্ঠে।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এই বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, ব্যবহৃত অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকলে সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। তুমি আমার সকাল বেলার সুর, নজরুল সঙ্গীত। কণ্ঠ দিয়েছেন এ কে এম শহীদ কবির।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন এ কে এম শহীদ কবিরের কণ্ঠে।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন আধুনিক গান শুনবেন। শিল্পী লাবণী পারভীন। প্রথম গানটি লিখেছেন ডাক্তার মোহাম্মদ আরিফ, সুর করেছেন নকিব খান। শিল্পী কণ্ঠে প্রথমেই শুনবেন ওই ঝিনুক খোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে।

আপনারা আধুনিক গান শুনছেন লাবণী পারভিনের কণ্ঠে। এবারে গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন সত্য সাহা।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন লাবণী পারভিনের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, পল্লীগীতির আয়োজনে এখন শোনাব শাহ আব্দুল করিমের গান, শিল্পী শিপ্রু চন্দ্র সূত্রধর।

0: এতক্ষণ পল্লীগীতির আয়োজনে দুখানি শাহ আব্দুল করিমের গান শুনলেন শিপ্র চন্দ্র সূত্রধরের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
3: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী রুমা খন্দকার।

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: এদেশ আমার আপনার আমাদের সকলের, আমাদের প্রতিদিনের কাজ হোক দেশের উন্নয়নে, দেশের উন্নয়ন আমাদের সকলের উন্নয়ন।
0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পর সংবাদ।

আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শারমিন মোস্তাফি কনি। রাজধানীতে পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রো রেল প্রকল্প সহ ১,৬৮,৭৮০,৪০,০০০ ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গতকাল সচিবালয়ে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪৮,২৫৬,৩০,০০০ প্রকল্প ঋণ ১,২০,৪৪৬,০০০ ৩৯,০০০ এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে পাওয়া যাবে অবশিষ্ট ৫৭,৭১,০০০০। গতকালের সভায় অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ৫টি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২টি, রেলপথ মন্ত্রণালয়ের ২টি এবং পল্লী উন্নয়ন সমবায় শ্রম ও কর্মসংস্থান এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ১টি করে প্রকল্প রয়েছে।

0: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তি নির্ভর মানব সম্পদ গড়ে তুলতে দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। এদিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসন সাক্ষাৎ করেছেন। গতকাল সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্দালিব রহমান বলেন, সরকার মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীন গণমাধ্যমের পরিবেশ সমুন্নত রাখতে বদ্ধপরিকর। তবে একই সঙ্গে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে মানহানিকর বক্তব্য, ভুল তথ্য, অপতথ্যের বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের উপর গুরুত্বারোপ করেন। অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইনও পরিবর্তন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি গতকাল রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশের সক্ষমতা বাড়াতে শিগগিরই আধুনিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে 12,537 কোটি 49 লাখ টাকা ব্যয়ে পরিশোধিত জ্বালানি তেল এবং একটি অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কার্গো আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এর প্রস্তাব দেওয়া হয়। নির্বাচিত সরকার গত 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর থেকে জনকল্যাণে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বর্তমান সরকারের 7 মাস পূর্তি উপলক্ষে গতকাল রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। চলতি 2026-27 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। গতরাতে এ ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল একাদশ শ্রেণীর ভর্তি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল নম্বরে SMS করে ফল জানানো হচ্ছে। কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচিকে 25 বছরের কারাদণ্ড দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতার জন্য সংঘটিত কসোভা যুদ্ধের সময় যুদ্ধাপরাধের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। কসোভা লিবারেশন আর্মি KL এর জ্যেষ্ঠ কমান্ডার থাকাকালে হত্যা, নির্যাতন ও বেআইনিভাবে আটকের মতো অপরাধের জন্য 58 বছর বয়সী থাচিকে গতকাল এই সাজা দেওয়া হয়। খেলার খবর ক্রিকেট। এশিয়ান গেমসের নারী টি-20 ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। জাপানের আইচিতে বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনালে বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে র্যাঙ্কিং এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নেয়। এদিকে পাকিস্তান ও থাইল্যান্ডের মধ্যকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল আজ বাংলাদেশ সময় বেলা 11টায় একই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফুটবল। জাপানে এশিয়ান গেমস নারী ফুটবলে আজ বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 1টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ আমাদের মিউজিক স্টুডিওতে পল্লীগীতির আয়োজনে। সরাসরি পল্লীগীতে গিয়ে শোনাবেন সোমা সরকার স্টুডিও থেকে। প্রথম গানের কথা ও সুর করেছেন রাধারমণ দত্ত।

0: এতক্ষণ স্টুডিও থেকে সরাসরি দোকানি পল্লী গীতে গিয়ে শোনালেন সোমা সরকার।
1: প্রিয় শ্রোতা, এবারের আয়োজন আধুনিক গান। শুনবেন মোহাম্মদ মোশাররফ হোসেনের কণ্ঠে, গীতিকার এবং সুরকার আলিম মাহমুদ।
0: প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।

আধুনিক গান শুনছেন মোহাম্মদ মোশাররফ হোসেনের কণ্ঠে, সুখ আমার হারানো দিনের মতো। গানটির গীতিকার এবং সুরকার আলিম মাহমুদ।

0: সুপ্রিয় শ্রোতা, পরপর দুখানি আধুনিক গান শুনলেন মোহাম্মদ মোশাররফ হোসেনের কণ্ঠে।
1: জ্বর হলেই আতঙ্কিত কিংবা ভীত হবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন ও ভেজানো তোয়ালে দিয়ে গা মুছে দিন। জ্বর ও ব্যথায় কেবলমাত্র প্যারাসিটামল খেতে দিন। ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগীকে সবসময় মশারির ভেতর রাখুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা আরো একবার আমন্ত্রণ আমাদের মিউজিক স্টুডিওতে। আর স্টুডিও থেকে সরাসরি অতুল প্রসাদ সেনের গান গেয়ে শোনাবেন মানসী সাধু। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি দেখতে ও শুনতে পাবেন। আমাদের শিল্পী, যন্ত্রশিল্পী এবং কলাকুশলী সকলেই প্রস্তুত। তো চলুন শোনা যাক মানসী সাধুর কণ্ঠে সরাসরি গান।

0: এতক্ষণ স্টুডিও থেকে অতুল প্রসাদ সেনের গান সরাসরি গিয়ে শোনালেন মানসী সাধু।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর শুনবেন, বাজিয়েছেন এনামুল কবির।

0: এতক্ষণ যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর শুনলেন, বাজিয়েছেন এনামুল কবির।
1: আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন স্টুডিও থেকে পল্লীগীতি সরাসরি গেয়ে শোনাবেন মোহাম্মদ মুনকির হোসেন। প্রথম গানের রচয়িতা ও সুরকার মমতাজউদ্দিন আহমেদ। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচার হচ্ছে।

সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন আমার দ্বিতীয় গানটি গাচ্ছি। এই গানটির কথা ও সুর লিখেছেন বাউল কফিল উদ্দিন সরকার।

0: এতক্ষণ স্টুডিও থেকে সরাসরি পল্লীগীতে গিয়ে শোনালেন মোহাম্মদ মুনকির হোসেন,
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে শোনাব একটি দেশের গান সানিয়া সুলতানা লিজার কণ্ঠে। গানের কথা লিখেছেন গাজী আব্দুর রাজ্জাক, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

এতক্ষণ দেশের গান শুনলেন। শিল্পী ছিলেন সানিয়া সুলতানা লিজা, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি হাশিম মুন্নাহার। রাজধানীতে পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রো রেল প্রকল্প সহ ১,৬৮,৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সংবলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনিক। গতকাল সচিবালয়ে একনিক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনিকের সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্প গুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪৮,২৫৬,৩০,০০০ টাকা, প্রকল্প ঋণ ১,২০,৪৬৬,৩৯ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে পাওয়া যাবে অবশিষ্ট ৫৭,৭১ কোটি। গতকালের সভায় অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ৫টি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২টি, রেলপথ মন্ত্রণালয়ের ২টি এবং পল্লী উন্নয়ন ও সমবায় শ্রম ও কর্মসংস্থান এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ১টি করে প্রকল্প রয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তি নির্ভর মানব সম্পদ গড়ে তুলতে দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল

বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। এদিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিফ রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সাক্ষাৎ করেছেন। গতকাল সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্দালিফ রহমান বলেন, সরকার মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশ সমুন্নত রাখতে বদ্ধপরিকর, তবে একই সঙ্গে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে মানহানিকর বক্তব্য, ভুল তথ্য ও অপতথ্যের বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত অংশীজনদের সঙ্গে মত বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন। দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে 12,537,49,00,000 টাকা ব্যয়ে পরিশোধিত জ্বালানি তেল এবং একটি অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কার্গো আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। নির্বাচিত সরকার গত 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর থেকে জনকল্যাণে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহুদে আমিন। বর্তমান সরকারের 7 মাস পূর্তি উপলক্ষে গতকাল রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কর 17% থেকে কমিয়ে 1% করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। গতকাল এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষাপটে সৌর বিদ্যুৎ উৎপাদন দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে এ সুবিধা দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে তিনি আশা করছেন। তিনি জানান, ইরানের কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইয়েমেনের হুতি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে সংঘাত তীব্র হওয়ায় তিনি এই আহ্বান জানান। খেলার খবর ক্রিকেট। এশিয়ান গেমসের নারী টি টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। জাপানের আইজিতে বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নেয়। এদিকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ পাকিস্তান থাইল্যান্ডের মুখোমুখি হচ্ছে। মাঠ ভেজা থাকার কারণে খেলাটি শুরু হতে বিলম্ব হচ্ছে। ফুটবল। জাপানে এশিয়ান গেমস নারী ফুটবলে আজ বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 1টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শোনাব নজরুল সঙ্গীত অদিতি সরকারের কণ্ঠে।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন অদিতা সরকার।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানে তবলা লহরা শুনবেন, বাজিয়েছেন প্রবীর কুমার পাল।

0: এতক্ষণ উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানে তবলা লহরা শুনলেন, বাজিয়েছেন প্রবীর কুমার পাল।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
2: সুপ্রস্তুত বন্ধুরা, শরতের বৃষ্টি ভেজা এই সুন্দর সময়টাতে যারা শুনছেন আমাদের এই মুহূর্তে, সবাইকে একরাশ প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি আমরা কজনা, উম্মে কুলসুম এবং আমি এই মুহূর্তে আছি চমচমি দেওয়ান। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, তৌহিদা আফরোজ ও এলিজা আক্তার। অধিবেশন তত্ত্বাবধানে আছেন হেলাল উদ্দিন আহমেদ। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি যে যেখানে বসে এই অনুষ্ঠান শুনছেন আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন।
1: প্রিয় শ্রোতা, একথা আমরা সকলেই জানি যে আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। একটি জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে শিশুরা। শিশুদেরকে আমরা যদি সুস্থ সুন্দর পরিবেশে সযত্নে স্বাভাবিক বিকাশ লাভের সুযোগ করে দিই, তবে ভবিষ্যতে তারা হবে এক একজন আদর্শ কর্মক্ষম সুযোগ্য নাগরিক। একসময় তারা দেশের প্রতিটি সেক্টরে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাবে। যদিও নানা কারণে আমাদের দেশের অনেক শিশুই স্বাভাবিকভাবে সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ থেকে বঞ্চিত, তবে আশার কথা হচ্ছে ইদানিং আমাদের মধ্যে শিশুদের চাহিদা এবং তাদের প্রতি আমাদের কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। আসুন আমরা আমাদের নিজেদের ও আমাদের চারপাশের পরিবেশকে শিশুর সুস্থ সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য উপযুক্ত করে তুলি। সুস্থ সুন্দর নিরাপদ হোক প্রতিটি শিশুর ভবিষ্যৎ। এমনই শুভ প্রত্যাশায় আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরই প্রিয় স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানে।
0: প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানের শুরুতে রয়েছে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা, শিশুর বুদ্ধিবৃত্তিক ও মনোবৃত্তীয় বিকাশে করণীয়। এ বিষয়ে সাক্ষাৎকার প্রদান করেছেন নুজহাতি রহমান, সাক্ষাৎকার গ্রহণে তামান্না সিদ্দিকী।
2: প্রিয় শ্রোতা, একটি পরিবারের জন্য একটি শিশু বহুল কাঙ্ক্ষিত, তবে সেই শিশুটি যেন সঠিকভাবে বেড়ে ওঠে, মানসিক এবং শারীরিকভাবে তার বিকাশ যেন সম্পূর্ণ হয়, সেদিকে লক্ষ্য রাখাটাও আমাদের খুব দরকার। আর সে প্রসঙ্গে আজ আমরা কথা বলব শিশুর বিকাশ বুদ্ধিবৃত্তিক ও মনোবৃত্তীয় এই সম্পর্কে। এ সম্পর্কে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কাউন্সিলিং সাইকোলজিস্ট নুজহাতি রহমান। আজকের আমাদের যে বিষয়, আমরা বলছি যে শিশুর বিকাশ বুদ্ধিবৃত্তিক ও মনোবৃত্তীয়। অনেকেই হয়তো এই যে বুদ্ধিবৃত্তিক এবং মনোবৃত্তীয় শব্দ বলছি, এই শব্দের সাথে পরিচিত না বা সেভাবে করে বুঝতে পারছেন না বা বুঝতে পারবেন না। তো তাই প্রথমেই আপনার কাছে সেই প্রসঙ্গে জানতে চাই যে বুদ্ধিবৃত্তিক বা মনোবৃত্তীয় এই বিকাশটা বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি?
3: আচ্ছা, তিন ধরনের বিকাশ হয় একটি শিশুর মধ্যে। সেটি হচ্ছে তার শারীরিক বিকাশ, আরেকটা হচ্ছে তার মানসিক যে অনুভূতিগুলো আছে সেগুলোর বিকাশ, এবং আরেকটি তার বুদ্ধিগত বিকাশ, চিন্তা করার যে বিকাশ। তো এই মনোবৃত্তিও বলতে বোঝাচ্ছে যে শিশুটির যে অনুভূতির, অনুভব করার যে ক্ষমতা, সেই ক্ষমতাগুলোর বিকাশ তার বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে তার এই অনুভূতিগুলো, বিভিন্ন রকম অনুভূতি, যেমন দেখার অনুভূতি, শোনার অনুভূতি, তারপর মনের ভেতরে যে সমস্ত আবেগ তৈরি হয় সেই আবেগীয় অনুভূতি, সেই অনুভূতিগুলো আস্তে আস্তে ডেভেলপ করে। আর একই সঙ্গে একটি শিশু জন্মানোর পরেই নিশ্চয়ই সব রকম চিন্তা করতে পারে না, আস্তে আস্তে তার চিন্তা শক্তিগুলো ডেভেলপ হতে থাকে, এটিকেই বলা হচ্ছে বুদ্ধিবৃত্তীয় বিকাশ।
2: শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই অল্প কথায় বিষয়টা আপনাদের কাছে খুব সহজেই বোধগম্য হয়ে গেল যে আসলে বুদ্ধি বা চিন্তা ভাবনার বিকাশটাকে আমরা বলছি বুদ্ধিবৃত্তিক, এবং মনের যে আমাদের আবেগ অনুভূতি রয়েছে সেগুলোর যে বিকাশটা রয়েছে শিশুর, সেটাই হচ্ছে মনোবৃত্তীয়। আসতে চাই মনোবৃত্তীয় অংশের ক্ষেত্রে এবং জানতে চাই যে এই যে মনোবৃত্তীয় বিকাশের কথা বলছি, আবেগের প্রকাশ বা আবেগের বিকাশ, এটা আসলে কিভাবে হয় একটি শিশুর মধ্যে? কারণ বিভিন্ন বয়সের কিন্তু অনুভূতি বিভিন্ন হয়ে থাকে, তো সেই জায়গা থেকে এই বিকাশগুলো কিভাবে ঘটে?
3: সত্যিকার অর্থে এই দুধরনের বিকাশ একই সঙ্গেই ঘটতে থাকে। আমরা যদি মানে দুটোকে আলাদা না করে একই সঙ্গে যদি আগাই এবং ডেভেলপমেন্টাল স্টেজেস যদি দেখি, যে একটি শিশু জন্মের পর থেকে তার বিকাশের বিভিন্ন ধাপ আছে, সেই ধাপগুলো কি কি? অনেক রকমই আছে, কিন্তু এরিকসন বলে এক ভদ্রলোক, তিনি যে বিকাশের একটা ধাপের স্ট্রাকচার দিয়েছেন, সেই কাঠামো অনুযায়ী খুব সুন্দরভাবে একটি শিশুর মানসিক যে বিকাশ, মানসিকের মধ্যে বুদ্ধিবৃত্তীয় এবং আবেগীয় এই দুটো বিকাশ কিভাবে হয় সেটা উনি বলেছেন। উনি শুরুতেই বলেছেন যে জন্মের থেকে 18 মাস পর্যন্ত একটি সময় থাকে, 18 মাস মানে দেড় বছর। তাহলে এই দেড় বছর পর্যন্ত একটি শিশু ঠিক করে যে সে এই পৃথিবীকে বিশ্বাস করবে নাকি অবিশ্বাস করবে, এই বিশ্বাস বনাম অবিশ্বাসের একটা বিকাশ তার ভেতরে গড়ে উঠতে থাকে। কিভাবে গড়ে ওঠে? এই দেড় বছর পর্যন্ত শিশুটির কিন্তু তেমন ভাবে কিছু কোনো অনুভূতি প্রকাশ করার তেমন কোনো উপায় থাকে না, শুধু সে কাঁদতে পারে, হাসতে পারে, কিছু শব্দ করতে পারে, সেগুলো অর্থহীন শব্দ। তো এই সময়ে শিশুটি যদি দেখে যে তার চারপাশের পৃথিবীতে মানুষগুলো তাকে খুব যত্ন করছে, তার দিকে ভীষণ মনোযোগ দিচ্ছে, তাকে তার সময় মতো তার খাবারটা দিচ্ছে, সে বিছানাটা ভেজালে সাথে সাথে বিছানাটা পরিষ্কার করে দিচ্ছে, তাকে সবসময় কেউ না কেউ সে চারপাশে তাকালেই কাউকে না কাউকে দেখতে পাচ্ছে, তাহলে শিশুটি ধরে নিবে যে এই পৃথিবীটি খুব চমৎকার একটি জায়গা, এই পৃথিবীতে সবাই আমাকে চায় এবং আমি পৃথিবীতে ভীষণ ওয়েলকামড, মানে
2: একটা গুরুত্বপূর্ণ
3: একজন মানুষ। তাহলে কি হলো, তার পৃথিবীর প্রতি একটা বিশ্বাস জন্মালো। কিন্তু যদি এর বিপরীত চিত্র থাকে তাহলে শিশুটির কি মনে হবে, এই পৃথিবীটি নিরাপদ নয়, এই পৃথিবীতে আমি এসে নিশ্চয়ই ভুল করেছি,
2: একটা নেতিবাচক প্রভাব আসবে।
3: এই কারণেই বলেছে এই সময়টি ভীষণ ইম্পর্টেন্ট, তাকে যদি পর্যাপ্তভাবে মনোযোগ দেওয়া হয় তাহলেই সে পৃথিবী সম্পর্কে একটা বিশ্বাসের মনোভাব নিয়ে বেড়ে উঠবে। এরপরের সময়টিকে বলা হয়েছে অটোনমি ভার্সেস শেম। দেড় বছর বয়স থেকে তার বয়স যখন তিন, তখন পর্যন্ত আমরা কি দেখি, সে নিজে নিজে হাঁটার চেষ্টা করছে, কিছু না কিছু বলার চেষ্টা করছে, নিজে কিছু ধরতে চাচ্ছে, তার এই যে মোটর ডেভেলপমেন্ট, হাতে কোনো কিছু গ্রিপ করার চেষ্টা করা, পারে না কিন্তু চেষ্টা করছে, সেটা নিয়ে মুখে দিচ্ছে, মুখ কেন্দ্রিক তার সবকিছু, সে সবকিছু টেস্ট করতে চায়, যে কোনো জিনিস ধরে মুখে দিয়ে ফেলে। এই সময়টাতে কি হচ্ছে, সে কিছু না কিছু নিজে উদ্যোগী হয়ে অটোনমাস হওয়া, যেটাকে বলে
2: নিজের থেকে
3: কিছু একটা অ্যাক্টিভিটি করার চেষ্টা করছে, এটা কোনো কাজ না, কিন্তু নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে বিভিন্ন ভাবে সে নেড়ে চেড়ে ওটাকে ঠিকভাবে ব্যবহার করা যায় কিনা সেটা করার চেষ্টা করছে। এবার সেটা করতে গিয়ে সে যদি দেখে যে তার আশেপাশের মানুষগুলো তাকে ওটাতে খুব উৎসাহ দিচ্ছে, তাহলে সেটা কন্টিনিউ করবে। কিন্তু যদি দেখে যে মানুষগুলো তাকে নিয়ে হাসাহাসি করছে কিংবা কেউ কিছুই বলছে না, কোনো উৎসাহই দিচ্ছে না, তাহলে সে কি হবে, সে লজ্জিত হয়ে সে ওই কাজটা আর করতে চেষ্টা করবে না। তো এই সময়টাও তাহলে খুব ইম্পর্টেন্ট যে তাকে ওই সময়ে, মানে সে যখন যা করতে চাচ্ছে, নিজের হাত পা নেড়ে হামাগুড়ি দিয়ে হেঁটে বা যাই করে করতে চাচ্ছে, সেটা তাকে এনকারেজ করা প্রয়োজন, উৎসাহ দেওয়া। এরপরের স্টেজটি হচ্ছে তিন বছর বয়স থেকে পাঁচ বছর বয়স। এই সময় তার অলরেডি মোটর ডেভেলপমেন্ট হয়ে গেছে, তার হাত সে ঠিকভাবে নাড়তে চাড়তে পারে, জিনিসপত্র ধরতে পারে, পায়ের উপরেও তার কন্ট্রোল আছে,
2: অর্থাৎ শারীরিক যে বৃদ্ধিটা সেটা পরিপক্ক
3: অনেকটা হয়ে গেছে, তার শরীরের উপর অনেকটা কন্ট্রোল চলে এসেছে। এবার সে নিজে নিজে কিছু না কিছু কাজ করতে চায়, যেমন সে নিজে হয়তো খেতে চাচ্ছে, নিজে নিজের কাপড় পরতে চাচ্ছে, নিজে নিজের জুতোটা পরতে চাচ্ছে, টয়লেটে গিয়ে তাকে নিজেকে তখন ক্লিন করতে শিখালে সে ক্লিন করাটাও পারছে। এটাকে বলা হচ্ছে ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট, মানে এই যে সে ইনিশিয়েটিভ নিচ্ছে বিভিন্ন কাজের, সেই সময় যদি তাকে সাহায্য করা হয় এবং উৎসাহ দেওয়া হয় তাহলে সে আরো ইনিশিয়েটিভ নিজে নিজে এই সমস্ত কাজগুলো করতে আগ্রহী হবে। এবং যদি উল্টোটা করা হয়, যদি তাকে বলা হয়, মানে ডিসকারেজ করা হয়, মানে নিরুৎসাহিত করা হয় নিজেরটা নিজে করার জন্য, তখন তার কাছে মনে হতে থাকবে আমি পারি না,
2: এটা আমাকে দিয়ে হবে না,
3: বা গিল্ট অপরাধ বোধ নিজের ভেতরে কাজ করা, বা আমি বোধহয় পারি না। হ্যাঁ, তো ওইটা তার ভেতরে কাজ করবে। এটা গেল পাঁচ বছর বয়স পর্যন্ত। এরপরে যদি আসি ছ বছর থেকে এগারো বছর বয়স, এই সময় যেটা হয় যে সে বিভিন্ন রকম কাজের সঙ্গে তখন জড়িত হয়, ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি, সে তার কাজের ফলাফল দেখতে শুরু করে, সে স্কুলে যাচ্ছে, বন্ধু বানাচ্ছে, ভালো করে পারছে কিনা সেই ফলাফলটা সে দেখে, সে ক্লাসের পড়া ঠিক করে পারছে কিনা সেই ফলাফলগুলো দেখে, যদি দেখে যে ফলাফল গুলো সুন্দর, সবাই সেখানে তাকে উৎসাহিত করছে, সাপোর্টিভ হচ্ছে, সে আরো বেশি সেটা করার জন্য আগাবে। কিন্তু যদি সে দেখে যে কিছু জায়গায় সে আসলে পারছে না, তখন সেই জায়গাটা থেকে নিজেকে সে উইথড্র করবে, তার ভেতরে একটা হীনমন্যতা বোধ কাজ করতে শুরু করবে, আমি বোধহয় বন্ধু বানাতে পারি না ঠিক করে, কিংবা আমি বোধহয় পড়াশোনায় খুব একটা ভালো না। সেই সময়ও তাকে পজিটিভলি সাহায্য করা প্রয়োজন যাতে সে এগিয়ে যেতে পারে। এই স্টেজটাকে বলা হচ্ছে আইডেন্টিটি অ্যান্ড কনফিউশন। এই সময়টা হচ্ছে বারো থেকে আঠারো বছর। এই সময়টা ভীষণ জরুরি। এই বারো বছর থেকে আঠারো বছর যে কিশোর বয়স, এই কিশোর বয়সে শিশুটির মনে প্রশ্ন জাগে আমি কে, তার নিজের সম্পর্কে একটা আইডিয়া তখন সে তৈরি করে যে আমি একটি ছেলে, আমি এমন, বা আমি একটি মেয়ে, আমার শারীরিক গঠন এমন, আমার মানসিক গঠন এমন, সমাজ কি বলছে একজন ছেলেকে, যদি সমাজ যেই সমস্ত নর্মগুলো সেট করেছে একজন ছেলের জন্য সেগুলো যদি সে মিট করতে পারছে তাহলে সে ভালো ফিল করছে, আর যদি না মিট করতে পারে, তখন তার মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে,
2: আমি আসলে কি করব বা কি করা উচিত, সেই প্রশ্ন,
3: আমি আসলে কেমন, আমি ছেলে হিসেবে কেমন বা আমি মেয়ে হিসেবে কেমন। তো এই জায়গাটিতে তার আইডেন্টিটিটা স্ট্রং হয়, যদি সেটা হতে না পারে তখন সেখানে কনফিউশন তৈরি হয় যে আমি আসলে কে।
2: আমরা এবার চলে আসি সেই 18 থেকে 40 বছর বয়স সীমায়, যে সময়টাতে আসলে আমরা বলছি যে কিশোর থেকে যৌবনে পদার্পণ, এবং বলা যায় যে একদম বাস্তবমুখী একটা পরিবেশে আমরা তখন প্রবেশ করি।
3: একদমই, এই সময়টিকে বলা হচ্ছে ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন। এটার মানেটা কি? এই সময় যেটা হয় সেটি হচ্ছে একজন মানুষ রোমান্টিক রিলেশনশিপ ভেতর ঢোকে। 18 বছর বয়সের আগেই তার ভেতরে, যখন কিশোর বয়স ছিল সেই সময় তার ভেতরে অপোজিট সেক্স বা বিপরীত লিঙ্গের প্রতি আগ্রহ তো অবশ্যই তৈরি হয়, কিন্তু একটা সম্পর্ক তৈরি করার যে চাহিদা, সেই চাহিদাটি 18 বছর বয়সের পরে সাধারণত আসে। এবং এই এই বয়সটিকে বলা হচ্ছে যুবক বয়স বা যৌবন বয়স। এই যৌবনে মানুষ রোমান্টিক সম্পর্ক তৈরি করবে, পরিবার তৈরি করবে, এবং তারপর নিজেদের পরিবার আবার এগিয়ে নেবে, বাড়াবে। তো সেই সময়টিতে যদি কারো ক্ষেত্রে দেখা যায় যে সে সফলভাবে একটি মানসিক সম্পর্ক বা রোমান্টিক সম্পর্ক কারোর সাথে তৈরি করতে পেরেছে, তাহলে এই স্টেজটি থেকে সে আবার পরের স্টেজে যাবে। আর যদি দেখা যায় যে সেখানে সে বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হয়েছে, সম্পর্কটি তৈরি করতে গিয়ে নানান রকম অসুবিধার মুখোমুখি হয়েছে, অনেক রকম চ্যালেঞ্জেস আছে, সেই জায়গাটা থেকে তখন সে নিজেকে গুটিয়ে নেবে। এটাকে বলা হচ্ছে আইসোলেশন, যে সে রোমান্টিক সম্পর্ক করতে গিয়ে তখন ভয় পাবে, তার ভেতরে ওই সম্পর্কটা তৈরি হওয়ার ক্ষেত্রে নিজেকেই গুটিয়ে রাখার ব্যাপারটি অনেক আসবে।
2: খুব চমৎকারভাবেই আপনি প্রতিটি ধাপের কথা বলেছেন, এবং আমার বিশ্বাস যে শ্রোতা যারা আমাদেরকে শুনছেন তারাও খুব ভালোভাবে বিষয়গুলো বুঝতে পেরেছেন। আমরা তো আসলে সাধারণভাবে একটি শিশু জন্মানোর পরে সাধারণভাবেই সে বেড়ে উঠছে, সে বড় হবে, সে কিশোর হবে বা যুবতী হবে বা যুবক হবে, এরকম একটা চিন্তাধারা নিয়ে আমরা চলতে থাকি। কিন্তু মাঝখানের যে সময়গুলোতে এত কিছু ঘটে যায় বা এত কিছু ঘটতে পারে, এটা হয়তো আমরা সাধারণভাবে বা স্বাভাবিকভাবে অনেকেই চিন্তা করি না। আয়োজনের সময়টা যদিও শেষের দিকে, আমরা ছোট্ট একটা বিষয় জানতে চাই, কিশোর বয়স থেকে হয়তো বা সে তার অনুভূতি বুঝতে পারছে, আবেগ বুঝতে পারছে, বা তার পরের অংশতে সে অনেক সিদ্ধান্ত নিতে পারছে, কিন্তু সেই যে ছোট বয়সটিতে যখন আসলে শিশু জন্ম হলো, তারপর যখন বেড়ে উঠছে, সেই সময়টিতে একজন বাবা বা একজন মা হিসেবে সেই বিকাশের ক্ষেত্রে বা সেই বিকাশের সময়টিতে কি করণীয় রয়েছে শিশুর জন্য?
3: খুব অল্প কথায় যেটি হচ্ছে শিশুটির পাশে থাকা, এবং শিশুটি যা করতে চাচ্ছে, যেভাবে করতে চাচ্ছে, সেটাকে ফ্যাসিলিটেট করা। ইংরেজিতে এই শব্দটা আছে খুব সুন্দরভাবে, ফ্যাসিলিটেট করার অর্থটা হচ্ছে সে যাতে তার মতো করে যেভাবে তার পৃথিবীটাকে এক্সপ্লোর করতে চাচ্ছে, যেভাবে বেড়ে উঠতে চাচ্ছে, সেইভাবে তাকে সুযোগ করে দেওয়া। অভিভাবকরা সাধারণত নিজেদের ইচ্ছাগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, সেটি না করা। এটা অবশ্যই মনে রাখতে হবে যে যে শিশুটি তার কাছ থেকে এসেছে সেই শিশুটি একজন আলাদা মানুষ, এবং তার আলাদা পছন্দ অপছন্দ ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে, তাকে তার মতো করেই বেড়ে উঠতে দেওয়াটা খুব প্রয়োজন এবং পাশে থাকা।
2: অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নুজহাতুর রহমান আমাদের আজকের এই আয়োজনে সময় দেওয়ার জন্য। শ্রোতা বন্ধু যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, নিশ্চয়ই বুঝতে পারছেন ছোট্ট একটি শিশু সেও কিন্তু আসলে ভিন্ন সত্তার একটি মানুষ, এবং তার যে ইচ্ছা রয়েছে, তার যে আবেগ অনুভূতি রয়েছে, তাকে তা নিয়ে বেড়ে ওঠার বা বড় হবার সুযোগ আপনাকেই করে দিতে হবে। আসুন আমরা শিশুর বিকাশের ক্ষেত্রে এই বিষয়গুলোর দিকে আরো বেশি যত্নবান হই।
1: প্রিয় শ্রোতা, বয়ঃসন্ধিকাল মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়। এ সময় ছেলে এবং মেয়ে উভয়েরই শরীর ও মনে ব্যাপক পরিবর্তন ঘটে। ছেলে মেয়েরা যেমন দ্রুত বেড়ে উঠতে থাকে, তেমনি তাদের চিন্তা চেতনায়ও আসে নানা পরিবর্তন।
0: চলুন এবারে এ বিষয়ে আমরা শুনব গানে গানে। কণ্ঠ দিয়েছেন তানজিনা করিম স্বরলিপি, কথা সাজিয়েছেন মোহাম্মদ এনামুল ইসলাম, এবং সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

0: আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: আপনাদের জন্য আমাদের এবারের আয়োজন শ্রোতাদের পাঠানো স্বাস্থ্য বিষয়ক চিঠিপত্রের জবাব, আপনি কেমন আছেন, সঞ্চালনায় নাসিমা রাজ্জাক জুথি।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানের শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষ নানান ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। একে তো জ্বর, সর্দি, ঠান্ডা লাগার মতো সমস্যা রয়েছে, তার সাথে যোগ হচ্ছে অন্য সমস্যা। বিশেষজ্ঞদের মতে এই সময় ক্যালসিয়ামের অভাবের জন্য হাড়ের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, সেই সাথে দাঁত, হার্ট ও পেশিতে একাধিক সমস্যা দেখা দিচ্ছে। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে অস্টিওপরোসিস, অস্টিওপেনিয়া এবং হাইপোক্যালসেমিয়ার মতো সমস্যা দেখা দেয়, এমনকি শিশুদের ক্ষেত্রে শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা দৈনন্দিন জীবনে যে সকল খাবার খাই তার মাধ্যমে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করা যায়, আবার প্রয়োজনে সাপ্লিমেন্টও গ্রহণ করা যেতে পারে, তবে তার জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের বিষয় ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ করতে যা খাবেন। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
3: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
2: প্রথমে আপনার কাছে জানতে চাই যে ক্যালসিয়ামের ঘাটতি কেন হয় বা এর কারণগুলো কি কি?
3: ক্যালসিয়ামটা আসলে আমরা জানি যেটা আমাদের খুব অল্প পরিমাণে প্রয়োজন হলো, কিন্তু এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। কিন্তু যখন আমরা এই ক্যালসিয়ামযুক্ত খাবারগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে পারি না, বা কোনো কারণে আমাদের যদি এই পুষ্টি জ্ঞান সম্পর্কে ধারণা না থাকে যে কোন খাবারটাতে ক্যালসিয়ামের মাত্রা বেশি আছে, এবং সেগুলো না জানার কারণে কিন্তু অনেক সময় আমরা প্রতিদিনের যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারি না। আসলে এই না খাওয়া বা না জানার কারণে কিন্তু মূলত আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে। এবং আরো ব্যাপার যেটা হচ্ছে কি, যে ক্যালসিয়ামটা অনেক সময় আমরা খেলেও এটা আমাদের বডিতে শোষণ হয় না, তার আরেকটি কারণ হলো যে ভিটামিন ডি এর উপস্থিতি। আপনি জানবেন যে ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরের জন্য কতটা জরুরি, এবং ভিটামিন ডি যখন আমাদের শরীরে অ্যাক্টিভ থাকবে তখনই কিন্তু ক্যালসিয়ামটা আমাদের শরীরে শোষণ হতে শুরু করে। তাই আমি মনে করি যে আমাদের দুটোই খুব জরুরি। এ কারণে আমাদের অবশ্যই ক্যালসিয়ামযুক্ত খাবার কোনটার মধ্যে আছে এটা আমাদের জানতে হবে ভালো করে, এবং কতটুকু খেতে হবে সেটাও আমাদের জানতে হবে।
2: ক্যালসিয়ামের ঘাটতি কোন বয়সে সবচেয়ে বেশি হতে পারে?
3: ক্যালসিয়ামের ঘাটতিটা আসলে দেখা যায় যে বেশি চাহিদা যেটা শুরু হচ্ছে সেটা আপনার মেয়েদের ক্ষেত্রে 50 বছরের সময় থেকে, এবং ছেলেদের ক্ষেত্রে অ্যারাউন্ড 70 বছরের কাছাকাছি। এছাড়াও দেখা যায় যে ক্যালসিয়ামের ঘাটতিটা বলতে আমরা বুঝি ক্যালসিয়ামের চাহিদা আসলে কোন সময় বেড়ে যাচ্ছে। মূলত প্রেগনেন্সিতেও কিন্তু ক্যালসিয়ামের চাহিদা বেড়ে যায়, এবং যারা স্কুল গোয়িং বা গ্রোয়িং চাইল্ড যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ক্যালসিয়ামের চাহিদাটা বেড়ে যাচ্ছে, এবং তাদের কিন্তু এই সময়টা যদি ক্যালসিয়ামযুক্ত খাবার না দেয়া হয় তাদের ওই সময়টাতে তার ডেফিসিয়েন্সিটা তৈরি হচ্ছে।
2: প্রতিদিন কতটুকু ক্যালসিয়াম আমাদের শরীরে প্রয়োজন হয়?
3: ক্যালসিয়ামযুক্ত খাবার কিন্তু আমরা প্রতিদিনই গ্রহণ করি, এবং আমাদের বলা হয়ে থাকে একজন সুস্থ মানুষকে আমরা রিকমেন্ডেশন যেটা দিয়ে থাকি যে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম তার পার ডে রিকোয়ারমেন্ট থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় যে যেমন WHO থেকেও কিন্তু রিকমেন্ড করা হয় যে 500 মিলিগ্রাম তার প্রয়োজন, কিন্তু আবার অন্যান্য জায়গাতেও দেখা যাচ্ছে 700 মিলিগ্রাম। তো আমরা বলে থাকি যে 1000 মিলিগ্রামটা কিন্তু তাদের জন্য ভালো, সবার জন্য যদি গড়ে আমরা হিসাব করি। কিন্তু যাদের জন্য বেশি চাহিদা, যেটা আমরা বলেছি যে একটু বয়স বেড়ে গেলে, যেমন 50 বছর বয়স মহিলাদের ক্ষেত্রে, বা যাদের হচ্ছে 70 বছর যারা ছেলেরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলি 1200 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম প্রয়োজন হয়ে থাকে।
2: এরপরে আপনার কাছে জানতে চাই যে কি ধরনের ক্যালসিয়ামযুক্ত খাবার রয়েছে যে খাবারগুলো আমাদের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করবে?
3: ক্যালসিয়ামযুক্ত খাবারের মধ্যে কিন্তু আমরা জানি যে আমাদের প্রতিদিনের চাহিদা যদি আমরা পূরণ করতে চাই তাহলে অবশ্যই আমাদের প্রতিদিন শাকসবজিটা ঠিকমতো রাখতে হবে। আপনি জানবেন যে আমাদের যত গাঢ় সবুজ শাকসবজি রয়েছে, যেমন আমাদের ব্রোকলি, পালং শাক বা এই টাইপের গাঢ় সবুজ যে শাকসবজিগুলো, এখান থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি। মোটামুটি যদি আমরা কেউ দিনে 1 কাপ পরিমাণ শাকসবজি রাখতে পারি তাহলে কিন্তু সেখান থেকে আমরা অনেকটা দেখা যাচ্ছে 30-31% আমরা ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারছি। এছাড়াও ক্যালসিয়ামযুক্ত খাবারের মধ্যে আমরা সবাই জানি দুধের খাবারটা খুব জরুরি। দুধের খাবারের মধ্যে কিন্তু দই একটি ভালো উৎস, যেখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি। সাধারণত নর্মাল দুধেও কিন্তু আমরা ক্যালসিয়াম পাচ্ছি এবং দুধ থেকে তৈরি আদার্স যে খাবারগুলো আছে সেখানে আমরা ক্যালসিয়ামটা পেয়ে থাকি। আরো যে ক্যালসিয়ামের সোর্স সেটা হচ্ছে আমরা জানি যে বাদাম কিন্তু খুব ভালো একটি উৎস, যেমন অ্যালমন্ড বা ক্যাসিনো যে কাঠ বাদাম যে বলে থাকি এটার মধ্যে ক্যালসিয়ামটা ভালো পরিমাণে পাচ্ছি। পাশাপাশি বিচি মানে সিড যেটাগুলো আমরা বলছি যে সিসিমি সিড বা চিয়া সিড অথবা যে ডাল এইগুলো খাবার থেকে কিন্তু আমরা ভালো পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি। এছাড়াও সবজি যেগুলো আমরা বলেছি আবার ঠিক একইভাবে কিন্তু ফলের মধ্যে আমরা পেয়ে থাকি, যেমন আপনি যদি কমলা বা মালটা এই টাইপের যদি ফলগুলো খেতে পান সেখান থেকেও কিন্তু আমরা ভালো পরিমাণে একটা ক্যালসিয়াম পেয়ে থাকি। মোটামুটি আসলে আমাদের প্রতিদিনে যে খাবারের চাহিদা আমরা বলি যে প্রোটিনযুক্ত খাবার, যেখান থেকে ছোট মাছ দুধ দই বাদাম এগুলো খেলে কিন্তু আমাদের দেখা যায় 50% আমাদের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারছি। বাকি 50% যদি আমরা শাক সবজি খেতে পারি প্রতিদিন 1-2 কাপ করে দুটা ফল রাখতে পারি তাহলে কিন্তু মোটামুটি আমাদের সারাদিনে যে চাহিদা সেটা কিন্তু আমরা পূরণ করা সম্ভব হয়ে যায়।
2: ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে কি ধরনের রোগ হতে পারে?
3: যেমনটা আপনি প্রশ্ন করেছেন যে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে কি সমস্যা হতে পারে, ঠিক সেই সূত্র ধরেই বলতে চাই যে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে আমাদের বোন ডেন্সিটি বা যে বোনের যে ক্ষয় হওয়া বা আমরা যেটা বলছি হাড়ের ক্ষয় সেটা কিন্তু বেশি আমরা ফেস করে থাকি। মূলত যে সিমটম গুলো হয় যে আপনার ব্যাক পেইন হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, আপনারা আরো দেখবেন যে একটা বয়স পর ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে 50 বছরের পর থেকে তার হাঁটু ব্যথা কিন্তু এটা খুব কমন। অনেকে দেখা যাচ্ছে হাঁটু ব্যথার জন্য নামাজ পড়তে পারেন না বা চলাফেরা করতে পারছে না, যারা অনেক বয়স হয়ে গেছে 70 বছরের কাছাকাছি তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় ক্যালসিয়ামের ঘাটতি হলে একদম বিছানায় পড়ে যাচ্ছেন, বড় সময় কিন্তু এমনও হয় যে হাড়ও ভেঙে যায়। তো এটার একটা কারণ হলো ক্যালসিয়ামের ঘাটতি হওয়া। আর একটা যেটা হচ্ছে যে আমাদের নখ বা আমাদের চুলের যেই ব্যাপারগুলো সেগুলোতেও কিন্তু ক্যালসিয়ামের গুরুত্ব অনেক বেশি। যখন আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে তখন কিন্তু আমাদের নখ ভেঙে যাওয়া থেকে শুরু করে চুলের যে অপুষ্টি সেটাও কিন্তু দেখা দিচ্ছে।
2: ক্যালসিয়ামের ঘাটতি পূরণে বা ক্যালসিয়ামের অভাবে যেন কোনো রোগ না হয় এটা প্রতিরোধ করার জন্য আমাদের কি করণীয়?
3: এটা খুবই একটা ভালো প্রশ্ন করেছেন যে আমাদের আসলে জানতে হবে যে আমরা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা যে ঘাটতি সেটা প্রতিরোধ কিভাবে করতে পারি। আমরা তো আসলে প্রত্যেকেই যে যার ইচ্ছা মতোই খেয়ে ফেলি, প্রতিদিন খেতে বসলে দেখা যায় যে আমাদের রুচির ব্যাপারটা আমরা বেশি খেয়াল করি যে কোনটা খেতে ভালো লাগে সেই খাবারটাই খেয়ে ফেলছি, কিন্তু আমরা কেউ মাথায় রাখি না যে আসলে এই খাবারটা খেলে আমি এই পুষ্টিটা পাচ্ছি। কমপক্ষে 500 মিলিগ্রাম ক্যালসিয়াম তার প্রতিদিন কভার হতে হবে, তো সেই হিসেবে কিন্তু তাকে মিনিমাম শাক সবজিটা রাখতে হবে প্রতিদিন খাদ্য তালিকায়, দুধ না হলেও দইটা খেতে হবে বা ছোট মাছ খেতে হবে, একটু বাদাম বা ডাল জাতীয় খাবার খেতে হবে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে তার প্রতিদিনের যে ক্যালসিয়ামের চাহিদা সেটা কিন্তু পূরণ হচ্ছে। এবং আমরা যদি প্রতিরোধমূলক চিন্তা করি তাহলে কিন্তু আমাদের অবশ্যই এই খাবারগুলো কিন্তু খেতে হবে। পাশাপাশি যেটা বলেছি যে লাইফ স্টাইল বা জীবনযাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন সেটা হচ্ছে আমাদের সূর্যের আলোতে যেতে হবে, ভিটামিন ডি টা আমাদের ঠিক রাখতে হবে, তাহলে মোটামুটি আমাদের যে ক্যালসিয়ামের ঘাটতির অভাবে যে রোগগুলো হয় হাঁটু ব্যথা পিঠে ব্যথা বা কোমরের ব্যথা এগুলো কিন্তু আমরা অনেকটাই আমরা রিলিফ করতে পারবো ইনশাল্লাহ।
2: প্রিয় শ্রোতা বন্ধু, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে প্রথমেই লিখেছেন ইসমাইল হোসেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে, বলেছেন যে ক্যালসিয়ামের ঘাটতি হলে কি ধরনের সমস্যা হতে পারে?
3: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ক্যালসিয়ামের ঘাটতি হলে যে সমস্যাটা হতে পারে সেটা প্রথমত আপনি দেখবেন যে আপনার পিঠে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, হাঁটু ব্যথা হচ্ছে, তার মানে আপনার হাড়ের যে ক্ষয় হচ্ছে সেখান থেকে কিন্তু সমস্যাগুলো সূত্রপাত হয়ে থাকে। এর পাশাপাশি আপনার নখ ভেঙে যাওয়া বা আপনার চুলের সমস্যা হওয়া এই জিনিসগুলো কিন্তু আপনি ফেস করতে পারেন ক্যালসিয়ামের ঘাটতি হলে।
2: এরপরে আমাদেরকে আদিল হাসান খান, তিনি সিরাজগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন, এবং সেই সাথে মোহাম্মদ আব্দুল লতিফ নওগাঁ থেকে আমাদেরকে জিজ্ঞেস করেছেন, ক্যালসিয়ামের ঘাটতি হলে কি হাড়ের জয়েন্টের ব্যথা অনুভূত হয়, এবং জানতে চেয়েছেন যে মানব শরীরে কি কি লক্ষণ দেখা দিলে বুঝবো যে আসলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে।
3: আপনার প্রশ্নটি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি, যে আসলে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে কোন কোন সিমটম গুলো বা কোন কোন সমস্যাগুলো আমরা ফেস করে থাকি। এটা হচ্ছে প্রথমত দেখবেন যে আপনি বলেছেন যে হাড়ের ব্যথাটা কি এটা ক্যালসিয়ামের ঘাটতি কারণে হচ্ছে কিনা, এটা একটি যেমন সত্য কথা আবার ইনডিরেক্টলি কিন্তু একটা টার্মও চলে আসে। যেমন আমরা কিন্তু আলোচনায় বলেছি যে ক্যালসিয়াম যুক্ত খাবার কিন্তু আমরা খাচ্ছি কিন্তু ক্যালসিয়ামটা শোষণ করতে কিন্তু আমাদের সাহায্য করে থাকে ভিটামিন ডি। তো অনেক সময় যেটা হচ্ছে যে আপনি হয়তো ক্যালসিয়াম জাতীয় খাবার খাচ্ছেন কিন্তু ভিটামিন ডি টা আপনার শরীরে অ্যাক্টিভ হয়তো হচ্ছে না, যেমনটি হচ্ছে যে আপনি সারাদিন হয়তো ঘরের মধ্যে থাকছেন বা রোদ্রে যাচ্ছেন না, তখন কিন্তু আপনার শরীরে ভিটামিন ডি এর একটা ঘাটতি দেখা দিতে পারে। এবং এই ভিটামিন ডি যখন ঘাটতি হচ্ছে তখন কিন্তু আপনি ক্যালসিয়াম যুক্ত খাবার খেলেও কিন্তু আপনার বডিতে ক্যালসিয়ামটা শোষণ হচ্ছে না। তখন কি হচ্ছে, আপনার এই যে ক্যালসিয়ামটা যদি শোষণ না হয় তখন কিন্তু আপনার হাড়ের যেই নারিশমেন্ট যেটা বলে থাকি বা পরিচর্যা সেটা কিন্তু ব্যাহত হয়। এবং ব্যাহত হলে কি হচ্ছে, হাড়ের ক্ষয় দেখা দিচ্ছে বা সেখানে বোন ডেন্সিটি যেটা বলছে সেগুলো হচ্ছে। তখন থেকে কিন্তু আপনার এই যে হাঁটুর ব্যথা বা হাড়ের ক্ষয় সমস্যাগুলো কিন্তু হচ্ছে। তার মানে কিন্তু আমরা

0: ব্যথা, পিঠে ব্যথা, বা এমন হচ্ছে যে আপনার হাঁটু ব্যথার, পায়ের গোড়ালি ব্যথা, এরকম টাইপের ব্যথা দিয়ে কিন্তু আমরা ফেস করি। কারণ আমরা জানি যে ক্যালসিয়ামটা কিন্তু মূলত আমাদের এই হাড় এবং আমাদের যে ভেতরে যে স্কেলিটন যে ইয়েগুলো আছে সেগুলোতে কিন্তু কাজ করে থাকে। পাশাপাশি কিন্তু আপনি দেখবেন যে আপনার নখের ক্ষয় হচ্ছে, নখটা খুব সহজে ভেঙে যাচ্ছে, আমরা বলি যে ভঙ্গুর নখ যেটাকে বলি। এছাড়াও কিন্তু দেখবেন আপনার চুলের কিছু রুক্ষতা আপনি ফেস করতে পারেন, সেই সমস্যাগুলো কিন্তু মূলত আপনার ক্যালসিয়ামের ঘাটতি থেকেই হয়ে থাকে। তাই যখন আপনি সিমটমগুলো ফেস করবেন তখনই কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার প্রতিদিনের যে চাহিদা সেটা কিন্তু আপনি পূরণ করতে পারছেন না। তাই আপনাকে ক্যালসিয়ামযুক্ত যে খাবারগুলোর নাম বলেছি, শাকসবজি, দুধের খাবার, বাদাম, ডাল, এই জাতীয় খাবারগুলোকে আপনার খাদ্য তালিকায় রাখা, পাশাপাশি কিন্তু ফলগুলোকেও আপনাকে চেষ্টা করতে হবে দিনে দুটি করে ফল খাদ্য তালিকায় রাখা।
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদেরকে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে যে ধরনের খাবার এই টপিকে কথা বলার জন্য।
0: আপনাকেও অসংখ্য ধন্যবাদ আর বাংলাদেশ বেতারকে অসংখ্য ধন্যবাদ।
2: কথায় কথায় আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। এবারে বলতে চাই সচেতনতার কথা, কারণ সুস্থভাবে বেঁচে থাকতে চাইলে সচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ির আঙিনা, ঝোপঝাড়, বদ্ধ জলাশয় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ফ্রিজ, এসি, ফুলের টবে পানি জমতে দেয়া যাবে না। আশেপাশে পড়ে থাকা পরিত্যক্ত পাত্র সরিয়ে ফেলুন, কারণ এগুলোর মধ্যে জমে থাকা পানিতে ডেঙ্গুর বংশবিস্তার হয়। দিনে বা রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন।
3: জ্বর হলে যেমন অবহেলা করা যাবে না, তেমনি আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিন। এমনই শুভ প্রত্যাশায় বিদায় নেব আজকের মতো। বিদায়ের আগে জানিয়ে দিই,
2: আজকের অনুষ্ঠান গ্রন্থনায় ডালিয়া রহমান, উপস্থাপনায় আমি পুলক রঞ্জন
3: এবং আমি ডালিয়া রহমান,
2: সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, এবং স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
4: স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
5: বাংলাদেশ বেতার, এখন শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। দুপুর 12টা বাংলাদেশ বেতার খবর পড়ছে তাসমি চৌধুরী। রাজধানীতে পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রো রেল প্রকল্প সহ 1,68,780 কোটি 40 লাখ টাকা ব্যয় সম্বলিত মোট 12টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গতকাল সচিবালয়ে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচন উপলক্ষে আজ বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে সভা করবে নির্বাচন কমিশন ইসি। দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। ইসির এ সংক্রান্ত এক চিঠিতে বলা হয়, এই সভায় স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে। দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে 12,537 কোটি 49 লাখ টাকা ব্যয়ে পরিশোধিত জ্বালানি তেল এবং একটি অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কার্গো আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এদিকে নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্প্রসারণে বার্ষিক মাত্র 50 পয়সা হার সুদে 1,500 কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। পরিপত্রে বলা হয়, গ্রাহক পর্যায়ে সব ধরনের ফি ও চার্জ সহ সর্বোচ্চ কার্যকর বার্ষিক সুদহার হবে 6%। পরিপত্র অনুযায়ী আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানো, বিদ্যুৎ উৎপাদন খরচ ও ভর্তুকির চাপ হ্রাস এবং দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গৃহস্থলী প্রাতিষ্ঠানিক ও শিল্প পর্যায়ে ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, সম্প্রসারণ ও আধুনিকায়নে এই ঋণ প্রদান করা হবে। সৌরবিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কর 17% থেকে কমিয়ে 1% করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। গতকাল এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষাপটে সৌরবিদ্যুৎ উৎপাদন দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে এই সুবিধা দেওয়া হয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ক্রমবর্ধমান বসতি স্থাপন বন্ধের আহ্বান।

0: জানিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের প্রাক্কালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের ভয়াবহ দুর্ভোগের কথা ভুলে গেলে চলবে না। গাজা সংক্রান্ত শান্তি পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়নের পাশাপাশি অবরুদ্ধ উপত্যকাটিতে বাধাহীনভাবে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানান আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব আরও বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, যুদ্ধবিরতি একটি ন্যায়সঙ্গত, স্থায়ী ও সামগ্রিক শান্তি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচিকে 25 বছরের কারাদণ্ড দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতার জন্য সংঘটিত কসোভো যুদ্ধের সময় যুদ্ধাপরাধের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। কসোভো লিবারেশন আর্মির কেএল এর জ্যেষ্ঠ কমান্ডার থাকাকালে হত্যা, নির্যাতন ও বেআইনিভাবে আটকের মতো অপরাধের জন্য 58 বছর বয়সী থাচিকে গতকাল এই সাজা দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে তিনি আশা করছেন। তিনি জানান, ইরানের কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইয়েমেনের হুতি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে সংঘাত তীব্র হওয়ায় তিনি এই আহ্বান জানান। খেলার খবর ক্রিকেট। এশিয়ান গেমসের নারী টি টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। জাপানের আইচিতে বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে র্যাঙ্কিং এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নেয়। এদিকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ পাকিস্তান থাইল্যান্ডের মুখোমুখি হচ্ছে। মাঠ ভেজা থাকার কারণে খেলাটি শুরু হতে বিলম্ব হচ্ছে। ফুটবল। জাপানে এশিয়ান গেমস নারী ফুটবলে আজ বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 1টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে ঢাকা ও আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা। একটি স্বাস্থ্যবার্তা। 22 আগস্ট থেকে মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে, চলবে আগামী 21শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত। কলেরা একটি মারাত্মক সংক্রামক ডায়রিয়াজনিত রোগ। দূষিত পানীয় খাবারের মাধ্যমে এই রোগ ছড়ায়। কলেরা থেকে মুক্তির সহজ উপায়, নিরাপদ পানি পান করুন, খাবারের আগে ও মলত্যাগের পরে 2 হাত সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করুন এবং 1 বছর ও তদূর্ধ্ব বয়সী গর্ভবতী মা ব্যতীত সকলে 2 ডোজ টিকা নিন। এছাড়া বারবার পাতলা পায়খানা হলে তাৎক্ষণিক চিকিৎসা হিসেবে খাবার স্যালাইন খান এবং নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। তাই নিজে ও প্রিয়জনকে কলেরা থেকে সুরক্ষিত রাখতে আজই বিনামূল্যে টিকা নিন এবং মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন সার্থক করে তুলুন। ক্যাম্পেইনের নির্ধারিত থানাসমূহ লালবাগ, গ্যান্ডারিয়া, কদমতলী, কামরাঙ্গীরচর, শেরে বাংলা নগর, খিলক্ষেত, তেজগাঁও এবং নির্ধারিত উপজেলাসমূহ ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর, তারাইল, করিমগঞ্জ, হোসেনপুর, মুন্সীগঞ্জ সদর, নারায়ণগঞ্জ সদর। মনে রাখবেন, ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026 প্রথম রাউন্ড 22 আগস্ট থেকে 21শে সেপ্টেম্বর, দ্বিতীয় রাউন্ড 26শে সেপ্টেম্বর থেকে 25শে অক্টোবর। স্বাস্থ্য বার্তাটি শুনলেন।
3: ডেঙ্গু জ্বর,
2: এডিস মশার কারণে হয়। ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূল মন্ত্রই হল এডিস মশার বিস্তার রোধ করা এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা করা, এবং প্রতিরোধ করার জন্য যেখানে পানি জমে থাকে সেগুলো সবসময় পরিষ্কার রাখা এবং একই সঙ্গে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। তীব্র জ্বর অর্থাৎ 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত এবং শরীরে প্রচণ্ড ব্যথা ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণ। এই লক্ষণ দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রচারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটা বেজে পনের মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্জে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর বেলা দুটা বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলো হার্টস FM, 106 মেগা হার্টস FM, 102 মেগা হার্টস ও FM 90 মেগা হার্টস।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। শুনবেন পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই বেলা 2:20 নাটক খেলা বেলা 3:05। মূল কাহিনী বদরুল আমিন বাদল, বেতার নাট্যরূপ মোহাম্মদ আশরাফ হোসেন, প্রযোজনা আশিস কুমার লোহ। তারুণ্য শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্য দীপ্ত বাংলাদেশ বিকেল 3:35। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়িয়ে ছোট পরিবার বিকেল 4:05। আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রাণীর সুর শুনবেন বিকাল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দরবার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রিয়াঙ্গন শুনবেন রাত 10:00।
1: এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান সূচি। FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: আপনি জানেন কি, ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক এডিস মশা। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। তাই আসুন এ বিষয়ে আমরা সবাই সচেতন হই, অন্যকেও সচেতন করি। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করে ফেলুন। মনে রাখবেন, তীব্র জ্বর 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত এবং শরীরে প্রচণ্ড ব্যথা হলে ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণ। এই লক্ষণগুলো দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা, একটি স্বাস্থ্য বার্তা। 22 আগস্ট থেকে মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে, চলবে তা আগামী 21 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। মনে রাখবেন, কলেরা একটি মারাত্মক সংক্রামক ডায়রিয়াজনিত রোগ। দূষিত পানি ও খাবারের মাধ্যমেই এই রোগ ছড়ায়। কলেরা থেকে মুক্তির সহজ উপায়, নিরাপদ পানি পান করুন। খাবারের আগে ও মলত্যাগের পরে 2 হাত সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। স্বাস্থ্য বার্তাটি শুনলেন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
2: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি 5 মিশালি গানের আয়োজনে। প্রথমেই শোনাবো দেশের গান, শিল্পী মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না। গানের কথা সাজিয়েছেন নাসরিন নাহার, সুর করেছেন রুহেল খন্দকার।

প্রিয় বন্ধুরা, পাঁচমিশালী গানের আয়োজনে এবারে শুনবেন একটি পল্লী গান। গানটি শিল্পী এবং সুরকার বারী সিদ্দিকী, গান লিখেছেন শহীদুল্লাহ ফরাইজী।

প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শোনাব রবীন্দ্রসঙ্গীত মহিউজ্জামান চৌধুরীর কণ্ঠে, তুমি রবে নীরবে হৃদয়ে মম।

0: শ্রোতা বন্ধু, জানেন কি, ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক এডিস মশা। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সবাই সচেতন হই, অন্যকেও সচেতন করি। প্রতিদিন সকালে ও বিকেলে ঘরের দরজা জানালার পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করে ফেলুন, কোথাও পানি জমতে দেবেন না। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কোটা, ড্রাম, নারিকেলের মালা ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পারে, তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করে ফেলুন। আপনার বাড়িঘর ও তার আশপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। মনে রাখবেন, তীব্র জ্বর 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত এবং শরীরে প্রচণ্ড ব্যথা হলে ডেঙ্গু জ্বরের এগুলি সাধারণ লক্ষণ। এই লক্ষণ দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নিন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: পাঁচমিশালি গানের আয়োজনে এবার শুনব অতুল প্রসাদ সেনের গান, শিল্পী অদিতি মহসিন।

প্রিয় শ্রোতা, আমরা আছি পাঁচ মিশাল গানের আয়োজনে। এবারে শোনাবো বলোনা কবুল ছায়াছবির গান, এস আই টুটুল ও মিমি নাজনিনের কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, এই গানটির মধ্য দিয়ে শেষ হল আজকের মতো পাঁচমিশালি গানের আয়োজন।
1: আপনি জানেন কি, মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন বেলা ৩টার সংবাদ।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রফিকা বিনতে জাহিদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ দান ও সঠিক মূল্যায়ন করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম এবং দেশ উপকৃত হবে। তিনি আজ সচিবালয়ে গত আগস্টে সৌদি আরবে অনুষ্ঠিত 46তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী হাফিজদের সম্বর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের সন্তানেরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো যা কিছু অর্জন করবে, সরকার সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের অর্জন সমগ্র বাংলাদেশের অর্জন। সরকার গঠনের পর থেকে মেধাবী ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এরই অংশ হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফিজদের আমন্ত্রণ জানানো হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে কারিগরি সহযোগিতা বাড়াতে নরওয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত আর্নাল গুলব্রান্ডসন সচিবালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। বৈঠকে স্থানীয় সরকার ব্যবস্থা, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কারিগরি সহায়তা এবং স্থানীয় সরকারে নারীদের অংশগ্রহণ বাড়ানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মোত্তাদির বলেছেন, ডিজিটাইজেশনের ফলে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবির ভর্তুকি বছরে 300 থেকে 350 কোটি টাকা কমে আসবে। তিনি আজ টিসিবির সম্মেলন কক্ষে সংস্থাটির কার্যক্রমের ডিজিটাল ট্রান্সফরমেশন উদ্বোধনকালে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, কার্ডধারীদের একটি নির্ভরযোগ্য ডিজিটাল ডেটাবেস করতে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নাম্বার ও অন্যান্য তথ্য যাচাই করে প্রায় 59 লাখ অযোগ্য আবেদনকারীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে টিসিবির উপকারভোগীর সংখ্যা প্রায় 79 লাখ উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এই সংখ্যা 1 কোটিতে উন্নীত হবে। অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল ট্রান্সফরমেশন কর্মসূচির আওতায় ডিজিটাল টিসিবি কার্ড তৈরি, মোবাইল অ্যাপ, উপকার চালু অনলাইন ডিলার ব্যবস্থাপনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক রিয়েল টাইম মনিটরিং এর ব্যবস্থা করা হয়েছে। এর ফলে সংস্থাটির পণ্য বিতরণ ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে। এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোত্তাদির বলেন, দেশের মানুষের নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রযুক্তি, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে আরও শক্তিশালী করা হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, কোন ব্যক্তি নয়, সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন। আইনমন্ত্রী বলেন, সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সরকারের হাতে থাকা প্রমাণগুলো শক্তিশালী এবং বিশ্বের যে কোনো ট্রাইব্যুনালকে যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে গিয়ে অপরাধ সংঘটিত হওয়ার বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে। এদিকে মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধে ফৌজদারি বিচার ব্যবস্থার প্রতিক্রিয়া শক্তিশালীকরণ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় আইনমন্ত্রী বলেন, যে কোনো পরিস্থিতিতে সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি ক্রমবর্ধমান বসতি স্থাপন বন্ধের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের প্রাককালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের ভয়াবহ দুর্ভোগের কথা ভুলে গেলে চলবে না। গাজা সংক্রান্ত শান্তি পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়নের পাশাপাশি অবরুদ্ধ উপত্যকাটিতে বাধাহীনভাবে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানান অ্যান্তনিও গুতেরেজ। জাতিসংঘ মহাসচিব আরও বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, যুদ্ধবিরতি একটি ন্যায়সঙ্গত, স্থায়ী ও সামগ্রিক শান্তি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। খেলার খবর, ক্রিকেট। এশিয়া গেমসে নারী টি টোয়েন্টি ক্রিকেটে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। জাপানের আইচিতে বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নেয়।

0: সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আমাদের আজকের নাটক খেলা, মূল কাহিনী বদরুল আমিন বাদল, বেতার নাট্যরূপ মোহাম্মদ আশরাফ হোসেন, প্রযোজনা আশীষ কুমার লৌহ, নাট্যানুষ্ঠান খেলা।

0: বিয়ে যদি করতে হয় তবে তোমাকে করবো না, তোমাকে ছাড়া অন্য কাউকে আমি ভাবতেও পারি না। নাহিদ, তুমি অন চুপ করে বসে থেকো না, একটা কিছু বলো। আমার কথা কি তোমার বিশ্বাস হচ্ছে না? নাহিদ, তোমার এই নীরবতা আমার কিন্তু মোটেও ভাল লাগছে না। নাহিদ,
1: কি বলবো, আমার কি বলার আছে?
0: বারে তোমাকে কিছুই বলার নেই,
1: থাকলেও বলা যাবে না, বলা উচিত না।
0: কারণ?
1: কারণ একটাই, মাটি কখনো আকাশকে পায় না।
0: কে বলেছে পায় না? ওই দেখো দূরে বিশাল আকাশটা মাটিতে নিয়ে পড়েছে।
1: না মনির, মিথ্যে স্বপ্নের আশা আমাকে দিও না, তুমি তুমি আমাকে ভুলে যাও।
0: না না না, তা হতে পারে না, এ অসম্ভব। তোমার সাথে আমার পরিচয় দুদিনের নয়, তোমার আমার ভালোবাসার ঠুনকো কাঁচের চুড়িও নয়, ইচ্ছে করলেই ভেঙে ফেলা যাবে। মনে পড়ে না, মনে পড়ে না নাহিদ, তুমি আমি যখন খুব ছোট্ট ছিলাম সেই ধুলোবালির খেলার স্মৃতির কথা।
2: মনির ভাই, মনির ভাই, বিয়ে বাড়ি যাবে?
3: বিয়ে বাড়ি?
2: হ্যাঁ, ময়নাবুর বিয়ে। ওই শোনো, গান শোনা যাচ্ছে,
3: চলো যাই।

0: বাহ,
1: কি বা
0: গানটা
1: তোমার ভালো লেগেছে?
0: খুব ভালো লেগেছে
1: আমারও।
0: এই চলো, মুন্সিরা তো আসছেন, যদি দেখে বাবাকে বলে দেবে।
1: চলো পালাই।

0: দেখেছো মনির ভাই কি সুন্দর প্রজাপতিটা? ওটা আমাকে ধরে দাও না। এই মনির, দাও না প্রজাপতিটা আমাকে ধরে।
1: না, আমি পারবো না।
0: বুঝেছি, তুমি আমার সাথে রাগ করেছো।
1: না, রাগ করিনি।
0: তবে গাল ফুলিয়ে বসে আছো কেন?
1: এমনি
0: মিথ্যে বলছো। আমি বুঝি জানি না, কাল ছপিকের সাথে খেলেছি এই জন্য তুমি রাগ করেছো। ঠিক আছে, এখন থেকে রোজ তোমার সাথে খেলবো। এবার হলো তো? এই একটু হাসো না। তুমি যদি না হাসো তবে আমি কিন্তু কেঁদে ফেলবো। তুমিও কিন্তু রাশিদার সাথে কথা বলতে পারবে না।
1: ঠিক আছে, বলবো না।
0: রাশিদার সাথে খেলতেও পারবে না, ওর সাথে স্কুলেও যেতে পারবে না, বুঝলে?
1: বুঝেছি। এবার চলো আমার সাথে আমাদের বাড়িতে পেয়ারা খাবে।
0: না, যাব না। চাচা দেখলে আমাকে বকবেন। তার চেয়ে চলো ওই হিজল গাছতলায়, দুজনে ফুল কুড়িয়ে মালা গেঁথে খেলা করবো।
1: হ্যাঁ, তাই চলো, খুব মজা হবে।

0: আপনার দেখছেন মাত্র সাপ, হ্যাঁ একেবারে কুলি কালাই সেরেছে, আরে স্যাংরা পোলাপানির কামকাজ দেখলে মাথাটা ঘুরে যায়।
1: তাই তো মুনির আর নাহিদ না,
0: সে মাত্র সাপ
1: মুন্সি, আমি স্বপ্ন দেখছি না তো।
0: আরে না না না, কি যে কোন দিনের বেলা স্বপ্ন দেখবেন কেন
1: মুন্সি, আগে থেকে আমাকে এর একটা বিহিত করতে হবে।
0: একশোবার
1: মনির, এই মনির,
2: বাবা তুমি
3: চাচা
1: দৌড়ে পালাচ্ছে, হ্যাঁ করে দাঁড়িয়ে দেখছেন কি, যান ধরুন ওদেরকে ধরুন।
3: পাচ্ছি না, উফ পায়ে কাঁটা ফুটেছে,
2: আরেকটু আরেকটু,
3: আমি আর পাচ্ছি না।
2: ঠিক আছে এখানে এখানে বসে পড়ো। ইকি তোমার পা থেকে রক্ত ঝরছে, দেখি দেখি, ইস কতটুকু কেটে গেছে।
3: ইকি তোমার গেঞ্জিটা ছিঁড়ে ফেললে।
2: হ্যাঁ তোমার রক্তের চেয়ে আমার গেঞ্জির দাম বেশি না।
3: উফ ব্যথা পাচ্ছে যে, উফ মা গো,
2: বেঁধে দিয়েছি আর রক্ত পড়বে না।
1: আপনাকে
3: দয়া মায়া কিছু নেই
1: না, আমার দয়া নাই, আমার কোন মায়া নাই। কান্নাকাটি করিস না,
2: ঠিক আছে ঠিক আছে, আমাকে ধরে নিয়ে যান, কিন্তু কিন্তু নাহিদকে ছেড়ে দিন।
3: না না আমাকে নিয়ে যান, মনিরকে ছেড়ে দিন, ওকে চাচা মারবে, ওকে মারলে আমি যে
1: মনির আর যাবে। আরে কি দরদ, চল তাড়াতাড়ি চল, ইরি খাইছে রে আমার পায়ে, বুঝি কাটা পড়ছে রে, ওই ওই ওই ওই তোর একটা খারাপ দেখি পায়ে কি পড়ছে।
2: চলো এই সুযোগে আমরা পালাই।
3: হ্যাঁ তাই চলো।
1: ওই ওই তোরা কই যাস, খারাপ কইতেছি খারাপ খারাপ খারাপ, ইসি রে রে দৌড়ে তো পারতেছি না রে, এখন আমি কি করবো, তো মাতবর সামনে কি করবো। ওরে বাবারি গেছে রে, বাবাটা বসে বাইক গিয়ে গেছে রে।
4: তোমার কথা শুনলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়, সব ঘটনাকে তুমি ছেলে মানুষের মনে করে উড়িয়ে দাও।
5: আপনি মাথাটা একটু ঠান্ডা করেন, একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাহিদের বাবার উপর অবিচার করবেন না।
4: বললে তুচ্ছ ঘটনা
5: নয় তো কি, মনির নাহিদ ওরা কদিনের ছেলে মেয়ে, ওরা এখন কি বোঝে।
4: তুমি তো সারাদিন হেসেলেই পড়ে থাকো, দুনিয়ার খবর কিছু রাখো, পত্র পত্রিকা তার পড়ো না, আমাকে তুমি বাধা দিও না, আমি যা করতে যাচ্ছি তা আমাকে করতে দাও।
5: দেখুন আপনি একজন গণ্যমান্য ব্যক্তি, এই গ্রামের লোকজন আপনার কথায় ওঠে বসে, আপনি দশ গ্রামের একজন মাতব্বর ন্যায় বিচারক, আপনি গ্রামের সবাইকে এক নজরে দেখবেন এটা সবাই আশা করে। আপনি যদি গরিব ধনী হিসাব করে বিচার করেন তবে আল্লাহর কাছে আপনি ঠেকা থাকবেন।
4: তুমি কি বলতে চাও?
5: আমি বলতে চাই মানে নাহিদের বাবা কেন এই গ্রাম ছাড়বে, সে এমন কি অন্যায় করেছে।
4: অন্যায় করেনি বুঝি, হ্যাঁ মাইনুল তার ওই ছোট মেয়ে থেকে আমার ছেলে পিছে লাগিয়ে দিয়েছে, এটা অন্যায় নয়।
5: না
4: না,
5: হ্যাঁ নাহিদের বাবা মাইনুল খুবই সোজা সরল মানুষ।
4: তুমি তো বলবেই, ও বাটা আস্ত একটা ম্যান ম্যানের শয়তান, ওর আসল ফন্দিটা কি আমি বুঝতে পেরেছি।
5: না আপনি নাহিদের বাবাকে ভুল বুঝবেন না, উনি আজ সকালে আমার কাছে এসেছিলেন, আপনি তখন ঘুমিয়েছিলেন, বেচারা খুব কান্নাকাটি করে গেছে, বাচ্চা মেয়েটাকে কাল খুব মেরেছে, জ্বর নাকি এসেছে, আবোল তাবোল বকছে, মেয়েটাকে নাকি আর লেখাপড়া করাবে না, তাই বলছিলাম নাহি যদি স্কুলে আর না যায় মুনিরের সাথে দেখা হবে না।
4: তা অবশ্য ঠিক, কিন্তু তোমার ওই আদরের দুধের বাচ্চা মুনির যদি স্কুলে যাওয়ার পথে আসার পথে একবার করে নাহিদের কাছে চক্কর মারে, তখন তখন কি হবে?
5: সেই দোষ কি নাহিদের না তার বাবা, আমাদের মুনিরের কি কোনো দোষ নেই?
4: না মানে দোষ হ্যাঁ কিছু তো আছেই, তাই বলে আমার ছেলেকে তার ঘরে বন্দি করে রাখতে পারি না, তাছাড়া ও মাতবরের ছেলে, মুনিরকে আমি অনেক লেখাপড়া শেখাবো।
5: গ্রামে যদি থাকে মুনিরের একটুকু লেখাপড়া হবে না, তার চেয়ে বরং ওকে শহরে আমার ভাইয়ের ওখানে পাঠিয়ে দিই, ওখানে থাকলে দুষ্টুমি করতে পারবে না।
4: এই কথাটা তুমি অবশ্য মন্দ বলনি,
5: আমার ভাইয়ের বাসায় থাকলে দুদিনই নাহিদের কথা ভুলে যাবে এবং মানুষের মতো মানুষ হতে পারবে।
4: ঠিক বলেছ, ইয়ে মুনিরের ফাইনাল পরীক্ষাটা শেষ হলেই ওকে ওর মামার বাসায় পাঠিয়ে দেবো, কেমন? হ্যাঁ কি বলো?
5: হ্যাঁ সেটাই ভালো হবে, নাহিদের বাবাকেও এই গ্রাম ছাড়তে আর হবে না। আমি যাই দেখি মুনির আবার গেল কোথায়। মুনির, মুনির, ও মুনির!
3: তুমি শহরে গিয়ে আমার কথা ভুলে যাবে না তো?
2: না নাহিদ, না, আমি তো ওর কথা ভুলবো না, তোমার কথা ভুলতেও পারবো না।
3: তুমি চলে গেলে আমি কার সাথে প্রজাপতি ধরবো, কার সাথে স্কুলে যাব, কার সাথে খেলবো?
2: নাহিদ, তুমি একা প্রজাপতি ধরো, তুমি একা স্কুলে যেও, তুমি কখনো আর কারোর সাথে খেলো না।
3: কারোর সাথে খেলতে আমারও ভালো লাগবে না। জানো মনির ভাই, রাশিদা নীলুফা তোমাকে আমাকে নিয়ে কত কথা বলে।
2: বলুক, ওরা যত খুশি বলুক, দেখো আমি বড় হলে।
3: যাও, তুমি খুব দুষ্টু, তোমার সাথে কথা বলবো না।
2: বারে তুমি আমার সাথে খেলতে পারো আর আমার কথাটা শুনতে পারো না।
3: খেলা তো শুধুই খেলা।
2: খেলা? শুধুই খেলা?
3: হ্যাঁ, খেলা নয় তো কি?
2: না নাহিদ, না, ওটা শুধু খেলা নয়। খেলার সময় আমার সত্যি মনে হয় বড় হলে, বড় হলে তুমি আমার।
3: তুমি এসব ভাবো বুঝি?
2: হ্যাঁ, কিন্তু নাহিদ তুমি ভাবো না।
3: ধ্যাত, আমি এসব কিছু বুঝি না।
2: ও তুমি বুঝবে কি করে, তুমি তো আমার চেয়ে অনেক ছোট, তাই এসব বোঝো না।
3: আমাকে ছোট বলছো? আমি কিন্তু কেঁদে ফেলবো।
2: না না, তুমি আমার ছোট হবে কেন, তুমি আমার চেয়ে অনেক অনেক বড়।
3: হ্যাঁ মনে থাকে যেন।
2: আচ্ছা নাহিদ, তুমি আরো আরো অনেক বড় হলে আমার কথা ভুলে যাবে?
3: না, তোমার কথা ভুলবো কেন? তোমার সাথে কত ফড়িং ধরেছি, কত প্রজাপতি ধরেছি, কতবার স্কুলে গেছি, আর তোমার সাথে কতবার খেলেছি, তোমার কথা ভুলবো কেন?
2: সত্যি বলছো?
3: হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, তিন সত্যি।

0: এই যে বাবা মনির, আমার নাহি তোমরা আসমানের দিকে কি ভাবতেছ?
1: না মানে কিছু না মুন্সি চাচা, আপনি কোথেকে এলেন?
0: তোমারে খুঁজতে এলাম ভাবজি।
1: আমাকে খুঁজতে এসেছেন?
0: না মানে আমি এই পদ্মের উজি যাই তা তোমাকে দেখে একটু খাড়াইলাম এই আর কি।
1: আপনি যে বললেন আমাকে খুঁজতে এসেছেন,
0: না মানে ভাবজি ওই কি কইতেছে কি কইয়া ফালাইছি।
1: মুন্সি চাচা এখনো সময় আছে, ভালো হয়ে যান।
0: তবা তবা তবা তবা, কি যে কও বাবা, আমি আবার কবে খারাপ? আল্লাহ মাবুদ, তুমি সব দেখতাছ।
2: সেই মুন্সি চাচাকে চেনা ভারী মুশকিল।
1: ঠিকই বলেছ
2: মুন্সি চাচা, কিন্তু তুমি খুব ভীষণ রেগে গেছেন।
1: তাতে আমার কিচ্ছু আসে যায় না।
2: তুমি পুরুষ মানুষ তো বলতে পারো, কিন্তু আমি তো আর তোমার মতো নই। তোমার সাথে আমার এখানে আসাই উচিত হয়নি, আমি চলে যাচ্ছি।
1: সে কি আমার কথা না শুনে চলে যাবে?
2: তোমার কথা কোনো দিন শেষ হবে না। আজ না হয় এ পর্যন্তই থাক, বাকি কথা না হয় আরেকদিন শুনবো। এতক্ষণ হয়তো বাবা আমাকে খুঁজছেন, আমি চললাম।
1: নাহিদ, নাহিদ,
3: আপনি নিজের চোখে দেখেছেন?
0: হি, আমার মাথাটা ঘুরিয়ে গেছে। একেবারে কৈতরে নাহাল দুজনে বাকবাকুম বাকবাকুম করতেছিল। আমার মনটা কইছিল দুইটারই লাঠি দিয়ে একেবারে।
3: থামুন, আপনাকে আর মাতবি করতে হবে না। না, আমাকে আর চুপ করে বসে থাকলে চলবে না। প্রচার শামুকে পা কাটে, এবার শুরু হবে তোরাবালি মাতবরের খেলা।
0: মেয়ের সাহস কত মাতবরের পোলার লগে পীড়িত করে।
3: মুন্সিজি, আপনি একটু বাইরে যান, আমি মুনিরের মার সাথে কথা বলবো।
0: জি আচ্ছা।
3: মুনিরের মা, মুনিরের মা, মুনিরের মা কোথায় গেলে?
4: আসছি আসছি তো। কিসের জন্য ডাকলেন, তাড়াতাড়ি বলেন, তরকারি চুলো।
3: মুনির কোথায়?
4: মুনির কোথায় আমি ঘরে থেকে কি করে জানবো, হয়তো কোথাও ঘুরতে গেছে।
3: না, তোমার ছেলেকে পুরনো রোগে ধরেছে।
4: কি বলেন?
3: হ্যাঁ, তোর আদরের ছেলে আবার মাইনুলে মেয়ের পিছে ঘুরঘুর করছে। মুন্সি আজ নিজের চোখে দেখে এসছে।
4: তাতে হয়েছে কি?
3: কি কি কিছু হয়নি বলছো? এখনো কি তোমার ছেলেটা দুধের বাচ্চা যে কিছু বোঝে না?
4: দুদিন হলো ছেলেটা বাড়ি এসেছে, এর মধ্যে শুরু হয়েছে ওকে নিয়ে কানা ঘুষা।
3: না, তোমাকে ডাকলাম মুনিরকে শাসন করবে, আর তুমি কিনা ছেলে সাফাই গাইছো, তোমাকে দেখিচ্ছে হবে না। যাও, তুমি ওখান হেসেলে যেতে পারো।
4: যাচ্ছি।
3: মাইনুলকে এবার বুঝতে হবে কত ধনে কত চাল।
5: মাতবর সাহেব, আমি আপনি দুইটা পায়ে পড়ি, আপনি আপনার কথা ফিরিয়ে নেন।
0: মাতবরে বড় ছেলেতে
3: তোরাবালি মাতবর একবার যা বলে
0: জোরে কিংবা কৌশলে।
3: তোর মেয়েকে যদি সাত দিনের মধ্যে বিয়ে দিতে না পারিস, তবে আমি কি করবো তা বুঝতে পারছি
5: না। না মাতবর সাহেব, আমি আমি গরিব মানুষ, আমি রাতারাতি মায়াডারে কই বিয়ে দিব?
3: তোর মেয়েকে কোথায় বিয়ে দিবি সেটা তোর ব্যাপার। তোরাবালি মাতবরের কথা নড়চড় হলে তার পরিণাম কি হয় মুন্সিজি?
0: মিশা দলিল দেখাইয়া বাড়ি থেকে উৎখাত।
5: না,
0: ওই মিশা সর বানাইয়া গরম থেকে বিতাড়িত।
5: না,
0: মইয়া ডরে
3: থাক, ওটা আর বলতে হবে না।
5: না না মাতবর সাহেব, আমার উপরেই অফিসার, আপনি আর কইলেন এই অফিসার কইলেন না।

0: Nahid? Nahid, kore? Nahid?
1: Baba? Baba? তোমার কি হয়েছে? তোমার মুখ কেমন শুকনো কেন বাবা?
0: মারে আমারে এক গ্লাস পানি দে তো মা।
1: এক্ষুনি দিচ্ছি বাবা, তুমি এই ঠান্ডা জায়গাটা বসো, আমি পানি নিয়ে আসছি।
0: আল্লাহ, আমি আমি এখন কি করব? আমার হাতে একটা পয়সা নাই, মা আমরা মায়া ধরে আমি এখন রাতারাতি কই বিয়া দিব?
2: আরে চাচা জান, আপনি
0: তুমি তুমি আমার বাড়িতে কি চাও? চলে যাও, চলে যাও কইতাছি।
2: চাচা জান, আপনি কি বলছেন?
0: হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক কইতাছি। আহা, খারে আছো কেন? ভালো করে কইতাছি, এখন সময় আছে, চলে যাও। আমার বাড়িতে আর তুমি আর কোনো দিন আইবে না। যাও যাও, চলে যাও কইতাছি, যাও।
1: বাবা, এই নাও তোমার পানি।
0: নাহিদ, তুই ঘরে যা কইতাছি। মনিরের লগে যদি একটা কথা কস, তাইলে আমি তোরে গলা টিপে মাইরা গাঙ্গে বাসাই দিব।
1: বাবা,
2: নাহি, আমি বুঝতে পেরেছি। নিশ্চয়ই বাবা মাইনুল চাচাকে কিছু বলেছেন। আমি চলে যাচ্ছি, বাবার সাথে আজ হবে আমার শেষ।

0: এই যে এই ফটোটা দেখেন মাতব্বর সাহেব, আরে হাজারে একটা মেয়ে, একেবারে পুরীর মতো।
1: একটা ছবিও তো পছন্দ হচ্ছে।
0: হ্যাঁ পছন্দ হচ্ছে না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা না, না না এটাও না, এটা পছন্দ হতেই হবে। আরে টাউনের মেয়ে, খুব শিক্ষিতা, বড় লোকের মেয়ে, টাকা পয়সা গাড়ি বাড়ির কিচ্ছু অভাব নেই। দেখেন না চেহারাটা কত সুন্দর, সামনাসামনি যদি দেখেন তবে মাতাব্বর সাহেব এই মেয়েকে আপনি হাত ছাড়া করবেনই না।
2: এই মেয়ের ছবিটা দেখতে ভালো ঘটক সাহেব।
0: জি জি বলেন বলেন মাতাব্বর সাহেব।
2: আপনাকে তো আমি আগেই বলেছি, মানে বুঝতে তো পারেন আমার ছেলেকে অনেক টাকা পয়সা খরচ করে লেখাপড়া
0: শিখিয়েছে,
2: তাই আমি চাই ছেলেকে বিয়ে দিয়ে সব পাই পাই আদায় করে নেব।
0: জি মাতাব্বর সাহেব আপনি তা পারবেন, তবে কথা হলো,
2: কথা
0: না মানে কথা হলো, মেয়ে যদি ভালো চান তবে তেমন টাকা পয়সা পাবেন না, আর মোটা টাকা পয়সা যদি চান তবে ভালো মেয়ে পাবেন না।
2: তাহলে তো চিন্তার ব্যাপার।
0: জি জি মাতাব্বর সাহেব, শুধু তাই নয়, আজকাল এই যৌতুক টৌতুকের ব্যাপারে সরকারের খুব কড়া নজর, তবে আপনি ভাববেন না, ওটা আমার উপর ছেড়ে দিন।
3: বাবা বাবা, এই যে বাবা তুমি এখানে,
2: কি রে কি হয়েছে, এখন পেরেশান হয়ে কোথা থেকে এলি?
3: হ্যাঁ বাবা তোমার সাথে আমার জরুরি কথা আছে।
2: তো বেশ তো বল কি বলবি।
3: তোমার সাথে শুধু আমি একা বলতে চাই।
2: ও ঘটক সাহেব।
0: জি জি জি জি আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি, আমি চলে যাচ্ছি।
2: আপনি না হয় কাল একবার আসুন।
0: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
3: বাবা
2: বল এবার কি বলবি বল।
3: তুমি নাহিদের বাবাকে কি বলেছ?
2: সেটা তোর কাছে কৈফিয়ত দিতে হবে।
3: না বাবা না, আমি তা চাচ্ছি না, আমি শুধু তোমার কাছে একবার জানতে চাই, তুমি কি আমার সুখ চাও না?
2: এই পৃথিবীর সব পিতাই সন্তানের মঙ্গল চান, এটা আবার তোকে ব্যাখ্যা করে বোঝাতে হবে?
3: তাই যদি হয় বাবা, তাহলে তুমি আমার সুখের কথা ভাবলে না কেন? তুমি শুধু তোমার ধন সম্পত্তির কথা ভাবছো।
2: তোর কি মাথা খারাপ হয়ে গেছে?
3: না বাবা এখনো হয়নি। যে মাইনুল চাচা আমাকে তার সন্তানের মতো স্নেহ করতেন, তিনি আজ আমাকে অপমান করে তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন।
2: তুই আমাকে কি বলতে চাস?
3: নিশ্চয়ই বাবা তুমি মাইনুল চাচাকে কিছু বলেছ।
2: হ্যাঁ বলেছি।
3: তাহলে তুমি অন্যায় করেছ।
2: কি তুই ন্যায় অন্যায় কি বুঝিস? তোর কাছ থেকে আমার মাতব্বরি শিখতে হবে? একটা বাজে মেয়েকে নিয়ে সারা গায়ে ঘুরে বেড়াস, লজ্জা করে না তোর?
3: বাবা বাবা তুমি নাহিদকে বাজে মেয়ে বলছো, ওর মতো ভালো মেয়ে আর একটা 10 গ্রামের মধ্যে আছে?
2: তোর সাথে আমি তর্ক করতে চাই না, ওই ভালো মেয়ের নাম যদি আর কোনোদিন আমার এই বাড়িতে উচ্চারণ করিস তবে মনে রাখিস এই বাড়ি থেকে তোর দানা পানি উঠে গেছে।
3: বাবা
4: আরে রাশিদা তুই?
5: হ্যাঁ তোকে দেখতে এলাম।
4: ভালো করেছিস, একা কেন, সঙ্গে দুলাভাইকে নিয়ে এলি না?
5: ওর কথা আর বলিস না, একদম সময় পায় না, শ্বশুরকে নিয়ে আসতে হলো, বিকেলের ট্রেনে আবার চলে যাব, হঠাৎ তোর কথা মনে পড়লো তাই।
4: আমার কথা তাহলে তোর মনে পড়ে?
5: সে কি রে পড়বে না কেন?
4: শুনে খুব খুশি হলাম। তারপর বল তোর খবর কি, কেমন আছিস?
5: ভালো রে, খুব ভালো।
4: ভালো থাকলেই ভালো।
5: আচ্ছা নাহিদ তোর সম্বন্ধে কিন্তু একটা কথা শুনলাম।
4: কি কথা শুনলি এবার?
5: তোর নাকি ওই এক বুড়োর সঙ্গে বিয়ে হতে যাচ্ছে।
4: ওসব কথা বাদ দে তো
5: নাহিদ, আমার কাছে কিছু লুকোতে পারবি না। আমি জানি ছোটবেলা থেকে তুই মনিরকে ভালোবাসিস, মনিরও তোকে ভালোবাসে।
4: রাশিদা রাশিদা তুই চুপ করবি, আমি ওসব কিচ্ছু শুনতে চাই না।
5: হতভাগি তুই মনের আগুনে আর কত জ্বলবি, এতই যখন তুই ভীরু তবে ভালোবাসতে গেলি কেন বলতো?
4: ভালোবাসা, তুই আমাকে হাসালি রাশিদা, তুই আমার ছোটবেলার পুতুল খেলার প্রাণের সইছিলি। আমরা কত খেলা না খেলেছি, দিনে দিনে আমরা বড় হয়েছি। আচ্ছা সই, তুই গানটা জানিস?
5: কোন গানটা রে?
4: ওই যে তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়।
5: তুই প্রাণে মরেছিস।
4: হ্যাঁ হ্যাঁ সই, আমি প্রাণে মরেছি। আমি তোকে বোঝাতে পারবো না কি যে জ্বালায় আমি নিশিদিন চলে পড়ে মরছি, কি যে একটা যন্ত্রণা বুকের ভেতর আমাকে তিলি তিলি খাচ্ছে।
5: নাহি,
4: আজ আমি বুঝতে পেরেছি ভালোবাসার সুখ নেই, আছে শুধু জ্বালা, শুধু জ্বালা।

0: নাহিদ, আমি যা শুনেছি তা কি সত্যি?
1: হ্যাঁ।
0: তুমি কি বিয়েতে রাজি?
1: রাজি না হয়ে উপায় কি? আমি রাজি, একশো বার রাজি। মারো, আরো মারো, আমাদের মতো গরিব মেয়েদের মার খাওয়া ছাড়া আর কি আছে? মারো, আরো মারো, আরো মারো।
0: আমাকে একটু
1: কাঁদতেও দেবে
0: না? তুমি শুধু একবার বলো এই বিয়েতে রাজি না, তুমি শুধু আমার আর কারো না।
1: তুমি কি আমার মুখ দেখে তা কোনোদিন বুঝতে পারোনি? আমার এই বুকের ভেতর কি প্রচন্ড ঝড় বইছে, তুমি কি তার আওয়াজ শুনতে পাও না? হ্যাঁ বলি, এই প্রাণ, এই মন খেলার ছলে তোমাকে যে দিয়ে রেখেছি, ওটা যে নিছক খেলা ছিল না, আজ আজ আমি বড় হয়ে তা বুঝতে পেরেছি।
0: আমি জানি বাবা কখনো তোমার আমার এই ভালোবাসাকে মেনে নেবেন না, তাই আমি ভেবেছি কালই শহরে যাব, একটা চাকরি বাকরির ব্যবস্থা করে তোমাকে নিয়ে শহরে গিয়ে উঠব, তখন আর আমাদের মাঝে কোনো বাধা থাকবে না।
2: সাহেব, মনিরের প্যালেন্টা কি?
3: চুপ চুপ, ওরা আমাদেরকে দেখে ফেলবে।
1: এবার ওঠো, বাবা হয় তোমাকে খুঁজছেন।
0: ঠিক আছে, চলো।
4: তাহলে তো প্ল্যানটা একটু বদলাতে হয়।
2: তা ঠিক, বদলানোই উচিত। তাহলে কি করবেন?
4: মুনিদের সাথে নাহিদের বিয়ে?
2: সব কথা কইছেন। তাহলে যাই, বিয়ের কাজ কাম সব রেডি করে
3: গিয়া। সব একটা কথা।
4: আবার কি কথা?
3: হঠাৎ আপনি বিয়েতে রাজি হইলেন যে?
4: বোঝেন না কেন, আজকার কাজ ছেলে তো আমাকে ভয় পায় সত্যি, কিন্তু যদি বিগড়ে যায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে।
2: একদম ঠিক কইছেন আপনি, আমি দুইজনই তো গুইরা হইছি, জোয়ান ফুলাগো ভালো মন্দ, তাগো ভালো মন্দ, তাগোই বুঝতে দেন কি? ঠিক কইছেন আমার দোষ।

0: গানটা
1: তোমার ভালো লেগেছে?
0: খুব ভালো লেগেছে
1: আমার।
0: এই চলো, মুন্সি চাচা আসছেন, যদি দেখে ফেলে বাবাকে বলে দেবে।
1: যাই বলবে, আমরা যে এখন স্বামী স্ত্রী সে কথা কি ভুলে গেছো?

0: খেলা নাটকের অভিনয় শেষ হল। মূল কাহিনী বদরুল আমিন বাদল, বেতান নাট্যরূপ মোহাম্মদ আশরাফ হোসেন, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তোরাব আলী, ওবায়দুল হক সরকার, মুন্সি মুনিরুল ইসলাম বাদল, মাইনুল আশিস কুমার লৌহ, ঘটক সিরাজুল হক মন্টু, মা রমলা সাহা, রশিদা সুলতানা বেদৌরা, ছোট মুনির ওমর শরীফ শুভ, ছোট নাহিদ সোহেলি আহমেদ সুইট, মুনির ও নাহিদের ভূমিকায় অভিনয় করেছেন রানা আহমেদ, প্রযোজনা আশিস কুমার লৌহ।
1: নাটকটি পুনঃপ্রচারিত হল। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান, শিল্পী রুনা লায়লা। গানের কথা সাজিয়েছেন শামসুর রহমান, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

0: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে তারুণ্যের শক্তি ও সম্ভাবনাকে তুলে ধরে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ। গ্রন্থনায় আফিয়া ইবনাত সূচি, উপস্থাপনায় শায়ক দাস ও অদিতি বিশ্বাস।
1: মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল,
2: মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল,
1: উদ্দাম চঞ্চল নির্ভয়। তারুণ্যকে এর চেয়ে সুন্দর করে আর কিভাবেই বা ব্যাখ্যা করা যায়? তারুণ্যের অর্থই যেন স্থিরতা থেকে উত্তরিত হয়ে নতুন পথ খুঁজে নেওয়া, যে বয়স নতুন করে চিন্তা করে, যে বয়স প্রচলিতকে মেনে নেওয়ার আগে প্রশ্ন করতে জানে।
2: আর সেই স্বপ্ন থেকেই জন্ম নেয় উদ্যোগ, জন্ম নেয় সৃষ্টির আকাঙ্ক্ষা, কখনো তা একজন তরুণীর নিজের পায়ে দাঁড়ানোর প্রচেষ্টা, কখনো গানের সুরে নিজের অনুভূতির প্রকাশ, আবার কখনো নিজের শহর কিংবা সমাজকে আরো সুন্দর করে তোলার দায়িত্ববোধ।
1: তাদের এই উদ্যমের গল্পই আমাদের আজকের আয়োজনের প্রাণ। তারুণ্যের স্বপ্ন, গল্প, ভাবনা মিলিয়ে তারুণ্যের বহুমাত্রিক ছবি তুলে ধরে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন
2: তারুণ্যদীপ্ত বাংলাদেশ। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে।
1: আমি অদিতি বিশ্বাস।
2: আমি শায়ক দাস।
1: স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়ন সহজ নয়। স্বপ্ন পূরণে প্রয়োজন সাহস, অধ্যবসায় এবং বারবার ব্যর্থ হয়েও নতুন করে শুরু করার শক্তি।
2: একজন তরুণ উদ্যোক্তার গল্পে তাই আমরা শুধু একটি ব্যবসা বা উদ্যোগের কথা খুঁজি না, খুঁজি একটি ভাবনার জন্ম, একটি সিদ্ধান্তের সাহস, প্রতিকূলতার সঙ্গে লড়াই এবং নিজের পরিচয় নিজেই তৈরি করে নেওয়ার প্রত্যয়।
1: আজকের উদ্যমে উজ্জ্বল তারুণ্য পর্বে আমরা শুনব একজন তরুণ উদ্যোক্তার স্বপ্ন, উদ্যোগ, সংগ্রাম, অভিজ্ঞতা এবং ভবিষ্যতের প্রত্যাশার কথা। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মনসুর।
2: শ্রোতা বন্ধুরা, আসুন শুনি একজন তরুণ উদ্যোক্তার স্বপ্ন অর্জনের গল্প।
3: বন্ধুরা, আপনারা শুনছেন তারুণ্যদীপ্ত বাংলাদেশ, আপনারা শুনছেন উদ্যমে উজ্জ্বল তারুণ্য। সঙ্গে আছি আমি আব্দুল্লাহ মনসুর। আজ আমরা একজন তরুণ উদ্যোক্তার কথা শুনব। আমাদের সঙ্গে আছেন আজকে একজন তরুণ উদ্যোক্তা যিনি পোশাক শিল্প নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে। শুরুতেই আপনার নাম জানতে চাচ্ছি।
4: আমি শহীদুল হাসান বলছিলাম।
3: শহীদুল হাসান ভাই, আপনি তৈরি পোশাক শিল্প নিয়ে কাজ করছেন, যেটি আমাদের দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য এই পোশাক শিল্পের অবদান বিশাল। আপনি কিভাবে ভাবলেন যে এই জায়গায় আপনি কাজ করবেন?
4: বেসিক্যালি ফ্যাশন সচেতন হওয়ার কারণেই কাপড় চোপড় পরার বা কেনার খুব ইচ্ছা। তো যেসব ব্র্যান্ডগুলো দেখতাম ওগুলো হয়তো তখন আমাদের বাজেটে ছিল না, খুব এক্সপেন্সিভ, দেখে ভালো লাগতো কিন্তু কেনার সাধ্য ছিল না। তো ওখান থেকে ছোট করে একটা আইডিয়া হলো যে কেন নিজেই তৈরি করা যায়, অল্প পরিসরেই করি বাট করবো, যতটুকু আগাতে পারি আগাবো, যেই চিন্তা সেই কাজ। একদিনে হয়নি এটা, এর আগে অনেকগুলোই কাজ করা হয়েছে, আস্তে ধীরে আর কি এখানে এসেছি, আলহামদুলিল্লাহ চলছে।
3: শুরুতে আপনার মূলধন কেমন ছিল?
4: তাহলে শুরুতে আমি 4টা মেশিন দিয়ে শুরু করেছিলাম, এখন আপাতত মোটামুটি অনেকগুলো মেশিনই আছে, আলহামদুলিল্লাহ চলছে। তো শুরুটা খুব ছোট পরিসরেই করেছিলাম।
3: আমরা জানি যে কোনো উদ্যোগ, আমরা তরুণরা যারা নেই বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ি, বাধা বিঘ্নের মধ্যে পড়ি। তো আপনার এই যে পোশাক শিল্প নিয়ে কাজ করার যে ভ্রমণ, সেখানে কিরকম বাধা বিঘ্নের সম্মুখীন আপনি হন?
4: বাধা প্রথম তো হচ্ছে ফাইন্যান্সিয়াল, এটা কিন্তু ছোটখাটো একটা ইন্ডাস্ট্রি না, আর আপনি যতটুকু ইনভেস্ট করতে পারবেন ততটুকু আপনি ইনভেস্ট রিটার্ন পাবেন। শুরুটার ক্ষেত্রে অনেকের কাছে টাকা ধার দিয়েছি বা নিজেই কোনো ব্যবস্থা করার চেষ্টা করেছি বা যতটুকু পেরেছি সেই হিসাবে করেছি। তারপর হচ্ছে জায়গা, তারপরে হচ্ছে গিয়ে আপনার বায়ার খোঁজা, তারপরে হচ্ছে গিয়ে অনেক লোকদের কনভেন্স করা, যে নতুন আমি একবারই নতুন। তো সেই হিসাবে হচ্ছে যে কাউকে কাজ দিতে গেলেও সে যখন এসে দেখে ফ্যাক্টরি ছোট, করতে চায় না, লোন নিতে গেলে ফ্যাক্টরি ছোট দিবে না, মেশিনপত্র কম বড় জায়গা সেও দিবে না, যে আপনার তো অল্প মেশিন, আমি এত বড় জায়গা নিয়ে কি করব। তো অনেকগুলোই বাধা বিপত্তি আসে, ওয়ার্কার নিয়ে, ফাইন্যান্সিয়ালি নিয়ে, জিনিসপত্র নিয়ে, জায়গা নিয়ে, এগুলো চলতেই থাকে। গার্মেন্টস লাইনে এই জিনিসটা একদম কমন, এগুলো চলে, ইভেন আমি এখনো ফেস করছি এগুলো।
3: আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার কি মনে হয় একজন তরুণ মানে চাকরির পিছনে না ছুটে এরকম উদ্যোগ নিয়ে সে কি স্বাবলম্বী হয়ে উঠতে পারে?
4: অবশ্যই, কিন্তু ডিটারমিনেশন থাকবে। আমি যদি বলি যে আমি একদিনে এইভাবে চলে এসেছি, না, আমাকে অনেক কাটখড় পোড়াতে হয়েছে। আমি একবারে শূন্য হয়ে গিয়েছি, তারপরে চিন্তা করেছি না বন্ধ করে দিই, কিন্তু কোথাও না কোথাও একটা ইচ্ছা শক্তি ছিল যে না চালিয়ে যাবো, যদি এখন ছেড়ে দিই তাহলে তো হাল ছেড়ে দেওয়া হয়ে গেলো, হে হার মেনে হার মানতে পারবো। তো চিন্তা করলাম যে না চালিয়ে যাই, ভবিষ্যতে কিছু না কিছু। একটা কথা হচ্ছে, কেউ যদি, এটা গার্মেন্টস লাইনেই কথা বলবো না, যে কোনো লাইনেই হোক, সো কেউ যদি ডিটারমাইন্ড থাকে যে না আই হ্যাভ টু ডু ইট, সো লেগে থাকেন, আউটকাম কিছু না কিছু আসবে, হাল ছেড়ে দিলে কোথাও কোনো কিছু করতে পারবেন না।
5: এই মুহূর্তে আপনাকে, আমাদের যারা শ্রোতা বন্ধুরা আছে শুনছেন, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা?
4: অবশ্যই বলার আছে। কথা হলো যে যদি সফল উদ্যোক্তা হতে চান, প্রথম হচ্ছে আপনাকে খুব কঠোর পরিশ্রম করতে হবে, সময় অপব্যবহার করা যাবে না, সময় একাগ্রতা থাকতে হবে একটা জিনিসের প্রতি, যে আমি এটাই করবই, এনি হাও আমি এটা করবো। আপনার কোথাও বসে থাকতে পারবেন না, আপনাকে জাস্ট করতে হবে কি, অপশন খুঁজতে হবে, যে এক অপশন এ হয়নি, অপশন বি, অপশন বি হয়নি, অপশন সি, জেড পর্যন্ত খোঁজার পরে তারপরে আল্লাহ ভরসা, আল্লাহ কোনো না কোনো একটা রাস্তা তো খুলেই দিবে। বসে থাকা যাবে না, জাস্ট কাজ করেন আর ফলের আশা করা দরকার, জাস্ট কাজ করতে থাকেন। আর বাংলাদেশকে আগায় নিয়ে যাওয়ার জন্য এই সেক্টরটা অনেক বড় একটা ভূমিকা রাখে, সো কাজ করতে থাকেন, ইনশাল্লাহ কোনো না কোনো দিন সবকিছু ঠিকঠাক হবে, আর ইনশাল্লাহ আপনিও পারবেন।
5: একদমই তাই, ওই একটা গানের কথা মনে পড়লো, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস থাকে হৃদয়ে, হবেই হবে, দেখা দেখা হবে বিজয়। তো বন্ধু, বিজয়ের সময় আবারও দেখা হবে, আবারও নতুন কোনো পর্বে নতুন ভাবে কথা হবে আমাদের। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।
2: স্বপ্নের কথা হলো, উদ্যোগের কথা হলো, এবার সেই তারুণ্যকে অনুভব করা যাক একটু অন্যভাবে। তারুণ্য অর্থ শুধু কর্মব্যস্ততা নয়, তারুণ্যের রয়েছে নিজস্ব আবেগ, নিজস্ব উচ্ছ্বাস, নিজস্ব ভাষা, আর সেই ভাষার সবচেয়ে সুন্দর প্রকাশগুলোর একটি গান।
1: গানের কথায় কখনো ধরা পড়ে ভালোবাসা, কখনো প্রতিবাদ, কখনো থাকে নিজের মতো করে বাঁচার আকাঙ্ক্ষা, কখনো থাকে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়। তাই আজকের এই আয়োজনেও তারুণ্যের সেই উচ্ছ্বাসকে সঙ্গে নিয়ে এখন আপনাদের জন্য থাকছে তারুণ্যের।

0: শ্রোতা বন্ধুরা, আমাদের রাজধানী ঢাকা, আর এই জাদু শহরের পরিচয় আলোকসজ্জায় নয়, এই জাদু শহরের পরিচয় তার মানুষে। তারা তাদের শহরকে কতটা আপন করে দেখে, কতটা যত্ন নেয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যেতে চায়।
1: কিন্তু দুঃখজনকভাবে প্রতিদিন এই নগরীর ওপর বাড়ছে মানুষের চাপ, বাড়ছে বর্জ্য, দূষণ ও নাগরিক ব্যবস্থাপনার নানা চ্যালেঞ্জ। পরিচ্ছন্ন রাজধানীর জন্য কেবল প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়, প্রয়োজন নাগরিক সংস্কৃতি, যেখানে পরিচ্ছন্নতা কোনো বিশেষ দিনের কর্মসূচি নয়, হয়ে ওঠে প্রতিদিনের অভ্যাস।
0: আর সেই সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে তরুণদের ভূমিকা অত্যাবশ্যক এবং অত্যন্ত জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যম, স্বেচ্ছাসেবী উদ্যোগ, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কার্যক্রম কিংবা নিজ নিজ এলাকার ছোট ছোট উদ্যোগ, তরুণ প্রজন্মের হাতেই রয়েছে পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম।
1: এই সময়োপযোগী ভাবনা থেকেই আমাদের আজকের পরিবেশনা,
0: পরিচ্ছন্ন রাজধানী গড়তে তরুণদের করণীয়।
1: এই বিষয়ে তরুণদের ভাবনা ও মতামত তুলে ধরছেন ফারজানা আলম লীনা।
2: সবাইকে স্বাগত জানাচ্ছি তারুণ্যদীপ্ত বাংলাদেশের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ফারজানা লীনা। পরিচ্ছন্ন বাংলাদেশ, এই স্বপ্ন কেবল কারো একার নয়, একটি দেশকে পরিষ্কার, সুন্দর ও বাসযোগ্য করে তোলার দায়িত্ব কিন্তু আমাদের সবারই, বিশেষ করে তরুণরা এক্ষেত্রে রাখতে পারে অনেক ভূমিকা। কি কি ভূমিকা তারা রাখতে পারে, চলুন সে সবকিছুই শুনবো তরুণদের মুখেই। তাদের চোখে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তাদের ভূমিকা ঠিক কি কি হতে পারে, সে বিষয়ে কথা বলবো এ প্রজন্মের বেশ কয়েকজন তরুণ তরুণীর সঙ্গে। চলুন শুনে আসা যাক তাদের কথা। প্রথমেই কথা বলছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঈশিতা বড়ুয়ার সঙ্গে। তার কাছ থেকে জানতে চাইবো যে তরুণরা বাংলাদেশকে পরিচ্ছন্ন রাখতে কিংবা পরিচ্ছন্ন দেশ নির্মাণে তারা কি ভূমিকা রাখতে পারে সে সম্পর্কে।
3: আমি মনে করি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার সবচেয়ে বড় শক্তি হলো তরুণরা। আমরা যদি নিজেরা রাস্তাঘাটে ময়লা না ফেলি, প্লাস্টিকের ব্যবহার কমাই এবং অন্যদের সচেতন করি, তাহলে পরিবর্তন আসবেই। শুধু সরকার বা সিটি কর্পোরেশনের দিকে তাকিয়ে থাকলে হবে না, আমাদের ক্যাম্পাস থেকে শুরু করে বাসা, এলাকা সব জায়গায় পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। তরুণরা চাইলে সোশ্যাল মিডিয়ায় সচেতনমূলক ক্যাম্পেইন করতে পারে, ক্লিন আপ প্রোগ্রাম আয়োজন করতে পারে। আমি বিশ্বাস করি আজকের তরুণরা যদি এখনই দায়িত্ব নেয়, তাহলে আগামী বাংলাদেশ হবে আরো সুন্দর ও বাসযোগ্য।
2: আমার সাথে আছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত জান্নাতুল মাওয়া। আপনার কাছ থেকে জানতে চাই যে একজন তরুণ হিসেবে পরিচ্ছন্ন বাংলাদেশ নির্মাণে আপনাদের কি ধরনের দায়িত্ব রয়েছে বা কি করতে পারেন বলে আপনি মনে করেন।
4: পরিচ্ছন্ন বাংলাদেশ মানে শুধু সুন্দর রাস্তা না, সুস্থ জীবন। তরুণরা যদি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলে, তাহলে দেশ এমনিতেই পরিচ্ছন্ন হবে। অফিসে, বাসে, বাজারে যেখানেই যাই না কেন, নিয়ম মানা খুব জরুরি। আমরা চাইলে অফিস থেকে শুরু করে পাড়া মহল্লায় ক্লিন ক্যাম্পেইন চালু করতে পারি। তরুণদের শক্তি আর উদ্যম যদি সঠিক পথে যায়, তাহলে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া একদমই অসম্ভব না।
2: সবশেষ কথা বলছি একটি সফটওয়্যার কোম্পানিতে কর্মরত রুবেল আহমেদের সঙ্গে। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ঠিক একজন আসলে তরুণরা যদি বাংলাদেশকে পরিচ্ছন্ন রাখতে চায়, সেক্ষেত্রে আসলে তারা একটু ভিন্নভাবে যদি চিন্তা করে কি ধরনের পদক্ষেপ নিতে পারে বা কি করতে পারে, আপনি কি মনে করছেন?
5: পরিচ্ছন্নতা শুধু ঝাড়ু দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না, এটা একটা মানসিকতা। একজন তরুণ হিসেবে আমি মনে করি আমাদের দৈনন্দিন অভ্যাসই বাংলাদেশকে পরিষ্কার বা নোংরা করে তোলে। যেমন পণ্যের প্যাকেট যেখানে সেখানে না ফেলা, বাসার ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলা, কর্মস্থলে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা। তরুণরা পরিবারে ও সমাজে উদাহরণ তৈরি করতে পারে, বিশেষ করে মেয়েরা ঘর ও বাইরে দুই জায়গাতে সচেতন ভূমিকা রাখতে পারে। ছোট ছোট অভ্যাস বদলালেই বড় পরিবর্তন সম্ভব।
2: এই ছিল তরুণদের কণ্ঠে পরিচ্ছন্ন বাংলাদেশের কথা। পরিবর্তন শুরু হয় ছোট ছোট অভ্যেস থেকে, নিজে সচেতন হওয়া, অন্যকে সচেতন করা। আর আজ যদি তরুণরা এগিয়ে আসে, তবে আগামীর বাংলাদেশ হবে আরো পরিষ্কার, আরো সুন্দর। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ি আজ থেকেই, নিজের জায়গা থেকে, এমন প্রত্যাশা নিয়েই শেষ করছি আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের জন্য মুক্ত চিন্তা, সাহস ও দায়িত্ববোধ প্রয়োজন, আর সেই ভবিষ্যতের সবচেয়ে বড় অংশীদার আমাদের তরুণেরা।
1: বাংলাদেশ আজ এক সম্ভাবনাময় সময় পার করছে। এই অগ্রযাত্রার চালিকা শক্তি আমাদের তরুণ সমাজ, যাদের মেধা, সৃজনশীলতা এবং কর্মস্পৃহা নির্মাণ করছে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ।
0: তারুণ্যের শক্তি হোক উন্নয়নের শক্তি, তারুণ্যের চিন্তা হোক উদ্ভাবনের প্রেরণা, এবং তারুণ্যের স্বপ্ন হোক আগামীর বাংলাদেশের ভিত্তি।
1: এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ।

এতক্ষণ শুনলেন তারুণ্যের শক্তি ও সম্ভাবনাকে তুলে ধরে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ। গ্রন্থনায় আফিয়া ইবনাত সূচি, উপস্থাপনায় সায়ক দাস ও অদিতি বিশ্বাস, সম্পাদনায় মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হুসাইন। বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় বন্ধুরা, আমন্ত্রণ পল্লী গান শোনার, শিল্পী তাহমিনা আক্তার।

নুরুল ইসলামের ডক্টর মোহাম্মদ নুরুল ইসলামের কথা ও সুরে পল্লিগীতে শুনছেন তাহমিনা আক্তারের কণ্ঠে।

0: দুখানি পল্লীগীতে শুনলেন তাহমিনা আক্তারের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনতে পাবেন বিকেল 4টার সংবাদ।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রোকসানা আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বাড়িধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তার সভাপতিতে আয়োজিত এ সংক্রান্ত

0: অবস্থা, দূষণের উৎস এবং সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ধানমন্ডি লেকের সংস্কার স্ল্যাশ অপসারণ ও পাইলট প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ দান ও সঠিক মূল্যায়ন করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম এবং দেশ উপকৃত হবে। তিনি আজ সচিবালয়ে গত আগস্টে সৌদি আরবে অনুষ্ঠিত 46তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো যা কিছু অর্জন করবে, সরকার সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের অর্জন সমগ্র বাংলাদেশের অর্জন। সরকার গঠনের পর থেকে মেধাবী ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এরই অংশ হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের আমন্ত্রণ জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাভারের আমিন বাজারে স্পেশাল ব্রাঞ্চ এসবির এসআই মোহাম্মদ আলতাফ হোসেনের হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। আজ সচিবালয়ে নিহতের পরিবারবর্গ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। উল্লেখ্য, গত 5ই সেপ্টেম্বর সাভারের আমিনবাজারের বরদেশি পশ্চিম পাড়ায় একটি অটোরিকশা রাখা নিয়ে সৃষ্ট তর্ক বিতর্ক মেটাতে গিয়ে সন্ত্রাসীদের নৃশংস হামলায় নিহত হন এসআই আলতাফ হোসেন। এ ঘটনায় 15 জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বাণিজ্য শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ডিজিটালাইজেশনের ফলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ভর্তুকি বছরে 300 থেকে 350 কোটি টাকা কমে আসবে। তিনি আজ টিসিবির সম্মেলন কক্ষে সংস্থাটির কার্যক্রমের ডিজিটাল ট্রান্সফরমেশন উদ্বোধনকালে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, কার্ডধারীদের একটি নির্ভরযোগ্য ডিজিটাল ডেটাবেস করতে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করে প্রায় 59 লাখ অযোগ্য আবেদনকারীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে টিসিবির উপকারভোগীদের সংখ্যা প্রায় 79 লাখ উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এই সংখ্যা 1 কোটিতে উন্নীত করা হবে। ভূমি প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত ও যথাযথভাবে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে ভূমিদৃষ্টি মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়েছে। আজ সচিবালয়ে এ অ্যাপ উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। এ সময় তিনি বলেন, প্রযুক্তি নির্ভর এ ব্যবস্থার মাধ্যমে কর্মস্থলে উপস্থিতি নিবন্ধন এবং ড্যাশবোর্ডের মাধ্যমে তাৎক্ষণিক তদারকি করা হবে। পাকিস্তান ও চীন নিজেদের সীমান্ত ব্যবস্থাপনার জন্য বহুল প্রতীক্ষিত যৌথ সীমান্ত কমিশন চালু করেছে। এর মাধ্যমে সীমান্ত ব্যবস্থাপনায় সমন্বয়, বাণিজ্য এবং দুদেশের মধ্যকার যোগাযোগ আরও জোরদার হবে। চীনের সাথে যৌথ সীমান্ত কমিশনের কার্যক্রম আরম্ভ হওয়াকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পাকিস্তান। খেলার খবর ক্রিকেট। এশিয়ান গেমসের নারী টি টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। জাপানের আইচিতে বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নেয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা। এসো গড়ি ছোট।

0: স্মৃতি, বয়স 18 বা 19 হবে, বছরখানেক আগে বিয়ে হয়েছে, এখন গর্ভে 9 মাস 20 দিনের সন্তান। মা জীবিত না থাকায় শ্বশুর বাড়িতেই থাকতেন, শাশুড়ি অসুস্থ তাই শরীরের অবস্থা খারাপ জেনেও বাড়ির সব কাজ করতে হয় তাকেই, স্বামী ব্যবসার কাজে হাটে বাজারে ব্যস্ত থাকেন। কাজ করতে গিয়ে হঠাৎ পেটে ব্যথা বাড়তে থাকে। তার শাশুড়ি জানতে পেরে ছেলেকে ও মেয়ের বাবার বাড়ি খবর পাঠান, ততক্ষণে ব্যথা আরও বেড়ে যায়।
1: বাবা এসে দেখেন স্মৃতি

0: চিৎকার করে কাঁদছে। পাশেই শাশুড়ি বসে আছে, অনেকেই দাঁড়িয়ে দেখছে। বাবা দ্রুত মেয়েকে নিয়ে হাসপাতালে যান। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান ডেলিভারির সময় তার মেয়ের মৃত্যু হয়েছে, তবে সন্তান সুস্থ আছে।
1: আমার মেয়ে চলে গেছে, জন্ম দিয়েছে একটি ফুটফুটে মেয়ের। এই মেয়েটি আমার নাতনি। মা হওয়ার সময় যাতে অনিরাপদ মাতৃত্বে না থাকে।
0: আবেগ আপ্লুত হয়ে কথাগুলো বলছিলেন নিরাপদ মাতৃত্বের অভাবে মারা যাওয়া স্মৃতির বাবা মোহাম্মদ আফসার আলী।
1: শুধু স্মৃতি নয়, প্রতিদিন তার মতো অনেক গর্ভবতী মা সন্তান প্রসবের সময় সঠিক পরিচর্যা, নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত না করার ফলে অকালে মৃত্যুবরণ করে স্মৃতির পাতায় চলে যাচ্ছে। জ্ঞানবিজ্ঞানের উৎকর্ষের যুগেও অনেক নারীকে মা হওয়ার সময় মৃত্যুবরণ করতে হচ্ছে। দেশে সন্তান প্রসবের সময় মাতৃ মৃত্যু কমলেও তুলনামূলক তা খুবই কম। তাই এই বিষয়ে সমাজের সবাইকে হতে হবে সচেতন, তবেই হবে নিরাপদ মাতৃত্ব, কমবে মৃত্যু, বাঁচবে হাজারো মা।
0: বিশেষজ্ঞদের মতে গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সময়ে সব নারীর জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণই হল নিরাপদ মাতৃত্ব। মা হওয়ার সময় দরকার সঠিক পরিচর্যা ও বাড়তি যত্ন। এছাড়াও পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে তাকে বাড়তি সহযোগিতা করা উচিত।
1: সঠিক পরিচর্যা এবং বাড়তি যত্নে আমাদের সম্ভাবনাময় মেয়েরা পাক নিরাপদ মাতৃত্বের নিশ্চয়তা, এমন শুভকামনায় শুরু করছি আজকের এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠান। সুপ্রিয় শ্রোতা, এবারে সাক্ষাৎকারমূলক আলোচনা শুনব। সঞ্চালনায় আছেন ডাক্তার ডরিন আঞ্জুম।
2: প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলবো প্রসব পরবর্তী সেবা নিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিন এই বিষয়ে। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। শুরুতেই আপনাকে শুভেচ্ছা। জানতে চাইব যে প্রসব পরবর্তী সেবা নেবার প্রয়োজন কেন?
3: প্রসবকালীন যে সময়, আমরা যে গর্ভকালীন সময়ে সেবার কথা বলে থাকি, এবং ঠিক একইভাবে প্রসব পরবর্তী যে সময়, তখনকার সেবাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ তখন কেবলমাত্র কিন্তু আমার যে গর্ভবতী মা ছিল সেটা না, এখন কিন্তু মা এবং নবজাতক দুজনেরই কিন্তু সেবাটা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রসব পরবর্তী যে সেবা কথা বলে থাকি, একটা পিএনসির যে বিষয়টা বলে, যেমন প্রসব পূর্ব যে সময়টা, গর্ভকালীন সময়ে যেমন চারবার চেক আপের কথা বলা হয়, ঠিক একইভাবে প্রসব পরবর্তী সময়ে, প্রসবের পরবর্তী 42 দিন সময়ের মধ্যে আবশ্যিকভাবে চারবার কিন্তু মা এবং শিশুকে সেবা কেন্দ্রে যেতে হবে তাদের চেক আপের জন্য এবং পরবর্তী প্রয়োজনীয় যে পরামর্শ সেটা গ্রহণ করার জন্য।
2: এবং এই যে চারবার সেবাটির কথা আপনি বললেন, এই সময়টা আসলে কখন, মা কখন সেবাটি নেওয়া শুরু করবে?
3: সেবাটা নেওয়া শুরু করবে, প্রথমত বলা হচ্ছে প্রথমবার আবশ্যিকভাবে সেটা 24 ঘন্টার ভিতরে একবার, দ্বিতীয় হচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে একবার, পরবর্তী হচ্ছে 7 দিনের মধ্যে একবার, এবং 6 সপ্তাহ যেটা আমরা বলি 42 থেকে 45 দিনের মধ্যে চতুর্থবার। এই সময় চেক আপটা বেশি জরুরি, এ কারণে যে নবজাতক যেটা আমরা বলি যে 0 থেকে 28 দিন পর্যন্ত যে বয়স, এই সময় একটা শিশু সব থেকে বেশি ঝুঁকিতে থাকে, স্বাস্থ্য ঝুঁকিতে। ধরুন এই সময় তার যত্ন, বিশেষ যত্ন দরকার। আবার নতুন মা, তাকেও কিন্তু তার নিজের যত্ন এবং একই সাথে তার যে নবজাতক সন্তান তার যত্নটাও কিন্তু সঠিকভাবে দরকার, কারণ তাদের ভবিষ্যৎ বেড়ে ওঠা এবং নিজেদেরকে গুছিয়ে নেওয়ার সময় এখানে একটা সময়ের ব্যাপার এবং পরামর্শের প্রয়োজন আছে।
2: এবং এই যে প্রসব পরবর্তী যে সময়টা, এই সময় আসলে এই 42 দিনের মধ্যে কোন ধরনের বিপদচিহ্নগুলো মা এবং শিশু দুজনের জন্যই আশঙ্কাজনক?
3: যেমন আপনার মায়ের ব্যাপারটা আমরা যদি বলি, ডেলিভারির পরে কিন্তু আমরা অনেক সময় যেটা খেয়াল করি না যে রক্তক্ষরণটা কিন্তু মানে স্বাভাবিকভাবে হচ্ছে কিনা। আর সন্তান জন্মের পরে দেখা যায় যে পরিবারে যারা অভিভাবক আছে তারা কিন্তু সন্তানকে নিয়ে ব্যস্ত, মাকে নিয়ে কিন্তু এই সময় তখন ব্যস্ততা কম থাকে। এক্ষেত্রে বাংলাদেশে যে মাতৃমৃত্যুর যে বিষয়টা বলি, তার কিন্তু মানে অনেকাংশ, যেটা আমরা বলতে পারি প্রায় 1/4 মতন প্রায় মৃত্যু কিন্তু এই যে প্রসব পরবর্তী জনিত যে রক্তক্ষরণ যেটা, সুতরাং এখানে একটা ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। তারপরে গর্ভফুল ঠিকঠাক মতন যদি না পড়ে সেখানে একটা ঝুঁকি আছে। সন্তানের নাভি পাকার প্রবলেমটা অনেক সময় দেখা যেতে পারে, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, খেয়াল রাখতে হবে। আর বিষয়টা হচ্ছে যে এখানে অনেকে কিন্তু ঠিক মতন ভাবে যে যত্নটা কিভাবে নিতে হবে, বুকের দুধ জিনিসটা সঠিকভাবে খাওয়ানোর নিয়ম অনেকে কিন্তু জানে না। সেক্ষেত্রে সে কিন্তু সেবা কেন্দ্রে যদি যায়, সেবা যে প্রদান করছে আমাদের যে সেবা কর্মী বা ডাক্তার, তাকে কিন্তু সঠিকভাবে যে দুধ পান করানোর যে কৌশলটা শিখিয়ে দিলে সেক্ষেত্রে কিন্তু একজন বাচ্চা কিন্তু তার মায়ের বুকের দুধটা কিন্তু ভালো পেতে পারে। কারণ একজন শিশুকে কিন্তু জন্মের পরে প্রথম যে 6 মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোর ব্যাপারে বলা হচ্ছে।
2: প্রসব পরবর্তী সময়ে শিশু টিকা কখন শুরু করতে হবে?
3: শিশু টিকার আমরা বিসিজির কথা যেটা শুরুতেই বলি যে জন্মের সাথে সাথে এবং পরবর্তীতে আপনার 28 দিন থেকে কিন্তু পরবর্তী টিকার কার্যক্রমটা শুরু হয় এবং এটার যে টিকার যে শিডিউলটা আছে 1.5 বছর পর্যন্ত, বর্তমানে আপনার 10 ধরনের যে টিকা দেওয়া হচ্ছে আপনার টাইম টু টাইম, এবং এটা টিকা কেন্দ্রে যে কিন্তু এই টিকাগুলো নিতে হবে।
2: এই ক্ষেত্রে আসলে প্রসব পরবর্তী সেবা যখন রোগিনীটি নিতে আসবেন তখন সেবাদানকারীর কি দায়িত্ব রয়েছে?
3: সেবাদানকারীর স্বাভাবিকভাবেই তার সেবাটা তো আমরা হাসি মুখে অবশ্যই দিব। তাকে যে পরামর্শটা সবসময় যে সেবা গ্রহীতা তার সমস্যা সব বুঝতে পারবে এমনটা না। এক্ষেত্রে সেবা প্রদানকারীকে অবশ্যই তার এই সময়ের বিবেচনায় যেটা করণীয় সে বিষয়টা তাকে জানাতে হবে, তার পুষ্টি সংক্রান্ত যে পরামর্শ সেটা দিতে হবে, এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে প্রসব পরবর্তী যে পরিবার পরিকল্পনাটা খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা তাকে পরামর্শটা দিতে হবে।
2: কোন সময় থেকে তারা প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনাটা গ্রহণ করবেন?
3: এটা আপনার প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনার যে বিভিন্ন আমাদের যে পদ্ধতি আছে সেটার জন্য বিভিন্ন সময়ের ব্যাপার আছে। যেমন ডেলিভারির সাথে সাথে কিন্তু আপনার যদি কেউ যাদের 2 সন্তান জীবিত আছে তাদের কেউ যদি স্থায়ী পদ্ধতিতে যেতে চায় তাকে টিউবেক্টমিক করে দেয়, 48 ঘন্টার ভিতরে IUD পরানো সম্ভব। বা অন্যান্য যেগুলো আছে খাবার বড়ি, বা পুরুষ যদি স্বামী যদি এগিয়ে আসে সেক্ষেত্রে সে তো কন্ডম ইউজ করতে পারে। সুতরাং এটা বিভিন্ন পদ্ধতির বিভিন্ন সময়ের ব্যাপার আছে, কিন্তু সেক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে প্রসব পরবর্তী অবশ্যই কোনো না কোনো প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতির আওতায় আসতে হবে। কারণ একটা সন্তানের যে অধিকার, সে পূর্ণ 2 বছর বয়স পর্যন্ত মা তার সন্তানকে বুকের দুধ খাওয়াবে, এটা তার অধিকার, এবং একই সাথে এটা সন্তান এবং মায়ের মধ্যে যে তার যে আত্মিক যে বন্ধন, এই বন্ধনটাকে কিন্তু স্ট্রং করে, শক্তিশালী করে, এবং একজন মা এবং তার শরীর ঠিক রাখা সহ পরবর্তী সময় একটা সন্তান নেওয়ার মাঝখানে পর্যাপ্ত সময় পেতে পারে। শুধু এই সমস্ত দিক বিবেচনা করলে মায়ের শরীর এবং মনের কথা এবং সন্তানের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য অবশ্যই প্রসব পরবর্তী কোনো না কোনো পরিবার পরিকল্পনার আওতায় আসতে হবে।
2: মাদের আসলে এই প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের ব্যাপারে আমরা কিভাবে আগ্রহী করে তুলতে পারি? সরকারের এই ব্যাপারে কোনো কার্যক্রম রয়েছে কিনা?
3: সরকারের কার্যক্রম তো ডেফিনেটলি রয়েছে। আমরা আজকে যে আলোচনাটা করছি এটাও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রচার কার্যক্রমের একটা অংশ হিসেবে কিন্তু প্রোগ্রামটা হচ্ছে। দ্বিতীয়ত আমরা বিভিন্ন বিলবোর্ড, টিভিতে বিভিন্ন প্রকার বার্তা প্রচারে, স্ক্রোলে বিজ্ঞাপন, এবং আমাদের অডিও ভিজুয়াল ভ্যান আছে তার মাধ্যমে কিন্তু আমরা তাদেরকে সচেতন করছি। বিভিন্ন স্টেক হোল্ডার রয়েছে যাদেরকে আমরা বিভিন্ন অবহিতকরণ কর্মশালার মাধ্যমে, তাদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা কিন্তু এই কার্যক্রমটাকে কিন্তু জোরদার করছি এবং নিয়মিতভাবে এটা করে যাচ্ছি।
2: এবারে জানতে চাইবো যে প্রসব পরবর্তী যে সেবা, সেই সেবাগুলো আসলে কোথায় পাওয়া যায় এবং এই সেবাগুলো বাংলাদেশ সরকারের অধীনে বিনামূল্যে দেওয়া হয় কিনা?
3: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এই যে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনার কথা আমরা বললাম, এখানে একমাত্র কন্ডমের ক্ষেত্রে হচ্ছে 10 পয়সা, এটা একটা জাস্ট শুভেচ্ছা মূল্য নেওয়া, বাজারে তো আপনার অনেক দাম। আর অন্যান্য যত পদ্ধতির বিষয়ক যা আছে এগুলো সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। আর এটা পেতে হলে পাওয়ার স্থানগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে, যেটা অনেকে FWC হিসেবে পরিচিত, সেখানে পাওয়া যাবে। যেখানে স্যাটেলাইট ক্লিনিক হয় সেখানে আমাদের কর্মীরা যায়, সেখানে পাওয়া সম্ভব। কমিউনিটি ক্লিনিকে আমার কর্মীরা 2 দিন বসে এবং অন্যান্য দিনগুলো CHCP সহ অন্যান্য যারা আছে তাদের কাছে গেলে পাওয়া যাবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনার মা ও শিশুর জন্য বিশেষ সেবা দেওয়ার জন্য ইউনিট রয়েছে, MCS ইউনিট, সেখান থেকে সেবা পাওয়া সম্ভব। মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে জেলা এবং কতিপয় উপজেলাতে, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ এবং ঢাকায় 3টি বিশেষায়িত হসপিটাল আছে, সেখান থেকে সেবাগুলো সারা বছর পাওয়া যাচ্ছে।
2: ধন্যবাদ আপনাকে প্রিয় শ্রোতা, কথা বললাম অত্যন্ত একটি চমৎকার বিষয় নিয়ে। আগামীতে আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।
0: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতারের প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠান।
1: এবারে শুনবো একটি গান, গেয়েছেন প্রিয়াঙ্কা বিশ্বাস।

0: সাধা। গানের কথাই পেতেছিলাম কান, গানের কথাই বলি, আমাদের হতে হবে দেশের উন্নয়নে সচেতন, তবেই ভালো থাকবো আমরা, ভালো থাকবে আমাদের প্রাণের বাংলাদেশ।
1: চলুন শুনি অটিজম প্রতিরোধে সামাজিক সচেতনতা বিষয়ে একটি কথিকা, বলছেন শামসুন্নাহার মাসুদ।
2: আমরা সমাজবদ্ধ জীব, একটি উন্নয়নশীল দেশ গঠনে এ সমাজের গুরুত্ব অনেক বেশি, তাই সমাজকে হতে হবে অধিক সচেতন। এই সচেতনতার একটি বিশেষ দিক হল ইপটিজিং প্রতিরোধ। তাই আমাদের জানতে হবে ইপটিজিং কি। যদি বলতে হয় তাহলে বলতে হবে, ছেলেরা যখন স্কুল কলেজে রাস্তাঘাটে হাটে বাজারে চলতে ফিরতে নানাভাবে মেয়েদের উত্ত্যক্ত করে, বাজে উক্তি করা, বাজেভাবে তাকানো এবং কখনো কখনো কাপড় ও ওড়নাটা ধরে একটু টান দেওয়া, অকারণে গায়ে ধাক্কা দেওয়া, এসবই হল ইপটিজিং এর বহিঃপ্রকাশ। সাধারণত কিশোরী বা যুব নারীরা ইপটিজিং এর শিকার হলেও শিশুরাও এ থেকে রেহাই পায় না। অফিস আদালতে তৃতীয় চতুর্থ শ্রেণীর নারী কর্মচারীরা পুরুষ সহকর্মী দ্বারা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে। চাকরি হারানোর ভয়ে এসব নারীরা নীরবে নিভৃতে সব ধরনের হয়রানি হজম করে যায়, আর না হলে বদলির আতঙ্ক। এছাড়াও মেয়েদের বিশেষভাবে কিশোরীদের উত্ত্যক্ত করার ঘটনা এমন ভয়াবহ যে পরিণতিতে আত্মহত্যার আশ্রয় নিচ্ছে। ছেলেদের এই নিষ্ঠুরতা এবং মেয়েদের এই চরম আত্মনিগ্রহ নিশ্চয়ই সমাজ সচেতনতা ও সুস্থতার লক্ষণ নয়। এর দায় প্রধানত পুরুষদেরই বহন করতে হবে, কারণ এসব নির্যাতন ও বৈষম্যের প্রণেতা বা প্রয়োগকারী পুরুষ, আর শিকার নারী। ইপটিজিং কেন এবং এর উৎপত্তি কোথায়, এটা জানতে হলে আমাদের গোড়ায় ফিরে যেতে হবে। এর কারণ আর কিছুই নয়, সেই আদি অকৃত্রিম পুরুষতন্ত্র। জন্মের পর মেয়ে শিশুটি শিশু থাকে খুব অল্পদিন, সমাজ ও পরিবার তাদের ভেতরে যত দ্রুত সম্ভব নারী হয়ে ওঠার বীজ বপন করতে শুরু করে। মেয়েদের জোরে কথা বলতে নেই, জোরে হাসতে নেই, মুখ মাথা নিচু করে চলতে হয়, ঘরের কাজ করতে হয়, সন্ধ্যার আগেই ঘরে ফিরতে হয়, লাজুক হতে হয়, পরের ঘরে যাওয়ার জন্য তৈরি হতে হয়। পিতামাতারা আজও কন্যাদের প্রতিভা বিকাশের জন্য বড় না করে বরং বিয়ের জন্য প্রস্তুত করতে থাকেন। এর ফলে দেখা যাচ্ছে এই মেয়েরা সাধারণত হয় কম প্রশিক্ষিত, ভাইদের থেকে তাদের ভিত্তি হয় কম দৃঢ়। নারীর সকল প্রকার অমর্যাদা, অধস্তনতা, নির্যাতন, নিপীড়ন, বন্দিদশা ও যাবতীয় দুরবস্থার জন্য পিতৃতান্ত্রিক মনোভাবই যে দায়ী, তা সুশিক্ষিত বিবেকবান মানুষের অস্বীকার করার উপায় নেই। এখনো নারীকে একজন মানুষ হিসেবে মর্যাদা দিতে পুরুষকুল অপারগ। তাহলে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি দায়ী এই ইপটিজিং এর জন্য, তাই নয় কি? অবশ্যই। যতদিন না পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি পরিবার সমাজ থেকে দূর হচ্ছে, ততদিন পর্যন্ত রাস্তাঘাটে, কর্মক্ষেত্রে, আর্থ সামাজিক রাজনৈতিক সব ক্ষেত্রেই নারী বৈষম্যের শিকার হতেই থাকবে, আর এজন্য পরিবার থেকেই জন্ম নেয় ইপটিজিং এর ধারণা। নারীর প্রতি সমাজ সংস্কৃতি সৃষ্ট যেসব বিধিনিষেধ আরোপিত, সেগুলোই প্রকারান্তরে ইপটিজিংকে উস্কে দেয়। একটি পরিবার যদি বাড়ির ছেলে ও মেয়েটির প্রতি সমান আচরণ প্রদর্শন করে, তাহলে কেউ নিজেকে উচ্চ মর্যাদা সম্পন্ন এবং কেউ নিজেকে নিম্ন পর্যায়ভুক্ত ভাবার সুযোগ পাবে না। আমি পুরুষ, আমি শ্রেষ্ঠ, এ মতবাদকে উপড়ে ফেলতে হবে পরিবারের গোড়া থেকে। শিক্ষা প্রতিষ্ঠানেও ছেলে মেয়েদের প্রতি শিক্ষকদের আচরণ থাকতে হবে একই ধরনের, তাহলে মেয়েদের দুর্বল হওয়ার কোনো সুযোগ থাকবে না। মেয়ে শিশুটিকে রান্না বাটি পুতুল দিয়ে কোমল করে গড়ে তোলা, আর ছেলে শিশুটিকে বন্দুক কলকব্জা আর ব্যাট বল দিয়ে মহাপরাক্রমশালী করে গড়ে তোলারই প্রতিফলন ইপটিজিং। ইতিমধ্যে নারী নির্যাতন বিরোধী আইন হয়েছে এবং এর যথেষ্ট প্রয়োগও চলছে, কিন্তু পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। নারী শিশু নির্যাতন বিরোধী আইন কার্যকর থাকা অবস্থাতেই দেশে ইপটিজিং বেড়েই চলছে। আমাদের আশঙ্কা, সংবাদপত্রের তথা আমাদের অগোচরে দেশের আনাচে কানাচে এরকম ঘটনা ঘটেই চলছে। সবাই চান এরকম ঘটনার পুনরাবৃত্তি অবিলম্বে বন্ধ হোক, অপরাধীদের কঠোর শাস্তি হোক। একটি পরিবারের বাবা মাকে অনেক সচেতন হতে হবে তাদের ছেলে সন্তানদের প্রতি। তাদের বলতে হবে, রাস্তাঘাটে, স্কুল কলেজে, অফিস আদালতে যে মেয়েরা চলছে ফিরছে, তারা তোমাদেরই মা, বোন, খালা, চাচি, মামি, তাই তোমরা তাদের সম্মান করবে।
3: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন এসো ঘরে ছোট পরিবার। এই অনুষ্ঠানের বাকি অংশ শুনতে পাবেন পবিত্র আসর নামাজের আজানের পর। আমার প্রতি কৃতজ্ঞ থাকো এবং সাথে সাথে পিতা মাতার প্রতিও, আল কোরআন। এখন শুনবেন পবিত্র আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম انه من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا যে ব্যক্তি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে সূরা আল মাইদা আয়াত 32
3: হলে তোমাদের মা বোনকেও অন্যরা সম্মান করবে একটি পরিবারের ছেলে শিশুটি যেদিন দেখবে তার ঘরের মেয়েরা অন্যান্য পুরুষদের দ্বারা সম্মানিত আর সমান অধিকার নিয়ে শান্তিতে বসবাস করছে সেদিন তার চোখে বাইরের নারীরাও সমান মর্যাদায় অধিষ্ঠিত হবে তাই এই ফ্রিজিং বন্ধে পুরুষদের মন মানসিকতার পরিবর্তন ও পরিবর্ধন করতে হবে এই হবে আমাদের সামাজিক সচেতনতার অন্যতম পূর্ণ মর্যাদা
4: পরিকল্পিত কাম্য জনসংখ্যা এবং সেই জনসংখ্যাকে দক্ষ ও কর্মক্ষম জনগোষ্ঠীতে পরিণত করতে পারলে আমাদের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন হবে নিশ্চিত
5: তাই জনসংখ্যা নিয়ন্ত্রণ করতেই হবে শুধু সরকার নয় আমরা প্রত্যেকেই জনসংখ্যা নিয়ন্ত্রণে আরও আন্তরিক হব স্বামী স্ত্রী উভয় মিলে জনসংখ্যা নিয়ন্ত্রণে সঠিক পদ্ধতি বেছে নিয়ে সবাই হব উন্নয়ন অংশীদার এবারে চলো শুনি একটি স্বাস্থ্য বিষয়ক গান খন্দকার আব্দুল মোতালেবের লেখা দীপক কুমারদের সুরে গানটি শুনব রুমানা ইসলামের কণ্ঠে

0: প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা অপরিকল্পিত গর্ভধারণ রোধ করে এবং মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু কমায়। প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা একজন দম্পতিকে জন্মবিরতি জন্মরহিতকরণের ক্ষেত্রে সক্ষমতা বাড়ায় এবং জনসংখ্যা কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে সহায়তা করে। প্রসব পরিকল্পনা ও পদ্ধতি গ্রহণ নিশ্চিত করে মা ও শিশুর সুস্থতা ও নিরাপত্তা। এ সম্পর্কে কথিকা শুনব বলছেন ডক্টর নুসরাত জাহান।
1: প্রসব একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া, কিন্তু মনে রাখতে হবে যে কোনো মুহূর্তে জটিলতা সৃষ্টি হতে পারে, অর্থাৎ প্রতিটি প্রসবই ঝুঁকিপূর্ণ। তাই প্রসব পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। স্বাভাবিকভাবে বাচ্চা হওয়ার সময়ের এবং বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরের সময়টুকুর পরিকল্পনাই প্রসবকালীন পরিকল্পনা। স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করানোই নিরাপদ, কেননা স্বাস্থ্যকেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত সেবাদানকারী থাকেন এবং যে কোনো জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থাকে। তাই আগে থেকেই কোন স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে প্রসব করাবেন তা ঠিক করে রাখতে হবে। যদি অদক্ষ এবং অপরিচ্ছন্নভাবে প্রসব করানো হয়, তবে মা ও শিশু উভয়ের প্রসবকালীন সংক্রমণ এবং শিশুর টিটেনাসও হতে পারে। তবে প্রসব পরিকল্পনা সঠিক হলে সংক্রমণ প্রতিরোধের ব্যবস্থা নেওয়া যায়। মা ও শিশুর জীবনের ঝুঁকি এড়াতে নিরাপদ প্রসব ব্যবস্থা এবং পরিকল্পনা করা খুবই গুরুত্বপূর্ণ। তাই পরিবারের সকলের প্রসবকালীন সময়ে করণীয় হল প্রসূতি ও নবজাতকের তাৎক্ষণিক যত্ন ও জরুরি অবস্থা মোকাবেলায় প্রয়োজনীয় পূর্ব প্রস্তুতি গ্রহণ। নবজাতকের তাৎক্ষণিক যত্ন অর্থাৎ শ্বাস প্রশ্বাস সঞ্চালনের সহায়তা, নারীর যত্ন, চোখের যত্ন ইত্যাদি, আর এসবই শিশুর সংক্রমণ রোধ ও সুস্থতার জন্য প্রয়োজন। প্রসব পরিকল্পনায় জরুরি প্রয়োজনে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যাবার জন্য যানবাহনের ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি অবশ্যই 2-3 জন রক্তদাতা ঠিক করে রাখতে হবে। গর্ভধারণের শুরু থেকেই টাকা পয়সা জমিয়ে রাখতে হবে। যদি স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করানো সম্ভব না হয়, তবে সেক্ষেত্রে বাড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী বা স্বাস্থ্যকর্মীকে দিয়ে প্রসব করাতে হবে। প্রসবের সরঞ্জাম যেমন পরিষ্কার সুই সুতা, সাবান, শুকনো সুতি কাপড়, ব্যান্ডেজ, ক্লিপ ইত্যাদি সংগ্রহ করে রাখতে হবে। প্রসবকালীন সময়ে যে কোনো জটিলতা দেখা দিলে গর্ভবতীকে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। প্রসবজনিত বিভিন্ন রকমের জটিলতায় মা ও শিশুর মৃত্যু ঝুঁকির কারণও হতে পারে। শিশু জন্ম, যা প্রসব বেদনা বা প্রসব নামেও পরিচিত, শিশু জন্মদানের সবচেয়ে সাধারণ পদ্ধতি হল মায়ের যোনিপথে প্রসব। নিরাপদ প্রসবের জন্য প্রসব পূর্ব অন্তত 5টি পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন হাসপাতালে প্রসব করানোর সিদ্ধান্ত নিন, হাসপাতালে সম্ভব না হলে কাছের প্রশিক্ষণপ্রাপ্ত প্রসব সহায়তাকারী ঠিক করে রাখুন এবং তার মোবাইল নম্বর সংগ্রহ করুন। প্রসবের জন্য গর্ভের শুরু থেকে সঞ্চয় করুন, অর্থাৎ টাকা জমিয়ে রাখুন। যানবাহন ঠিক করে রাখুন এবং চালকের মোবাইল নম্বর সাথেই রাখুন। সঠিক ও নিরাপদ রক্তদাতার ব্যবস্থা করুন। নিরাপদ প্রসব পরিকল্পনা করুন। মা ও শিশু সুস্বাস্থ্য নিশ্চিত করুন।
2: আমাদের দেশে প্রসবকালে মাতৃ ও শিশু মৃত্যুর হার বেশি। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার আমাদের দেশে আগের তুলনায় অনেক কমেছে। তবে এই ধারা বজায় রাখতে হলে আরও বেশি সচেতনতা তৈরি করতে হবে। মা ও শিশুর সুস্বাস্থ্যের বিষয়গুলো সবাইকে জানাতে হবে।
3: এবারে যাব সবশেষ পরিবেশনায়। আমাদের সবশেষ পরিবেশনা বেতার কার্টুন।
4: কি ব্যাপার চাচা, আপনি আমার ভেঙাইতেছেন কেন?
5: ভেঙাই না গো সোনা।
4: আমার নাম সোনা না।
5: তাহলে কি গো ময়না?
4: আমার নাম ময়নাও না, আমার নাম রিমা।
5: কোন কাননের ফুল গো তুমি?
4: আপনার হাব ভাব কথাবার্তা কিছুই তো আমি বুঝি না। কি চান আপনি?
5: তোমারে চাই।
4: আহারে শখ কত! বুইরা ঢেংরা, এক পা কবরে, কি কয় নিজেও জানে না।
5: কোন ক্লাসে পড়ো গো তুমি?
4: ক্লাস 9।
5: ফাইন।
4: কি ফাইন?
5: তুমি একেবারে খাপে খাপ, দেখি দেখি দেখি একটু ঘুরো, তোমারে বালা করে দেখি।
4: ফুপু, ফুপু গো, ও ফুপু।
6: কি রে রিমা, কি হইছে রে?
4: বাইরে এসে দেখো ফুপু, বুড়া বেটা কি কয়।
5: বিশেষ করে যেখানে বিয়ার লায়ক যত ছেলে মেয়ে আছে সেইখানেই তো আমার কাম।
6: হ, আমার মা এগো তো আপনি বিয়া দিছিলেন, তখন আবার কি?
5: এই যে আপনার ভাইয়ের ভাইয়া। কসিলামের ডগার মতো বাতাসে তিরতির তিরতির করতেছে।
6: হ্যাঁ, সে বেড়াইতে আইছে।
5: আর আমার চক্ষে পড়ে গেছে, হাতে আমার 703 জন পাত্রপাত্রীর তালিকা আছে, একখানে লাগাই দিতে পারলে সোয়াবের ভাগিদার হইবেন আপনিও।
6: শুনেন মালাই মিয়া, আমার সোয়াবের
5: যত সামান্য যৌতুকে এই বোঝা পার কইরা দিমু ইনশাল্লাহ।
4: বোঝা মানে
5: মা বাপের মাথার বোঝা নামায় দিমু আমি টুসকি দিয়া।
4: টুসকির কাম নাই, রাস্তা মাপেন।
5: বা বা বা বা বা, চমৎকার চমৎকার, বড়ই স্মার্ট মাইয়া। এই ক্ষেত্রে তো যৌতুক না তেমন লাগবো না, মা বাবার আশা নইব গো, আশা নইব।
6: শুনেন মালাই মিয়া,
5: আর কোনো কথাই শুনানোর দরকার নাই বিয়ান সাহেবা, শুভস্য শীঘ্রম, শুভ কাম যত তাড়াতাড়ি করতে পারেন।
6: কিন্তু ওর বয়স তো,
5: বয়স তো আর শিশু না, মাশাল্লাহ দেখতেই বুঝন যায় অতি শীঘ্র বিয়া দেওয়ানোর দরকার।
4: ফুপু, এই লোকটার কি মাথা খারাপ নাকি? কোনো কথাই তো শুনে না, খালি নিজেরটাই একতরফা কইয়া যাইতেছে।
5: তুমি এখন বুঝবা না মা, মাইয়া ডাঙ্গর হইলে মা বাপের চক্ষের ঘুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, নগদে আপনাদের কয়েকটা ছেলের ফটো দেখাই পকেটে। এই যে, এই যে দেখেন, পল্টু বল্টু বাটলু পাটলু, এই চারজনের মধ্যে যে কোনো একজনের সাথে হ্যাপি মানাইব। এই যে, এই যে বল্টু, বল্টু তিনবার বোর্ডের পরীক্ষা দিছে, পাস করে নাই, অহন বাপের ব্যবসায় মন না দিয়া বিভাগী হইয়া গুইরা বেড়ায়। বল্টুর মায় কইছে সুন্দরী মাইয়া বউ কইরা ঘরে আনলেই তার মতিগতি একেবারেই সিধা হইয়া যাইব।
4: চুপ কর,
5: এই তোমার মতো সুন্দরী খুঁজতেছিলাম আমি, বয়স কম আছে, কতই 17-18, তোমার লাগে হ্যাপি।
4: উনি কিন্তু বেআইনি কথাবার্তা কইতাছে।
6: তুই চুপ করি মা, কারে দিয়া কি হয় কন তো যায় না, মালাই ঘটকের দিয়া যদি একটা ভালো পাত্রের হাতে তোরে তুইলা দেওয়ান যায় মা, তাহলে ক্ষতি কি?
4: কি ফুপু, তুমিও?
5: হ্যাঁ, জ্ঞানী মানুষ ছাড়া আমার গুণের কদর সবাই বুঝে না। বুঝান বুঝান বেন, আপনার ভাইজিরে বুঝান।
4: কেউ রে কিছুই বুঝান লাগবো না, আপনি ঘরে আমিই বুঝাই। শুনেন মাইয়া গো বয়স 18 আর ছেলে গো বয়স 21 পুরা না হইলে সেইটা হয় শিশু বিবাহ। শিশু বিবাহের সাথে যারাই জড়িত থাকে তাগো জন্য জেল জরিমানার বিধান আছে। আর যৌতুক দেওয়া এবং নেওয়া দুইটাই আইনের চোখে অপরাধ। আমরা পরিষ্কারভাবে জানি যৌতুকের কারণে কত জনের ঘর ভাঙছে, কত জনের জীবন গেছে, শিশু বিয়ার ফলে মা হইতে গিয়া কত মাইয়ার মৃত্যু হয়েছে তাও জানেন, তারপরেও আপনারা
5: ইয়া মানে ওই লেখা জোকা কথা দিয়া তো আর জীবন চলে না রে মা।
4: আগে আপনারা সামাজিক ভাবে যৌতুক আর শিশু বিবাহ বন্ধ করেন, তারপর দেখেন জীবন চলে কিনা।

0: প্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগে তা জানিয়ে আমাদের চিঠি লিখতে পারেন। আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ জানিয়ে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।
1: চিঠি লিখুন এই ঠিকানায়: ডাকবাক্স, প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207।
0: আপনারা ভালো লাগা মন্দ লাগা মতামত বা পরামর্শ ইমেলের মাধ্যমেও আমাদের জানাতে পারেন। আমাদের ইমেল আইডি হল betarphnc1207@gmail.com।
2: এডিস মশাবাহিত ভাইরাসজনিত রোগ ডেঙ্গু। এডিস মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হল তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্ল্যান্ড ফুলে যাওয়া, শরীরের র‍্যাশ ওঠা, শরীরে লালচে দানা, পাতলা পায়খানা। ডেঙ্গু জ্বর হলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ঘর, অফিস বা কর্মস্থলের জানালা সব সময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশার প্রজনন রোধে ঘরে ও আশপাশের যে কোনো পাত্র, মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে তা ব্লিচিং পাউডার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা বা নারকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারি সেল, ফ্রিজে জমে থাকা পানি 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে। সাধারণ চিকিৎসাতেই এ জ্বর সেরে যায়, তবে ডেঙ্গু শক সিন্ড্রোম এবং হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত যোগাযোগ করতে হবে। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। আসুন পরিবার, প্রতিবেশী ও কমিউনিটির মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াই। পরিচ্ছন্নতা অভিযানে সবাই সরাসরি যুক্ত থাকতে চেষ্টা করি। আর জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করতে হবে। সেবা নিন, সুস্থ থাকুন, ভয় বা আতঙ্ক নয়, সতর্ক ও সচেতন থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
0: আজকের অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, উপস্থাপনায় তারই সহযাত্রী হয়েছিলাম আমি জান্নাতুন নাইম,
1: সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন এবং এসো গড়ি ছোট পরিবার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
3: শাহিদা মজুমদার।
4: এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
1: এদেশ আপনার আমার, আমাদের সকলের, দেশের উন্নতি আমাদের সকলের উন্নতি। আসুন আমরা যে যার অবস্থান থেকে কাজ করে যাই দেশের জন্যে, দেশের মানুষের জন্যে। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন প্রথমে ইংরেজি সংবাদ ও পরে বাণিজ্যিক সংবাদ।

0: 60 লাখ অযোগ্য আবেদনকারীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে টিসিবির উপকারভোগীর সংখ্যা প্রায় 79 লাখ উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এ সংখ্যা 1 কোটিতে উন্নীত করা হবে। অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল ট্রান্সফরমেশন কর্মসূচির আওতায় ডিজিটাল টিসিবি কার্ড তৈরি, মোবাইল অ্যাপ উপকারী চালু, অনলাইন ডিলার ব্যবস্থাপনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক রিয়েল টাইম মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে সংস্থাটির পণ্য বিতরণ ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের মানুষের নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রযুক্তি, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে আরও শক্তিশালী করা হবে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 3 দিনব্যাপী ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো এবং অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ফায়ার এক্সপো শুরু হয়েছে আজ। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সরকার দেশের ইলেকট্রনিক ও সাইবার নিরাপত্তায় বিদেশি সুরক্ষা শিল্পখাতের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এতে বিশ্বের 10টি দেশের প্রায় 150টি শীর্ষস্থানীয় ব্র্যান্ডের নিরাপত্তা কোম্পানি 500-র বেশি নিরাপত্তা ও সুরক্ষা বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। প্রদর্শনী আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। রাজধানীর তেজগাঁয় বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক ভবনে 5 দিনব্যাপী বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা চলছে। আজ মেলার দ্বিতীয় দিনে বিপুল সংখ্যক ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে মেলা প্রাঙ্গণ। দেশের সমৃদ্ধ চামড়া শিল্পের ঐতিহ্য ও সম্ভাবনা তুলে ধরতে এবং ক্ষুদ্র কুটির, মাইক্রো ও ছোট সিএমএসএম শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। এবারের মেলায় একই ছাদের নিচে মোট 49টি স্টল রয়েছে। এর মধ্যে 43টি স্টল চামড়া ও চামড়াজাত পণ্যের এবং 5টি স্টল খাদ্য ও খাদ্যজাত পণ্যের। গতকাল থেকে শুরু হওয়া এই মেলা 20শে সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের শেষ কার্য দিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 389টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 262টির, কমেছে 80টির ও অপরিবর্তিত ছিল 47টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 38 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5532 পয়েন্টে। ডিএসইতে আজ 655.42 কোটি টাকার লেনদেন শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল 556.20 কোটি টাকা। ঢাকার মুদ্রা বাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.65 টাকা, ক্রয় 122.65 টাকা। সৌদি রিয়াল বিক্রয় 33.15 টাকা, ক্রয় 32.48 টাকা। থাই বাত বিক্রয় 3.71 টাকা, ক্রয় 3.65 টাকা। ইউরো বিক্রয় 143.13 টাকা, ক্রয় 140.54 টাকা। পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.04 টাকা, ক্রয় 164 টাকা। সৌদি রিয়াল বিক্রয় 33.15 টাকা, ক্রয় 32.48 টাকা। দিরহাম বিক্রয় 33.83 টাকা, ক্রয় 33.22 টাকা। কুয়েতি দিনার বিক্রয় 404.84 টাকা, ক্রয় 397.44 টাকা। সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.34 টাকা, ক্রয় 95.59 টাকা। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.34 টাকা, ক্রয় 29.77 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6:30।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রাণের সুর।

0: নদীমাতৃক বাংলাদেশের ভৌগোলিক অবস্থা যেমন বৈচিত্র্যময়, তেমনি অঞ্চলভেদে সুরেরও রয়েছে ভিন্নতা। যেমন উত্তরবঙ্গের ধীরে চলা গরুর গাড়ির তালে তালে তৈরি হয়েছে ভাওয়াইয়া, ভাটি অঞ্চলের কুলুকুলু ধ্বনিতে তৈরি হয়েছে ভাটিয়ালি গান, বরেন্দ্রভূমির ঠান্ডা গরমের মিশেলে আলকাপ, মরমে সাধকদের একাকি জীবনের ছন্দে বাউল ও মুর্শিদি গান, প্রতিটি ধারাই এদেশের সহজিয়া মানুষগুলোর আত্মপরিচয়ের সঙ্গে মিশে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই যে লালন শাহ, হাসন রাজা, রাধারমণ দত্ত কিংবা আব্বাসউদ্দিন আহমেদের মতো সাধক ও শিল্পীরা এই সুরকে পৌঁছে দিয়েছেন মানুষের হৃদয়ে।
1: সময়ের বিবর্তনে আধুনিক নাগরিক জীবনেও লোকসঙ্গীতের প্রভাব ও প্রসার সুদূর প্রসারী। বর্তমানে তরুণ প্রজন্ম সঙ্গীত শিল্পীরা লোকজ সুরকে ফিউশন, রক বা ইলেকট্রনিক মিউজিকের সাথে জুড়ে দিয়ে ফোক ফিউশন হিসেবে বিশ্বমঞ্চে তুলে ধরছেন। আন্তর্জাতিক বিভিন্ন সঙ্গীত উৎসব, বিভিন্ন অডিও ভিজুয়াল মিডিয়ার মতো বৈশ্বিক প্ল্যাটফর্ম এবং বেতার টেলিভিশনের নিয়মিত প্রচারের ফলে এই মাটির গান এখন আন্তর্জাতিক শ্রোতাদেরও মুগ্ধ করছে।
0: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের নানা প্রান্তের মাটির ঘ্রাণ আর প্রাণের টান নিয়ে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের নিয়মিত আয়োজন প্রাণের সুর অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রাণের সুর অনুষ্ঠানটির গবেষণা ও গ্রন্থনায় এবিএম মাহবুবুর রহমান আর উপস্থাপনায় রয়েছি আমরা দুজন। আমি চমচমি দেওয়ান
1: এবং আমি অন্য কুলসুম।

প্রিয়শ্রোতা বন্ধুরা, নদী মেখলা পলল সমৃদ্ধ এই বাংলাদেশের এক এক অঞ্চলের মাটির গন্ধ কিন্তু এক এক রকম, আর সেই মাটির বুক চিরে বেরিয়ে আসা সুরের ধারাও বৈচিত্র্যময়। আজ আমরা আপনাদের নিয়ে যাব উত্তরবঙ্গের ভাওয়াইয়ার চিলতে আকাশ থেকে সেই পদ্মাপাড়ের রাজশাহী, অলিকুল ধন্য সিলেট হয়ে একেবারে সাগর পাহাড়ের দেশ চট্টগ্রামে। তো আসুন বন্ধুরা, শুরুতে নিয়ে যাই আপনাদের উত্তরবঙ্গের বিস্তীর্ণ প্রান্তরে, যেখানে চাতক পাখির মতো আকুতি আর বাউকুমটা বাতাসের হাহাকার মিশে রয়েছে। বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী হরলাল রায়ের গীত ও সুরে একটি চমৎকার ভাওয়াইয়া গান গাইছেন। হ্যাঁ বন্ধুরা, ভাওয়াইয়া এই গানটির কণ্ঠে ধারণ করেছেন নীতু বর্মন লতা।

0: আহা, গানটির মধ্যে একেবারে উত্তরবঙ্গের মাটির গন্ধ পাচ্ছিলাম জানো।
1: একেবারে একেবারে, আমি তো হারিয়ে গিয়েছিলাম
0: সত্যি।
1: তো যাই হোক শ্রোতা বন্ধুরা, এবার আমাদের সুরে মোহনা বরেন্দ্রভূমির রাজশাহীর পদ্মাপাড়ের পলিতে। রাজশাহীর মাটি আর মানুষের চিরায়ত আবেগ, প্রেম আর যাপিত জীবনের গল্প নিয়ে এবার আমাদের আয়োজন। সুখেন মুখোপাধ্যায়ের কথাও সুরে একটি জনপ্রিয় আঞ্চলিক গান নিয়ে আসছেন শিল্পী কাজী সুলতান মাহমুদ। চলুন শুনে নেওয়া যাক।

বন্ধুরা, মরমের সাধকদের পুণ্যভূমি সিলেট। আর এই পুণ্যভূমিতে সুরের যে আধ্যাত্মিক ও মানবিক মেলবন্ধন, তা এক অনন্য সম্পদ। সিলেটের প্রখ্যাত মরমী কবি ও বাউল সাধক দূরবীন শাহের অমর সৃষ্টি এবার আমাদের আয়োজনে। শাহানা আক্তারের দরদি কণ্ঠে শুনবেন গানটি।

বন্ধুরা, সুর ভ্রমণের দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আমরা সোজা চলে যাব, এই যে কথা দিয়েছিলাম আপনাদের, সেই পাহাড়, সমুদ্র আর শাম্পানের দেশ চাটগাঁয়। চাটগাঁয়ে চাটাল গানের রস ও আনন্দই কিন্তু আলাদা। চট্টগ্রামের আঞ্চলিক গানের কিংবদন্তি গীতিকার ও সুরকার আব্দুল গফুর হালির একটি চটুল ও জনপ্রিয় গান নিয়ে বন্ধুরা চট্টগ্রামের সেই কৃতি সন্তান চাটগাঁয়ের গানের যুবরাজ খ্যাত, যাকে বলে শিল্পী শ্যামসুন্দর বৈষ্ণবের কণ্ঠে গানটি।

বন্ধুরা, প্রাণীর সুর অনুষ্ঠানটি কেমন লাগলো জানাতে আমাদের চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রাণীর সুর প্রযত্ন পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকায়, শেরেবাংলা নগর, ঢাকা 1207। বন্ধুরা লিখছেন তো, চিঠির অপেক্ষায় থাকলাম। বিদায় নেবার আগে জানিয়ে দেব শেষের কথাগুলো। প্রাণীর সুর অনুষ্ঠানটির গবেষণা ও গ্রন্থনায় ছিলেন এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তৃপ্তিকণা বসু।

0: এতক্ষণ শুনলেন আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রাণের সুর।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি এ পালায় আমরা কজন, জান্নাতুল ফেরদৌসী লিজা, মাহমুদা আক্তার রাখি এবং জিনাত আক্তার। আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে আছেন উত্তম চন্দ্র গোপ, আফরোজা আক্তার, নাসরিন আক্তার, মোসাম্মদ নূরজাহান এবং শামীম আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে উম্মে হাবিবা হিমে।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, তৃতীয় পালার আয়োজনে প্রথমেই রয়েছে আধুনিক গান ফারাবি ইসলামের কণ্ঠে। প্রথম গানের গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুরকার শাহনুর আলম রেজা।

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন ফারাবি ইসলামের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় ডক্টর ফারিয়া ফয়েজ, ডিএসসিসি।
3: সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আয়োজন। আজকের আয়োজন ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর করণীয়। যেহেতু আমরা সবাই ঢাকায় বাসি, ঢাকা শহরটা আমাদেরই এবং এই ঢাকা শহরের টেক কেয়ার করার দায়িত্বও আমাদের। ডেঙ্গু আজকালকার দিনে সবচেয়ে বেশি আমাদের সবচেয়ে কষ্টদায়ক এবং আমাদের সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু নিয়ে যদি আমরা নগরবাসী কিছু করণীয় থাকে, সেটা প্রথমে আমি বলবো সচেতনতা। সচেতনতা ছাড়া ডেঙ্গু কোনোভাবেই কন্ট্রোল করা সম্ভব না। আমরা নগরবাসীরা কিভাবে আমাদের এই ঢাকা নগরটাকে বাঁচিয়ে রাখতে পারি ডেঙ্গু থেকে? প্রথমেই আমি বলবো আমাদের বাড়ির আশেপাশে যে জায়গাটা, ডেঙ্গু সবসময় আমরা জানি ডেঙ্গু খুব পরিষ্কার পানিতে এবং ডেঙ্গু খুব সাহেবী মশা এবং তাদের প্রজনন হয় পরিষ্কার পানিতে এবং তারা কামড়ায়ও উজ্জ্বল আলোতে। অতএব আমাদেরকে এই জায়গাগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে। প্রথমেই নগরবাসী হিসেবে আমরা যে কাজটা করব, সেটা হচ্ছে ডেঙ্গুর প্রজনন স্থলটা শনাক্ত করব। আমরা কি আসলে জানি সবাই ডেঙ্গুর প্রজনন স্থলটা কোথায়? ডেঙ্গু আমাদেরই ঘরের ভিতরের মশা। তাহলে ডেঙ্গুর প্রজনন স্থলগুলো যদি আমরা আসি, তাহলে আমাদের ঘরের ভিতরে যে ছোট্ট গাছের টপটা আছে, আমাদের ঘরের যে ওয়াশরুমটা আমরা গেস্টরুম হিসেবে রেখে দিয়েছি, ব্যবহার করছি না, আমাদের ঘরের ভিতরের যে এসির পানিটা আছে, কিংবা আমাদের ফ্রিজের নিচে জমে থাকা যে পানিটা আছে, এই পানিটুকুই আমাদের ঘরের ভিতরে ডেঙ্গুর সবচেয়ে উপযুক্ত প্রজনন স্থল। একইভাবে আমরা যদি একটু ঘরের বাইরের কথা আলাপ করি, আমরা স্কুল থেকে ছোট বাচ্চারা ফিরে আসার পথে যে চিপস খাচ্ছে, আমরা রাস্তায় বসে পানি খাচ্ছি, ডাব খাচ্ছি, ছোট ওয়ান টাইম গ্লাসে চা খাচ্ছি এবং এগুলা রাস্তাতেই ফেলে দিয়ে আসছি, যদিও কি না আমাদের পাশে সুন্দর বিন আছে, কিছু দূরে গেলেই আমরা ময়লা ফেলার বিন পাচ্ছি, কিন্তু সামান্য কষ্ট হবে ভেবে বিনে গিয়ে ফেলছি না। এই ছোট ছোট জায়গাগুলোই কিন্তু আমাদের মশার, মানে ডেঙ্গু মশার প্রজননস্থল। তো আসুন আমরা সবাই মিলে এই প্রজনন স্থলগুলোই যাতে সৃষ্টি না হয়, এই কাজে প্রথমে নজর দিই। এর পরে আসি যদি কোনোভাবে দেখি যে এই প্রজনন স্থলগুলো অলরেডি তৈরি হয়ে আছে এবং সেগুলো শনাক্ত করতে পেরেছি আমরা, তাহলে আমরা ধ্বংসের দিকে যাব। আমরা কিভাবে ধ্বংস করব? বাসার ভিতরে যে, আমি আবার যদি বলি, বাসার ভিতরে যে ছোট ছোট জায়গা যেখানে আমাদের পানি জমে থাকার সুযোগ আছে, সেখানে আমরা একদিনের বেশি কোনোভাবেই পানি জমতে দিব না। এবং যেই ওয়াশরুমটা আমরা ব্যবহার করছি না, সেই ওয়াশরুমের কমোটের ঢাকনাটা উল্টো করে রাখবো, বালতি মগ এগুলো সব উল্টো করে রাখবো, যাতে কোনোভাবে মশা ডিম পাড়তে না পারে। এবং ঠিক বাইরের কথাগুলো আসি, এটা হতে পারে যে ওই যে চা ভরা চায়ের কাপ বা চিপসের প্যাকেট, এগুলাতে যে পানিটা জমে থাকলো, পানিটা জমে থাকার কারণে মশার লার্ভাটা হতে পারে। এই প্যাকেটটা যে আমরা ময়লার ডাস্টবিনে ফেলে দিলে, সেখানেও মশার লার্ভা সামান্য বৃষ্টিতে হবে না, এরকম কোনো কথা নেই। তাহলে আমাকে এটা কিভাবে ব্যবহার করতে হবে? আমাকে সবসময় নিশ্চিত করতে হবে যে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা চিহ্নিত বিনে ময়লা ফেলছি এবং বিনগুলো যাতে ঢাকা থাকে। আসুন আমরা বদলাই, তাহলে আমাদের ঢাকা বদলে যাবে এবং আশা করি আমরা সবাই মিলে, পুরো ঢাকা নগরবাসী মিলে ডেঙ্গু প্রতিরোধে সফল হব। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই, কথা হবে আগামী পর্বে।
2: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকায় একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন ডক্টর ফারিয়া ফয়েজ, ডিএসসিসি। সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজন সূচিতে আমাদের এবারকার পরিবেশনা নজরুল সঙ্গীত। কণ্ঠ দিয়েছেন কুমারী স্মৃতিরানী কর্মকার।

0: কুমারী স্মৃতি রানী কর্মকারীর কণ্ঠে দুখানি নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি আপনি আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার আপনার আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছে ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা

0: আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। সালাম আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান

0: আসসালামাইকুম
1: রহমতুল্লাহ।
0: তারপরে কেমন আছো? অনেক ভালো লাগছে তোমাদের দোয়ায়। আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, তাই না? আর সবাই যদি আমরা ভালো থাকতে পারি তাইলে কিন্তু সবার মন কিন্তু ভালো লাগে, তাই না? যে আল্লাহ সবাই জানলাম আমাদের ভালো রাখছে, কেউ অসুস্থ না, কেউ মানে কোনো বিপদে নাই, এটা শুনলেও শান্তি লাগে নাকি?
1: হ্যাঁ, আজকে তো যে বিজ্জা বিজ্জা মেলা লেবু তুলছি, ও পুকুর পাড়ে লেবু গাছগুলি আছে আমার, অনেক লেবু বালাই দাম পাইছি, মনটা একদম ভরে গেছে।
0: তোমার আজকে
1: তোমাকে লাগে আনছি, তোমরা নিও
0: আমি
1: মাছ বাজারে পাঠাই,
0: তুমি বললে আমরা একটু খুশি হই এই আর কি।
1: পুকুর থেকে মাছ মারছি খাওয়ার লাগিয়া, কালকে ইষ্টি আইব,
0: হ্যাঁ মাছ মাছ
1: ইষ্টি আইব, এই লেগে বড় বড় দেখা তিনখান মাছ ধরছি। তোমার দাওয়াত লইলো, তুমি যাইও খাই আইছো
0: দুপুর বেলা। ইনশাআল্লাহ ঠিক আছে, সৈলা যাইতে পারি কিন্তু এই হাসি খুশির মধ্যেও তারপরে মনের মধ্যে একটা সবসময় দুঃখ দুঃখ একটা সমস্যা থাকে,
1: একটু অসচেতন হইলে
0: এইটা এই ডেঙ্গুর কারণে মানে আমরা মানসিক ভাবে একটু কষ্টের মধ্যে আছি, বুঝছো? এই কষ্টটা কিন্তু আমরাই দূর করতে পারি যদি আমরা সবাই একটু সচেতন হই। আমরা সবাই সচেতন হব কি? লিলিবু তোমার একটা দায়িত্ব থাকবো, যেহেতু তুমি সবার খোঁজ খবর নেও, ওই খোঁজ খবরের পাশাপাশি সবার আশপাশ পরিষ্কার আছে।

0: সে কি না, সেইটাও তুমি কিন্তু একটু ভালো কইরা দেখবা,
1: পান খাইতে খাইতে লাগি একটা রাতে
0: লইয়া একদিন দেখবা, তখন তারা কিন্তু ভয়তে কি করবো জানো, ওরে বাবা লিলি বু আইতাছে, হ্যাঁ যে কোনো সময় আইতে পারে, এই জন্য কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো আশপাশ।
1: সবাই আবার ভয় পায় না, মর্জিনার মা আছে না, ইয়ে মুখোরার মুখোরা আমার একটা আইসে মানুষের বাড়িঘর পরিষ্কার করতে, আমি হওয়া আমার ভালো লাগে মানুষের বাড়িঘর পরিষ্কার করতে।
0: শোনো দুই একজন পচা মানুষ
1: তারপর
0: দেখবা ওই কিন্তু এককালে ওই দেখবা যে ও সবাই সে ভালোভাবে পরিষ্কার করবো। আমরা এখন একটা ব্যাপার নিয়ে একটু আলোচনা করি, একটা নতুন একটা ব্যাপার, এটা যে আমাদের জৈব সার তো আমাদের একটা নিত্য দিনের সঙ্গী, তাই না? আমাদের তো কৃষি কাজে সব সময় জৈব সার লাগে,
1: জৈব সার আমরা নিজেরাই বানাতে পারি, জৈব সারে খরচ কম,
0: কিন্তু এই কোকোডাস্ট দিয়া জৈব সার তৈরি,
1: কোকোডাস্ট আবার কি গো,
0: কোকোডাস্ট দিয়া জৈব তৈরি, এইটা কেমনে বানায় এটা আমরা একটু এই যে রেশমা প্রজাপার কাছে আগে শুনি, তাই না? ওই যে উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা। তাহলে আমরা আগে শুনি কোকোডাস্ট দিয়া জৈব সার তৈরি কিভাবে করে, সেইটা আমরা রেশমা আপার কাছে শুনি।
2: আচ্ছা শুনি।

0: মনীষীজীবী ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আমি রেশমা আফরোজ, উপজেলা কৃষি অফিসার, প্রশিক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আজ আপনাদের সাথে আলোচনা করব কৃষির একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বিষয় নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় কোকোডাস দিয়ে জৈব সার তৈরি। নারিকেল আমাদের গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বাড়ির আঙ্গিনা, বসত ভিটা, পুকুর পাড় কিংবা রাস্তার পাশে নারিকেল গাছ লাগানোর প্রচলন আমাদের দেশে অনেক দিনের। নারিকেল চাষের জন্য আলাদা করে বড় জমির প্রয়োজন হয় না, বরং নারিকেল গাছের আশেপাশে বিভিন্ন ফল, শাকসবজি ও অন্যান্য সাথী ফসল চাষ করে একই জায়গা থেকে অতিরিক্ত উৎপাদন ও আয় করা সম্ভব। নারিকেল গাছ সাধারণত রোপণের 6-7 বছর পর ফল দিতে শুরু করে এবং সঠিক পরিচর্যা করলে দীর্ঘ সময়, এমনকি 50-60 বছর পর্যন্ত ফলন দিতে পারে। নারিকেলের ফল ও ডাবের পানি যেমন পুষ্টিকর, তেমনি এর ছোবড়া থেকে আঁশ ও বিভিন্ন আঁশজাত পণ্য তৈরি করা যায়। তবে আঁশ তৈরির পর বিপুল পরিমাণ যে তুষ বা অবশিষ্ট অংশ পাওয়া যায় সেটি হল কোকোডাস। এই কোকোডাসকে আমরা অনেক সময় ময়লা হিসেবে ফেলে রাখি, কিন্তু সঠিক প্রযুক্তি ব্যবহার করলে এই ময়লাই হতে পারে মূল্যবান জৈব সার ও মাটির উন্নয়নের ভালো উপাদান। নারিকেলের তুষে প্রচুর জৈব পদার্থ থাকে, যার প্রধান উপাদান সেলুলোজ ও লিগনিন। এ কারণে কাঁচা কোকোডাস সহজে পচে না, তাই সরাসরি জমিতে প্রয়োগ না করে আগে পচিয়ে নেয়াই ভালো। কোকোডাস দ্রুত পচানোর কার্যকর একটি পদ্ধতি হল মাশরুম স্পুন ও চুনের ব্যবহার। মাশরুমের এনজাইম সেলুলোজ ও লিগনিন ভাঙতে সাহায্য করে, ফলে পচন দ্রুত হয় এবং কোকোডাস ধীরে ধীরে হিউমাস জাতীয় কালো জৈব পদার্থে পরিণত হয়। কোকোডাস পচানোর জন্য প্রথমে একটি উপযুক্ত স্থানে স্তূপ করে রাখতে হবে। এরপর প্রতি 1000 কেজি কোকোডাস্টে 5 কেজি চুন ও প্রয়োজনীয় পরিমাণ মাশরুম স্পুন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পর্যাপ্ত আর্দ্রতা বজায় রেখে প্রয়োজন অনুযায়ী স্তূপ উল্টে পাল্টে দিতে হবে। উপযুক্ত পরিবেশ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে প্রায় 1 মাসের মধ্যে কোকোডাস অনেকটাই পচে হিউমাস জাতীয় জৈব পদার্থে পরিণত হতে পারে। তবে পচনের সময় পরিবেশ, আর্দ্রতা ও ব্যবস্থাপনার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে, তাই স্থানীয় কৃষি অফিসারের পরামর্শ অনুসরণ করা ভালো। কোকোডাস থেকে তৈরি জৈব সারের সুবিধা হল এটি মাটির জৈব পদার্থ বৃদ্ধি, পানি ধারণ ক্ষমতা ও ভৌত গুণাগুণ উন্নত করতে সাহায্য করে। পাশাপাশি উপকারী অণুজীবের কার্যক্রম বাড়িয়ে শিকড় জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। নারিকেলের তুষে উদ্ভিদের প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদানও থাকে, বিশেষ করে পটাশিয়াম জাতীয় উপাদান। এসব পুষ্টি উপাদান উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, শিকড়ের বিকাশ এবং ফলন বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। তবে পুষ্টির পরিমাণ কাঁচামাল, পচন পদ্ধতি ও উৎপাদন প্রক্রিয়ার উপর পরিবর্তিত হতে পারে, তাই কোকোডাস্টের তৈরি জৈব সারকে রাসায়নিক সারের সরাসরি বিকল্প না ধরে সমন্বিত সার ব্যবস্থাপনার অংশ হিসেবে ব্যবহার করা উচিত। কোকোডাস্টের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর উচ্চ পানি ধারণ ক্ষমতা। সঠিকভাবে প্রক্রিয়াজাত কোকোডাস নিজের ওজনের প্রায় 8-10 গুণ পর্যন্ত পানি ধারণ করতে পারে, ফলে এটি মাটিতে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং গাছের শিকড়ের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে। এ কারণে কোকোডাস শুধু জৈব সার তৈরিতে নয়, নার্সারি, ফুল চাষ, টবে গাছ এবং হাইড্রোপনিক কৃষিতেও গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কোকোডাস দিয়ে জৈব সার তৈরি করলে একসাথে অনেক সুবিধাও পাওয়া যায়। এতে নারিকেলের তুষের সঠিক ব্যবহার নিশ্চিত হয় এবং বর্জ্য ব্যবস্থাপনা সহজ হয়। কোকোডাস্টের তৈরি জৈব সার মাটিতে জৈব পদার্থ যোগ করে, মাটির গুণাগুণ ও পানি ধারণ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এবং ফসলের অন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো সরবরাহ করে থাকে। পাশাপাশি রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা কমাতে এবং মাটির স্বাস্থ্য ভালো রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নারিকেলের বর্জ্যকে মূল্যবান কৃষি উপকরণে পরিণত করে কৃষক ও উদ্যোক্তাদের অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করা যায়। তাই কোকোডাসকে বর্জ্য হিসেবে না দেখে সঠিকভাবে প্রক্রিয়াজাত করে জৈব সার হিসেবে ব্যবহার করি এবং টেকসই কৃষি গড়ে তুলি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কথা হবে কৃষির নতুন কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।
1: রেশমা আপা, আপনাকে অনেক ধন্যবাদ দিলাম। এই যে আপনি এত সুন্দর কইরা এই যে কোকোডাস দিয়া যে জৈব সার তৈরি করা যায়, এইটা কিন্তু আমরা অনেকেই জানতাম না। এখন এইটা এই যে নারকেলের ছোবড়া দিয়া যে জৈব সার করা যায় এবং বিভিন্ন জাতের মানে গাছে ব্যবহার করা যায়, এইটা কিন্তু একটা এটা খুব ভালো একটা পদ্ধতি কোনো কাজেই লাগে না। যদি গাছের গোড়ায় দিয়ে রাখা যায় তাহলে মন্দ হয় কি, এবং গাছের গোড়ায় দিয়ে রাখলে পানিটাও কিন্তু তোমার ওইখানে আস্তে আস্তে আস্তে আস্তে গাছটা তোমার মানে পানিটা অনেকক্ষণ থাকে। এটা কিন্তু ভালো একটা পরামর্শ
2: দিচ্ছে এজন্য
1: রেশমা আফরোজা পারে আর একবার ধন্যবাদ দেই। কি বলো,
2: তুমি এখন গানের ব্যবস্থা করো,
1: গান শুনবাই, শুনতেই হইব,
2: গান না শুনলে মন ভালো লাগে। ফুল পাখি গান হলো প্রকৃতির অবদান, সবাই ভালো।
1: শোনো, এই যে ভেজাল খাইতে খাইতে তো আমরা এককালে মানে মানে সেরা বেরো হয়ে গেলাম নাকি?
2: আমি আমার ক্ষেতের ফসল খাই।
1: তুমি তো ভেজাল খাও না,
2: খাই তেল মন খাই, ভেজাল থাকতেই পারে,
1: ভেজাল তো কম বেশি ভেজাল থাকে। তা আমরা এই একটা এই যে কৃষি বিষয়ক গান শুনি কিন্তু সেইটা ভেজালের উপরে, এই যে ভেজাল সারের মর্ম কথা, ভেজাল যে সার, ভেজাল সার দিলে যে কি ক্ষতিটা হয়, এইটার একটা এইটা নিয়ে একটা গান শুনি।

0: কেমন লাগলো গানটা?
1: খুব সুন্দর গান। আমি ভাবছিলাম যে গানের মধ্যে ভেজাল সে
0: শুনে
1: ভালোই লাগলো,
0: যে এই সারের ভিতরে যে ভেজাল থাকে এটা কিন্তু যাই না সই না তারপরে সি না তারপরে কিন্তু
2: ভেজাল সারে তো আমাকে শোনা নাই লোক
0: শোনা নাই লোক,
2: এই জন্য যারা ভেজাল দেয় সারের মধ্যে তারপরে আচ্ছা মতো শাস্তি দেওয়া
0: শাস্তি এইটা কিন্তু সরকারও একটা মানে পদ্ম সরকারও একটা মানে সিদ্ধান্ত নিছে যে এর যারা ভেজাল সার দিব তাদেরকে কিন্তু চরম শাস্তি ভোগ করতে
2: হবে। আর আমগো মধ্যে যারা সার কিনবো যে অভিজ্ঞ তার সাথে
0: হ্যাঁ তার সাথে নেব, যদি আমরা তাদের সাথে নাও পাই তাইলে আমরা এই কৃষি অফিসে যাইয়া যদি ওনাদের সাথে যোগাযোগ করে যদি সেই সার ওনারা বলছে যে ঠিক আছে আমাদের সাথে আইসেন আমরা আপনাদের জন্য বেশি সার কিনা লাগাই একসাথে আমরা আপনাদের থাইকা কিনা দেবো, তাইলে তো আমাদের জন্য
2: আরো ভালো।
0: তাহলে কৃষি অফিসার যদি আমাদের সাথে দোকানে যায় তাইলে ওই ওই দোকানদার কিন্তু আর ভেজাল দিলেও আমাকে ভেজাল সার দিতে পারবো, কি বলো? ডরাইবো। তাহলে আমরা এখন এই কামাল মিনা, তুমি কিন্তু কি বাজারে পাঠাইলা না পাঠাইলা কিছুই কইলা না, ব্যাপারটা
1: না? আজকে আমি কিছু বাজারে পাঠাইনি, প্রতিদিন ধর পাঠানো যায় না, আজকে আমার ক্ষেতের কোন সবজি বাজারে পাঠানোর মতো উপযুক্ত হয় নাই।
2: কেমনে পাঠাইবো? সে যে কীটনাশক দিছে, কীটনাশক দিলে তো এক সপ্তাহ কোন সবজি পাঠাইতে পারা যাবে না।
0: ও সেইটা না, তাহলে আমরা আর একটা ব্যাপার একটু আলোচনা করি, বুঝছো? যে বাংলাদেশে যে বাহারি মাছ চাষের সম্ভাবনা ও চ্যালেঞ্জ,
2: ওই রঙিন মাছ,
0: এই তো বুঝতে পারছো
2: সোনালি,
0: তারপরে কত একটা মাছে কত ধরনের কালার, মাছ চাষের সম্ভাবনা ও চ্যালেঞ্জ এইটা নিয়ে আমরা একটা আলোচনা শুনি যদি আমাদের আমাদের তো অবশ্যই কাজে লাগবো, আর আমরা একটু জাইনা শুনে নিতে পারলে আমাদের জন্য আরো ভালো হইব। তাহলে এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন ইকবাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য ভবন, ঢাকা। তাহলে আমরা শুনি বাংলাদেশে বাহারি মাছ চাষের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে একটি আলোচনা।
3: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, স্বাগত আমাদের আজকের আসরে। আমাদের আজকের বিষয় বাংলাদেশে বাহারি মাছ চাষের সম্ভাবনা ও চ্যালেঞ্জ সমূহ কি সে বিষয়ে। আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের আসরে উপস্থিত আছেন ইকবাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য ভবন, রমনা, ঢাকা। স্বাগত আমাদের আজকের আসরে আপনাকে। আর আজকের বিষয়ে যেহেতু বাহারি মাছ, সে সম্পর্কে প্রথমে জানবো আসলে বাহারি মাছ চাষ পদ্ধতি কিরকম।
4: বাহারি মাছ বলতে এটা একটা নাম হচ্ছে অর্নামেন্টাল ফিশ, বা এই মাছগুলো মূলত খাওয়ার জন্য না, আমাদের বাসা অ্যাকুরিয়ামে বা হোটেল বা রিসোর্টে আমরা যেমন দেখি যে কাচের গ্লাসে মাছগুলো রাখা হয় সৌন্দর্য বর্ধনের জন্য, এই মাছগুলোই মূলত বাহারি মাছ। এটাকে আমরা বিভিন্ন রঙের কারণে আমরা এই মাছগুলোকে রঙিন মাছও অনেকে বলে থাকে। তো এই মাছের যে চাষ পদ্ধতি এটা আসলে যদিও আমাদের আজকে আলোচনার মূল বিষয় না, কিন্তু তাও আমাদের জানা প্রয়োজন। এই প্রশ্নগুলো হয়তো অনেকেই করেন যে এই মাছগুলো আসলে আমরা কিভাবে চাষ করব। তো বাহারি মাছের চাষের জন্য ছোট ছোট বিষয় আছে, এগুলো যারা হবিস্ট আছে এগুলো আমাদের মেইনটেইন করতে হয়। যদি আপনি না করেন বাসাতে, দেখা গেছে আপনি চাষ করতেছেন মাছগুলো মারা যাচ্ছে অল্প সময়ের মধ্যে, তো সেক্ষেত্রে আমাদের প্রথমেই যে বিষয়টা খেয়াল রাখতে হবে আমি কোন মাছগুলো চুজ করব। কারণ হচ্ছে আমি যদি মাছ চুজ করতে না পারি, যেমন আমাদের বাজারে কমন যে মাছগুলো পাওয়া যায় যেমন গাপ্পি, মলি, প্ল্যাটি বা অ্যাঞ্জেল ফিশ, যেটা আমরা সহজে চাষ করতে পারি, এখন বিষয় হচ্ছে এর সাথে যদি আমি চিকলিট দিয়ে দেই যে আমি জানি না আসলে কোনটা করব, যে আমার মনে হচ্ছে যে চিকলিট দেখতে ভালো লাগতেছে বা ডিসকাস ফিশটা খুব সুন্দর, আমি এর সাথে গাপ্পি মলি দিয়ে দিলাম, তো দেখা যাবে কি যে আমার ওই মাছটা যেহেতু ওরা খেয়ে ফেলে ওর অন্য মাছগুলোকে, আমার ওই প্ল্যাটি বা মলি ওই মাছগুলোকে খেয়ে ফেলতেছে। এই জন্য আমি প্রথমেই আমার চুজ করতে হবে যে মাছগুলো। আর যারা আমরা নতুন চাষ করব, একদম নতুন, তাদের আমি বলবো যে আপনারা প্রথমেই গাপি, মলি, প্ল্যাটি, গোল্ডফিশ, অ্যাঞ্জেল ফিশ এগুলো দিয়ে ট্রাই করতে হবে। কারণ এই মাছগুলো খুব সহজে, মানে এখানে টেম্পারেচারের বিষয় আছে, পিএইচ এর বিষয় আছে, এগুলো ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার আর পিএইচ এর পার্থক্য হলেও ওরা ওইখানে থাকতে পারে। তো এই জন্য শুরুতেই মাছগুলো চুজ করতে হবে খুব সতর্কভাবে।
3: তার মানে মাছ নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, জানলাম আমরা মাছ নির্বাচন, এবারে আপনার কাছে একটু জানবো চাষের যে স্থান নির্বাচন সে বিষয়ে।
4: চাষের স্থান স্থানটা প্রত্যেকটা বিষয়ে গুরুত্বপূর্ণ। যেমন চাষের স্থান হচ্ছে আমরা অবশ্যই ডিরেক্ট সানলাইট পড়তেছে না এরকম একটা জায়গা নির্ধারণ করতে হবে। সাধারণত বাসার ভিতরে হতে পারে, বাইরেও হতে পারে, কিন্তু সেখানে যেন ছায়া থাকে, সরাসরি সূর্যের আলো যাতে না পড়ে এরকম জায়গা।
3: আচ্ছা, অ্যাকোয়ারিয়াম বা ট্যাঙ্ক যে প্রস্তুতির বিষয়টি সেটি কিরকম?
4: এটা যেকোনো কাজের ক্ষেত্রে আমরা বলবো যে পূর্ব প্রস্তুতির মাঝেই প্রত্যেকটা পয়েন্টের মাঝে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকে। তো আমার মনে হয় যে অ্যাকোয়ারিয়াম বা ট্যাঙ্ক প্রস্তুতি এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমার এইটার উপরই টোটাল বিষয়টাই নির্ভর করতেছে। তো আমরা ট্যাঙ্ক প্রস্তুতের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে যারা হবিস্ট আছেন, একটা ভালো মানের ফিল্টার লাগবে আপনার। ভালো মানের ফিল্টার বলতে আমরা ইউজুয়ালি ইন্টারনাল ফিল্টার ব্যবহার করি। আসলে পানি পরিষ্কার হওয়া মানেই ট্যাঙ্ক পরিষ্কার বিষয়টা এরকম না, এখানে আরো বায়োলজিক্যাল বিষয় আছে। যখন আমি এক্সটার্নাল ভালো ফিল্টার ইউজ করব, পানিটা শুধু ও পরিষ্কারই হবে না, ওর বায়োলজিক্যালি সে ওইখানে মিডিয়াম ইউজ করা হয়, তখন হচ্ছে যে ওর এখানে দেখেছে অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যেতে পারে। যেহেতু ট্যাঙ্কের ভিতরে একটা কনফাইন্ড এরিয়া, সেখানে মাছ থাকবে, ও হচ্ছে খাবার খাওয়ার পরে এক্সক্রিটা গুলোই পানিতেই পড়বে, এই জন্য অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যায়। আর অ্যামোনিয়া যখন বেড়ে যায় মাছগুলো মারা যায়, এই জন্য আমাদের প্রথমেই হচ্ছে খুব ভালো মানের একটা ফিল্টার ব্যবহার করতে হবে, সেটা হবে এক্সটার্নাল ফিল্টার। এখন বর্তমান বাজারে অনেক রকম ট্যাঙ্ক সিস্টেম আছে ডিজিটাল, যেমন আমরা বটম সাম ট্যাঙ্ক সিস্টেম আছে বা সাইড সাম ট্যাঙ্ক সিস্টেম আছে। এগুলোতে মূলত হয় যে বায়োলজিক্যাল ফিল্ট্রেশন হয়, আবার পানিটাও পরিষ্কার হয়।
3: এবার আপনার কাছে জানতে চাইবো যে আর কি কি বিষয় খেয়াল রাখতে হবে এই যে বাহারি মাছ চাষ এর ক্ষেত্রে?
4: সেখানে যেমন পানির গুণগত মানের ক্ষেত্রে পিএইচটা খেয়াল করতে হবে, এটা 6.5 থেকে 7.5, টেম্পারেচার 22 থেকে 28 ডিগ্রি, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। আর প্রতি সপ্তাহে যদি পারা যায় যে 20-30% পানি পরিবর্তন করতে হবে আর কি। আর খাবারের বিষয়ে একটা বিষয় হচ্ছে আপনারা 2-3 বার খাবার দিতে হবে। আর এখানে অনেক মিথ আছে যে কতটুকু খাবার দিবে, আমার মনে হয় আমি নিজেও একজন হবিস্ট, তো আমার মনে হয় যে খাবার আপনি অল্প একটু দিবেন, যাতে 1 মিনিটের মধ্যে খাবারটা শেষ করে ফেলে। এখানে কোনো পরিমাণ নাই, আপনার ফিশ 1 মিনিটের মধ্যে টোটাল খাবারটা খেয়ে ফেলবে।
3: এবার একটু জানবো আপনার কাছে এই যে বাহারি মাছ চাষ এই ক্ষেত্রে রপ্তানি সুযোগ কতখানি?
4: বর্তমানে আমরা বাংলাদেশে গাপি, মলি, গলফিশ, প্ল্যাটি ওদের ব্রিডিং করে আমরা আমাদের যে লোকাল বাজার আছে ওই বাজারগুলো তো দিতে পারতেছি, কিন্তু এছাড়াও অনেক প্রজাতি আছে যেমন ডিসকাস, টেট্রা, রাজবোড়া, তারপর ফাইটার ফিশ, চিকলিট, এই মাছগুলো আমাদের আসলে মূলত আমদানি করতে হয়, টোটালটাই আমদানির উপর নির্ভরশীল। তো এদের এখনো আমরা হচ্ছে ব্রিডিং করাতে পারিনি, কিন্তু চেষ্টা চলতেছে বাংলাদেশে। এখন রপ্তানির বাজারটা অনেক বেশি, যেমন ইউরোপ এবং আমেরিকাতে, যেমন বাংলাদেশে আমরা এখনো এটা শহর কেন্দ্রিক আছে বিষয়টা, অর্নামেন্টাল ফিশ চাষের বিষয়টা, কিন্তু ইউরোপ আমেরিকাতে কিন্তু ওরা সবাই ওদের বাসায় একটা অ্যাকোয়ারিয়াম থাকে। তো এটার একটা বড় বাজার ইউরোপ আমেরিকাতে আছে, যেখানে হচ্ছে ওরা প্রচুর দাম সেখানে এই অর্নামেন্টাল ফিশের। সেক্ষেত্রে আমাদের একটা বড় বাজার আছে, আমরা যদি আমাদের দেশের চাহিদা মিটিয়ে মানে রপ্তানি করতে পারি, একটা ভালো সুযোগ আমার মনে হয় আছে।
3: আমাদের আজকের বিষয় বাংলাদেশে বাহারি মাছ চাষের সম্ভাবনা। তো আপনার কাছে জানতে চাইবো এবারে এই ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা?
4: কর্মসংস্থান সৃষ্টি হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, কারণ এটা মূলত শহর কেন্দ্রিক বা অল্প, খুব অল্প জায়গার মধ্যে এই মাছটা চাষ করা যায়। তো সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তরুণ যারা, তারাই এখানে আগ্রহী হয়, শহরের অল্প একটা পরিসরে চাষ করা যায়। আমি অনেকেই চিনি যারা নিজের বাসার একটা ফ্ল্যাটে 20-30টা অ্যাকোয়ারিয়াম সেট আপ দিয়ে সেখানে ওরা ব্রিডিং করে চাষ করতেছে এবং বাজারে বিক্রি করতেছে। তো সেক্ষেত্রে কর্মসংস্থান একটা অংশ, এর সাথে জড়িত মার্কেটিং এ জড়িত থাকতে পারে, মানে প্রত্যেকটা খাতেই দেখা গেছে যে কর্মসংস্থান সৃষ্টি হবে সেখানে।
3: আমরা জানলাম সম্ভাবনা, এবার একটু জানবো আপনার কাছ থেকে যে চ্যালেঞ্জ সমূহ অথবা বাধা বা প্রতিকূলতা সে সম্পর্কে।
4: আমি প্রথমেই বলবো আমাদের একটু সচেতন হতে হবে, যেমন আমরা রিসেন্টলি যে ইস্যুগুলো আছে আমাদের সাকার ফিশের একটা আমরা খুবই জানি ইস্যু আছে। তো সাকার ফিশটা কিন্তু মূলত ছিল অর্নামেন্টাল ফিশ। তো আমরা যারা হবিস্ট আছি একসময় কি ছিল যে আমার ট্যাঙ্কে প্রচুর অ্যালগি হয়ে যাচ্ছে, তো আমি সাকার দিয়ে দিতাম, সাকার অ্যালগি ক্লিন করে, ও আসলে অ্যালগি ক্লিনার অ্যাকোয়ারিয়ামের। তো এই ফিশটা যখন অ্যালগি খেয়ে বড় হয়ে যায় তখন আমরা কি করি, এটা দেখতে ভালো লাগে না, তখন এই মাছটাকে আমরা কি করলাম, ডিস্ট্রয় না করে এটাকে আমাদের আশেপাশের পুকুর বা নদীতে ছেড়ে দিলাম, যেটার কারণে আমাদের এই সমস্যাটা হয়ে গেছে। তো আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। যেমন বাজারে এখন গৌরামি একটা ফিশ আছে যেটা অনেকটা খলিশা মাছের মতো, তো বাজারে অনেকেই খলিশা বলে এই অ্যাকোয়ারিয়ামের গৌরামি মাছটাকে বিক্রি করতেছে। এখন এই গৌরামিটাও খুব রাক্ষসী প্রজাতির। আমাদের প্রথম কাজ হচ্ছে সচেতন হতে হবে। তাছাড়া পর্যাপ্ত প্রশিক্ষণ নেই যে এই মাছটা কিভাবে চাষ করব, মারা গেলে কি করবে, ডিজিজ হলে কি করতে হবে, এই ধরনের আমাদের আসলে প্রশিক্ষণ প্রয়োজন। পানির গুণগত মানের যে নিয়ন্ত্রণের অভাব, যেমন একটা মাছের ক্ষেত্রে 0.5 ডিগ্রি টেম্পারেচার চেঞ্জ হলে অনেক পরিবর্তন হয়ে যায়। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে পানিতে পিএইচ তাপমাত্রার কি অবস্থা।
0: শুনলা তো,
2: শুনলাম
0: তাহলে এটা কিন্তু আমরা সবাই একটা, যেহেতু জায়গা কম লাগে তাহলে আমরা কিন্তু একটা ব্যবস্থা করতেই পারি,
2: দেখতেও ভালো সুন্দর লাগে, ভালো দামে
0: বাজারে বিক্রি করা যায়, আর শখ করে নেয়। আর যদি বাসার তোমার ড্রয়িং রুমে রাখো তাহলে কিন্তু খুব সুন্দর লাগে, সুন্দর লাগে, তাই না?
2: সেইটাই
0: বাড়ি যাওয়া। তার আগে এতক্ষণ আপনারা শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, আর এই অনুষ্ঠানটা প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা। তাহলে চলো সবাই আমরা
2: একসাথে যাই।

0: আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি বর্ষা আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ দান ও সঠিক মূল্যায়ন করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম এবং দেশ উপকৃত হবে। তিনি আজ সচিবালয়ে গত আগস্টে সৌদি আরবে অনুষ্ঠিত 46তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী হাফেজদের সম্বর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো যা কিছু অর্জন করবে, সরকার সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের অর্জন সমগ্র বাংলাদেশের অর্জন। সরকার গঠনের পর থেকে মেধাবী ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এরই অংশ হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী গুলশান, বনানী, বাড়িধারা নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধে এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তাঁর সভাপতিত্বে আয়োজিত এ সংক্রান্ত এক বৈঠকে এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী লেকগুলোতে পয়োবর্জ্য প্রবেশ বন্ধ, নিয়মিত বর্জ্য অপসারণ, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এসটিপি স্থাপন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্ব দেন। বৈঠকে গুলশান, বনানী, বাড়িধারা ও নিকেতন এলাকার লেকগুলোর বর্তমান অবস্থা, দূষণের উৎস এবং সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত গুয়েন ম্যান কুয়ং আজ বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করতে আসলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সাথে ভিয়েতনামের 5 দশকেরও বেশি সময় ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দুই দেশের এই সম্পর্ককে আরও শক্তিশালী, উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং অংশীদারিত্বের ক্ষেত্রে আরও সম্প্রসারণ করার জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা প্রয়োজন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন এবং ভিয়েতনামের রাষ্ট্রপতির পক্ষ থেকে তাঁকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত দুই দেশের মাঝে সরাসরি বিমান যোগাযোগ স্থাপন, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সাভারের আমিনবাজারে স্পেশাল ব্রাঞ্চ এসবির এসআই মোহাম্মদ আলতাফ হোসেনের হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। আজ সচিবালয়ে নিহতের পরিবারবর্গ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী এই হত্যাকাণ্ডে দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, গত 5ই সেপ্টেম্বর সাভারের আমিনবাজারের বরদেশি পশ্চিম পাড়ায় একটি অটোরিকশা রাখা নিয়ে সৃষ্ট তর্কবিতর্ক মেটাতে গিয়ে সন্ত্রাসীদের নৃশংস হামলায় নিহত হন এসআই আলতাফ হোসেন। এ ঘটনায় 15 জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ডিজিটালাইজেশনের ফলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ভর্তুকি বছরে 300 থেকে 350 কোটি টাকা কমে আসবে। তিনি আজ টিসিবির সম্মেলন কক্ষে সংস্থাটির কার্যক্রমের ডিজিটাল ট্রান্সফরমেশন উদ্বোধনকালে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, কার্ডধারীদের একটি নির্ভরযোগ্য ডিজিটাল ডেটাবেস করতে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করে প্রায় 59 লাখ অযোগ্য আবেদনকারীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ভূমি প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত ও যথাসময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে ভূমি দৃষ্টি মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়েছে। আজ সচিবালয়ে এই অ্যাপ উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। এ সময় তিনি বলেন, প্রযুক্তি নির্ভর এ ব্যবস্থার মাধ্যমে কর্মস্থলে উপস্থিতি, নিবন্ধন এবং ড্যাশবোর্ডের মাধ্যমে তাৎক্ষণিক তদারকি করা হবে। খেলার খবর, ক্রিকেট। এশিয়ান গেমসের নারী টি টোয়েন্টি ক্রিকেটে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। জাপানের আইসিতে বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে র্যাঙ্কিংকে এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নেয়। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পল্লীগীতি। প্রথম গান গাইবেন মোহাম্মদ শফিউল আলম খান, গীতিকার ও সুরকার আব্দুল লতিফ।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ পল্লীগীতি শুনলেন।
1: বাংলাদেশ, বেতার ঢাকা। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশেপাশে পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়। তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। প্রতিদিন সকালে ও বিকেলে ঘরের দরজা, জানালার পর্দার আড়ালে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন এবং এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ নিয়ন্ত্রণের করণীয় সম্পর্কে জানলেন। বাংলাদেশ, বেতার ঢাকা। প্রচারে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
0: বাংলাদেশ বেতার। রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর, আবারও বলছি, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বরিশালে 35.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 77%, সন্ধ্যে 6টায় 98%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে 5টা বেজে 46 মিনিটে এবং অস্ত যাবে 5টা বেজে 59 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Betar. I am Nazni Nahar with the weather forecast. Met Office forecast for the inland river ports valid till 1 a.m. says that in association with temporary south or southeasterly gusty or squally wind at the velocity of 45 to 60 kilometers per hour along with rain or thunder shower is likely to occur over the regions of Rajshahi, Pabna, Bogura, Dhaka, Faridpur, Joshur, Kushtia and Khulna. River ports of these areas at west, cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. There are chances of light to moderately rain or thunder shower accompanied by temporary gusty or squally wind at many places of Rongpur, Moymansingh, Dhaka and Silet divisions and at few places of Rajshahi, Khulna, Borishal and Chattogram divisions. Meanwhile, moderately heavy rainfall may be expected at places of the country. Day and night high temperature may remain nearly unchanged all over the country. The highest temperature was recorded today at Borishal 35.9 degrees Celsius and the lowest was 22.5 degrees Celsius at Sylhet over the country. The temperature as recorded in Dhaka today was maximum 28.6 degrees Celsius, minimum 28.3 degrees. Humidity at 9 a.m. was 77% and at 6 p.m. was 98%. The sun rises over Dhaka tomorrow at 5:46 a.m. and sets at 5:59 p.m. And that's all we have for weather forecast for this time.
0: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার সন্ধ্যে 7:30 শুনবেন। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি তেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার শুনবেন। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ শুনবেন। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রিয়াঙ্গন শুনবেন রাত 10:00। এবং আরও শুনবেন FM এর অনুষ্ঠান, FM 92 MHz সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

গাছ মানুষের বন্ধু, গাছ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। গাছ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।

মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন। এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন, মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, আসুন আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করি। মানব পাচার নয়, মানব সম্পদ তৈরিতে সচেষ্ট হন, দেশের উন্নয়নে অংশ নিন। বিদেশ যেতে হলে শ্রম মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন, মানব পাচারকারীদের সাথে নয়, বৈধভাবে বিদেশ যান, দেশের উন্নয়নে অংশ নিন। মানব পাচারকারী হিসেবে কাউকে সন্দেহ হলে সাথে সাথে পুলিশে খবর দিন।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। একটু পরে শুনবেন স্থানীয় বাংলা খবর।
1: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি হামিম জাবির মিয়াজি। রাজধানীর গুলশান, বনানী, বাড়িধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম সংক্রান্ত এক বৈঠক আজ সচিবালয়ে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী লেকগুলোতে পয়ো বর্জ্য প্রবেশ বন্ধ, নিয়মিত বর্জ্য অপসারণ, সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এসটিপি স্থাপন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ধানমন্ডি লেকের সংস্কার, স্লাজ অপসারণ ও পাইলট প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। বৈঠকে জানানো হয়, গুলশান লেকে পয়ো বর্জ্য প্রবেশের উৎস ও মাধ্যম হিসেবে ৬টি প্রাইমারি এবং ৬টি সেকেন্ডারি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। ভূমি প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত ও যথাসময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে ভূমি দৃষ্টি মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়েছে। আজ সচিবালয়ে ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু এই অ্যাপ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, প্রযুক্তি নির্ভর এ ব্যবস্থার মাধ্যমে কর্মস্থলে উপস্থিতি নিবন্ধন এবং ড্যাশবোর্ডের মাধ্যমে তাৎক্ষণিক তদারকি করা হবে। বর্তমানে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম এই ৬ জেলায় ভূমিদৃষ্টি মোবাইল অ্যাপের পাইলট কার্যক্রম চলমান রয়েছে। ভূমিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সকল বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসকে এই ব্যবস্থার আওতায় আনা হবে। গাজীপুরে নিরাপদ প্রাণীজ আমিষ উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন বাস্তবায়ন এবং মান নিয়ন্ত্রণ জোরদারকরণ শীর্ষক এক কর্মশালা আজ অনুষ্ঠিত হয়। জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে এতে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় নিরাপদ প্রাণীজ আমিষ উৎপাদন, মৎস্য ও পশু খাদ্যের গুণগত মান নিশ্চিতকরণ, আইন বাস্তবায়নের গুরুত্ব এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জে গণমাধ্যম সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের নিয়ে বিশেষ এক সমন্বিত কর্মপরিকল্পনা সভা আজ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন। সভায় জেলায় ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি তুলে ধরা সহ এ রোগের বিস্তার রোধে বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের স্ব কর্মপরিকল্পনা উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। এদিকে রাজবাড়িতে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ

0: জনসাধারণ অংশ নেন। নরসিংদীতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বাড়ি এক জাতের কলা চাষে ব্যাপক আগ্রহ বেড়েছে স্থানীয় কৃষকদের। কৃষি কর্মকর্তাদের পরামর্শে উন্নত জাতের এ কলার আবাদ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন জেলার কৃষকরা। কলা চাষীরা আশা করছেন রোগবালাই নিয়ন্ত্রণ, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে নরসিংদীতে বাড়ি এক জাতের কলার আবাদ আরও সম্প্রসারিত হবে এবং কৃষিতে তৈরি হবে নতুন সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৭% এবং সন্ধ্যে ৬টায় ৯৮%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫:৪৬ এবং সূর্যাস্ত সন্ধ্যে ৫:৫৯। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর আমাদের খেলাধুলার খবর, প্রচারিত হবে রাত ৮:০৫।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
4: শোয়ে শোয়ে শোয়ে দেখো আমার এলাকায় দেখো কিরকম ঝিরি ঝিরি বৃষ্টি, তাই না? একবার জোরে একবার আস্তে। তুমি তো এই ব্যাপারে খুবই সচেতন, তুমি খালি না, এই দেখো আমার এই বকুলিবু, তারপরে সকিনাবু, সবাই সাথী
3: আনছি তো। এটা দেখতে শোনো না, তুমি সাথী আনো নাই, তোমার যদি ভিজি সোজে যদি জ্বর আসে
4: সাথী নাই রে পারি।
2: কি কইলাম, আমি সাথী আনছি না, এই দেখো আমার সাথী।
3: ওই দাও মেহমান ভাই আইছে বিচকে।
4: তো আমাদের, আমরা দেখো এই যে এটাকে শরৎকাল বলে না কি, শরতের সময় কিন্তু এই খেলা, এই গরম, এই বৃষ্টি, আবার দেখো ভোর রাত একটু ঠান্ডাও পড়ে। তো এই গরম ঠান্ডা এর ভিতরে কিন্তু আমার এই শরীরের ব্যাপারে যত্ন রাখতে হবে নাকি, তাই না? আবার গরমের মধ্যে একটু পানি বেশি করে খেতে হবে, প্রয়োজনে বেশি গরম যদি হয় তাহলে স্যালাইন খাওয়া দরকার। সবকিছু মিলে আমাদের কিন্তু সুস্থ থাকতে হবে। আর দেখো আমাদের সুস্থ থাকার জন্য সবচেয়ে জরুরি কি কারণ বলো দেখিনি, কারণ কৃষক বাঁচলি
3: বাঁচব দেশ,
4: দেশও বাঁচবে। আর একটা বিষয় যে দেখো এই যে আস্তে আস্তে আমার এই যে পাপ্পু আছে না, পাপ্পু নকরক, তারপরে মনে করো ইমরান, তারপরে মনে করো যে ওই গিয়াস, এরা আস্তে আস্তে কইলো যে হারুন ভাই, এই যে আমরা গ্রামের যে যুব সমাজ এত খামার টামার করতেছি, তো আমার এই খামারের অবস্থা কি, এই যে বৃষ্টি বাদলা হচ্ছে, তো এগুলার ব্যাপারে আবহাওয়ার কি পরিস্থিতি একটু জানান দরকার। ওরা আবার জানে যে বৃহস্পতিবার হলি আবহাওয়াবিদ আসে, হ্যাঁ এটা কিন্তু ওদের মাথায় আছে। তো চলো আমরা প্রথমেই আবহাওয়াবিদের সাথে কথা বলি নাকি। তো আমাদের সাথে আজকে আমাদের সাথে আছেন কে, শাহিনুর, মোহাম্মদ শাহিনুল ইসলাম, সহকারী আবহাওয়াবিদ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঢাকা, উনি আমাদের সাথে আছেন। তো আসসালামু আলাইকুম ভাই।
5: ওয়ালাইকুম আসসালাম।
4: আপনি কেমন আছেন?
5: জি আমি ভালো আছি, আপনারা কেমন আছেন?
4: আমরাও সবাই ভালো আছি। এই দেখেন আপনার জন্য সবাই অপেক্ষা করতেছে, তো একটু আমার একটু বলেন দেখিনি এই সপ্তাহের আবহাওয়া কেমন থাকতে পারে।
5: আমরা ১৮ থেকে ২৪ তারিখ পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস দেব, এর মধ্যে আমরা দুটা ভাগে ভাগ করেছি, একটা হলো ১৮ থেকে ২২ কেমন থাকবে, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট, এই পাঁচটা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি থাকতে পারে।
4: আচ্ছা,
5: আর অন্য তিনটা ডিভিশনে বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে, তবে ২২ তারিখ বা তার পরবর্তী সময়ে সাগরে একটা সিস্টেম তৈরি হতে পারে বা লঘুচাপ তৈরি হতে পারে এবং সেটা শক্তিশালী হওয়ার সম্ভাবনা খুব বেশি।
4: তখন
5: খুলনা বরিশাল চট্টগ্রাম যেহেতু আমাদের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে, তবে কোথাও কোথাও মাঝারি ভারী থেকে

0: অতিবারি বর্ষণও তখন হতে পারে।
1: তাহলে সাবধান থাকতে হবে আমার কৃষকদের, ওই এলাকায় যারা আছেন তারা এই ব্যাপারটা খুব সাবধানে তদারকি করবেন।
2: হ্যাঁ, তাই জি মেহম ভাই, একটা প্রশ্নের একটু উত্তর দেন তো, মানে একটু ভালো করে একটু বুঝিয়ে কন তো। এই যে এই সপ্তাহে যে কৃষির ক্ষেত্রে, এই যে মনে করেন সবজির ক্ষেত্রে কি কি পরামর্শ দিবেন, এই সময়ে কেমনে কি করতে হবে সবজির, এটা একটু একটু যদি কোন।
0: যে আমরা আবহাওয়ার ভাষায় বলি যে বর্ষাকাল এখনো শেষ হয়নি, সেপ্টেম্বর শেষ হলে বর্ষাকাল শেষ হবে, সেপ্টেম্বরের শেষের দিকে বর্ষাকাল বিদায় নেয়, তখন একটু বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে, আর বৃষ্টিপাতের পানি যখন হবে একটু স্বাভাবিকভাবে আমাদের যে চারা রোপণ করি শিকড় নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য আগাম যেহেতু সবজি আমরা চাষাবাদ করি সেই জন্য জীবাণুমুক্ত করে আমরা সেটাকে চাষাবাদ করতে হবে। তবে একটা খেয়াল রাখতে হবে, মাটিতে যাতে জীবাণু না থাকে একটা সার ব্যবহার করতে হবে বা একটা মেডিসিন ব্যবহার করতে হবে, সেটাকে বলা ডাইটেন M45 বা M45 বলে, সেটাতে জীবাণুমুক্ত করে নিয়ে তারপরে আমাদের চারা গাছগুলো রোপণ করতে হবে, যাতে চারা গাছ চারা গাছের আমাদের শিকড় না পচে যায়, সেটা আমরা আগাম ভাবে সবজিটা চাষ করি।
3: আচ্ছা ভাইজান, এই যে উদ্যান ফসলের বিষয়ে আমরা কি কি করতে পারি, এই বিষয়ে একটু পরামর্শ দেন।
0: যেহেতু বৃষ্টি হচ্ছে এখনো সারা বাংলাদেশে, তো পেঁপে গাছে একটা মিলি বাঘ একটা রোগের আক্রমণ দেখা দিতে পারে, সেটার জন্য কৃষি আবহাওয়াবিদের বা আমাদের কৃষি যারা কর্মকর্তা আছেন তাদের পরামর্শে নির্দিষ্ট একটা পরিমাণ ওষুধ আমাদের ব্যবহার করতে হবে, বা কাণ্ড বা পাতা যদি পুরোপুরি আক্রান্ত হয়ে যায় সেটা ছেঁটে ফেলে দিতে হবে।
1: আচ্ছা
4: মেমন ভাই, এই যে গবাদি পশু কি করুম একটু কয়ে দেন।
0: একটা জিনিস আগে বলি, যেহেতু বর্ষাকাল বারবার বলি আমি যে এই সময় শেষ সেতে থাকতে পারে, আগে গবাদি পশুকে নির্দিষ্ট সময় পর পর আমাদের কৃমিনাশক ওষুধ প্রয়োগ করতে হবে। আর একটা হলো, এই সময় মানুষ গবাদি পশু সাধারণত তরকা বাদলা বা কুরা রোগ হতে পারে, সেই রোগের টিকা আগে থেকে দিয়ে নিতে হবে।
2: ভাই ওই যে একটু মাছ সম্পর্কে একটু কোন তো কেমনে কি করা লাগবে।
0: মাছ সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে মাছ ঠিক মতো খাদ্য গ্রহণ করছে কিনা এবং মাছের বৃদ্ধি ঠিক মতো হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমাদের 15 দিন পর পর মাছ তুলে চেক করতে হবে বা আমাদের পরিষ্কার হতে হবে যে না আসলে মাছটা বৃদ্ধিটা ঠিক মতো হচ্ছে কিনা, এবং সেই অনুসারে আমাদের জৈব খাদ্য প্রয়োগ করতে হবে,
4: সাবধান থাকা লাগবে।
3: আচ্ছা ভাইজান, হাঁস মুরগি নিয়ে কি করবেন, এটা করুন একটু।
0: হাঁস মুরগি যেখানে খামারে থাকে সেই খামার অবশ্যই জীবাণুমুক্ত দিয়ে স্প্রে করে পরিষ্কার করে নিতে হবে, এবং 11 থেকে 14 দিন বয়সী মুরগির বাচ্চা যে থাকবে গাম্বুরা রোগের হতে, গাম্বুরা একটা নাম একটা রোগ হতে পারে, সুতরাং 11 থেকে 14 দিন বয়সী সকল মুরগির বাচ্চাকে একটা টিকা প্রয়োজন, একটা টিকা প্রয়োগ করতে হবে, সেটা হলো গাম্বুরু রোগের টিকা।
1: আচ্ছা,
0: আবার রানীক্ষেত রোগও হতে পারে, সেই টিকাটা আগে থেকে
1: দিয়ে, এটা খুব কঠিন রোগ।
0: টিকা দিলে অনেকটা সে নিরাপদ, 70-80% সে নিরাপদ। তারপরে কৃমিনাশক ওষুধ প্রয়োগ করতে হবে তাকে সময় সময়ে, এবং শুকনো খাবার দিতে হবে, পরিষ্কার পানি পান করাতে হবে, কখনো ময়লাযুক্ত পানি পান করানো যাবে না।
1: তো বিষয়গুলো তো শুনলে নাকি ইমরান, পাপ্পু, গিয়াস, তোমরা যুব সমাজরা যে এই যে হাঁস মুরগি পালন করতেছো, মাছ মাছের খামার দিছো, এই ব্যাপারে কিন্তু সচেতন থেকো। কারণ হচ্ছে যে তোমরা কিন্তু দেখো লেখাপড়া করে এসে এই গ্রামে কিন্তু খামার দিয়ে বইছো, কি কারণে ওই চাকরির নেশা কিন্তু তোমার মধ্যে কাজ করে না,
4: এটাই তো দরকার,
1: তাই না?
2: এটাই তো উদ্যোক্তা হলে নিজেরও হবে আবার কয়েকজনের কাজেরও ব্যবস্থা করে দিতে পারবে।
1: তো চলো, আমরা আমাদের যে পরামর্শক ছিলেন আজকে, আবহাওয়ার পরামর্শক, কৃষি বিষয়ক পরামর্শক, উনি হলেন মোহাম্মদ শাহিনুল ইসলাম, সহকারী আবহাওয়াবিদ, ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানায়। আমরা আজকে ওনাকে, আপনি একটু বসেন আমার সাথে, কারণ আমরা আর একটা বিষয় শুনতে শুনতে আপনার সাথে একটু চা, পিয়াজু নিয়ে আইসে, পিয়াজু খাই আর চা খাবো নাকি। তো এই সময় চলো আমরা আর একটা বিষয় শুনি যেটা খুব জরুরি, আমন ধানের ফলন বাড়াতে সম্পূরক সেচ ব্যবস্থাপনা, এই বিষয়ে আমাদের জানাচ্ছেন শাহনাজ বেগম, অতিরিক্ত উপপরিচালক, ক্রপ সুইং, খামার বাড়ি, ঢাকা। চলো সবাই মিলে শুনে নি।
5: আমনদানি সম্পূরক সেচ হল বৃষ্টির অভাবে খরা পরিস্থিতিতে ধানের জমিতে অতিরিক্ত পানি সরবরাহ করা, যা ফলন বৃদ্ধিতে সাহায্য করে থাকে। সাধারণত আমন মৌসুমে বৃষ্টিপাত কমে গেলে এই সেচ জরুরি হয়ে পড়ে। সম্পূরক সেচ দিলে ধানের ফলন 40-45% পর্যন্ত বাড়তে পারে এবং এটি বৃষ্টি নির্ভর আমন ধানের উৎপাদন বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূরক সেচের সংখ্যা প্রয়োজন বোধে একের অধিক হতে পারে। যদি সম্পূরক সেচ কেন প্রয়োজন সেই কথায় আসি, তাহলে বলতে হবে আমন চাষাবাদ যেহেতু পুরোটাই বৃষ্টি নির্ভর, কাজে বৃষ্টি না হলে সেচ প্রয়োজন হয়ে পড়ে। আমন মৌসুমে বার্ষিক বৃষ্টিপাতের প্রায় 80% হয়ে থাকে, যা আমন ধান আবাদের জন্য যথেষ্ট, ফলে কৃষকের সেচ খরচ ও উৎপাদন খরচ খুবই কম হয়। কিন্তু প্রতি বছর সকল স্থানে বৃষ্টিপাত একরকম হয় না, এমনকি একই বছরে একই স্থানে সবসময় সমানভাবে বৃষ্টিপাত হয় না। তবে বৃষ্টিপাত সময় মতো না হলে আমন ফসলের ক্ষতি হতে পারে। অসম অনিশ্চিত বৃষ্টিপাতের ফলে প্রতি বছরই অনেক এলাকায় রোপা আমনে খরা আক্রান্ত হতে দেখা যায়, যার ফলে খরা আক্রান্ত এলাকায় রোপা আমনের ফলন 15-60% পর্যন্ত কমে যায়। সাধারণত জুলাই থেকে আগস্টের বাংলা আষাঢ় শ্রাবণ মাস শেষ অবধি আমনের চারা রোপণ করা হয় এবং আমনের জাতগুলো অক্টোবর থেকে নভেম্বর মাসের প্রথম দিকে কাটা হলেও অধিকাংশ আমন ধান কাটা হয় নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মাঝামাঝি। আমন ফসলের বিভিন্ন ধাপে বিভিন্ন রকম পানির প্রয়োজন পড়ে, যেমন জমি তৈরির ক্ষেত্রে 3-5 সেন্টিমিটার পানি প্রয়োজন পড়ে, চারা রোপণের ক্ষেত্রে 2-3 সেন্টিমিটার, চারা রোপণের পর হতে পরবর্তী 10 দিন পর্যন্ত 3-5 সেন্টিমিটার, চারা রোপণের 11 দিন পর হতে থোর আসার পর আগ পর্যন্ত 2-3 সেন্টিমিটার এবং কাইস্থোর থেকে দানাবাদা পর্যন্ত 5-10 সেন্টিমিটার পানি প্রয়োজন হয়। ফসল কাটার 10-15 দিন আগে জমি থেকে পানি সরিয়ে নিতে হয়, কিন্তু অনেক বছর দেখা যায় সেপ্টেম্বর অক্টোবর মাসে তেমন বৃষ্টিপাত হয় না, ফলে বৃষ্টি না হওয়ায় খরায় আমন ধান ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতি থেকে রক্ষার জন্য আমনের সম্পূরক সেচ জরুরি হয়ে পড়ে। আমন ধানের খরার প্রভাব সাধারণত দেখা যায়, আমন যেহেতু শ্রাবণ থেকে অগ্রহায়ণের ফসল, এই সময় খরা দেখা দিলে আমন ফসলের রোপণ, বার বাড়তি, ফুল ফোটা, দানাবাদা ক্ষতিগ্রস্ত হতে পারে। মৌসুমের শুরুতে খরা দেখা দিলে আমন ধান রোপণ বিলম্বিত হয়। যদি বাড়ন্ত অবস্থায় খরা দেখা যায় তাহলে কুশির সংখ্যা বৃদ্ধি ব্যাহত হয়, গাছের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়, গাছ শুকিয়ে খাদ্য গ্রহণ ও খাদ্য প্রস্তুতি বিলম্বিত হয়। খরা দীর্ঘায়িত হলে ফসল সম্পূর্ণ বিনষ্ট হতে পারে। থোর অবস্থা থেকে দানা অবস্থায় খরা দেখা দিলে ছড়া পুরোপুরি বের হয় না, দানায় দুধ থাকবে না, দানা ছিটা হবে। রূপামনে খরায় থোর বের হওয়া, ফুল ফোটা, দানার গঠন বিঘ্নিত এবং ফলন দারুণভাবে কমে যায়। নোনা জমিতে লবণাক্ততা বেড়ে যায়, ফলে ফসল ক্ষতিগ্রস্ত হয়। খরায় গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং রোগ বালাইয়ের প্রাদুর্ভাব বেশি পায়, বৃদ্ধি পায়। সম্পূরক সেচ এর পূর্বে আমাদের প্রস্তুতি থাকা দরকার, যেমন কোথায় থেকে সম্পূরক সেচ দেওয়া হবে। সাধারণত দেখা যায় এই সময় যেহেতু বৃষ্টিপাত হয়, কাজে এ সময় পানির অভাব হয় না, ডোবা পুকুর এগুলাতে পানি থাকে, কাজে সেখান থেকে সেচ দেওয়ার চিন্তা করতে হবে, সেচ যন্ত্র প্রস্তুত রাখতে হবে এবং আর্থিক ও মানসিক প্রস্তুতি প্রয়োজন। আমন মৌসুমে যদি 10-15 দিন স্বাভাবিক বৃষ্টিপাত না হয় তাহলে খরার পূর্বাভাস দেখা দিতে পারে। এই পরিস্থিতিতে দেখা যায় যে জিনিসগুলো দেখতে হবে সেগুলো হচ্ছে জমিতে পানি আছে কিনা, থাকলে কি পরিমাণ পানি আছে, চারা রোপণের পর জমিতে দাঁড়ানো পানি আছে কিনা, না থাকলে মাটিতে পর্যাপ্ত রস আছে কিনা। এই রস পরিমাপের জন্য আমাদেরকে 10-15 সেন্টিমিটার গভীরতার মাটি হাতে নিয়ে হাতে চাপ দিয়ে ঢেলা হয় কিনা, ঢেলার আকৃতি হয় কিনা সেটা চেক করতে হবে। গাছের বার বাড়তি, পাতার রং, উজ্জ্বলতা, আকৃতি গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। খরার প্রভাবে পাতার স্বাভাবিক উজ্জ্বল্য থাকে না, পাতা বিবর্ণ হয়ে যায়, শুকিয়ে যায় এবং গাছের বার বাড়তি কমে যায়। মাটির উপরিভাগ ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে, চিকন ফাটল দেখা দিলে বুঝতে হবে মাটিতে পর্যাপ্ত রস নেই, তখন সম্পূরক সেচ দিয়ে ফসলকে খরার হাত থেকে রক্ষা করতে হবে যাতে পর্যাপ্ত ফলন উৎপাদন করা সম্ভব হয়। কোনস্য থেকে আমরা সম্পূরক সেচ দিব, এক্ষেত্রে বলা যায় ভূপৃষ্ঠের পানির সাহায্যে সম্পূরক সেচ দেওয়া সম্ভব, কারণ আমন মৌসুমে অধিক বৃষ্টিপাত হয় বলে সম্পূরক সেচ জমির নিকটস্থ ডোবা, খালবিল, নদীনালা, পুকুর থেকে কিংবা টিউবওয়েলের সাহায্যে সম্পূরক সেচ দেওয়া যেতে পারে। বৃষ্টির পানি সংগ্রহ করেও সম্পূরক সেচ দেওয়া যায়। এক্ষেত্রে জমির এক কোণে একটি গর্ত করে সেখানে পানি ধরে রাখার ব্যবস্থা করে সেখান থেকে সম্পূরক সেচ দেওয়া যায়। আবার আইল ব্যবস্থাপনা করেও পানি ধরে রাখার ব্যবস্থা করা যায়। যেমন আমন ধানের আইল যদি একটু উঁচু করে রাখা যায় তাহলে আম সহজে পানি বের হয়ে যেতে পারে না এবং খরার প্রভাবে ফসল ক্ষতিগ্রস্ত হয় না। এছাড়া রয়েছে সনাতনী পদ্ধতি, যেমন ভূগর্ভস্থ পানির সাহায্যে সম্পূরক সেচ দেওয়া যায়। সনাতনী পদ্ধতির মাধ্যমে ডুবা, নালা, পুকুর থেকে সেচ দেওয়া যায়, আবার অগভীর নলকূপের দ্বারা সেচ দেওয়া যায়, হস্তচালিত নলকূপ দ্বারা সেচ দেওয়া যায় এবং গভীর নলকূপ দ্বারাও সেচ দেওয়া যায়। সেচের মাধ্যমে আমন ধানকে খরার প্রভাব থেকে আমরা রক্ষা করে আমন ধানের ফলন বাড়াতে সাহায্য করব।
1: তো শুনলে তো আমন ধানের ফলন বাড়াতে সম্পূরক সেচ ব্যবস্থাপনা, এ বিষয়ে বললেন শাহনাজ বেগম, অতিরিক্ত উপপরিচালক, ক্রপ সুইং, খামারবাড়ি, ঢাকা। তো আমার সাথে কিন্তু এখন ওই আবহাওয়াবিদ কিন্তু মোহাম্মদ শাহিনুল ইসলাম, উনি হচ্ছেন আবহাওয়াবিদ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঢাকা, উনি আমাদের সাথে কিন্তু আছে,
2: উনি বলছেন যে
1: আমি আজকে পুরোটাই আপনাদের সাথে থাকবো।
4: কি নাস্তা খাইলো বৃষ্টির দিন,
1: তো আমন্ত্রণের ব্যাপারটা শুনলেন তো?
0: তো
1: এরকম আরো অনেক বিষয় নিয়ে আমরা কিন্তু কথা কই। আর আমাদের বেতার যন্ত্রের সামনে যারা আছেন, আমাদের অনেকে যারা চিঠিপত্র লেখেন, তারপরে আমাদের ফোন ইন অনুষ্ঠান করেন, তারপরে যে শোনো ওই জুবায়ের, জুবায়ের আর ছোট মিয়া দুটো যে কি লাগানো লাগাইছে, হ্যাঁ এরা কয় যে নালা কেটে দেবো, এরা তো চিন্তা করে যে জুবায়ের কয় যে নালা কাটলে কি অসুবিধাটা কি, ছোট মিয়া কয় যে নালা আমি দুই দিন পরে কাটবো, এই নিয়ে একটা বিতণ্ডা, পরে তো সে থামা টামা আসলাম বুঝলে।
3: শোনো আবার লাঠি দিয়ে আবার পিটাপিটি না হয়,
1: না না না ওই এখন আর
2: সেই আমরা সবাই মিলে
4: আমাকে বুবুরা আছে না, কৃষি বুবু, তারা অনেক সতর্ক,
1: অনেক সচেতন, আমাদের বাড়ির আশেপাশে কোনো জায়গা এখন আর
4: ফাঁকা
1: যায় না, তাই না? আর একটা বিষয় এটা খুব মনোযোগ, এই যে বৃষ্টি বাদলা হচ্ছে, ঝোর জঙ্গল বড় হয়ে যাচ্ছে, একেবারে মশার বাসা,
2: পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে তো এডিস মশা হবে, এডিস মশা হলে তো ডেঙ্গু।
1: হ্যাঁ বকুল বাবু খুব সত্যি কথা কইছে, ভালো কথা কইছে। সকিন বাবু তুমি কত যে ডেঙ্গুর ব্যাপারে কোনো সমস্যা আছে কিনা?
4: হ্যাঁ তো আছেই তো, আগে তো নিজেরই সাবধান থাকুন লাগবে, বাবা মার সাবধান থাকলে তার শিশুটারে যত্ন করতে পারবো, দিনের বেলা মশারি টানায় শুয়াইতে পারবো,
2: দিনে রাতে সব সময়
3: জয়গুণ এখন কেমন আছে
4: কত? হ্যাঁ ভালো আছে, ভালো ভালো
3: আছে, ভালো খাবার খাইছিল। দেখো তুমি আগাম একটা সতর্ক
4: দৌড়ে ডাক্তারের কাছে গেছিলাম জ্বর বেশি দেখে,
1: ভালো হয়েছে। তবে এখন আরেকটা বিষয় যে এই যেভাবে বৃষ্টি বাদলা হচ্ছে, আমার কিন্তু এখনো কিন্তু গাছ লাগানো কিন্তু সুযোগ আছে, তো আমরা যারা যতটুকু পারি বেশি বেশি করে গাছ লাগাই। আর মনে আছে তো তাল খাবো ভালো করে, তালের পিঠে খাবো ভালো করে,
4: পাটিটাও লাগাবো,
3: বেশি খাবো না
1: কিন্তু ওই আটি ডা খাবো। কি করবো আটি? কারণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা আমরা উপকার করবো, তাই না? আমার দাদা তার বাবা এগুলো লাগাইছিল বলে কিন্তু আমরা অনেক তালও খাচ্ছি, আবার আমার এলাকায় কিন্তু বজ্রপাতটা কিন্তু কম হচ্ছে, তাই না? তো চলো
4: মেলা কথা হইলো ভাই, গান শোনাবো না,
1: তা তো শোনাবো। এই যে মেহমান ভাই আছে, উনিও বয়সে আজকে, যে চলো ভাই আমার একটা গান শোনান, তো চলো গানটা শুনি। শিল্পী হচ্ছেন রাজীব দাস ও বাঁধন সরকার পূজা, গীতিকার ডাক্তার নাসরিন সুলতানা রুমা, সুরকার মকসুদ জামিল মন্টু। আচ্ছা এই গান শুনতে শুনতেই চলো আমরা ওই একটু চা আর যে পিয়াজু নিয়ে আসে
4: বলতো,
1: ওটা তো পুরা খাইতে পারো নাই
3: না,
1: তো আসরে
4: দিকে
1: যাচ্ছে আমরা, চলো একটু পিয়াজু আর চা খাই আর গানটা শুনি,
3: গান শুনি আর পিয়াজু খাই।
1: সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমরা একটু যাওয়ার আগে জানাই দিই, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। তো চলো আমরা পাশে একটু বসি।
4: আচ্ছা চলো, ঠিক আছে।

0: মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী, কিন্তু তারা বিশ্বাসী নয়। আল্লাহ এবং বিশ্বাসীদেরকে তারা প্রতারিত করতে চায়, অথচ তারা যে নিজেদের ছাড়া কাউকেই প্রতারিত করে না এ তারা বুঝতে পারে না। আল কোরআন বাংলাদেশ বেতার, এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
1: আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বাদ। দুবারে আজ আপনাদের জন্য রয়েছে মেঠো শুট, আর এতে আপনারা শুনতে পাবেন পল্লী গান।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, পল্লী গানের অনুষ্ঠান মেঠো শুটের প্রথম শিল্পী আব্দুল আলীম, গীতিকার জালাল উদ্দিন খা, সুর করেছেন সত্য সাহা।

0: সুপ্রিয় বন্ধুরা, আপনারা পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর শুনছেন। এবারে গানের শিল্পী রথীন্দ্রনাথ রায়, এবারে শুনবেন হরলাল রায়ের গান।
1: এই যে গোসা হয় আহা নাই খাও ভাত আছো মুই সুতি আহা।

ওই ওমর পরান যায় ফাটিয়া কায়ারো আসিবে নানি পানের বাটা নিয়ায়ও কি মুচকি হাসি দিয়া ম্যাচেত কি মোচ্চত করিয়া ভাইরে একলা ঘরে সুতি থাকো ও নানি পরান যায় ফাটিয়া।

আগুর মাস্তায় আনিয়া নানি মোরশে পরান ফাটে হে কায়ারো কুটিবে নানি ঘেঁচ কেটে ঘোচ কোটে ও কি ঝোলান দিয়া দিবে মুখ ঝ্যানেত কি প্যানেত করিয়া ভাইরে গোছা হয় আনাই খাও ভাত আছো।

সৈনিক ভাই ও বোনেরা, আপনারা দূরবারে শুনছেন পল্লী গানের অনুষ্ঠান মিঠু সুর। এবারের শিল্পী ফরিদা পারভিন। শিল্পী গিয়েছেন লালন সার গান ধন্য ধন্য বলি তারে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর। এবার গানের শিল্পী মৌসুমী আক্তার শ্রাবণী, গীতিকার খন্দকার ওয়াহিদুল আলম, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে শেষ হল পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর। দুঃখিত, আমরা আরও একটি গান শুনব, শিল্পী শেফালী সরগম, গীতিকার প্রজিৎ ঘোষ, সুর করেছেন আলী আফতাব লনি।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে শেষ হলো পল্লী গানের অনুষ্ঠান মেঠোসুর।
1: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। আল্লাহ হাফেজ।
2: এতক্ষণ

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মোহাম্মদ জুবায়েদ হোসেন পলাশ। জাপানে এশিয়ান গেমস নারী ক্রিকেটে বৃষ্টি আইনে বাংলাদেশ দল সেমিফাইনালে উঠেছে। বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। আগামী রোববার ভারত অথবা স্বাগতিক জাপানের বিপক্ষে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। উল্লেখ্য, বর্তমানে আন্তর্জাতিক টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দশম এবং চীনের অবস্থান ৩৬তম। দিল্লিতে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে স্বাগতিক ভারত এখন ব্যাট করছে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই ম্যাচে আফগানিস্তানের জয় ছাড়া বিকল্প নেই। ২-০তে এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। আগামীকাল হারারেতে অস্ট্রেলিয়া এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। হারারেতে বাংলাদেশ সময় বেলা ১:৩০টায় খেলা শুরু হবে। তিন ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-০তে এগিয়ে রয়েছে। আগামী রোববার একই ভেন্যুতে দুদলের মধ্যে সিরিজের তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। গাজীপুর মহানগরের গাছা থানায় কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় জাহাঙ্গীর হাজারি কাবাডি দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ অনুষ্ঠিত ফাইনালে তারা কলমেশ্বর কাবাডি দলকে পরাজিত করে এই শিরোপা অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলকে পুরস্কার প্রদান করা হয়। নরসিংদীতে বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ আজ অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা শিক্ষা কর্মকর্তার সভাপতিত্বে জেলা প্রশাসক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী রোববার থেকে ঢাকায় পুরুষ হ্যান্ডবল লীগ শুরু হবে। ৪-দিনব্যাপী এই প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ হ্যান্ডবল এ দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার সবগুলো খেলাই রাজধানীর শহীদ এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। লীগভিত্তিক পদ্ধতিতে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। জাপানে এশিয়ান গেমস নারী ফুটবলে আজ বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে পরাজিত হয়েছে। আগামী সোমবার বাংলাদেশের গ্রুপের শেষ ম্যাচে মিয়ানমারের বিপক্ষে খেলবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় বেলা ১:০০টায় খেলা শুরু হবে। আগামী মাসের শেষ দিকে স্বাগতিক বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের মধ্যে দুই ম্যাচ টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ দল আগামী মাসের ১৮ তারিখে বাংলাদেশ সফরে আসবে। টেস্ট সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের বিরুদ্ধে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ২২-২৪ অক্টোবর পর্যন্ত ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ২৮ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। আগামী বছরের মার্চ মাসে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ তা নিশ্চিত করেছে। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। সম্প্রতি নেপালে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় যারা প্রাণ হারিয়েছেন

তাদের স্মৃতির উদ্দেশ্যে এই সিরিজটি উৎসর্গ করা হবে। দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বোলিং প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে গড়ে তোলার লক্ষ্যে শুরু হতে যাচ্ছে ট্যালেন্ট হান্ট বোলার কর্মসূচি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির উদ্যোগে এবারের কর্মসূচিতে পুরুষের পাশাপাশি নারী ক্রিকেটাররা অংশগ্রহণ করবে। আয়োজকরা জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলের পেসার ও স্পিনার উভয় ধরনের বোলারদের সুযোগ করে দেওয়াই এই ট্যালেন্ট হান্টের মূল লক্ষ্য। আগামী মাসে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। 9-13 অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে দুদলের মধ্যে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। টেস্ট ম্যাচের পর বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। 17 অক্টোবর বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে একদিনের সিরিজ মাঠে গড়াবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: দেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সবুজ শ্যামলিময় পরিপূর্ণ আমাদের দেশ, অপরূপ ঋতু বৈচিত্র্যের আধার, অপূর্ব রূপ এবং অফুরন্ত সম্ভার নিয়ে এখানে আগমন ঘটে ছয়টি ঋতুর। ছয় ঋতুর জালবোনা এই বাংলাদেশ। প্রকৃতির অপরূপ লীলাভূমিতে ঋতুর পরিক্রমায় নির্মল নীলাকাশ, শুভ্র মেঘের ফেলা, দূরে সাদা কাশবনে পাকলা হাওয়ার মাতামাতি নিয়ে বাংলার বুকে এখন শরতের বসবাস, বাংলা আশ্বিন মাস। স্বতন্ত্র বৈশিষ্ট্যের মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যের ঢাকা বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম। কবি বন্দে আলী মিয়ার কবিতায় যেন জীবন্ত হয়ে উঠেছে এদেশের গ্রামের হৃদয় ভোলানো প্রকৃতির এই রূপ। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে মাছাইছে প্রাণ। শ্রোতা বন্ধুরা, সুখী সংসার অনুষ্ঠানের শুরুতে রয়েছে আন্তবেতার অনুষ্ঠান। এতে আজ আমরা শুনব বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের রেকর্ডকৃত অনুষ্ঠান।
2: প্রিয় শ্রোতা, ক্রমবর্ধমান জনসংখ্যার ঊর্ধ্বগতি যে কোনো দেশের জন্য এক মহাসংকট, তাই জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। দক্ষ জনসম্পদ সমাজ বিনির্মাণের মূল কারিগর, আর সে জনবল যদি অপ্রত্যাশিত জন্মহারে নিজেদের সংহত করতে না পারে, তাহলে উন্নয়নের অগ্রযাত্রা সবার ধারে সেভাবে পৌঁছাবে না। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতে জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনার গুরুত্ব ও প্রয়োজনীয়তার বিষয় সম্পর্কে শুনব, আর এই বিষয়টি নিয়ে বলবেন রাঙামাটি পার্বত্য জেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক বেগম শাহনওয়াজ।
3: জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ তথা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ অঞ্চল। জনসংখ্যা বৃদ্ধির গতি রোধ করা না গেলে দেশের পরিকল্পিত উন্নয়ন সম্ভব নয়, আর এজন্য প্রয়োজন পরিবার পরিকল্পনা। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের গবেষকদের মতে কয়েকটি কারণে জনসংখ্যা বাড়ছে। কম বয়সে বিয়ে, প্রজননক্ষম বিবাহিত নারীর উচ্চ হার, মানুষের গড় আয়ু বৃদ্ধি ও অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, বাল্যবিবাহ রোধে আইনের কঠোর প্রয়োগ, যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে প্রচার কার্যক্রম জোরদার, পুত্র সন্তানের আশায় পরিবার বড় না করা, কন্যা সন্তানের গুরুত্ব বৃদ্ধি, সর্বোপরি সম্পত্তিতে সমান অধিকার নিশ্চিত পূর্বক যথাসময়ে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণকে জনসংখ্যা অর্থাৎ উচ্চ জন্মহার নিয়ন্ত্রণ করা জরুরি। সুস্থ ও সুন্দর পারিবারিক জীবন গড়ে তোলার জন্য পরিবার পরিকল্পনা গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। পরিবার পরিকল্পনা একটি ব্যাপক বিষয়। একটি পরিবারের সার্বিক কল্যাণ ও উন্নতির লক্ষ্যে একটি দম্পতি ও পরিবারের অন্যান্য সদস্যরা সচেতনভাবে চিন্তা ভাবনা করে যে সিদ্ধান্ত গ্রহণ করে তাই পরিবার পরিকল্পনা। কাজেই পরিবার পরিকল্পনার মূল লক্ষ্যই হল সুন্দর ভবিষ্যৎ গঠন করা, সার্বিক কল্যাণ ও উন্নতি সাধন করে সুখী, সমৃদ্ধ ও টেকসই দেশ গঠনে ভূমিকা রাখা। তাই সুস্থ ও স্বাস্থ্যকর জীবন গঠনের জন্য প্রয়োজন পরিবার পরিকল্পনার সঠিক পথটি সময় মতো বেছে নেয়া। যেমন নববিবাহিত দম্পতি বিয়ের পরপরই সঠিক পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করে কখন কয়টি সন্তান নেবেন এটি ঠিক করতে পারেন। অহেতুক বেশি সন্তানের বিড়ম্বনা ও বোঝা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য পরিবার পরিকল্পনার সঠিক সিদ্ধান্তই আপনাকে শারীরিক, পারিবারিক ও মানসিক সুস্থতা ও নিশ্চয়তা দিতে পারে। মায়ের শারীরিক সুস্থতা শিশুর সার্বিক সুস্বাস্থ্য রক্ষার্থে দুসন্তানের মাঝে কমপক্ষে 3 বছর বিরতি প্রয়োজন। অনেক সময় পরিবারের স্বামী বা সন্তান ছাড়াও অন্যান্য সদস্য থাকলে সংসারের সচ্ছলতা কম কিংবা আর্থিক টানাপোড়নে স্বামী স্ত্রীর সকল আনন্দ মাটি হয়ে যায়। তাই সুন্দরভাবে আনন্দময় সংসারের জন্য একটু সচেতন হয়ে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করে ছোট পরিবারের সংসার গড়ে তুলতে পারলে সীমিত আয়ের মধ্যেও গোছানো, সিমসাম, অভাববিহীন সুখী পরিবার গড়ে ওঠে। অন্যভাবে বলা যায়, যদি পরিবার পরিকল্পনা না করে বছর বছর সন্তান নেওয়া হয়, একটি গর্ভে, একটি কোলে, একটি কাঁধে, অন্যটি হাটে, আর কয়েকটি এভাবে অধিক সন্তানের পরিবারে থাকবে না কোনো সুখ শান্তি, বাসস্থান, খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, সকল মৌলিক প্রয়োজন বা চাহিদা শূন্য হয়ে পড়ে। এদের নুন আনতে পান্তা ফুরায়, অপুষ্টির শিকার হয়, স্বাস্থ্যহীনতা, শিক্ষা ও চিকিৎসার অভাবে এদের জীবন হয় দুর্বিষহ। কাজেই আপনি নবদম্পতি, আগামীতে মা বাবা হবেন, মাতৃত্ব পিতৃত্ব পরম কাম্য ও সাধনার জিনিস, সে পাওয়া যেন আপনার জন্য শারীরিক ও মানসিক সুস্থতা এবং সৌভাগ্যের কারণ হয়ে আসুক, এটাই কাম্য। একটি সুস্থ, সবল ও সুখী পরিবারের প্রত্যাশায় পরিবার পরিকল্পনা অত্যন্ত প্রয়োজন। উপযুক্ত বয়সে বিয়ে, বিয়ের পর স্বামী স্ত্রীর সিদ্ধান্তে সন্তান গ্রহণের পরিকল্পনা, কোন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নেবেন, এসব প্রথমেই ঠিক করার দরকার। এছাড়াও পরিবার পরিকল্পনা ঘন ঘন গর্ভধারণের ঝুঁকি কমায়, ফলে মা ও শিশু স্বাস্থ্যের ঝুঁকি ও মৃত্যু ঝুঁকিও কমে। মা ও শিশু স্বাস্থ্য ভালো থাকে, স্বামী স্ত্রীর শারীরিক, মানসিক ও আর্থিক চাপ কমায়, কম সন্তানের পরিবার সন্তানের যত্ন ও তাদের চাহিদা পূরণে সহজ হয়, সংসারের সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্য বাড়ায়, জনসংখ্যা বৃদ্ধির গতি কমায়, পরিবার সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন ও সমৃদ্ধি বাড়ে, দেশ ও বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ বেগম শাহনওয়াজের কাছ থেকে জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে শুনলেন।

0: জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়ে সমর্পিত কণ্ঠে গানটি শুনলেন। প্রিয় শ্রোতা, সমাজে মাদক একটি ভয়াবহ সমস্যা। মাদক যেন আমাদের যুব সমাজকে ধ্বংস করতে না পারে সেদিকে সচেষ্ট থাকতে হবে। একটি পরিবারকে ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত সন্তানও যথেষ্ট। কাজে সন্তানরা যেন মাদকের নেশা থেকে দূরে থাকে তার জন্য আমাদের পরিবার, সমাজ এবং সর্বোপরি সবার সচেতনতা প্রয়োজন। এবারে শুনবেন মাদক প্রতিরোধে সচেতনতা বিষয়ক মাঠ প্রতিবেদন। প্রতিবেদন সংগ্রহে মোহাম্মদ কাউসার।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সকলকে বাংলাদেশ বেতার রাঙ্গামাটি কেন্দ্রের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ কাউসার। মাদক আমাদের সমাজে এখন একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। সরকার এই মাদক নিয়ন্ত্রণের জন্য নানা রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার বিভিন্ন রকমের আইন পাশ করছেন এবং তা প্রয়োগে যথাসাধ্য চেষ্টা করছেন। এই মাদক অপব্যবহার এবং চোরাচালান প্রতিরোধে আমাদের এই রাঙ্গামাটি শহরের মানুষ কি ভাবছে, শ্রোতা বন্ধুরা এই বিষয়টি জানার চেষ্টা করব। চলুন শুনি। কথা বলছি আসামস্তি এলাকার একজন দোকানদার ভাইয়ের সাথে। আপনার নাম?
2: আমার নাম শিমুল দে।
1: আপনার কাছে জানতে চাইবো যে মাদকের যে অপব্যবহার এবং চোরাচালান বন্ধে আপনি কি ভাবছেন বা আপনার চিন্তা ভাবনা কি?
2: আসলে মাদক একটি মানে ভয়ানক জিনিস, এটার জন্য সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, এটা কোনোভাবেই সমাজে সুফল বয়ে আনবে না। এটা আমাদের আসলে যুব সমাজেরও সচেতন হওয়া উচিত এই বিষয়ে, আইন শৃঙ্খলা বাহিনীরও। তো আমি মনে করি এটা একটি ভালো উদ্যোগ।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই বিষয়টি নিয়ে এবারে কথা বলছি রাঙ্গামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের একজন শিক্ষার্থী বোনের সাথে। আপনার নাম?
3: আমার নাম রাবে আক্তার, আমি অনার্স প্রথম বর্ষের অর্থনীতি বিভাগের ছাত্রী।
1: আপনি তো জানেন যে আমাদের সমাজে মাদক একটি এখন একটা বড় সমস্যা, তো এই মাদক প্রতিরোধে কি কি করণীয় বলে আপনি মনে করেন?
3: আমাদের সমাজে একটি মাদক আসক্তি একটি বড় সমস্যা। এটা আমাদের যদি সমস্যাটা যদি আমরা সমাধান করতে চাই, আমাদের প্রথমত আমাদের পারিবারিকভাবে সচেতন হতে হবে বেশি। যেমন ধরেন একজন পিতা মাতা অবশ্যই তাদের সন্তানের প্রতি সেটা কেয়ারফুল থাকতে হবে, যে আমার বাচ্চাটা কোথায় যাচ্ছে, কার সাথে মেলামেশা করছে, ওইটাই প্রথম আমাদের আটকানোর প্রথম পদক্ষেপ হচ্ছে ওইটাই।
1: মাদকের অপব্যবহার যেটা হচ্ছে আর কি, এটা একটা আশঙ্কাজনক হারে মাদকের অপব্যবহার হচ্ছে, এটা কিভাবে কমিয়ে আনা যায় বা কিভাবে দূর করা যায় বলে আপনি?
3: উপায় হচ্ছে মাদকাসক্তি যেন সহজলভ্যতা কমিয়ে।
1: রাঙ্গামাটি শহরের মানুষ মাদকের অপব্যবহার এবং তা করি আপনারা ওই বিষয়গুলো নিবেন, কারণ সচেতনতায় পারে মাদক মুক্ত সমাজ গড়তে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: এতক্ষণ শুনলেন মাদক প্রতিরোধে নতা বিষয়ক মাঠ প্রতিবেদন। বৃদ্ধি ও বিকাশের জন্য ৬ মাস পূর্ণ হওয়া পর্যন্ত মাত্র মায়ের দুধ যথেষ্ট। যদি মায়ের মনে হয় তার শিশুটি কম দুধ পাচ্ছে, তাহলে ওই মাকে প্রতিদিন ৫ বার খাবার খেতে হবে এবং প্রতিবারে কিছু পরিমাণ বাড়তি সুষম খাবারও খেতে হবে। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন মাতৃদুগ্ধ পানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ক স্পট।
4: আরে ফাতেমা, তুই?
5: হ্যাঁ আমি। কেন, সমস্যা আছে?
4: না না, সমস্যা নাই। জামাই কই?
5: জামাই নাই।
4: নাই মানে?
5: নাই মানে আসে নাই, আমি একলা আসছি। রাগ কইরা কি, সমস্যা আছে?
4: না না, সমস্যা কিসের, কিন্তু রাগ করলে কি নিয়া, কার লগে রাগ করলি রে ফাতেমা?
5: মা বাদ দাও তো ভাবি, খালি ফাতে ডাকো।
4: কি কইতাছস?
5: আচ্ছা ভাবি, তুমি কও একজন বিবাহিত নারী কিসে তার আনন্দ, কিসে তার পূর্ণতা?
4: অবশ্যই মা হতে।
5: এই দেখো, তুমি ভাবি হইয়া বুঝলা, অথচ সে স্বামী হইয়া বুঝে না।
4: কেন, কি বলে জামাই?
5: বলে আমার নাকি মা হওয়ার জ্ঞানই হয়নি এখনো।
4: মা হওয়ার জ্ঞান সেইটা আবার কি?
5: আমার কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে সে।
4: কি প্রশ্ন?
6: আচ্ছা বলো তো ফাতু, জন্মের এক ঘন্টার মধ্যে শিশুরে কি খাওয়াইতে হয় জানো না? বলো তো দেখি কোন খাবার শিশুর সহজে হজম হয়। পারলা না? আচ্ছা বলো তাহলে কি খাইলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শিশুর দেহে অ্যান্টিবডি তৈরি হয়?
4: কি জবাব দিলি তুই?
5: জবাব থাকলে তো দিমু, কেন সমস্যা আছে?
4: না না, সমস্যা নাই। তা আর কি জানতে চাই জামাই?
5: জানতে চায়

0: প্রথম ছয় মাস কি খাওয়াইলে শিশুর অন্য কোনো খাবার লাগে না, শিশু অপুষ্টিতে ভোগে না, অসুখ বিসুখ হয় না, মৃত্যু ঝুঁকে এড়ানো যায়।
1: তুই কি কইলি?
2: কইলাম তো জানি না, সমস্যা আছে?
1: হ্যাঁ, সমস্যা আছে।
2: কি সমস্যা?
1: মা হইতে চাইলে এইসব প্রশ্নের উত্তর জানা লাগে।
2: তুমি জানো?
1: না জানলে কি দুই সন্তানের মা হইতে পারতাম?
2: তাই আর দেরি করো কেন ভাবি, আমারে বলতে কি সমস্যা আছে?
1: না না, কোনো সমস্যা নাই। শুন ফাতেমা, জামাই তোরে যত প্রশ্ন জিজ্ঞাসা করছে সব প্রশ্নের একটাই জবাব, তা হইল মায়ের দুধ।
2: মায়ের দুধ?
1: হ্যাঁ, মায়ের দুধ। লগে এই কথাটাও মনে রাখিস, মায়ের বুকের প্রথম দুধ অর্থাৎ শাল দুধ হইল নবজাতকের আদর্শ খাবার, আর দিনে বা রাইতে শিশু চাওয়া মাত্রই তার মায়ের দুধ খাওয়ানো উচিত।
0: এবং শিশু পর্যাপ্ত দুধ খাওয়ার জন্য মাকে বেশি করে পুষ্টিকর খাবার খাইতে হয়। ফাতেমা, ভাবির কাছে আইসা, তোমার মা হওয়ার যথেষ্ট জ্ঞান অর্জন হয়েছে, এবার বাড়ি চলো।
1: ফাতেমা, তোর জামাই রেজিকা তো এই বেলা চারটা ডাইল ভাত খাইয়া গেলে কি সমস্যা আছে?
2: কি সমস্যা আছে?
0: না না না, কোনো সমস্যা নেই।
3: ডেঙ্গু ভাইরাস একটি মশাবাহিত রোগ যা এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। কোথাও কোনো অকেজো পাত্রে তিন দিনের বেশি পানি জমে থাকলে এই মশার উৎপত্তি হয়। বিশেষ করে বর্ষাকাল এবং ছ্যাঁচে পরিবেশে এডিস মশা প্রজনন বৃদ্ধি পায়, ফলে ডেঙ্গুর সংক্রমণও বেড়ে যায়। এই রোগের মোকাবেলায় আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে সতর্কতা ও সচেতনতা অবলম্বন করলেই এই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ করে মশার প্রজনন স্থল ধ্বংস করুন, বাড়ি ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বাড়ির আশপাশে জমে থাকা অকেজো জিনিস যেমন প্লাস্টিকের ভাঙা বালতি, মাটির মটকা, ফুলের টব, ডাবের খোলা, নারিকেলের মালা ইত্যাদি সরিয়ে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে দিন। এছাড়াও বাসাবাড়ির বিভিন্ন স্থানে পানি জমে থাকতে পারে, এমন স্থানগুলো লক্ষ্য রাখুন। রাতে মশারি টাঙিয়ে ঘুমান। এ সকল সচেতনতার মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে চললে ডেঙ্গু ভাইরাস মোকাবেলা সহজ ও কার্যকর হবে। সুস্থ শরীর নিরাপদ জীবন নিশ্চিত করতে আমাদের সকলের দায়িত্ব হল ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে সচেষ্ট থাকা। এই আহ্বান জানিয়ে শেষ করছি আজকের সুখী সংসার ম্যাগাজিন অনুষ্ঠান। অনুষ্ঠানটির গ্রন্থন উপস্থাপনায় ছিলাম আমি শেখ শাকিল আহমেদ, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
4: শাহিদা মঞ্জুরি।
5: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। রাজধানীর বিভিন্ন লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ তারেক রহমানের। মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে। আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফিজদের সম্বর্ধনা অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান রাষ্ট্রপতির। যে কোনো পরিস্থিতিতে সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, বললেন আইনমন্ত্রী। ভারতে পলাতক ফ্যাসিবাদের দোষর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে নিশ্চিত করতে ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন মাহাদি আমিন। ঢাকা কক্সবাজার রুটে সম্প্রসারিত হচ্ছে আন্তনগর ট্রেন পরিষেবা। পাকিস্তান ও চীন নিজেদের সীমান্ত ব্যবস্থাপনার জন্য বহুল প্রতীক্ষিত যৌথ সীমান্ত কৌশল চালু করেছে। এবং জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের নারী টি টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে উঠল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তার সভাপতিত্বে আয়োজিত এই সংক্রান্ত এক বৈঠকে এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী লেকগুলোতে পয়বর্জ্য প্রবেশ বন্ধ, নিয়মিত বর্জ্য অপসারণ, সুয়েরেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এসটিপি স্থাপন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্ব দেন। বৈঠকে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার লেকগুলোর বর্তমান অবস্থা, দূষণের উৎস এবং সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ দান ও সঠিক মূল্যায়ন করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম এবং দেশ উপকৃত হবে। তিনি আজ সচিবালয়ে গত আগস্টে সৌদি আরবে অনুষ্ঠিত 46তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী হাফেজদের সম্বর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো যা কিছু অর্জন করবে সরকার সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের অর্জন সমগ্র বাংলাদেশের অর্জন। সরকার গঠনের পর থেকে মেধাবী ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এরই অংশ হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফিজদের আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত গুয়েন ম্যান হু কোং আজ বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সাথে ভিয়েতনামের 5 দশকেরও বেশি সময় ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দুই দেশের এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ী, বিনিয়োগ ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও অংশীদারিত্বের ক্ষেত্রে আরও সম্প্রসারণ করার জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা প্রয়োজন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন এবং ভিয়েতনামের রাষ্ট্রপতির পক্ষ থেকে তাকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। ভিয়েতনামের রাষ্ট্রদূত দুই দেশের মাঝে সরাসরি বিমান যোগাযোগ স্থাপন, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগত মান ও উৎকর্ষ বাড়াতে শিক্ষক নিয়োগ সহ সব ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, যে কোনো পরিস্থিতিতে সরকার নাগরিকদের অগ্রাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আজ আইন মন্ত্রণালয় ও জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মানব পাচার রোধে বেশ কিছু আইন সংশোধন করা হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ 2019 সালে সেপ্টেম্বরে মানব পাচার বিষয়ক প্রোটোকল অনুসমর্থন করেছে এবং তখন থেকেই বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেওয়া প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। এদিকে আজ ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে ঢাকা আইনজীবী সমিতির মিলনায়তনে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বলেন, 2009 সালের নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরই জানান দিয়েছিলেন তিনি বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েমের পথে হাঁটছেন। তখন থেকেই দেশে গণতন্ত্র ধ্বংসের প্রক্রিয়া শুরু হয়। 16 বছরের নৈরাজ্যের পর গণ অভ্যুত্থানে গণতন্ত্র ফিরেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাভারের আমিনবাজারে স্পেশাল ব্রাঞ্চ এসবির এসআই মোহাম্মদ আলতাফ হোসেনের হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। আজ সচিবালয়ে নিহতের পরিবারবর্গ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের এই নির্দেশনা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, গত 5ই সেপ্টেম্বর সাভারের আমিনবাজারের বড়দেশি পশ্চিমপাড়ায় একটি অটোরিকশা রাখা নিয়ে সৃষ্ট তর্ক বিতর্ক মেটাতে গিয়ে সন্ত্রাসীদের নৃশংস হামলায় নিহত হন এসআই আলতাফ হোসেন। এই ঘটনায় 15 জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এদিকে আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক পর্যালোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দেশের গ্রামীণ এলাকার থানাগুলোকে মানসম্মত মডেল থানায় রূপান্তরের জন্য একটি সুনির্দিষ্ট প্রোটোটাইপ ডিজাইন অনুসরণের নির্দেশ দেন। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। আজ সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত আরাল গুলবানসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন। বৈঠকে স্থানীয় সরকার ব্যবস্থা, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কারিগরি সহায়তা ও স্থানীয় সরকারে নারীর অংশগ্রহণ বাড়ানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ডক্টর আব্দুল মঈন খান বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রয়োজনীয় সহযোগিতা ও কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ। এই সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে নরওয়ের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে। একই সঙ্গে স্থানীয় সরকারের নারীর অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি। ভারতে পলাতক ফ্যাসিবাদের দোষর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চেষ্টা না পারে সে বিষয়ে নিশ্চিত করতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহদি আমিনের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়ন এবং দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে দুদেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধকে আরও সুসংহত করার উপর জোর দেওয়া হয়। এছাড়া পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি টেকসই ও মর্যাদাপূর্ণ উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষই একমত প্রকাশ করেন। একই সঙ্গে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জগুলো পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছে শফিকুল ইসলাম। যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে গত আগস্ট মাসে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। আগস্টে একক মাস হিসেবে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে 25.65%, যা এযাবৎকালে সর্বোচ্চ মাসিক প্রবৃদ্ধি। রপ্তানিকারকরা বলছেন, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আরও বাড়ানোর সুযোগ রয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের জন্য রেকর্ডের মাস ছিল গত আগস্ট। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে, 2026-27 অর্থবছরের আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ রপ্তানি করেছে $817 মিলিয়ন বেশি মূল্যের পোশাক। গত বছরের একই মাসে যার পরিমাণ ছিল $650.34 মিলিয়ন, অর্থাৎ এক বছরে রপ্তানি বেড়েছে 25.65%। চলতি অর্থবছরের প্রথম দুই মাস জুলাই আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে মোট $1.61 বিলিয়ন, আগের অর্থবছরের একই সময়ের তুলনায়, যা 11.42% বেশি। যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির এই রেকর্ডকে আশাব্যঞ্জক হিসেবে দেখছেন পোশাক খাতের উদ্যোক্তারা। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের শীর্ষ নির্বাহী মহিউদ্দিন রুবেল,
4: ডেফিনেটলি এটি খুবই আশাব্যঞ্জক এবং ভালো একটা খবর আমাদের দেশের জন্য, গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য। তবে আশার থেকেও বড় কথা হচ্ছে যে এই ধারাবাহিকতাটা ধরে রাখতে হবে আমাদেরকে, এবং সেই সাপোর্ট সরকার থেকে কন্টিনিউয়েশনে থাকতে হবে।
3: যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় একক বাজার। 2025-26 অর্থবছরে দেশটিতে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় $9.04 বিলিয়ন, এর মধ্যে তৈরি পোশাক থেকে এসেছে $7.74 বিলিয়ন। রপ্তানিকারকদের মতে, পণ্যের বৈচিত্র্য বাড়ানো, উচ্চ মূল্যের পোশাক উৎপাদন এবং মান উন্নয়নের মাধ্যমে এই বাজারে আরো বড় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। জ্বালানি ও অন্যান্য ইউটিলিটি সেবা নিশ্চিত করা, অর্থায়নের সুযোগ বাড়ানো এবং নীতি সহায়তা অব্যাহত রাখার উপরও গুরুত্ব দিচ্ছেন তারা।
4: গার্মেন্টস ইন্ডাস্ট্রির বেস অনেক শক্ত, এটা অনেক দিন ধরে এই বেসটা তৈরি হয়েছে। সুতরাং আমরা যদি অ্যাডভান্স লেভেলে যাই, আমরা যদি অ্যাডভান্স সাপোর্ট পাই, আমরা যদি অ্যাডভান্স প্রোডাক্ট আমরা করতে পারি, তাহলে ডেফিনেটলি আমাদের রপ্তানি বাড়ানো তো সম্ভব। এবং আমেরিকাতে একক দেশ হিসেবে আমাদের সবচেয়ে বড় মার্কেট হওয়ার কারণে এটার ইম্পর্টেন্সের সাথে সাথে ওদেরও আমাদেরকে দরকার। সব মিলিয়ে এখানেও রপ্তানি বাড়ানো আরো অনেক সম্ভব।
3: পোশাকের পাশাপাশি চামড়া, পাট, হোম টেক্সটাইল, কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য, ঔষধ ও হালকা প্রকৌশল সহ সম্ভাবনাময় বিভিন্ন খাতেও যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। আগস্টের রেকর্ড প্রবৃদ্ধি সেই সম্ভাবনাকেই আরো শক্তিশালী করেছে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
2: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ডিজিটালাইজেশনের ফলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ভর্তুকি বছরে 300 থেকে 350 কোটি টাকা কমে আসবে। তিনি আজ টিসিবির সম্মেলন কক্ষে সংস্থাটির কার্যক্রমে ডিজিটাল ট্রান্সফরমেশন উদ্বোধনকালে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, কার্ডধারীদের একটি নির্ভরযোগ্য ডিজিটাল ডেটা বেজ করতে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করে প্রায় 59 লাখ অযোগ্য আবেদনকারীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে টিসিবির উপকার ভোগের সংখ্যা প্রায় 79 লাখ উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এই সংখ্যা 1 কোটিতে উন্নীত করা হবে। স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে নির্বাচন কমিশনের প্রস্তুতি সভা শুরু হয়েছে। আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এই সভা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্য নির্বাচন কমিশনারগণ অংশ নেন। পরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, আগামী 6 জুনের আগে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে আরও 5 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে 1484 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গে 2 শিশুর মৃত্যু হয়েছে। এবারে শুনুন হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন নিয়ে প্রতিবেদন।
5: দেশজুড়ে ক্রমে আরো ভয়ঙ্কর রূপ হাম প্রতিদিন দেশের কোথাও না কোথাও মৃত্যুর কোলে ঢলে পড়ছে একের পর এক শিশু। এর বড় একটি অংশই 5 বছরের কম বয়সী শিশু। উদ্ভূত এই জরুরি পরিস্থিতি সামাল দিতে আবারও দেশব্যাপী বড় ধরনের টিকাদান কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানিয়েছেন,
6: আগামী 25 তারিখ থেকে আরো অনেক মানে ডাকডুল পিটি আরো বেশি মানুষকে জানিয়ে 25 তারিখ থেকে সারা দেশব্যাপী আমরা আবার হামের টিকা দিতে যাচ্ছি। এর মধ্যে আমাদের হামের টিকা বেশিরভাগ এসে পড়েছে দেশে ইউনিসেফ থেকে, 17 তারিখে বাকিটা আসবে।
3: জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন হাম প্রতিরোধে টিকার কোনো বিকল্প নেই, তাই চলমান এই মহামারী রুখতে শতভাগ শিশুকে নিয়ে আসতে হবে টিকার আওতায়।
7: যেহেতু হাম রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে, তাই 6 মাস থেকে 5 বছর পর্যন্ত সকল রোগীদেরকে বর্তমানে বাংলাদেশ সরকার টিকার আওতায় নিয়ে আসছে এবং অতিরিক্ত 1 ডোজ বুস্টার ডোজ হিসেবে হামের টিকা দিচ্ছে। এছাড়াও যে সমস্ত রোগী হামে আক্রান্ত তারা পরবর্তী 72 ঘন্টার পর হামের টিকা গ্রহণ করতে পারে।
3: তীব্র জ্বর ও শরীরে লালচে গুটি দেখা দিলেই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রাক বর্ষা জরিপে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর অংশ হিসেবে আজ বাংলা মোটরের রূপায়ণ টাওয়ার এলাকা থেকে শাহবাগ মোড় পর্যন্ত বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সড়ক ও ফুটপাথে জমে থাকা বর্জ্য অপসারণ, অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার, মশার সম্ভাব্য প্রজনন স্থল চিহ্নিত ও ধ্বংস এবং জমে থাকা পানিতে এডিস মশার লার্ভার উপস্থিতি পরীক্ষা করা হয়। ঢাকা কক্সবাজার রুটে অতিরিক্ত একটি আন্তঃনগর ট্রেন পরিষেবা চালুর লক্ষ্যে বর্তমানে ঢাকা চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পরিকল্পনাটি সফলভাবে বাস্তবায়ন হলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই এই সম্প্রসারিত পরিষেবাটি চালু হতে পারে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী মহানগর এক্সপ্রেসটি রাত 8:30 ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে এবং ভোর 6টার দিকে কক্সবাজার পৌঁছাবে। কক্সবাজার থেকে ফিরতি ট্রেন ছাড়বে সকাল 9টায়। প্রতিটি পথে যাত্রায় প্রায় 9.5 ঘন্টা সময় লাগবে।
8: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
8: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তান ও চীন অভিন্ন সীমান্ত ব্যবস্থাপনার জন্য বহুল প্রতীক্ষিত যৌথ সীমান্ত কমিশন চালু করেছে। এর ফলে সীমান্ত ব্যবস্থাপনায় সমন্বয়, বাণিজ্য এবং দুদেশের মধ্যকার যোগাযোগ আরও জোরদার হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কমিশনের উদ্বোধনী সভা ইসলামাবাদে অনুষ্ঠিত হয়। চীনের সাথে যৌথ সীমান্ত কমিশনের কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পাকিস্তান। নেপালে প্রায় 3 সপ্তাহ আগে ভয়াবহ আকস্মিক বন্যায় 100 মানুষ নিহত হওয়ার পরও নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকারী দলগুলো একটি জলবিদ্যুৎ কেন্দ্রের টানেল থেকে গতকাল 4টি মৃতদেহ উদ্ধার করেছে। নিখোঁজদের পরিবারগুলো কর্তৃপক্ষের কাছে তাদের প্রিয়জনদের অবস্থান সম্পর্কে জানতে চাচ্ছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের আগে এক সংবাদ সম্মেলনে তিনি জোর দিয়ে বলেন, গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের ভয়াবহ দুর্ভোগকে উপেক্ষা করা যাবে না। অ্যান্থনিও গুতেরেস গাজা শান্তি পরিকল্পনা পূর্ণ বাস্তবায়নের আহ্বান এবং অবরুদ্ধ ছিটমহলে নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করার অনুরোধ জানান। খেলার খবর, ক্রিকেট। জাপানে এশিয়ান গেমস নারী ক্রিকেটে বৃষ্টি আইনে বাংলাদেশ দল সেমিফাইনালে উঠেছে। বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। আগামী রোববার ভারত অথবা স্বাগতিক জাপানের বিপক্ষে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাজধানীর বিভিন্ন লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ তারেক রহমানের। মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে। আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান রাষ্ট্রপতির। যে কোনো পরিস্থিতিতে সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বললেন আইনমন্ত্রী। ভারতে পলাতক ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে নিশ্চিত করতে ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন মাহদি আমিন। এবং ঢাকা কক্সবাজার রুটে সম্প্রসারিত হচ্ছে আন্তনগর ট্রেন পরিষেবা। খবর শেষ হলো।
10: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি নাহিদা মিতু। রাজধানী ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যা, যানজট এবং সময় অপচয়ের সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে বাংলাদেশ বহুদিন ধরে আধুনিক গণপরিবহন ব্যবস্থার উপর গুরুত্ব দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক রাজধানী গণপরিবহন ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও পরিবেশ বান্ধব করতে মেট্রো রেলের তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন দিয়েছে। গতকাল বাংলাদেশ সচিবালয়ে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারিক রহমানের সভাপতিত্বে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সরকার 45,503,76,00,000 টাকা ব্যয়ে একটি নতুন মেট্রো রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে এবং দুটি চলমান মেট্রো রেল প্রকল্পের সংশোধনও ইতিবাচকভাবে বিবেচনা করেছে। যানজটের কারণে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ যাত্রীকে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা সড়কে কাটাতে হয়। এর ফলে শুধু সময় নষ্ট হয় না, উৎপাদনশীলতাও কমে যায় এবং জ্বালানির অপচয় বাড়ে। এই বাস্তবতায় মেট্রো রেলকে নগর পরিবহনের আধুনিক ও কার্যকর সমাধান হিসেবে দেখা হচ্ছে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে রাজধানীর পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে দ্রুত যোগাযোগের নতুন সুযোগ সৃষ্টি হবে। বর্তমানে যে দূরত্ব অতিক্রম করতে এক থেকে দুই ঘণ্টা সময় লাগে, মেট্রো রেল চালু হলে তা অনেক কমে আসবে। ফলে কর্মঘণ্টার সাশ্রয় হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতি পাবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। রাজধানীর বিভিন্ন এলাকায় বসবাসকারী মানুষ কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান এবং সেবা কেন্দ্রে সহজে পৌঁছাতে পারবেন। এতে নগর জীবনের উপর দীর্ঘদিনের যানজটের চাপ অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে। মেট্রো রেল প্রকল্পগুলোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পরিবেশগত সুবিধা। সড়কে ব্যক্তিগত গাড়ি ও জ্বালানি চালিত যানবাহনের সংখ্যা কমলে বায়ুদূষণ এবং কার্বন নিঃসরণ হ্রাস পাবে। উন্নত বিশ্বের বহু নগরের মতো ঢাকাও ধীরে ধীরে গণপরিবহন নির্ভর নগরীতে রূপান্তরিত হওয়ার সুযোগ পাবে। এ কারণে বিশেষজ্ঞরা মেট্রো রেলকে শুধু একটি পরিবহন প্রকল্প নয় বরং টেকসই নগর উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করেন। তবে এই বৃহৎ প্রকল্পগুলোর সামনে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, প্রকল্পগুলোর ব্যয় ইতোমধ্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিপুল অর্থ বিনিয়োগের কারণে কাজের গতি শ্লথ হলে বা বাস্তবায়নে বিলম্ব ঘটলে জাতীয় অর্থনীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে। দ্বিতীয়ত, রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকায় পাতাল ও উড়াল পথের নির্মাণ কাজ চলাকালে যানবাহন চলাচল, ব্যবসা বাণিজ্য এবং সাধারণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডে সাময়িক ভোগান্তি দেখা দিতে পারে। তৃতীয়ত, ভূমি অধিগ্রহণ, বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ বিভিন্ন ইউটিলিটি লাইন স্থানান্তর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর সমন্বয় নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ। এছাড়া উন্নত প্রযুক্তি নির্ভর এই মেট্রো রেল ব্যবস্থার পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ জনবল গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদী আর্থিকভাবে টেকসই পরিচালন ব্যবস্থা নিশ্চিত করাও জরুরি। তাই প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি দক্ষ ব্যবস্থাপনা ও কঠোর তদারকির বিষয়টি সমান গুরুত্ব দাবি করে। মেট্রো রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কারণে রাজধানীর বিভিন্ন প্রান্তিকে একটি সমন্বিত পরিবহন ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা সরকারের দীর্ঘমেয়াদী নগর উন্নয়ন কৌশলের অংশ। ইতোমধ্যে চালু হওয়া মেট্রো রেল সেবার প্রতি সাধারণ মানুষের ইতিবাচক সাড়া প্রমাণ করেছে যে দ্রুত, নিরাপদ এবং নির্ভরযোগ্য গণপরিবহনের চাহিদা কতটা ব্যাপক। সব মিলিয়ে একনেকে মেট্রো রেলের তিনটি প্রকল্প অনুমোদন রাজধানীর পরিবহন ব্যবস্থার জন্য একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। এসব প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে ঢাকা শুধু যানজট নিরসনের ক্ষেত্রেই নয়, পরিবেশ বান্ধব, আধুনিক এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনার দিক থেকেও নতুন উচ্চতায় পৌঁছাবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
11: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজন সূচিতে এবারে রয়েছে দেশের গান। প্রথমেই গেয়েছেন মনির খান, গান লিখেছেন অরণী ইয়াসমিন আর সুর দিয়েছেন শেখ সাদী খান।

দেশের গানের এবারের শিল্পী সোমনুর মনির কোনাল। গানের কথা সাজিয়েছেন জাহিদুল হক আর সুর দিয়েছেন আবু বকর সিদ্দিক।

0: শুনলেন দেশের গান বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা এক্ষুনি শুনতে পাবেন।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: মাস সেপ্টেম্বর, তারিখ ১৭। এই ১৭ শব্দের আগে যদি ৭ শব্দটা বসিয়ে দিই তাহলেই পেয়ে যাব যে একটি শব্দ, সেটি হল ৭১৭। অভিধান বলছে এই ৭১৭ শব্দের অর্থ হল নানা রকম কথা অথবা বিবিধ উচ্চারণ।
1: আমাদের উত্তরণের সাথে দুই রকমের এই অর্থ খুবই প্রাসঙ্গিক, কারণ উত্তরণে যেমন আমরা নানা রকম কথার অবতারণা করি, তেমনি আবার এই উত্তরণের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের উপকরণ পরিবেশন করে থাকি।
0: বিশ্বাস করি এ কথা মানতে আমাদের কোনো শ্রোতাবন্ধুরই কোনো রকম আপত্তি থাকার কথা নয়। তবে এই সঙ্গে এ কথাটুকু যোগ করতেই হয়, উত্তরণ এমন সব কথা পরিবেশন করে যার গুরুত্ব এবং তাৎপর্য অবশ্যই আছে।
1: তার মানে যে কথাগুলো নয় কোনো কথার কথা, যে কথার আছে যথার্থতা, যে কথা জানার আছে প্রয়োজনীয়তা, অথবা যে কথা হতে পারে আমাদের অনুপ্রেরণার বারতা, অথবা যে কথা ডেকে আনে সফলতা।
0: এমন অনেক কথা আছে যে কথাকে আমাদের ভক্তি করতেই হয়, কারণ এ কথার মাঝে আমরা অনুভব করি আমাদের প্রাণের শক্তি, যে কথা আমাদের মন ভালো করে দেয়, আমাদেরকে কথা শুনতে আগ্রহী করে।
1: মনীষী হেনরি ভন ডাইক তো বলেই দিয়েছেন, সুন্দর করে কথা বলা একটা আর্ট, এই আর্ট আয়ত্তে থাকলে সহজেই মানুষকে আপন করা যায়।
0: ওদিকে পৃথিবী বিখ্যাত এক দার্শনিক প্লেটো বলেন, কথা বলতে কিছুক্ষণ চিন্তা করো, তারপর মুখ থেকে বের করো এবং তা কাজে পরিণত করো। আজ এমনই আশার কথা বলেই শুরু করতে চাই আজকের উত্তরণের মূল আয়োজন।
1: উত্তরণের প্রথম আয়োজন মানেই তো বিস্ময় মাখা কথার নিবেদন।
0: নাম তার বিশ্ব বিচিত্রা, যেখানে বিচিত্র এবং চমকপ্রদ কিছু খবর শোনা যায়।
1: সবাইকে আজও তাই এমনই কিছু খবর শোনাতে চাই।
0: আজকের বিশ্ব বিচিত্রায় প্রথমে শোনাতে চাই সবচেয়ে দামি এক কলমের গল্প। ইংল্যান্ডের আলফ্রেড ডানহিল লিমিটেড নামে একটি কোম্পানি পেন ও বল পেন মিলিয়ে বানিয়েছে একজোড়া সুদৃশ্য কলম, দেখলেই হাতে ধরে দেখতে ইচ্ছে করবে।
1: এই একজোড়া কলমের দাম তখন ছিল ৯৯৪১ পাউন্ড, যা প্রায় ৬ লক্ষ টাকার সমান। ১৮ ক্যারেট সোনার তৈরি এই কলম দুটো নিব ফাইবার গ্লাসে বানানো, যা চোখে ঝিলিক দিয়ে ওঠে।
0: আর বল পয়েন্ট কলমটির মুখে ৩.৫ ক্যারেট ওজনের একটি হিরে লাগানো আছে, তাই দাম এত বেশি হয় স্বাভাবিক। কলম প্রস্তুতকারক এই কোম্পানির দাবি, এমন একজোড়া কলমই পৃথিবীর সবচেয়ে দামি কলমের সেট।
1: এবার শোনাব বিড়াল প্রীতির এক বিস্ময়কর গল্প। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত চিকিৎসক মিস্টার উইলিয়াম জীবনে বিয়ে করেননি, ছিল তার বেশ কিছু সম্পত্তি আর তার অবসর কাটত কয়েকটি পোষা বিড়াল নিয়ে। বিড়ালগুলোকে দেখতেন মানবিক দৃষ্টিতে।
0: এদের মধ্যে ব্রাউনি এবং হেলক্যাট নামে দুটো বিড়াল ছিল। ১৯৬৩ সালের জুন মাসে মিস্টার উইলিয়াম মারা যান। মৃত্যুর পর তার উইল থেকে জানা যায় তার বিষয় সম্পত্তি পেয়েছে ওই দুটো বিড়াল, যার মূল্য তখন ছিল প্রায় ৪ লক্ষ ডলার।
1: বিড়াল দুটো এই সম্পত্তি ভোগ করে মারা যাবার পর উইলের নির্দেশ অনুযায়ী সমস্ত সম্পত্তি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে বিড়াল গবেষণা কেন্দ্রে দান করা হয়। পৃথিবীতে এমন বিড়াল প্রীতির আর কোনো সন্ধান মেলেনি।
0: এমন চমক লাগানো বিস্ময়কর খবর জানতে থাকুন বেতার ম্যাগাজিন উত্তরণের সঙ্গে, নিশ্চয়ই বিস্ময় ভরে উঠবে মন। আজ এটুকুই ছিল বিশ্ব।

0: বিচিত্রার সবটুকু আয়োজন।
1: প্রিয় শ্রোতা, শোনা হলো বিস্ময়কর খবরের আয়োজন বিশ্ববিচিত্রা। আর এবার আমরা শুনব বিশ্ব সাহিত্য পর্বটি, যেখানে পাব ভিন্ন রকম স্বাদ।
0: কারণ দেশ যেমন আলাদা, তেমনি আলাদা মানুষ এবং আলাদা তার ভাষা ভাবনা সবই, তবে এর মাঝে ঠিকই আছে আবেগ।
1: যে আবেগ আমাদের মনকে ছুঁয়ে যায়, ভিন্ন কোনো ভাবনার সঙ্গে আমরাও সম্পৃক্ত হতে পারি, আমাদের জানার পরিধি যায় বেড়ে।
0: আজকের বিশ্ব সাহিত্য পর্বটি উপস্থাপন করছেন লায়লা আরিয়ানি হোসেন।
2: এরিক মারিয়া রেমার্ক একজন বিশ্ববিখ্যাত জার্মান ঔপন্যাসিক। তার সারা জাগানো উপন্যাস অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট পড়েনি এমন পাঠক খুব কমই আছে। জার্মানির ওসনাব্রুক শহরে 1898 সালের 22 জুন এক রোমান ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মসূত্রে নাম এরিক পল রেমার্ক হলেও 1918 সালে মায়ের মৃত্যুর পরের বছর নিজের নাম বদলে রাখেন এরিক মারিয়া রেমার্ক। তিন সন্তানের পরিবারে একমাত্র ছেলে রেমার্ক, বাবা পিটার ফ্রান্স রেমার্ক, মা আনা মারিয়া। শিক্ষক হবার প্রবল বাসনা নিয়ে দরিদ্র পরিবারে জন্ম নেয়া রেমার্ক ইউনিভার্সিটি অব মানস্টারে যোগ দেন, কিন্তু তা আর হয়ে ওঠেনি। প্রথম বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য হন মাত্র 18 বছর বয়সে। প্রত্যক্ষ করেন মানুষের নির্মমতা, যুদ্ধের দামামা আর আহতের আর্তনাদ। তার কপালেও দুর্ঘটনা ঘটতে বেশি দিন লাগেনি, শেলের শ্র্যাপনেল ছুটে এসে আঘাত হানে তার বাম পা, ডান হাত আর ঘাড়ে। যুদ্ধের ময়দান থেকে তাকে সরিয়ে জার্মানির এক মিলিটারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যুদ্ধের বাকি সময়টা সেখানেই কাটিয়েছেন। যুদ্ধ শেষে অসুস্থ ও পঙ্গু অবস্থায় বাড়ি ফিরলেন ঠিকই, কিন্তু ফিরল না মনের শান্তি। চারদিকে ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছু দেখার নেই। সেনাবাহিনী থেকেও অবসর নিয়ে 1919 সালে গ্রাজুয়েশন সম্পন্ন করেন এবং একটা প্রাইমারি স্কুলে শিক্ষক পদে যোগ দেন। একঘেয়ে কাজে বিরক্ত হয়েই চাকরিতে ইস্তফা দেন। এরপর রেমার্ক তার জীবনে নানা ধরনের পেশার সঙ্গে যুক্ত ছিলেন। পেটের দায়ে কখনো ফল বিক্রেতা হয়েছেন, কখনো লাইব্রেরিয়ান, কখনো ব্যবসায়ী কিংবা সাংবাদিক, কেরানি অথবা সম্পাদকের কাজ করেছেন। লেখালেখিতে রেমার্কের হাতেখড়ি হয় 16 বছর বয়সেই। তখন লিখতেন প্রবন্ধ, কবিতা। সে সময়ে একটা উপন্যাস অসমাপ্ত অবস্থায় রেখে দিয়েছিলেন, পরে শেষ করেন, যা 1920 সালে প্রকাশিত হয় দ্য ড্রিম রুম নামে। 1927 সালে স্পোর্ট ইম্বাইল্ড পত্রিকায় চাকরিরত অবস্থায় তিনি স্টেশন অ্যাট হরাইজন লেখা শুরু করেন, তবে সেটি বই আকারে প্রকাশিত হয় 1928 সালে। যুদ্ধের অভিজ্ঞতার আলোকে অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট লেখা শুরু করেন। 1929 সালে এটি পুস্তক আকারে প্রকাশিত হলে চারদিকে হইচই পড়ে যায়, কাঁপিয়ে দেয় প্রথমে দেশ ও পরে গোটা বিশ্বকে। রেমার্ক রাতারাতি বিখ্যাত হয়ে যান। অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্টে ফুটে উঠেছে প্রথম বিশ্বযুদ্ধের বিভীষিকা। অসম্ভব শান্ত একটা দিন, ঝকঝকে নীল আকাশ, মাঝে মাঝে সাদার ছোপ, বাতাস বইছে মৃদু মৃদু, ঘাসের ডগায় শিশির বিন্দু এখনো শুকোয়নি, লাল লাল ফুলগুলোর উপর ছোটাছুটি করছে দুটো রঙিন প্রজাপতি, নির্মল বাতাস, বারুদের গন্ধ নেই, গোলার গর্জন নেই, চারদিকে এমন নিঃশব্দ যে একটা মাত্র লাইনে শেষ হয়েছে আর্মি রিপোর্ট, পশ্চিম রণাঙ্গন সম্পূর্ণ শান্ত, অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। গাছটার নিচে উপুড় হয়ে শুয়ে আছে পল, যেন ঘুমিয়ে আছে। ওকে যখন উল্টানো হলো, দেখা গেল মুখে তখনও হাসি লেগে আছে একটুকরো, যেন কোনো কষ্টই পায়নিও, যেন জেনেই গেছে সব শেষ হতে চলেছে। দুবছর পর 1931 সালে আসে এ বইয়ের সিকুয়েল দ্য রোড ব্যাক, যুদ্ধ ফেরত সৈনিকদের নিয়ে অদ্যাবধি রচিত সবচেয়ে শক্তিশালী উপন্যাস। রেমার্কের আরেকটি সারা জাগানো বই হচ্ছে থ্রি কমরেডস, 1937 সালে প্রকাশিত হয় এটি। মার্চ 1933, হিটলার ক্ষমতা দখল করে নেয়। রেমার্কের লেখাকে নিষিদ্ধ ঘোষণা করা হয় দেশ জুড়ে, লাইব্রেরি থেকে সরিয়ে ফেলা হয় তার লেখা সমস্ত বই, বিক্রি কিংবা প্রকাশ করার উপরও নেমে আসে খড়্গ। এই সময় রেমার্ক ছাড়াও খ্যাতনামা বহু লেখকের বই পুড়িয়ে ফেলা হয়, যাদের মধ্যে আর্নেস্ট হেমিংওয়ে, হেলেন কেলার, জ্যাক লন্ডন, থমাস ম্যান, এইচ জি ওয়েলস উল্লেখযোগ্য। রেমার্কের ফরাসি রক্ত আর ক্যাথলিক মনোভাবের জন্যও নাৎসিরা তাকে আক্রমণ করে। এমনকি 1938 সালে রেমার্কের জার্মান নাগরিকত্ব বাতিল করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবার প্রাককালে স্ত্রীকে নিয়ে তিনি সুইজারল্যান্ড ত্যাগ করেন আমেরিকার উদ্দেশ্যে। 1947 সালে তাকে আমেরিকার নাগরিকত্ব প্রদান করা হয়। তবে একসময় আমেরিকার সাম্রাজ্যবাদী মনোভাব ও আগ্রাসী আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। যুক্তরাষ্ট্রকে বিদায় জানিয়ে স্থায়ীভাবে বসবাসের জন্য ফিরে আসেন সুইজারল্যান্ডে। 1930 সালে যুক্তরাষ্ট্রে মুক্তি পায় তার রচিত অল পয়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট অবলম্বনে নির্মিত চলচ্চিত্র। সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালক এই দুটি ক্যাটাগরিতে জিতে নেয় অস্কার। এছাড়া জিতে নেয় আরো অনেকগুলো সম্মানজনক পুরস্কার। 1954 সালে প্রকাশিত হয় আ টাইম টু লাভ অ্যান্ড আ টাইম টু ডাই, যা 1958 সালে চলচ্চিত্রে রূপ দেন পরিচালক ডগলাস সার্ক। মজার ব্যাপার হচ্ছে চলচ্চিত্রটিতে সামান্য সময়ের জন্য উপস্থিত হয়েছিলেন খোদ রেমার্কো। সুইজারল্যান্ডের শহর লোকার্নোতে 1970 সালের 25 সেপ্টেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রেমার্ক মৃত্যুবরণ করেন। তাকে সমাধিস্থ করা হয় রোঙ্কো সেমেট্রিতে। যতদিন পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ আর মানুষের নিজেকে হারিয়ে খোঁজার চেষ্টা অব্যাহত থাকবে, ততদিন বেঁচে থাকবেন এরিক মারিয়া রেমার্ক। আর যুগে যুগে মানুষ স্মরণ করে যাবে যুদ্ধ নামের মানবতা হারাবার নিষ্ঠুর গল্প।
0: এতক্ষণ বিশ্ব সাহিত্য পর্বে বিশ্বসের একজন সাহিত্যিকের পরিচয় এবং তার সৃষ্টির বিষয় ভালো লাগলো নিশ্চয়ই। তবে সবার ভালো লাগার আরও একটি বিষয়কে এবার নিশ্চিত করতে চাই এখনকার পরিবেশনায়।
1: কারণ এখনকার পরিবেশনা রসনার বৈশ্বিকতা। এখানকার আলোচনা প্রসঙ্গ দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবার। এর মাধ্যমে দেশটাকেও বেশ করে চেনা হয়ে যাবে আমাদের। তাহলে শুনতে থাকুন সবাই
0: রসনার বৈশ্বিকতা। পরিবেশনায় রন্ধন বিশেষজ্ঞ লবি রহমান।
3: শুভেচ্ছা এবং ভালোবাসা প্রিয় শ্রোতা, সেই সাথে আমন্ত্রণ আজকের দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবার পর্বে। বন্ধুরা, আজ শোনাব প্রায় 10 কোটি 90 লক্ষ জনসংখ্যার দেশ মেক্সিকোর ঐতিহ্যবাহী খাবারের তথ্য। এই দেশটি বিশ্বের চতুর্দশ বৃহত্তম স্বাধীন রাষ্ট্র, যারা খাদ্যাভ্যাস আজও ধরে রেখেছে ঐতিহ্যের ছোঁয়া। 16 শতকের অ্যাজটেক সাম্রাজ্য স্প্যানিশ আক্রমণ ঘটেছিল, তখন থেকে ভুট্টা, সিম, স্কোয়াশ এবং মরিচের মতো স্থানীয় খাবার এখানকার ঐতিহ্যবাহী প্রধান খাদ্য হিসেবে রয়ে গেছে। পাশাপাশি ইউরোপিয়ানরাও অনেক খাবার নিয়ে এসেছিল এই রাষ্ট্রে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গৃহপালিত পশুর মাংস, দুগ্ধজাত খাদ্য এবং বিভিন্ন ভেষজ উপকরণ ও মশলা। এই সব নিয়েই মেক্সিকান রন্ধনশৈলী তার সমৃদ্ধ স্বাদ, মশলা এবং বৈচিত্র্যের জন্য বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়। মেক্সিকোর ঐতিহ্যবাহী সকালের নাস্তার নাম চিলাই কুইলস। হালকা ভাজা ছোট ছোট ভুট্টার চিপসকে লাল টমেটো ও শুকনো মরিচ দিয়ে তৈরি, সালসা রোজায় বা কাঁচা টমেটো দিয়ে তৈরি। সালসা ভাজের ভেতরে ডুবিয়ে রেখে নরম করা হয়। সসে ভুট্টার চিপসগুলো নরম হয়ে এলে এর উপর ক্রিম, ধনে পাতা, কাটা পেঁয়াজ এবং ঝুরি করা পনির ছড়িয়ে দিয়ে খাওয়া হয়। অনেকে এর সাথে ডিমের পোচ, ভাজা মুরগির টুকরো বা সিমের দানা মিশিয়ে আরও পুষ্টিকর ও মুখরোচক করে নেয়। টাকোস সম্ভবত মেক্সিকোর সবচেয়ে বিখ্যাত, জনপ্রিয় এবং বিশ্বজুড়ে পরিচিত ঐতিহ্যবাহী খাবার। ছোট ভুট্টা রুটি ও টর্টিলার মাঝে পছন্দের মাংস, সবজি, সস এবং চিজ ভরে এটি তৈরি করা হয়। সাথে আরও থাকে পেঁয়াজ, ধনে পাতা। একই উপকরণে অন্যভাবে বানানো হয় এনচিলাডাস। এটি এক ধরনের রোল। পুর হিসাবে থাকে মাংস, চিজ বা বিন। মেক্সিকানরা এই রোল খায় মরিচের ঘন সস দিয়ে। মেক্সিকোর আরও একটি সস আছে গুয়াকামোল নামে। অ্যাভোকেডো, পেঁয়াজ, টমেটো ও লেবুর রস দিয়ে তৈরি এই ঐতিহ্যবাহী সস খুবই জনপ্রিয়। আমাদের দেশের পাতুরির মতোই টামালিস নামের মেক্সিকোর আরও একটি ঐতিহ্যবাহী খাবার রয়েছে, তবে এর প্রধান উপকরণ হচ্ছে ভুট্টা। ভুট্টা গুঁড়ো করে তার সাথে তেল বা মাখন এবং বিভিন্ন মশলা মিশিয়ে নরম খামির তৈরি করা হয়। খামিরের ভেতরে মাংস বা সবজির পুর দিয়ে কলা পাতায় বা ভুট্টার খোসায় মুড়িয়ে ভাপিয়ে রান্না করা হয় এই টামালিস। মেক্সিকান জনপ্রিয় আরও একটি ঐতিহ্যবাহী খাবার কেসাডিলাস। স্প্যানিশ শব্দ কেসো মানে আমাদের ভাষায় পনির ও খাবারের প্রধান উপকরণ, সেজন্যই নাম কেসাডিলা। ময়দায় বা ভুট্টার পাতলা রুটির ভেতরে পনির এবং রান্না করা মুরগির মাংস, গরুর মাংস, বিনস, পেঁয়াজ, ক্যাপসিকাম, মাশরুমের তৈরি মজাদার পুর দিয়ে মুচমুচে করে তাওয়া বা গ্রিলে ভাজা হয় এই কেসাডিলাস। বাইরে মুচমুচে, ভেতরে নরম গলা পনির, চমৎকার স্বাদের এই খাবার মেক্সিকানদের কাছে খুবই জনপ্রিয়। মজাদার এই খাবারের কথা ভাবতে ভাবতে আসুন শেষ করি দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবারের আজকের পর্ব। সবাইকে আমন্ত্রণ আগামী পর্বে।
0: এবার সরাসরি যেতে চাই আপনার লেখা পর্বে। এখানে আজও পাব শ্রোতা বন্ধুদের সঙ্গ, পাব লেখার অনুষঙ্গ।
1: আপনার লেখার পর্বের আজকের বিষয় শরৎ সন্ধ্যা। আর হ্যাঁ, জানিয়ে দিচ্ছি আগামী বৃহস্পতিবারে আপনার লেখার পর্ব বন্ধুত্ব।
0: শুরু করছি। প্রথমে যার লেখা পেয়েছি, আপনি হলেন তানজিলার সাথী, উত্তর বাসাবো, ঢাকা থেকে লিখছেন। শরতের কুয়াশা স্নিগ্ধ সন্ধ্যায় তোমাকে চাই, আরো কাছে পেতে চাই। শিশির ছোঁয়া ঘাসে আঁচল বিছাও, আঁচলে ছড়িয়ে দাও শিউলি ফুল, আমাদের শাশ্বত প্রেম দুহাতে জড়িয়ে বুকে টেনে নাও। দেখো আমার শহরে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সবকিছুই রয়েছে প্রিয়া, খেলনা, গাড়ি, ইমারত, সেতু, পার্ক, আদালত, প্রকৃতি, প্রযুক্তি, শুধু প্রেম নেই, তুমি নেই প্রিয়া। এসো শরতের সন্ধ্যায় তোমাকে চাই আরো কাছে।
1: এবারে পড়ছি আরিফ মাহমুদ পরশ আপনার লেখা থেকে। আপনি লিখেছেন দীপশিখা বেতার শ্রোতা ক্লাব দুমদিয়া কাপাসিয়া গাজীপুর থেকে। সাঁঝের বেলায় সাঁঝ আকাশে রঙিন আলোর রেশ, সূর্য বিদায় নেয়ার পরে আলোর মিছিল শেষ। সাঁঝের বেলায় পাখির ডাকে মুখরিত হয় বন, পাখিরা সব নীলের খোঁজে উদাস করে বন। শরৎকালে চাঁদনি রাতে ফুল পরিদের মেলা, ফুলের বনে খেলে তারা ঘুম ভাঙানোর খেলা।
0: এবার স্বামী মাকন কালীগঞ্জ গাজীপুর থেকে লিখছেন, একটু ছোট করে পড়ছি আপনার লেখাটা। শিউলি ঝরা ভেজা ঘাসে, ভেজা ঘাসে কাশবনের গান, শরতের সন্ধ্যায় জোড়ায় ব্যাকুল প্রাণ। গধূলির রঙে মেশে শিউলির সুবাস, সন্ধ্যা নামে ধীরে ফিরে মনে দীর্ঘশ্বাস। কাশফুলের চাদরে ঢাকা শান্ত নিখিল, শরতের সন্ধ্যায় জোড়ায় হৃদয়ের তিল।
1: এবারে পড়ছি ইমন আহমেদ দুলাল আপনার লেখা। আপনি লিখেছেন মাকারকুল ছনকা সাটুরিয়া মানিকগঞ্জ থেকে। নীল আকাশে মেঘের ভেলা গুটিয়ে এলো ধীরে, নরম আলোয় শান্ত নদী ফিরল আপন নীড়ে। কাঁচা ফুলেরা দুলছে মাঠে শিউলি তলার ঘাসে, শরতের এই সন্ধ্যা প্রদীপে জেলে শিউলি ফুল হাসে। শীতল হাওয়া ছুঁয়ে যায় ক্লান্ত দুটি প্রাণে, ঝিঁঝি পোকার ডাকের সাথে জুড়ায় অভিমান, আকাশ জুড়ে তারাল মেরা জ্বলছে মিটিমিটি।
0: মোহাম্মদ আজমাইন হোসেন গ্রাম পলাশতুলি থানা জেলা উপজেলা জয়পুরহাট সদর থেকে লিখছেন। সাদা সাদা মেঘ দলে দলে উড়ে, অসীম আকাশ নীল চোখে দেখে, সুখী পাখি উড়ে যায় দিগন্তে। কেশবন না কাশবন হবে বোধহয়, কাশবন দোলে তালে তালে নাচে। দিগন্তে সূর্য সলাজ হাসে, আকাশে সাত রং ধনুক হয়ে ভাসে, শান্ত হয় নদী মাঝি ফেরে ঘাটে, ব্যস্ত বুধ ফিরে যায় নেড়ে, শরৎ সন্ধ্যা অবশেষে নামে।
1: এবারে পড়ছি বিপ্লব খান আপনার লেখা। রূপসী বাংলা বেতার শ্রোতা সংঘ গ্রাম ভেলামারি পোস্ট মিলন বাজার উপজেলা মাদারগঞ্জ জেলা জামালপুর থেকে লিখেছেন। শরৎ মানেই নির্মল আকাশ, সাদা মেঘের ভেলা, কাশফুলের দোলা আর প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য। দিনের ব্যস্ততা শেষে যখন সন্ধ্যা নামে, তখন শরতের প্রকৃতি যেন আরও বেশি মায়াবী হয়ে ওঠে। পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়ার সময় লালচে কমলা আভায় চারিদিক রঙিন হয়ে যায়। শরৎ সন্ধ্যার সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হল নীল আকাশে ভেসে থাকা সাদা মেঘ আর দূরের কাশবনের দোলা।
0: এবার মনোরুল ইসলাম কলেজ রোড মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে লিখছেন, দিন ফুরিয়ে সূর্য ডোবে আকাশ হলো লাল, সন্ধ্যা নামলো নিয়ে রূপের মায়াজাল, নদীর ধারে কাশ পাখির সারি ফিরছে নিড়ে আপন কলরোলে, নীল আকাশে সাদা মেঘের ভাসছে ডিঙি নাও, এমন মধুর স্নিগ্ধ রূপের জুড়ি কোথায় পাও, শরৎকালের এই যে সন্ধ্যা মন যে করে শান্ত, স্নিগ্ধ রূপের পরশ পেয়ে জোড়ায় দেহ ক্লান্ত।
1: পড়ছি MD বিল্লাল শেখ আপনার লেখা থেকে, আপনি লিখেছেন CNB পাড়া চুয়াডাঙ্গা থেকে। আজ শরতের আকাশ ভরা জ্বলছে রাঙা রবি, প্রাণীর প্রিয় সুন্দর এই মাতৃভূমির ছবি, শরতের মৃদু হাওয়ায় দুলছে কাশবন, উড়ে যায় টিয়ার ঝাঁক রাঙিয়ে দেয় মন। নির্বাচিত গানের আয়োজনে এবার আমরা শুনব সিনেমার একটি গান।
0: মায়ের বাঁধন ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন সেলিনা আজাদ এবং মাহমুদুন নবী।

0: সময় দিচ্ছে যাবার তাগিদ, তাই এ সময় চলে যেতেই হবে আমাদের।
1: তবে যাবার আগে বলে যাই, আসুন আরো বেশি সচেতন হয়ে উঠে সবাই,
0: যাতে কোনো রোগ আক্রমণ করতে না পারে আমাদের। এমনই আহ্বান এবার জানিয়ে যায়। আজকের উত্তরণ গ্রন্থনা ছিলেন শফিকুল ইসলাম বাহার, উপস্থাপনায় ছিলাম আমি আফরোজা পারভীন,
1: আর আমি শফিকুল ইসলাম বাহার।
0: প্রকৌশল সহযোগিতায় ছিলেন সৈয়দ মোহাম্মদ সুহাইল আনোয়ার,
1: সম্পাদনা সহযোগিতায় মোহাম্মদ নিজামুদ্দিন,
0: প্রযোজনা সহযোগী ছিলেন মাহমুদ রেজা,
1: তত্ত্বাবধানে ছিলেন আঞ্জু মানারা বেগম,
0: এবং উত্তরণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ডক্টর শায়লা আক্তার।
1: ভালো কাজে বেড়ে যাক আমাদের ঝোঁক,
0: আমরাও হয়ে যাব খুবই ভালো লোক।

মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদারের কণ্ঠে গানটি শুনলেন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন।

0: একটি পদক একটি পতাকা আর তার সঙ্গে জড়িয়ে থাকে কোটি মানুষের স্বপ্ন। এশিয়ার ক্রীড়াঙ্গনে শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়ান গেমসে আবারও মুখোমুখি হচ্ছে মহাদেশের সেরা ক্রীড়াবিদরা।
1: ট্র্যাকের প্রতিটি সেকেন্ড যখন হয়ে ওঠে ইতিহাস, মাঠের প্রতিটি লড়াইয়ে যখন লেখা হয় দেশের নাম, আর তখনই একটি পদকের জন্য গর্বিত হয়ে ওঠে দেশ ও জাতি।
0: ৪৫টি দেশের ক্রীড়াবিদদের এশিয়ান গেমসের এই মহারণে বাংলাদেশ এবার অংশ নিচ্ছে ক্রিকেট, ফুটবল, আর্চারি, কাবাডি সহ ২২টি খেলায়। এশিয়া ক্রীড়ার এই শ্রেষ্ঠত্বের মহামঞ্চে উজ্জ্বল হোক বাংলাদেশের পারফরম্যান্স।
1: হ্যাঁ বন্ধুরা, এশিয়ান গেমসে বাংলাদেশের সফলতা কামনা করে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের সাপ্তাহিক ক্রীড়া বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গনে। শ্রোতা বন্ধু, ক্রীড়াঙ্গনে শুরুতেই জানিয়ে দিব আজকের অনুষ্ঠান সূচি। হ্যাঁ শ্রোতা, আজ প্রথমে শোনাব সপ্তাহ জুড়ে দেশ বিদেশের খেলাধুলা নিয়ে আলোচনামূলক পর্ব, ক্রীড়া পর্যালোচনা এবং আম্পায়ার পরিচিতি।
0: আরও থাকছে খেলোয়াড় সাক্ষাৎকার এবং ক্রীড়া সঙ্গীত। আর বন্ধুরা, এ সকল আয়োজন নিয়ে ক্রীড়াঙ্গন গ্রন্থনা করেছেন জামিলুর রহমান, উপস্থাপনা রয়েছি আমরা দুজন, আমি তামান্না সিদ্দিকী
1: এবং আমি জামিলুর রহমান। বন্ধুরা, আশা করি পুরোটা সময় সঙ্গেই থাকছেন।
0: শ্রোতা বন্ধুরা, ২০তম এশিয়ান গেমসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে ১৯শে সেপ্টেম্বর। জাপানের আইচি নাগোয়ায় এবারের আসরের সবগুলো খেলা অনুষ্ঠিত হবে।
1: এবারের আসরে বাংলাদেশের আগ্রহের বিষয়গুলোর মধ্যে রয়েছে ক্রিকেট, হকি, কাবাডি, অ্যাথলেটিক্স, শুটিং এবং আর্চারির মতো গুরুত্বপূর্ণ খেলা।
0: অপরদিকে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ শেষ হলেও ভারত আফগানিস্তানের মধ্যে চলছে ক্রিকেট সিরিজ। আবার বাংলাদেশ ফুটবল দল আসিয়ান ফুটবলের জন্য প্রস্তুতি শুরু করেছে পুরোদমে। আর বন্ধুরা, খেলাধুলার এ সকল খবরাখবর নিয়ে আয়োজনের প্রথম নিবেদন সাপ্তাহিক ক্রীড়া পর্যালোচনা পর্ব।
2: শ্রোতামণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আহমেদ বিন পারভেজ আপনাদের সঙ্গে আছি। আমার সঙ্গে উপস্থিত আছেন সিনিয়র কমেন্টেটর শ্রদ্ধাভাজন আলফাজউদ্দিন আহমেদ। কেমন আছেন?
3: আলহামদুলিল্লাহ, সুস্থ আছি, ভালো আছি, ধন্যবাদ তোমাকে।
2: এবং এই সপ্তাহে কিন্তু খেলাধুলার অনেক কিছু ঘটে গিয়েছে এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা ডেফিনেটলি কথা বলবো। শুরুটাই করতে চাই আসলে বাংলাদেশের নারী এশিয়া কাপের যে মিশনটা শেষ হলো সেই বিষয়টা নিয়ে। অবশ্যই বাংলাদেশ নারী দল ফাইনালে যাওয়ার একটা প্রস্তুতি নিয়ে গিয়েছিল কিংবা একটা আকাঙ্ক্ষা ছিল তাদের, সেটা তারা করতে পারেনি। সেমিফাইনালে তারা ইন্ডিয়ার সঙ্গে পড়েছে এবং সেই ম্যাচটা যখন হয়েছে ফিক্স, তখনই মনে হচ্ছিল যে আসলে বাংলাদেশের ফাইনাল যাওয়ার পথটা খুব কঠিন হবে। শ্রীলঙ্কার এগেনস্টে তার আগের যে ম্যাচ, সেখানেও খুব ভালো ফাইট করেও জেতা ম্যাচ হেরে যাওয়ার যে ব্যাপার সেটাও ঘটেছে। তো আলটিমেটলি পুরো ক্যাম্পেইনটাকে কিভাবে দেখছেন? কোনো সফলতা নারী দল রিসেন্ট সময়ে আনতে পারছে না, সেই বিষয়টা কি একটু আমাদেরকে অন্যভাবে ভাবতে বাধ্য করছে কিনা?
3: না, একটা কথা আমাদেরকে বলতেই হবে যে আমরা মোটামুটিভাবে যে খেলাগুলো দেখছি, আমাদের নারী দলের যে দুটো ডিপার্টমেন্ট, তার ভিতরে বোলিংটা সবসময় বেশ স্ট্রং আমরা দেখছি। আমাদের স্পিনিং ডিপার্টমেন্টটা যথেষ্ট স্ট্রং এবং এবারে যে এশিয়া কাপ, সেখানে বিভিন্ন দলের বিরুদ্ধে আমাদের বোলাররা কিন্তু সফলতাই পেয়েছে এবং মোটামুটিভাবে একটা কম রানের ভিতরে অপোনেন্টকে আটকে রাখতে সক্ষম হয়েছে, এটা বলতেই হবে। ভারতের মতন একটা খুবই ভালো স্ট্রং ব্যাটিং লাইন আপ কিন্তু ভারতের, আমি বলবো ৬ জন পর্যন্ত তাদের খুব স্ট্রং ব্যাটার রয়েছে। তা সত্ত্বেও কিন্তু ভারতকে আমরা ১৪৯ রানে অল আউট করে ১৫০ রানের টার্গেট, এটা আমার মনে হয় করা উচিত ছিল, কিন্তু আমাদের ব্যাটাররা সবসময় ফেল করেছে। আমাদের ব্যাটাররা খুব একটা রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে পারেনি, তারপরে নিজেরাই যখন একটা রান রেটের চাপে পড়েছে তখন রং শটস পিক আপ করেছে, করে মানে মিসকিউড শটগুলো খেলেছে, খেলে আউট হয়ে তারা চলে এসছে এবং সবসময় জ্যোতির উপরে একটা চাপ পড়েছে এবং জ্যোতি কিন্তু সবসময় আমার মনে হয়েছে যে একটু লঙ্গার ভার্সনে বেটার প্লেয়ার, একটু রান অ্যাকুমুলেটর হিসাবে সে ভালো খেলতে পারে, বিশেষ করে অন সাইডে পুশ করে দিয়ে রান নেয়, প্লেস করে দিয়ে রান নেয়, এটা তার যথেষ্ট ভালো, কিন্তু বিগ শটসে তার জন্য কিছু লিমিটেশনস রয়েছে। তবু আমি বলবো যে ব্যাটিং লাইন আপটা আমাদের এখনো ঠিক মতন আমরা তৈরি করতে পারিনি, সেই জায়গাটাই আমাদেরকে প্রধান নজর দিতে হবে, ব্যাটার তৈরি করতে হবে এবং ব্যাটাররা যদি একটু বেটার পারফর্ম করতে পারে, অ্যাটলিস্ট আমরা যখন টি-20 খেলবো তখন যাতে ১৫০-১৬০ রান চেস করে জিততে পারি, এইরকম একটা অভ্যাসে যখন আমরা পরিণত করতে হতে পারবো তখন সব টিমের বিরুদ্ধে আমরা জিতবো আমি মনে করি। তুমি একটু আগেই বলছিলে শ্রীলঙ্কার কথা, নিশ্চিতভাবেই বলা যায় মেন্টালি কিন্তু শ্রীলঙ্কা আমাদের চেয়ে এগিয়ে না, দুটো দলই প্রায় কাছাকাছি অবশ্যই বলতে হবে। সুতরাং দ্যাট ওয়াজ এ ম্যাচ যেটা আমাদের জেতা উচিত ছিল এবং সেটা যদি আমরা জিততে পারতাম তাহলে আমরা বোধ হয় আর একটু সেমিফাইনালটা একটু বোধ হয় একটু হলেও বোধ হয় একটু,
2: হ্যাঁ, পাকিস্তানের সাথে পড়তো, সেক্ষেত্রে মনে হয় ফাইনালে চলে যেতে পারতাম, মানে ইন্ডিয়ার সাথে ফাইনালে হারতে হতো আর কি।
3: ইয়েস, সেই জিনিসটা আমার কাছে মনে হয়েছে অনলি মানে দুঃখের যদি জায়গা থাকে তো ওই জায়গাটা। তাছাড়া ইন্ডিয়া ইজ এ বেটার টিম এবং তারা ডিজার্ভ করে টুর্নামেন্ট জেতা, তারা জিতেছে।
2: ইন্ডিয়া টুর্নামেন্ট জিতেছে, বাংলাদেশ ফাইনাল যেতে পারেনি, তবে আলোর রেখা ছিল মারুফার বোলিং এ। আমরা দেখেছিলাম কি দুর্দান্ত বল করেছেন, স্পিনিং কন্ডিশনে একজন পেস বোলার, বিশ্ব ক্রিকেটকেই তাক লাগিয়ে দিচ্ছেন এবং তার টি টোয়েন্টি উইমেন্স র্যাঙ্কিং এও বিশাল বড় একটা জাম্প তিনি করেছেন সেই জায়গায়। সুতরাং সেগুলো আমাদের জন্য ডেফিনেটলি পজিটিভ, বাট

0: তো এইটা কি কোনো সলিউশন হতে পারে নাকি এটা একটা পজিটিভ সাইনও, যে আসলে রেসপন্সিবিলিটি নিয়ে যখন, দায়িত্ব নিয়ে যখন রেজাল্ট আসছে না, তখন নিজ থেকেই একটা স্টেপ ডাউন করে অন্য কাউকে সুযোগ দেয়া, এই কালচারটা কি পজিটিভ ভাবে দেখছেন?
1: এক্স্যাক্টলি, আমিও পজিটিভলি দেখতে চাচ্ছি। যে আমার মনে হয় যে যেহেতু আমরা ইংরেজিতে একটা কথা আছে বা বলি আমরা যে ক্যাপ্টেন হ্যাজ টু লিড ফ্রম দ্য ফ্রন্ট, কিন্তু আমরা জ্যোতিকে বিশেষ করে ওই শর্টার ফরম্যাটে কিন্তু ওই যখন ক্রাইসিস মোমেন্ট তখন কিন্তু যেভাবে লিড করে খেলার কথা সেইরকম ব্যাটিং কিন্তু তিনি করতে পারেননি। সেটা হয়তো তার মানসতাত্ত্বিকভাবে তাকে হয়তো একটু পীড়া দিচ্ছে, সেজন্য তিনি ভাবছেন যে আমি এই ফরম্যাটটা, এই জায়গাটা যদি খালি করে দিই তাহলে হয়তো বা কেউ একটু দায়িত্ব পাবে, এবং যে দায়িত্ব পাবে তখন সে নিজেকে আর একটু মেলে ধরার চেষ্টা করবে, এবং জায়গাটা খালি হলেই না কেবলমাত্র তাহলে এটা হবে। সুতরাং তিনি একটা সুযোগ করে দিয়েছে, এটা আমি বলতেই হবে।
0: দেখা যাক, বাংলাদেশ নারী দল তারা কিন্তু একটা টার্গেট নিয়ে গেছে, কোনো না কোনো একটা পদক তারা জিততে চায় এই এশিয়ান গেমসে, এবং
1: এভরি পসিবিলিটি আছে আমার মনে হয়। এবং এশিয়ান কান্ট্রিজের ভিতরে ক্রিকেটে, মেয়েদের ক্রিকেটে বিশেষ করে আবারও সেই সেম অপোনেন্টের কথাই এসে যায়,
0: ইন্ডিয়া,
1: শ্রীলঙ্কা, পাকিস্তান। পাকিস্তানকে আমি খুব বেশি একটা রেট করছি না, পাকিস্তানের চাইতে আমরা একটা বেটার পারফর্মিং টিম এই মুহূর্তে আমি মনে করছি। শ্রীলঙ্কা আমাদের মতনই টিম, বাট দে আর পারফর্মিং ওয়েল এট দ্য মোমেন্ট, সেই জায়গায় আমার মনে হয় একটু আমাদের অসুবিধা রয়েছে। বাট আগেইন, আমরা আমাদের যে কোনো ফলাফল করার মতন বা হয়ে যাওয়ার মতন ঘটনা সম্ভাবনা কিন্তু আছে।
0: নারী দল যা যা করেছে এশিয়ান গেমসে সোফার ক্রিকেটে, সেটা হচ্ছে 2010 ব্রোঞ্জ জিতেছিল, 2014 ব্রোঞ্জ জিতেছে, এবং সর্বশেষ 2022 যে এশিয়ান গেমস সেখানেও তারা ব্রোঞ্জ জিতেছে। অর্থাৎ তিনটা পদক বাংলাদেশের নারী দল কিন্তু তুলে নিতে সক্ষম হয়েছে ক্রিকেটে। আমরা নারী দল থেকে পুরুষ দলের দিকে মুভ করে যাই, কারণ বাংলাদেশ মেন্স ক্রিকেট টিম তারাও কিন্তু এশিয়ান গেমসে পার্টিসিপেট করতে যাচ্ছে, এবং টি টোয়েন্টির একেবারেই সবচাইতে শক্তিশালী দলটাই মোটামুটি নিয়ে যাওয়া সম্ভব, যারা যারা ফিট আছেন তাদের মধ্যে। লিটন কুমার দাসকে ক্যাপ্টেন করে মোটামুটি স্কোয়াডের সবাইকে রাখা হয়েছে। হাসান মাহমুদ কাউন্টিতে এনজয় করছিলেন নিজেকে, তাকে সেখান থেকে ডেকে এনে বলা হয়েছে যে জয়েন দ্য টি টোয়েন্টি আই স্কোয়াড, কারণ নাহিদ রানাকে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না, সুতরাং সেই জায়গা থেকে হাসান মাহমুদ তার রিপ্লেসমেন্ট। তো বাংলাদেশও শক্তিশালী দল নিয়ে গেলেও পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা তারাও কিন্তু বেশ শক্তিশালী দল নিয়ে যাচ্ছে, সুতরাং লড়াইটা আবারও তাদের সাথে হবে। এশিয়ান গেমসের ক্রিকেটটা অনেক সময় মনে হয় যে একটা মিনি এশিয়া কাপই, তাই না?
1: হ্যাঁ, অ্যাবসোলুটলি। এবং যখন এই দলগুলো সিরিয়াসলি দল পাঠায় তখন ন্যাচারালি ঠিক একই রকম শক্তির দল কিন্তু দাঁড়িয়ে যায়। এবং একটা জিনিস অবশ্যই বলবো আমি, যে প্লেয়িং ইন্ডিয়া ইন এ নিউট্রাল সয়েল, পার্টিকুলারলি জাপানের মতন জায়গায়, এটা একটু ডিফারেন্ট স্টোরি আমার মনে হয়। আর জাপানের যে মাঠটাটের চেহারা দেখলাম, এটা একেবারে র মাঠটাট মনে হচ্ছে আমার কাছে, পুরা ওভাল শেপের মাঠও তারা করছে না, মাঠের আশেপাশে প্রচুর গাছগাছলা রয়েছে, সুতরাং কন্ডিশনস কিন্তু একেবারে ভিন্ন হতে পারে, আনএক্সপেক্টেডলি অন্যরকম হয়ে যেতে পারে, শীত হতে পারে, তারপরে মানে এই গাছের মানে ময়েশ্চারের একটা প্রভাব বেশি থাকতে পারে, পিচগুলো কেমনভাবে তৈরি তারা করতে পেরেছে সেগুলোও আমার কাছে অজানা। সুতরাং এনি মে রেজাল্ট মে কাম, তবে আমার মনে হয় বাংলাদেশ ভালো করবে। দ্য অ্যাবসেন্ট এ ভেরি গুড টিম, এবং বাংলাদেশ পুরুষদের টিমটা কিন্তু বেশ এই মুহূর্তে মোর কম্প্যাক্ট হচ্ছে, মোর জেলিং হচ্ছে, এটাই আমার কাছে মনে হয়েছে।
0: পুরুষ দলে নাজমুল হোসেন শান্তকে ইনক্লুড করা হয়েছে, তিনি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল যে বহুদিন ছিলেন না, বেশ কয়েকটা সিরিজে তাকে স্কিপ করা হয়েছিল, আবার তাকে ফিরিয়ে আনা হয়েছে। এটা কি তার আসলে টেস্ট ফর্মের কারণে? কারণ মাঝখানে কিন্তু কোনো ডোমেস্টিক টুর্নামেন্ট যায়নি যেখানে তিনি খেলে প্রমাণ করেছেন, তাকে কিন্তু অপরিহার্য মনে হচ্ছে এখন বাংলাদেশের যে
1: অ্যাবসোলুটলি। আমার মনে হচ্ছে হি ইজ এ ব্যাটার যার ওই আমাদের তিন নম্বর চার নম্বরে প্রায় অপরিহার্য হয়ে গেছে, তার কারণ সে খুব সোজা ব্যাটে খেলে সবসময়, এবং খুব ব্রেভ একজন ক্রিকেটার, এবং ক্যাপ্টেন্সি করার এক্সপিরিয়েন্স তার রয়েছে। সুতরাং ওই জায়গায় তিন নম্বর চার নম্বরের ব্যাটার যে হতে হলে যে রেসপন্সিবিলিটি দরকার সেইটার দরকার তার রয়েছে, এবং যে টেকনিক দরকার, সোজা ব্যাটে খেলতে হবে, ভিয়ে খেলতে হবে, ফাঁকগুলো খুঁজে বের করার চেষ্টা করতে হবে, এই টাচগুলো তার মাঝখান থেকে হারিয়ে গেছিল। আমার মনে হয় হি ইজ জাস্ট গেটিং ব্যাক হিজ টাচে, এখন কিন্তু পরপর পারফরমেন্স তার যথেষ্ট ভালো। সুতরাং তিনি কিভাবে এই তিনটি ফরম্যাটে কোথায় ম্যাচটাকে কোন পরিস্থিতিতে কিভাবে স্পিড আপ করতে হবে, কিভাবে তার পরিস্থিতি বুঝে তাকে খেলতে হবে, এই জ্ঞান তার রয়েছে। সুতরাং হিজ ইনক্লুশন ইন টি টোয়েন্টি ফরম্যাট আমি মনে করবো যে অপরিহার্য হয়ে গেছিল, তার কারণ এত বুদ্ধিয়ালা খেলোয়াড় কিন্তু আমাদের, আমার মনে হয় আমার চোখে নেই। আমাদের এখানে এক্সপ্লোসিভ প্লেয়ার কিছু রয়েছেন যারা গেলে অতি এক্সপ্লোসিভ হয়ে যান, এমনকি লিটন কুমার দাসের কথা আমি যদি বলি, শর্টার ফর্মে তিনি কিন্তু অতি এক্সপ্লোসিভ হয়ে যেতে চেষ্টা করেন, পরে কিন্তু পরপর তিন মানে চার মারতে চেষ্টা করেন, পরপর ছয়ের পরে চার মারতে মারতে চেষ্টা করেন, এবং অনেক সময় কিন্তু ভুলগুলো হয়ে যায়। তার চাইতে কিন্তু নাজমুল শান্ত অনেক বেশি ম্যাচিওর আমার কাছে মনে হয় উইথ দি ব্যাট হোয়েন ইনসাইড দি ক্রিজ খেলে। সুতরাং আমার মনে একটা ভালো ইনক্লুশন হয়েছে, ইটস এ গুড ডিসিশন।
0: কিন্তু প্লেয়ার্স টু ওয়াচ অবশ্যই নাজমুল হোসেন শান্ত, তার মধ্যে একজন তাওহিদ হৃদয় খুব দারুণ ফর্ম করেছেন, তিনিও একজন, তানজিদ তামিম, পারভেজ হোসেনি, মনে একটা এক্সপ্লোসিভ ব্যাপার রয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে অন্তত, যারা ফাইট দিতে পারবে। বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল তারা এশিয়ান গেমসের আগে 2010 স্বর্ণ জিতেছিল এবং সেখানে মোহাম্মদ আশরাফুল তাদের ক্যাপ্টেন।

0: ছিলেন, তিনি কিন্তু এই দলটার ব্যাটিং কোচ হিসেবে যাচ্ছেন।
1: ইভেন উইদাউট রানা আমি বলবো যে আমাদের বোলিং এর খুব একটা ঘাটতি আছে বলে আমি মনে করি না। কয়েকদিন আগে মাহমুদ খেলে আসলো কাউন্টিতে, এখন খালেদ ওখানে যে কাজগুলো করছে দেখেন আপনারা, আমরা খালেদকে কিন্তু খুব বেশি এখানে বাংলাদেশে খুব বেশি সুযোগ দিই না, খুব বেশি এক্সপোজার পায় না, অনেক ধাক্কা দিয়ে তাকে টিমে আসতে হয়। সে খালেদও কিন্তু ওখানে খুবই ভালো খেলছে আমি বলবো। সুতরাং বাংলাদেশের বোলিং খুব ভালো, ফিল্ডিংও তারা যথেষ্ট ভালো করতে জানে বা করে, এবং ব্যাটিংটা যদি পারফর্ম ঠিক মতন আমরা করতে পারি, যেহেতু জাপানে খেলা হবে ইকুয়াল চান্সেস রয়েছে আমার মনে হয়।
0: আননোন কন্ডিশনস, আননোন কোয়ান্টিটি, দেখা যাক বাংলাদেশ সেখান থেকে কোন পদকটা নিয়ে আসে। আমরা আশা করছি কোনো একটা পদক আসবে, সেটা স্বর্ণ রূপা নাকি ব্রোঞ্জ, সেটাই দেখার বিষয়। এবারে আমরা ফুটবলে আসি, সেখানেও কিন্তু নারী ফুটবল দল পুরুষ ফুটবল দল দুটো দলেরই বেশ ভালো ব্যস্ততা রয়েছে। এবং নারী ফুটবল দল নিয়ে আগে আসি, কারণ তারা এশিয়ান গেমস খেলতে গিয়েছে ইতিমধ্যে, তারা তাদের ম্যাচ খেলা শুরু করে দিয়েছে। খুবই ডিফিকাল্ট একটা গ্রুপে তারা, দুটো কোরিয়া, নর্থ কোরিয়া যারা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 11 আছে, তাদের এগেনস্টে বাংলাদেশ খেলছে, তারা 107 র্যাঙ্কিং আমাদের বাংলাদেশ, কিন্তু এটা কিন্তু বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসের সর্বোচ্চ র্যাঙ্কিং, মানে এত ভালো পর্যায়ে আমরা কোনোদিন আসতে পারিনি। তারপরও তাদের সঙ্গে আমাদের তফাৎটা কিন্তু ফার্স্ট ম্যাচে আমরা দেখলাম।
1: জি, আসলে একেবারে আমি যদি বলি যে বিশ্ব নারী ফুটবলের কথাও যদি বলি, তাহলে এই এশিয়ার পুরুষদের ফুটবল টিমগুলো বিশ্ব ফুটবলে যেরকম যতটা জায়গায় থাকতে পারবে, নারী ফুটবলের ক্ষেত্রে কিন্তু আমাদের এই দুই কোরিয়ার টিম বলো, চায়নার টিম বলো, এরা কিন্তু তার চেয়ে বেটার জায়গা থাকে, বেটার র্যাঙ্কিং এ থাকে, ইভেন অস্ট্রেলিয়া ভালো থাকে। সুতরাং আমাদের যে র্যাঙ্কিং বা গ্রুপিংটা হয়েছে এটা খুব কঠিন গ্রুপ। এখানে আই উড নট ব্লেম যে আমরা আশা করছিলাম একটু ভালো কিছু হবে, আমরা এত খারাপ কেন করলাম, আসলে ঠিক তা নয়। আসলে তাদের খেলার স্ট্যান্ডার্ডগুলোই এরকম, এবং মোস্ট অব দেয়ার প্লেয়ার্স তারা কিন্তু প্রফেশনাল ফুটবলার। এই কোরিয়া বলেন, দুই কোরিয়ারই ফুটবলার, নারীদের যে প্রফেশনাল লিগগুলো যেখানে যেখানেই হয় না কেন, তারা কিন্তু ইউরোপে আমেরিকায় সেসব জায়গায় তারা খেলে। সুতরাং সেই সুযোগ তো আমাদের প্লেয়াররা এখনো করে নিতে পারেনি, দে আর স্টিল গ্রোয়িং। এবং আমরা জানি যে আমাদের মেয়েগুলো ফিজিক্যালিও কিন্তু অনেকটা পিছিয়ে আছে, সেই ডিসঅ্যাডভান্টেজের কথাটাও কিন্তু আমাদেরকে বিবেচনায় নিতে হবে। সব কিছু মিলিয়ে আমার মনে হয় না যে আমরা এটা খুব খারাপ করেছি। তবে হ্যাঁ, আমাদের গ্রুপে আরেকটা টিম রয়েছে, আমাদের প্রতিবেশী, আমরা জানি ইয়ানমা ম্যান সেখানে রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু আমার মনে হয় আমাদের জেতার চান্স রয়েছে, এবং আমাদের মেয়েরা ভালো কিছু সেখানে করতে পারে।
0: তো দেখা যাক বাংলাদেশের নারী দল এশিয়ান গেমসটা শেষ করে কিভাবে, কারণ শেষ ম্যাচটা তাদের মিয়ানমারের সঙ্গে, আশা করব তারা বেশ ভালো করবে। শেষ করতে চাই অনুষ্ঠানটা ফুটবল নিয়ে কথা বলে, ইয়েস, এবং সেখানে আসিয়ান কাপে বাংলাদেশ যাচ্ছে, যেটা ফিফার আন্ডারে প্রথম বড় একটা টুর্নামেন্ট, ইনভিটেশনাল বেসিসে আসা হয়েছিল, এবং সেখানে বাংলাদেশের সঙ্গে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর রয়েছে। 25 বাংলাদেশের প্রথম ম্যাচ সেপ্টেম্বরের, তবে প্রস্তুতি চলছে এবং দল ঘোষণা হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট ছিল যে অরিজিন ফুটবলার যারা আসবেন বাংলাদেশে এসে জয়েন করছেন, নতুন কারা কারা আসছেন। জাপানিজ বংশোদ্ভূত একজন খেলোয়াড় সুকি তুফুসা, তিনি ট্রায়ালে টিকে গেছেন। ইউএসএ থেকে এসেছেন একজন 6'4" গোলরক্ষক সাইফ কেরাওয়ালা, তিনি টিকে গেছেন। এবং সেই সাথে ফারহান আলী ওয়াহিদ, যিনি এই মুহূর্তে ইংল্যান্ডের ফিফথ টায়ারে খেলছেন অন লোন ফ্রম ফুলহাম একাডেমি, তিনিও দুর্দান্ত খেলছেন এবং তাকেও ইনক্লুড করা হবে এরকম কথা শোনা যাচ্ছে। আন্ডার-20 থেকে খুব সারপ্রাইজিংলি একজন ছেলেকে পাওয়া গেছে, যার নাম জিদান ইউসুফ, সেন্টার ব্যাক, ইংল্যান্ডে খেলেছেন, এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে বাংলাদেশ আন্ডার-20 টিমের সঙ্গে ছিলেন, বাট তাকে থমাস ডুলি ন্যাশনাল টিমের স্কোয়াডে ঢোকাচ্ছেন। সো ওভারঅল আপনি এই যে ইনক্লুশন অফ দ্য অরিজিন প্লেয়ার্স, সেটার মাধ্যমে কি বাংলাদেশের স্ট্রেংথটা বাড়ছে বলে মনে হয়?
1: অফকোর্স আমাদের পারফরমেন্সের গ্রাফ, সেটার দিকে তাকালে কিন্তু বোঝা যাবে যে আমাদের কিন্তু র্যাঙ্কিং বাড়ছে, আমাদের উইন পার্সেন্টেজ বাড়ছে, এবং হেরে যাওয়ার যে একটা প্রবণতা ছিল, ম্যাচ শুরু হওয়ার আগে আমরা হেরে যেতাম, সেই জিনিস কিন্তু এখন আমাদের কাছে নেই। আমরা যে কোনো জায়গায় যে কোনো দলকে হারাতে পারি। কিছুদিন আগে ইউরোপে আমরা একটা ম্যাচ খেলতে গেছি, সেটাও কিন্তু আমরা জিতে এসেছিলাম। সুতরাং হামজা আর সমিত সোম এরা দুজন আসার পরে কিন্তু আমাদের খেলার চেহারা পাল্টে গেছে, অবশ্যই বলতে হবে, এবং একটা ইন্টেনশন থাকে যে আমরা জিততে পারি, দে হ্যাভ গট সাম লেভেল অফ কনফিডেন্স যে আমাদের জেতা সম্ভব। আমরা ভারতকেও 22 পরে কিন্তু এখানে হারিয়েছি, সুতরাং এভরিথিং ইজ পসিবল। এবং ছেলেদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে বেশ বড় একটা শিডিউল তাদের সামনে রয়েছে, আসিয়ান গেমস যে গ্রুপে তারা রয়েছে এটাও আমি বলবো যে র্যাঙ্কিং এর দিক দিয়ে আমরাই বলছি সবচেয়ে পিছিয়ে থাকা র্যাঙ্কিং, কিন্তু আমরা যাদের সাথে খেলেছি, আমরা এখানে আমাদের মাঠে কিন্তু সিঙ্গাপুরকে খেলতে দেখেছি, সিঙ্গাপুরকে অনেক কষ্ট করে আমাদের বিরুদ্ধে জিততে হয়েছে, আমরা ইন্দোনেশিয়ার সাথে খেলেছি, তারা আমাদের সাথে কষ্ট করে জিতেছে, থাইল্যান্ড একই কথা, তারা আমাদের এগিয়ে আছে র্যাঙ্কিং এ, দেয়ার বেটার টিম, এটা অবশ্যই বলতে হবে। তবে এখন কিন্তু ঠিক আগের মতন ওই যে নামলাম আর জিতে গেলাম এটা এটা হচ্ছে না, যেহেতু আমাদের টিমের একটা নতুন শেপও হয়েছে, তারা নতুন প্লেয়াররা তো আগের থেকে এদের সাথে হারে নাই, তারা হয়তো জেতার জন্য খেলবে, হয়তো আটকে দেওয়ার জন্য খেলবে, সুতরাং উই মে গেট সাম গুড রেজাল্ট হেয়ার, একটা কথা। এর চেয়েও বড় কিন্তু আমাদের এর পরেরটা, যেটা আমরা অ্যাট হোম আমরা খেলবো সাফ ফুটবল, এবং তার জন্য কিন্তু একটা ওয়ার্ম আপ হয়ে যাবে এবং আমাদের টিমের যে কি অবস্থা সেটা বোঝা যাবে। আই হোপ উই ডু নট গেট বিগ ইঞ্জুরি লিস্ট, সেটা যদি না হয় তাহলে সাফটা আমরা আরো ভালো করতে চাই, বিশেষ করে ঢাকার মাঠে খেলা হবে এবং সেখানে ভারত আসবে, পাকিস্তান আসবে, নেপাল হয়তো ততদিনে পেয়ে যাবে, সুতরাং ইট উইল বি বিগ টুর্নামেন্ট ফর আস, এবং সেইটা আমাদের জন্য বেশি প্রেস্টিজিয়াস হবে এবং সেটা আমাদেরকে বেটার করতে তখন আমার মনে হয় সাহায্য করবে।
0: অনেক অনেক ধন্যবাদ আলফাজউদ্দিন আহমেদ, এবং আমরা এই পর্যায়ে আমাদের আলোচনা শেষ করতে চাচ্ছি। সপ্তাহে অনেক কিছু নিয়ে আলোচনা করলাম, কথা হবে আগামী সপ্তাহে, ভালো থাকবেন সবাই।
2: বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ক্রীড়া বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন।
3: শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেটের পাশাপাশি উন্নতি করছে কোচিং এবং আম্পায়ারিং এর মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। বেশ কয়েক বছর ধরে আইসিসি এলিট প্যানেলে আম্পায়ার হিসেবে কাজ করছেন বাংলাদেশের সরফদুল্লাহ ইবনে শহীদ সৈকত। হ্যাঁ শ্রোতা, ক্রীড়াঙ্গনে আম্পায়ার পরিচিতি পর্বে আজ শোনাব আম্পায়ার সৈকতের কেরিয়ার নিয়ে কিছু কথা। উচ্চারণে ক্রীড়া ধারাভাষ্যকার মোহাম্মদ কামরুজ্জামান।
4: ক্রিকেট মাঠে আমরা প্রায়শই ভুলে যাই 22 জন ক্রিকেটারের পাশাপাশি আরও অনেকেই অংশগ্রহণ করে। 22 খেলোয়াড়ের পাশে খেলার খুব গুরুত্বপূর্ণ দুই চরিত্র হলেন আম্পায়ার, যারা কিনা ক্রিকেট মাঠের প্রত্যেকটি ঘটনা খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন। একটি টেস্ট ম্যাচে প্রতিদিন 90 ওভার মাঠে থাকেন একজন আম্পায়ার, ওয়ানডেতে প্রায় 100 ওভার মাঠে থাকতে হয়, আর টি টোয়েন্টি ম্যাচে 40 ওভার মাঠে থাকতে হয় তাদেরকে। দীর্ঘ সময় মাঠে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করার কঠিন কাজটি করে থাকেন আম্পায়াররা। আম্পায়াররা ক্রিকেটকে স্বচ্ছ করার কাজটি করে থাকেন, তাদের একটি ভুল সিদ্ধান্ত পারে খেলার গতিপথ বদলে দিতে, আর এ কারণেই আম্পায়ারদের ম্যাচ পরিচালনার সময় শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে হয়। ক্রিকেট মাঠে কোনো ক্রিকেটার ভালো পারফর্ম করলে তাদেরকে মনে রাখতে পারে, কিন্তু আম্পায়াররা যদি মাঠে ঠিক সিদ্ধান্ত দিয়ে ভালো পারফর্ম করে তারপরও আমরা তাদেরকে মনে রাখতে পারি না, তারা থেকে যান মানুষের চেনা জানার বাইরে। শ্রোতা বন্ধুরা, আজ আমরা পরিচিত হব খ্যাতি অর্জন করা একজন আম্পায়ারের সঙ্গে। আমাদের আজকের এই আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশের গর্ব শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত বাংলাদেশের প্রথম আইসিসি এলিট প্যানেল আম্পায়ার। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক অনন্য মাইল ফলকের নাম শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বাংলাদেশে জন্মের পর এই প্রথম কোন বাংলাদেশি আম্পায়ার জায়গা করে নিলেন বিশ্বের সেরা আম্পায়ারদের তালিকায় আইসিসি এলিট প্যানেল অব আম্পায়ার্স। এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি বাংলাদেশের জন্য একটি গর্ব, আন্তর্জাতিক ক্রিকেটে একটি সম্মানের। শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত 1976 সালের 16 অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী ইউনিভার্সিটি স্কুলে পড়াশোনা করেন, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অনার্স ও মাস্টার ডিগ্রি অর্জন করেন, পরবর্তীতে AIUB থেকে MBA ডিগ্রি লাভ করেন। তার ক্রিকেটের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই। 1994 সালের ICC ট্রফিতে তিনি বাংলাদেশের দলের হয়ে তিনটি ম্যাচ খেলেন, পরে 2000-2001 মৌসুমে ঢাকা মেট্রোপলিসের হয়ে 10টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেন, কিন্তু পিঠে চোটের কারণে তিনি খেলোয়াড়ি জীবন থেকে সরে আসতে বাধ্য হন। আঘাতের কারণে খেলোয়াড়ি জীবন থেমে গেলেও ক্রিকেট থামেনি। 2007 সালে সৈকত প্রথমবার মাঠে নামেন একজন আম্পায়ার হিসেবে। তার ধারাবাহিক পারফরমেন্স, দৃঢ় মনোযোগ, নিয়মের গভীর জ্ঞান এবং নিরপেক্ষ সিদ্ধান্ত তাকে দ্রুতই সামনে নিয়ে আসে। 2010 সালে তিনি প্রথম আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচে মিরপুরে। এটি তাকে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের দশম আম্পায়ার হিসেবে পরিচিতি দেয়। তারপর একে একে তিনি দায়িত্ব পালন করেছেন ICC নারী বিশ্বকাপ 2017 ও 2022 সালে, ICC নারী টি টোয়েন্টি বিশ্বকাপ 2018 সালে, ICC পুরুষ ক্রিকেট বিশ্বকাপ 2023 সালে, এমনকি বিশ্বকাপে 5টি ম্যাচ পরিচালনা করেন, যা কোনো বাংলাদেশের জন্য অনন্য রেকর্ড। অবশেষে 2024 সালের আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বার্ষিক মূল্যায়নের পর সৈকতকে যোগ করা হয় ICC এলিট প্যানেলে। এটি এমন একটি প্যানেল যেখানে বিশ্বসেরা মাত্র 12 জন আম্পায়ার থাকেন। সৈকত সেখানে যোগ দিয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন। আজ সৈকত শুধু একজন আম্পায়ার নন, তিনি বাংলাদেশের তরুণ আম্পায়ারদের অনুপ্রেরণার প্রতীক। ঢাকার এক অসাধারণ ছেলের অনবরত পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্ব তাকে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছে। শরীফুদ্দৌলা ইবনে সৈকত আমাদের দেখিয়েছেন, স্বপ্ন যদি বড় হয় এবং পরিশ্রম যদি সত্য হয়, তবে বাংলাদেশের নামও বিশ্বের শীর্ষ তালিকায় পৌঁছতে পারে।
2: বন্ধুরা, বাংলাদেশ নারী ক্রিকেট দল কয়েকদিন আগে শেষ করল নারী এশিয়া কাপ টি-20 টুর্নামেন্ট সেমিফাইনাল খেলে। যে দলের একজন বাঁহাতি অর্থোডক্স স্পিনার হলেন নাহিদা আক্তার, যিনি এশিয়া কাপের একটা ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়ে বাংলাদেশকে জিতিয়েছিলেন। ক্রীড়াঙ্গনেরই পর্যায়ে নাহিদা আক্তারের সাক্ষাৎকার শুনব, আর অতিথির সঙ্গে কথোপকথনে রয়েছেন আহমেদ বিন পারভেজ।
5: কথা বলছি এমন একজনের সঙ্গে যিনি বাংলাদেশ নারী ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র। প্রায় 11 বছর আগে যার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, ওডিআই এবং টি-20 দুই ফরম্যাটে যিনি বাংলাদেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। কথা বলছি বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সহ অধিনায়ক নাহিদা আক্তারের সঙ্গে। নাহিদা, কেমন আছেন?
6: আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন?
5: জি, আমিও ভালো আছি এবং অনেক অনেক বেশি ভালো আছি, কারণ একের পর এক মাইল ফলক আপনারা ছুঁয়ে যাচ্ছেন। ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলও দারুণ পারফর্ম করছে। শুরুটা করতে চাই আসলে আপনার শৈশবটা নিয়ে। আসলে ক্রিকেটের সঙ্গে আপনার সম্পৃক্ততাটা কিভাবে হয়েছে এবং ক্রিকেটের প্রতি ভালোবাসাটা কিভাবে গ্রো করলো, সেই বিষয়গুলো যদি বলতেন একটু।
6: প্রথমত আসলে আমার পরিবারের বা আমার ফ্যামিলিগত যারা আরো আছে, আমার নানা বাড়ি দাদা বাড়ি, আসলে কেউ আসলে মানে খেলার সাথে সংযুক্ত না, আমি একাই সংযুক্ত। খেলাধুলাটা মূলত আসলে আমার ছোট থেকে, আমি আসলে কলোনিতে বড় হয়েছি, আসলে ওইখানেই বড় ভাইয়াদের সাথে খেলাধুলা হইতো, তো ওইখান থেকে একটা ক্রিকেটের প্রতি ভালোবাসা, ওই ভালোবাসা থেকে আসলে ক্রিকেটে আসা।
5: ক্রিকেটার হিসেবে যখন শুরু করলেন সেই সময়টা কি আপনার কোনো আইডল ছিল বা প্রিয় কোনো ক্রিকেটার ছিল যাকে অনুসরণ করার চেষ্টা করতেন?
6: না, আমি আসলে কখনো যে ক্রিকেট বল যে খেলাটা, আমি আসলে মূলত এটা আসলে আমি যখন ক্রিকেটে আসছি তখন থেকে আমি এটা বুঝতে পারছি, আমি ক্রিকেট বলটা যে আসলে কাঠের বল হইতো এটা আসলে আমার ওইরকম ধারণা ছিল না। আমি প্রথম ক্রিকেটটা শুরু করছি বিকেএসপি থেকেই, ক্রিকেট বলের এটা তো আমার আইডল বলতে ওরকম না, আমি সবার খেলাই দেখতাম মোটামুটি, খেলাধুলার প্রতি যদি একটা ভালো লাগা ছিল তো না। সাকিব ভাইকে তো বরাবরই প্রথম থেকেই খুব ভালো লাগতো, আইডল হিসাবে, আইডল হিসাবে বলেন বা এমনি যে প্লেয়ার হিসাবে ওনাকে আমার খুব পছন্দ ছিল। সো ওইখান থেকে আসলে বলতে গেলে বাংলাদেশের মধ্যে আমার সাকিব ভাইকে সবসময় বরাবরই ভালো লাগতো।
5: খুব কম সময়ে বা খুব কম বয়সেই আপনি জাতীয় দলে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলেন, বাংলাদেশের ক্যাপ্টেন যিনি আছেন জ্যোতি, তার সঙ্গে একই দিনে একই ম্যাচে আপনাদের অভিষেক হয়েছিল। তো জাতীয় দলের জার্সিতে আপনার যদি খুব প্রিয় কিছু মুহূর্ত থাকে, সেগুলো কোনগুলো? আসলে
6: সত্যি কথা বলতে যখন থেকে আসলে বাংলাদেশ টিমে হয়ে খেলা শুরু হলো, ডেবু হলো, স্টিল এখন পর্যন্ত আমার কাছে মনে হয় প্রত্যেকটা মোমেন্টে আমার কাছে স্পেশাল। আসলে আমি একটাকে ছোট করতে পারবো না, আমার কাছে সবগুলো মোমেন্টই খুব স্পেশাল। স্পেশালি মোমেন্টের মধ্যে থাকে না একটা মানে এক্সেপশনাল, আমার কাছে মনে হয় যে আমার ডেবু ম্যাচ মানে ডেবু সিরিজ আর হচ্ছে আপনার এশিয়া কাপ, আমার কাছে দুইটা আসলে অনেক বড় হিসেবে আমি দেখি।
5: দারুন, আপনার তো একটা বিশেষ অ্যাচিভমেন্ট রয়েছে এবং আইসিসির মান্থলি যে একটা প্লেয়ার অফ দ্য মান্থ হয় সেটা নভেম্বর 2023 আপনি প্লেয়ার অফ দ্য মান্থ হয়েছিলেন, সেটা যে কোনো নারী ক্রিকেটারের পক্ষে বাংলাদেশের হিসেবে প্রথম। তো সেই অ্যাচিভমেন্টগুলো আপনার কাছে কীরকম লেগেছে, সেই সিরিজ এবং তার পরবর্তী মুহূর্তটা?
6: না অবশ্যই, আমার কাছে মনে হয় ওই একটা বছর আমার কাছে মনে হয়েছে যে আমার অনেক ভালো গিয়েছে, এক দুই বছর ওই যে 23 সাল 24 সাল, এটা যেন আলহামদুলিল্লাহ। আর এটা সব থেকে বড় ক্রেডিট হচ্ছে আমার টিমমেটস, তারা আমাকে সবসময় খুব সাপোর্ট করে। আর সবচেয়ে বড় কথা যে আমি যখন মাঠে থাকি তারা আমাকে খুব বিলিভ করে, আমার প্রতি তাদের আস্থাটা অনেক বেশি, যে আমি যখন মাঠে থাকি তাদের কাছে মনে হয় যে আমি থাকলে হয়তো বা কিছু একটা হবে। সো এই আত্মবিশ্বাসটাই আমাকে মনে হয় এত দুনিয়া আসছে।
5: আর আপনি এত বছর ধরে যেহেতু খেলছেন লেফট আর্ম স্পিন, বাংলাদেশের কিন্তু খুবই সুনাম রয়েছে যে তারা খুব ভালো ভালো স্পিনার প্রোডিউস করতে পারে, তো আপনার সমসাময়িক এবং সামনে যারা আসছে তাদের মধ্যে আসলে কাদেরকে দেখছেন যারা আপনার পথ অনুসরণ করে তারাও একটা লম্বা ক্যারিয়ার গড়তে পারে?
6: না অবশ্যই, দেখেন এখন কিন্তু বাংলাদেশে অনেক লেফট আর্ম মানে অফ স্পিনার থেকে লেফট আর্ম স্পিনার তো এখন বেশি মনে হয়, লেগ স্পিনারই বেশি মনে হয়। না অবশ্যই, চেষ্টা করলে অবশ্যই আসা সম্ভব। আমার কাছে মনে হয় যে নিজের প্র্যাকটিসের প্রতি ফিটটা থাকাটা খুব ইম্পর্টেন্ট, যে আমি যেটা করতে চাচ্ছি সেটার প্রতি আমার সম্পূর্ণ আস্থা রাখাটা ইম্পর্টেন্ট। আর হার্ডওয়ার্ক করা তো অবশ্যই এটার কোনো বিকল্প নেই, হার্ডওয়ার্ক করতে হবে, কারণ আমি যখন ন্যাশনাল টিমে খেলি বা আমি যখন ন্যাশনাল টিমে খেলছি এখন কন্টিনিউ, আমি কিন্তু সালমা পুরমানাপু এদেরকে দেখে এখানে আসছি। তো আমার কিন্তু আসলে শিখার জায়গাটা খুব কম ছিল, আমি কিন্তু তাদের কাছে দেখে দেখে শিখে আসছি, যেহেতু আমি খুব ছোট থেকে ন্যাশনাল টিমে চলা। তো তাদের সাথে আমার চলাফেরা হয়েছে। আমি সালমা আপুরান্ডারের ক্যাপ্টেন্সিতে খেলছি, আমি রুমান আহমেদের খেলছি, আমি জাহানারা আপুর আন্ডারও খেলছি। সো আমার কাছে মনে হয় আমাকে কিন্তু তারা শিখায়নি, আমি তাদের কাছে দেখে দেখে শিখছি। সো আপকামিং যারা আসবে তাদেরও আমার কাছে মনে হয় যে আসলে কেউ কাউকে কখনো এসে শিখাবে না, তোমারটা তোমাকে শিখতে হবে। সো ওই জিনিসটাই বলবো যে আসলে প্র্যাকটিসের প্রতি ফেথ রাখা, আসলে যে নিজে যেটা করতে সেই জিনিসটার প্রতি আস্থা রাখা, এটা খুব ইম্পর্টেন্ট।
5: নাহিদা, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা।
6: ধন্যবাদ।
3: খেলাধুলা মানেই উত্তেজনা, লড়াই, আবেগ আর জয়ের স্বপ্ন। মাঠে যখন নামে আমাদের প্রিয় খেলোয়াড়েরা, তখন কোটি কোটি মানুষের হৃদয়ে জ্বলে ওঠে বিজয়ের প্রত্যাশা। সেই লড়াইয়ের অনুপ্রেরণা আর জয়ের উচ্ছ্বাসকে আরো বাড়িয়ে দেয় ক্রীড়া সঙ্গীত। শ্রোতা বন্ধুরা, আয়োজনে এবারে শোনাবো সেই ক্রীড়া সঙ্গীত।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের ক্রীড়াঙ্গন ম্যাগাজিন অনুষ্ঠান চলে এলো শেষ প্রান্তে। খেলাধুলার নানা খবর, সাফল্য অর্জন আর তারকাদের গল্প নিয়ে সাজানো আমাদের এই আয়োজন আশা করি আপনাদের বেশ ভালো লেগেছে।
1: খেলাধুলা শুধু বিনোদন নয়, খেলাধুলা আমাদের শেখায় শৃঙ্খলা, অধ্যাবসায়, প্রতিযোগিতা আর হার না মানার মানসিকতা। তাই মাঠে খেলোয়াড়দের লড়াই চলুক আর গ্যালারি থেকে আমাদের ভালোবাসা ও সমর্থন থাকুক এশিয়ান গেমসের ক্রীড়াবিদদের সঙ্গে, এই আহ্বানে আজকের মতো বিদায় নিচ্ছি। আর বিদায় বেলায় বলতে চাই, আপনাদের জন্য ক্রীড়াঙ্গন গ্রন্থনা করেছেন জামিলুর রহমান, উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী
0: এবং আমি জামিলুর রহমান,
1: সম্পাদনায় মোহাম্মদ আমিরুল ইসলাম,
0: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম,
1: আর বন্ধুরা ক্রীড়াঙ্গন প্রযোজনা করেছেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। আপনাদের সবার জন্য শুভকামনা, শুভরাত্রি।

0: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এই বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টপ, অব্যবহৃত কৌটা, ট্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাসে গিজের গর্ত ইত্যাদি জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানির জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশপাশে যদি এ ধরনের অপহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার রাখুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দিবেন না।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুনবেন নজরুল সংগীত, শিল্পী মোহাম্মদ জাকির হোসেন।

0: শুনলেন নজরুল সংকেত।
1: জ্বর হলেই আতঙ্কিত কিংবা ভীত হবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজে বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন এবং ভেজানো তোয়ালে দিয়ে গা মুছে দিন। জ্বর ও ব্যথায় কেবলমাত্র প্যারাসিটামল খেতে দিন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে সবসময় মশারির ভেতরে রাখুন এবং পর্যাপ্ত বিশ্রাম দিন ও তরল জাতীয় খাবার বেশি বেশি খেতে দিন। মশা নিধনের স্প্রে, কয়েল, ম্যাট ব্যবহারের সঙ্গে সঙ্গে মশার কামড় থেকে বাঁচার জন্য দিনে ও রাতে মশারি ব্যবহার করুন। মনে রাখবেন, ডেঙ্গু প্রতিরোধের মূল মন্ত্রই হল এডিস মশা বিস্তার রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা করা, এবং প্রতিরোধ করার জন্য যেখানে পানি জমে থাকে সেগুলো সবসময় পরিষ্কার রাখা এবং একই সঙ্গে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুনবেন ভক্তিমূলক গান। প্রথম শিল্পী এম এ মান্নান, গানের কথা লিখেছেন, সুর করেছেন সিরাজুল ইসলাম।

0: শুনলেন ভক্তিমূলক গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। শিল্পী সমবেত কণ্ঠে, গীতিকার আশরাফ বাবু, সুর করেছেন শেখ মিলন।

প্রিয় শ্রোতা বন্ধুরা, দেশের গান শুনলেন সমবেত কণ্ঠে। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। কিছুক্ষণের মধ্যে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিনাত রেহানা। প্রধানমন্ত্রী তারিক রহমান রাজধানীর গুলশান, বনানী, বাড়িধারা নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তার সভাপতিত্বে আয়োজিত এই সংক্রান্ত এক বৈঠকে এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী লেকগুলোতে পয় বর্জ্য প্রবেশ বন্ধ, নিয়মিত বর্জ্য অপসারণ, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এসটিপি স্থাপন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্ব দেন। বৈঠকে গুলশান, বনানী, বাড়িধারা ও নিকেতন এলাকার লেকগুলোর বর্তমান অবস্থা, দূষণের উৎস এবং সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ দান ও সঠিক মূল্যায়ন করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম এবং দেশ উপকৃত হবে। তিনি আজ সচিবালয়ে গত আগস্টে সৌদি আরবে অনুষ্ঠিত 46তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো যা কিছু অর্জন করবে, সরকার সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের অর্জন সমগ্র বাংলাদেশের অর্জন। সরকার গঠনের পর থেকে মেধাবী ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের উৎসাহ করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এরই অংশ হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশে ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত গুয়েন ম্যান হো কুয়ং আজ বনভবনে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সাথে ভিয়েতনামের 5 দশকেরও বেশি সময় ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দুই দেশের এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং অংশীদারিত্বের ক্ষেত্র আরও সম্প্রসারণ করার জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা প্রয়োজন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন এবং ভিয়েতনামের রাষ্ট্রপতির পক্ষ থেকে তাঁকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। এদিকে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ কামরুল আহসান রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগত মান ও উৎকর্ষ বাড়াতে শিক্ষক নিয়োগ সহ সব ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, যে কোনো পরিস্থিতিতে সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আজ আইন মন্ত্রণালয় এবং জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মানব পাচার রোধে বেশ কিছু আইন সংশোধন করা হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ 2019 সালের সেপ্টেম্বরে মানব পাচার বিষয়ক প্রোটোকল অনুসমর্থন করেছে এবং তখন থেকেই বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেয়া প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। ভারতে পলাতক ফেসিবাদীর দোষরু আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির চেষ্টা করতে না পারে সে বিষয়ে নিশ্চিত করতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। আজ তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহদি আমিনের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়ন এবং দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। ঢাকা কক্সবাজার রুটে অতিরিক্ত একটি আন্তঃনগর ট্রেন পরিষেবা চালুর লক্ষ্যে বর্তমানে ঢাকা চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পরিকল্পনাটি সফলভাবে বাস্তবায়ন হলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই এই সম্প্রসারিত পরিষেবাটি চালু হতে পারে বলে আশা করা হয়েছে। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী মহানগর এক্সপ্রেসটি রাত 8:30 ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাবে এবং ভোর 6টার দিকে কক্সবাজারে পৌঁছবে। কক্সবাজার থেকে ফিরতি ট্রেন ছাড়বে সকাল 9টায়। প্রতিটি পথে যাত্রায় প্রায় 9.5 ঘন্টা সময় লাগবে। সব শেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবলমাত্র ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল ছটায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ এমদাদুল ইসলাম। পথ পাথেয় অনুষ্ঠানে আত্মশুদ্ধি ও আমূলি জীবন সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিস্থল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মাবশির সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে। সকাল আটটা বেজে তিরিশ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি শুনবেন সকাল নটা বেজে পাঁচ মিনিটে। ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ শুনবেন।

মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা বিকেল 4:05। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4:35। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্ত বিকেল 5:50 এবং কৃষান বধু সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা সন্ধ্যে 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রয়োজিত অনুষ্ঠান সাতসুরে বাধা সন্ধ্যে 10:30। এছাড়া FM 90 MHz রাত 12:15 দেশীয় অনুষ্ঠান শুনবে নাটক পাষাণ অতিথি। জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান আয়োজন। FM 92 MHz সন্ধে 7:00 থেকে রাত 11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 MHz, FM 102 MHz, FM 106 MHz সকাল 6:00 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কোয়ার অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনবেন।

বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বরিশালে 35.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 28.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা সকাল 9:77%, সন্ধ্যায় 6:98%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:46, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5:59। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 106, এফএম 102 ও 90 মেগাহার্টজে। এখন শুনবেন পবিত্র কোরআন তেলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা। প্রিয় শ্রোতা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ।

0: বিসমিল্লাহি রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, ঢাকা, সকাল ৬টা।
1: আজ শুক্রবার, তেসরা আশ্বিন 1433 বঙ্গাব্দ, ৬ রবিউল সানি 1448 হিজরি, ১৮ সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠানের প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম এফ 693 কিলোহার্স, এফএম 90, 102 ও 106 মেগাহার্সে।
0: বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় শামিমা আক্তার খান এবং আমি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। প্রকৌশল দায়িত্বে উত্তম চন্দ্র গোপ, সৈয়দ মোহাম্মদ সোহেল আনোয়ার, মোহাম্মদ সিরাজুল আলম, শামিম আহমেদ ও এস এম আল জুবায়ের।
1: এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহবুব সোবহান।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা নাহালের 125 থেকে 128 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারী মোহাম্মদ ইমদাদুল ইসলাম।